বিসমিল্লাহিরহমানিরাহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা। সকাল 7:59। আজ বুধবার, 3রা আষাঢ়, 1433 বঙ্গাব্দ, পয়লা মহরম, 1448 হিজরি, 17ই জুন, 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় লুবনা হাসনা ফারুক মিষ্টি, ফাহমিদা নাহিন অঞ্জিলা এবং পল্লি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এর পরপরই শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 3rd of Ashar, the 1st of Muharram, and June the 17th. The news read by Taslima Omar. First, the headlines. Prime Minister pays a day-long visit to Moulvi Bazaar today. Tariq Rahman calls for change in culture of vengeance, urges all to focus on contributing to country. Government takes comprehensive plans to address water logging in Dhaka, informs LGRD Minister at Jatiyo Shongshod. Government keen to solve problems of media and journalists, says Information and Broadcasting Minister. Iran threatens harsh response to Israeli attacks on Lebanon in violation of ceasefire. In FIFA World Cup, Argentina facing Algeria. In other matches, Norway defeat Iraq and France beat Senegal. And Bangladesh will take on Australia in first match of three-match T20 cricket series in Chattogram today. Now, on to the details. Prime Minister Tariq Rahman is going to Moulvi Bazaar today on a day-long visit. The main focus of the day-long visit will be the distribution of family cards. According to the tour schedule, the Prime Minister will reach at Sylhet Osmani International Airport in Sylhet in the morning. After reaching Srimangal, he will join a family card distribution program at the historic Victoria High School ground there at noon. At the event, family cards will be distributed among 155 families from ward number 1 of Mirzapur Union in Srimangal Upazila. Tariq Rahman is scheduled to join the second family card distribution program at Moulvi Bazaar Government High School grounds in the afternoon. There, family cards will be distributed among 152 families of ward number 7 of Tengra Union in Rajnagar Upazila. Later in the afternoon, the Prime Minister will join a political meeting at Dusai Resort of Moulvi Bazaar. Prime Minister Tariq Rahman has called for a change in the culture of vengeance, urging all to focus on contributing to the country rather than seeking retaliation. He said this while exchanging views with journalists covering the BNP beat at the Bangladesh-China Friendship Conference Center in the capital yesterday. Tariq Rahman reiterated his government's commitment to press freedom, saying the BNP government has repeatedly demonstrated that it has no hostility with the media. The current government wants to ensure the freedom of the mass media. Seeking cooperation from the media, the Prime Minister told journalists that the government can make mistakes, let constructive discussions happen. Referring to June 16 as a significant day for Bangladesh's newspaper industry, he said, on this day, all newspapers were once shut down except only 4. Tariq Rahman noted that after assuming responsibility for the country, Shahid President Zia Rahman restored multi-party democracy and removed restrictions on the media. The government has undertaken an initiative to develop a nationwide seamless and time-efficient railway communication system across Bangladesh. The decision was taken at a meeting on railway management and future planning chaired by Prime Minister Tariq Rahman at the Bangladesh Secretariat yesterday. Prime Minister's Deputy Press Secretary Hassan Shiplu confirmed the meeting, said the medium and long-term plans of the railway were discussed in detail. The Executive Committee of the National Economic Council, ECNEC, has approved 5 projects involving an estimated cost of over 7,003 crore taka. The approval came from ECNEC meeting held at the Cabinet Division Conference Room at the Bangladesh Secretariat with ECNEC Chairperson and Prime Minister Tariq Rahman in the chair. The approved projects include supporting infrastructure project for Chinese economic and industrial zone, rehabilitation of Muhuri Kahua flood control, drainage and irrigation project in Feni district, Karatwa river system development project, and the first revised project for protecting Talbaria area under Mirpur Upazila and Komurkandi area of Shiladaho Union under Kumarkhali Upazila in Kushtia district from erosion by the Poddar River. Local Government, Rural Development and Cooperatives Minister Mr. Fakhrul Rustam Alamgir has informed the Parliament that Government has undertaken a comprehensive short, medium and long-term action plan to address the chronic waterlogging problem in the capital. He said this while replying to a tabled question in the Jatiyo Shongshod yesterday as the sitting began with Speaker Major retired Hafizuddin Ahmed Birbikram in the chair. Local government minister said portable pumps are being used to remove accumulated rainwater from waterlogging prone areas during heavy rainfall and additional catch pits and iron gratings are being installed to improve drainage. Replying to a start table question, State Minister for Youth and Sports Muhammad Aminul Haq said, Government has undertaken a range of awareness and skills development initiatives to protect youths from mobile phone addiction, drug abuse and other social challenges. The House will resume its session at 3 p.m. today. This is Bangladesh Petar giving you the news. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Rustam Alamgir has strongly emphasized on relaunching Dainik Bangla, Bangladesh Times and the popular weekly Bichitra to create employment opportunities for journalists who became jobless due to discrimination during the previous Awami autocrat regime. He made the remarks while addressing a discussion as the chief guest marking the Black Day of Newspapers at National Press Club in the capital yesterday. Local government minister said, although many aspects of society and technology have changed over time, adequate employment opportunities for all journalists have not been created, which is extremely unfortunate. Speaking at the event as a special speaker, Information and Broadcasting Minister Zuhiruddin Shopan said, Government wants to work as a real collaborator in solving problems of media and journalists. Information and Broadcasting Minister said, one needs to read well the biography of virus of fascism that's kept in the past because it will act as an antivirus against any dictatorial mentality hidden in our own minds. Iran's army says Israel has violated the ceasefire in southern Lebanon 84 times since the U.S.-Iran deal was announced on Sunday. They added that the aggressor should expect a harsh response if the attacks continue. Earlier, Trump said Netanyahu has to be more responsible in Lebanon and added that he is not happy with Israel's invasion and handling of Hezbollah. Netanyahu says Israeli troops will continue to occupy southern Lebanon despite the U.S.-Iran agreement. U.S. Vice President J.D. Vance says he expects U.N. nuclear inspectors to return to Iran and there will be no tolls in the Strait of Hormuz during the 60 days of talks with Tehran. Meanwhile, multiple Israeli strikes have killed at least 4 people in southern Lebanon. FIFA and World Cup football and Argentina are now facing Algeria at Kansas in USA. Argentina are leading by 1-0 goal when the reports last came in. In addition, the match between Austria and Jordan will be held at San Francisco in USA at 10 a.m. Bangladesh time. Portugal will take on Congo at Houston Stadium in Texas at 11 p.m. Meanwhile, the other matches, France defeated Senegal by 3-1 and Norway beat Iraq by 4-1. Cricket and Bangladesh will take on visiting Australia in the first match of the 3-match T20 cricket series in Chattogram today. The match is scheduled to start at 2 p.m. Bangladesh Betar will air the running commentary of the match. Meanwhile, Bangladesh women's team will face Australia in the ICC Women's T20 World Cup at Leeds in England today. The match is scheduled to start at 3:30 p.m. Bangladesh time. Finally, weather in Forecast Valley till 1 this afternoon says there are chances of rain or thundershowers with temporary east-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Rongpur, Dinajpur, Bogura, Tangail, Mamasingh, Kumilla, Noakhali, Chattogram, Cox's Bazar and Sylhet. River ports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Prime Minister pays a day-long visit to Maulavi Bazar today. Tariq Rahman calls for changes in culture of vengeance, urges all to focus on contributing to country. Government takes comprehensive plans to address waterlogging in Dhaka, informs LGD Minister at Jatir Shongshot. Government keen to solve problems of media and journalists, says Information and Broadcasting Minister. Iran threatens harsh response to Israeli attacks on Lebanon in violation of ceasefire. In FIFA World Cup, Argentina facing Algeria. In other matches, Norway defeat Iraq and France beat Senegal. And Bangladesh will take on Australia in first match of three-match T20 cricket series in Chattogram today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar.
2: Assalamu alaikum. বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি রুমানা মুস্তফা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে এবং সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা অর্জন করার লক্ষ্যে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্রভিত্তিক শিল্প প্রযুক্তির উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং সমুদ্রের পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনে গুরুত্বারোপ করা হবে। তিনি গতকাল খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিওআরআই এর জন্য দেশে নির্মিতব্য প্রথম আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ স্মল রিসার্চ ভেসেলের আনুষ্ঠানিক কিল লেইং এর এবং একই সাথে গবেষণা জাহাজটির মুরিং সহায়তার জন্য নির্মিতব্য সেলফ সাস্টেন্ড পয়েন্টনের কিল লেইং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, স্মল রিসার্চ ভেসেল নির্মাণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে সামুদ্রিক গবেষণায় নতুন দিগন্ত তৈরি হয়েছে। একই সাথে এই ভেসেল নির্মাণ কাজ শুরুর মাধ্যমে খুলনা শিপইয়ার্ড লিমিটেড খুলনার শিল্প ও সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হল। তিনি আরও বলেন, নতুন গবেষণা জাহাজ সমুদ্রের মৎস্য সম্পদ, সামুদ্রিক জীব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটনসহ সমুদ্রকেন্দ্রিক বিষয়সমূহের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈজ্ঞানিক রিসার্চ ভেসেলের মাধ্যমে সমুদ্র সীমানার মধ্যে কোথায় মাছের বসবাস, সমুদ্রের গভীরে কি আছে, কোন প্রজাতির জীব কোথায় বাস করে, কি ধরনের পরিবেশগত পরিবর্তন ঘটছে, কোন সম্পদ ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হতে পারে ইত্যাদি জানা যাবে। বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক কমডর মোহাম্মদ মিনারুল হকের সভাপতিতে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, জেলা প্রশাসক মিজহুরে জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সহ বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রকৌশলী, নৌ প্রযুক্তিবিদ, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী খুলনা শিরোমণি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, কেবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম সহ বিভিন্ন শাখার কর্মকর্তা ও সিবিএ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এইচএসসি ও আলিম পরীক্ষা নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে গ্রহণের লক্ষ্যে কেন্দ্র সচিবদের এক প্রস্তুতিমূলক সভা গতকাল যশোর কালেক্টরেট সভাকক্ষের অমিতাক্ষরে অনুষ্ঠিত হয়। সভায় পরীক্ষার হলে লাইট, ফ্যান ও পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা সঠিকভাবে যাচাই করে প্রশ্ন বিতরণ, পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেখ হাসানের সভাপতিতে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধ এবং এর মাধ্যমে সংগঠিত অপরাধের দ্রুত ও নিখুঁত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের এক কর্মশালা গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এতে প্রধান অতিথি ছিলেন। কর্মশালায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে পুলিশ ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অপারেটরদের কঠোর মনিটরিং নিশ্চিত করার বিষয়ে অপরাধীদের ব্যবহৃত সন্দেহজনক অ্যাকাউন্ট বা লেনদেনের তথ্য পুলিশকে দ্রুত সরবরাহ করে তদন্ত কাজে পূর্ণ সহযোগিতার আহ্বান জানানো হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান ও সুদর্শন কুমার রায় সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন। কেএমপি এবং শীর্ষ স্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশ যৌথভাবে এর আয়োজন করে। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার হলরুমে অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণে মাদক প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, শিক্ষার্থীদের কাউন্সিলিং এবং শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে ধারণা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এতে প্রধান অতিথি ছিলেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিতে জেলা শিক্ষা অফিসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এবং সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুর আইনজীবী সমিতির কার্যালয় মিলনায়তনে গতকাল কল্যাণ তহবিল থেকে আইনজীবী সমিতির সদস্য মরহুম শফি উদ্দিনের পরিবারের কাছে 6,50,000 টাকার চেক বিতরণ করা হয়। সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে মাগুরার শালিখা উপজেলার নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে গতকাল 38 জন দুস্থ রোগীর মধ্যে 3,80,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব অর্থ বিতরণ করেন। এ সময় প্রত্যেককে 10,000 টাকা করে নগদ অর্থ দেওয়া হয়। যশোরে একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সদর উপজেলার 80 অসহায় পরিবারের মধ্যে গতকাল 10 কেজি করে চাল এবং 7 জনের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। 3 দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা গতকাল যশোরের বাঘারপাড়া উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। মেলায় মোট 8টি স্টল খোলা হয়েছে এবং এসব স্টলে প্রতিকূল ও জলবায়ু পরিবর্তনের পরিস্থিতিতে উন্নত ও আধুনিক চাষাবাদের বিভিন্ন মডেল, আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এর আগে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে। খেলার খবর ক্রিকেট। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নলতাশরী ফুটবল মাঠে 8 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় কালীগঞ্জ ক্রিকেট একাডেমি 14 রানে আশাশুনি ঘুষুরিয়া ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফুটবল। মেহেরপুর সদর উপজেলা চাঁদবিল মাঠে শেরেবাংলা ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় মেহেরপুর বন্ধু একাদশ টাই ব্রেকারে 8-7 গোলে রাজনগর একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
3: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন দেশাত্মবোধক গান। প্রথম গানটির গীতিকার আহমদ মনির, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খসরু।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: প্রিয় শ্রোতা, আপনারা দেশাত্মবোধ গান শুনছেন। সর্বশেষ গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠে নিয়েছেন ফেরদৌসী রহমান।

আপনারা দেশাত্মবোধক গান শুনলেন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 8:30। প্রিয় শ্রোতা, সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর ভুবনে। প্রথম গানটি আবু আফফান রোজ বাবুর সুরে গেয়েছেন শামিমা ইয়াসমিন রত্না। গানের কথা সাজিয়েছেন ইমরুল কায়েস।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপর সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলে বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: প্রিয় শ্রোতা, আপনারা রয়েছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালীর ভুবনে, যা প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। বর্ণালীর এবারের আয়োজনের গান রূপারানী সাহার কণ্ঠে শুনবেন গীতিকার সাইদুর রহমান সাইদ। গানটি সুর করেছেন শেখ আলী আহমেদ।

এর পরের গানটি শুনবেন মধুসূদন হালদারের কণ্ঠে এস এম রুহুল আমিনের কথায়। গানটির সুর করেছেন শেখ আব্দুস সালাম।

0: দর্শক, আমার প্রিয় অভিভাবক বৃন্দ ও সুধীজন ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাস জনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশু আগামী দিনে জাতির ভবিষ্যৎ। বাংলাদেশ সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে আপনারা অবগত আছেন। চলতি মাসের 5 তারিখে বাংলাদেশের 18টি জেলার 30টি উপজেলায় আমরা এর মধ্যে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি এবং এটা চলছে। আপনারা আরো আনন্দিত হবেন যে আগামী 20 এপ্রিল 2026 থেকে দেশব্যাপী 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য বিনামূল্যে 1 ডোজ টিকাদান, অর্থাৎ হামের 1 ডোজ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছি। একটি সুস্থ প্রজন্ম ও রোগমুক্ত বাংলাদেশ গঠনে শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে 1 ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। রয়েছেন বর্ণালী আয়োজনী, শুনছেন স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান। এবারের গানের শিল্পী ঈশ্বর চাহান লিজা, গীতিকার অচিন্ত কুমার ভৌমিক, গানটি সুর করেছেন প্রদীপ রাহা।

0: এই গানটির মাধ্যমে শেষ হলো স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টায় বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহরিয়ার মোস্তফা। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে আজ মৌলভীবাজার যাচ্ছেন। এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ। প্রধানমন্ত্রী সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন, এরপরে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। দুপুরে শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে উদ্বোধন করবেন তারেক রহমান। এই কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের 152টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। বিকেলে মৌলভীবাজার দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে এসে দেশের জন্য অবদান রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে, প্রতিশোধ পরায় না হয়ে দেশের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হলে সেগুলোর গঠনমূলক আলোচনা করার কথাও জানান তিনি। তারেক রহমান বলেন, এই দিনটি দেশের সংবাদপত্র জগতের জন্য গুরুত্বপূর্ণ দিন। 1975 সালের 16 জুন বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে এসে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, একই সাথে সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দিয়েছিলেন। এই সময় তিনি সরকার পরিচালনার ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। সারা দেশে নিরবিচ্ছিন্ন সময়ে সাশ্রয়ী রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিকলু এ কথা জানান। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজধানী ঢাকার জলবদ্ধতার সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অপর লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়া যায়। ইরানের সেনাবাহিনী বলেছে, গত রবিবার যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরে ঘোষণার প্রদানের পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে এই পর্যন্ত 84 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে আরও জানায়, হামলা অব্যাহত থাকলে আগ্রাসনকারীকে কঠোর জবাবের সম্মুখীন হতে হবে। এর আগে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননের প্রতি আরও দায়িত্বশীল হতে হবে এবং ইসরায়েলের আগ্রাসন ও হিজবুল্লাহকে সামলানোর বিষয়ে তিনি খুশি নন। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি হল ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চল দখলে রাখবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আশা প্রকাশ করেন, জাতিসংঘের পরমাণু পরিদর্শকরা আবারও ইরানে যেতে পারবেন এবং তেহরানের সঙ্গে 60 দিনের আলোচনাকালে হরমুজ প্রণালীতে কোন টোল আদায় করা হবে না। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। খেলা খবর বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির হ্যাট্রিকে আর্জেন্টিনা 3-0 গোলে আলজেরিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। এছাড়া অস্ট্রিয়া ও জর্ডানের মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় সকাল 10টায় যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে। আজ রাত 11টায় পর্তুগাল কঙ্গোর মধ্যকার ম্যাচটি যুক্তরাষ্ট্রের টেক্সাসের হাউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এদিকে গতরাতে ফ্রান্স 3-1 গোলে সেনেগালকে এবং নরওয়ে ইরাককে 4-1 গোলে পরাজিত করেছে। ক্রিকেট। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বেলা 2টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: সকাল ৯টা বেজে ৫ মিনিট। বাংলাদেশ বেতার খুলনা।

0: আকাশ আজ কবি, মেঘ তার কাব্য পঙ্ক্তি, আর বৃষ্টি তার উচ্চারণ। সেই উচ্চারণে ভিজে ওঠে প্রকৃতি, জেগে ওঠে অনুভূতি। আষাঢ়ের এই স্নিগ্ধ আবাহনী, এই সুন্দর মিষ্টি সকালে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদেরকে শুনছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকলকে এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দ করা ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালীর ভুবনে। আর পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে এই মুহূর্তে আছি
1: আমি পল্লী মণ্ডল
0: এবং ফাহমিদা নাহিন ঐন্দ্রিলা। আরও আছেন আমাদের সাথে অধিবেশন তত্ত্বাবধানী নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ সাইফুজ্জামান। আর বরাবরের মতোই সঙ্গে রয়েছেন আপনারা, কথা বলবো গানের ফাঁকে ফাঁকে। এছাড়াও আজ বলতে হয় আকাশের সাথে সাথে আমাদেরও মন ভালো, সাথে কিন্তু ডাকপিয়নেরও মন ভালো, কারণ চিঠি আছে।
1: এবং আজকে আমাদের কাছে আছে দুইটি চিঠি।
0: আচ্ছা, আর আমরা চিঠি অবশ্যই পড়ব, যেহেতু আমরা খুব অপেক্ষা করে থাকি বন্ধুদের সেই চিঠির জন্য। আমরা অনেক প্রত্যাশা নিয়ে অপেক্ষা করি যে রূপালীর ভুবনে আপনাদের চিঠিগুলো আমরা পড়ব। তবে চিঠি পড়ার আগে আর গানে যাওয়ার আগে আমরা যে দুটি মাধ্যমে বন্ধুদের সাথে কথা বলবো জানিয়ে দিচ্ছি সেই মাধ্যম দুটি। ফোন করতে হলে দিদি কোন নাম্বারে তারা ফোন করবে? যেহেতু অনেক বন্ধুরা নাম্বারটা জানা আছে তাদের, তারপরেও যারা নতুন বন্ধু যুক্ত বা কেউ ভুলে গিয়েছেন তাদের জন্য নাম্বারটি আরেকবার।
1: হ্যাঁ, নাম্বারটি আবার বলে দিচ্ছি এবং কিছুক্ষণ পরে আমরা আবার আপনাদের সাথে ফোন ইনে যুক্ত হব অবশ্যই। তো নাম্বারটি বলে দিচ্ছি 01974121970।
0: একদমই। আর যদি চিঠি লিখতে চান, যারা এখনো লেখেননি আর লিখবেন লিখবেন ভাবছেন, তাহলে আর দেরি কেন, চটপট ঠিকানা লিখে নিয়ে তারপর লিখে ফেলুন। রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000 এই ঠিকানায়। আমরা কিন্তু আপনার চিঠির প্রত্যাশায় দিদি, আপনার হাতে কিন্তু আমি চিঠি দেখতে পাচ্ছি,
1: চিঠি নিয়ে বসে আছি এবং খুবই ভালো লাগছে। আমার হাতে রয়েছে ভালোবাসি বেতার শ্রোতা সংঘ এই ক্লাব থেকে একটি চিঠি।
0: আচ্ছা,
1: দেখি তারা কি লিখেছেন। সুমিষ্ট প্রাণপ্রিয় ভাইয়া এবং নয়নমণি আপু, যদিও আজকে আমাদের সাথে ভাইয়া নেই, আমরা দুজনই নয়নমণি আপু, সালাম নিলাম। আমি মোল্লাবাড়ির বউ ছায়াছবি থেকে এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে অন্তর দিলাম বিছায়া গানটি শুনতে চাই। সাথে রয়েছেন মিষ্টির দোকানদার সুনীল ও অসিত, আরও রয়েছেন জামাল, কদর, আবু জাহির, মুক্তিযোদ্ধা কবির ও কাকুলি মণ্ডল। সবাইকে সুনীল এবং অসিতের দোকানের মিষ্টি খাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তো আমরা কি
0: অনেকে মিলে আমাদেরকে শুনছেন, ভালো লাগছে। লিখেছেন কিন্তু শেখ আমিনুর রহমান, সভাপতি ভালোবাসি বেতার শ্রোতা সংঘ, ভান্ডারখোলা, মোল্লাহাট, বাগেরহাট থেকে। অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর চিঠির জন্য। আর অনেকে মিলে আমাদেরকে শুনছেন, শুনেও ভালো লাগলো। যেহেতু অনেকে মিলে আমাদেরকে শুনছেন এবং আপনাদের পছন্দ হচ্ছে মোল্লাবাড়ির বউ ছায়াছবির গান, শোনানোই যায় তাই না?
1: অবশ্যই।
0: চলুন আপনাদের পছন্দের গানটি দিয়ে শুরু হোক আজকে রূপালীর আয়োজন। এন্ড্রু কিশোর ও কনক চাপার কণ্ঠে শুনতে থাকুন আপনাদেরই পছন্দের গান।

ঠিক আমরাও যেমন অন্তর পিছিয়ে রেখেছি আপনাদের জন্য। দিদি, চিঠি কিন্তু আরেকটি আছে। মোহাম্মদ কাশিম সর্দার উলাগ্রাম ডুমুরিয়া খুলনা থেকে আমাদের কাছে লিখেছেন, তার সাথে আরও আছেন লুৎফর জোয়ারদার, আফজাল মোল্লা, টিউলি ও পলাশ, সকলে মিলে আমাদের কাছে গান শুনতে চেয়েছেন মহাসম্মেলন ছায়াছবি থেকে কনক চাপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। তবে লিখেছেন, সুপ্রিয় ভাইও আপুকে জানাই লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। ভাইয়া যেহেতু নেই, আপুরাই আজকে গ্রহণ করছে আপনার শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ, নিয়মিত রূপালীর সাথে আছি। ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। নিশ্চয়ই আগামী আয়োজনে আপনাদের সাথেই থাকবেন সবসময়, সব আয়োজনে। আশা করি আপনাদের সকলকে শুনতে চেয়েছেন মহাসম্মেলন, এ ছায়াছবি থেকে কনক চাপা ইন্দ্রকিশোরের কণ্ঠে গান। চলুন দেরি না করে আপনাদের পছন্দের গানটি শুনে আসি।

প্রিয় অভিভাবকবৃন্দ ও সুধীজন, আমার সালাম এবং শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে দেশের বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। হাম একটি মারাত্মক ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। আমাদের প্রাণপ্রিয় শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। আজকের শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ। আমাদের সরকার প্রতিটি শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তাই হাম থেকে দেশের প্রতিটি শিশুকে সুরক্ষিত রাখতে সরকারের উদ্যোগে 12 এপ্রিল 2026

0: ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপর ২০ এপ্রিল ২০২৬ থেকে দেশব্যাপী এই টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আমাদের শিশুদের হাম থেকে সুরক্ষিত রাখতে সকল অভিভাবক, কিশোর কিশোরী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা, উন্নয়ন কর্মী এবং স্থানীয় প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মীবৃন্দদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, আসুন সকলে মিলে শিশুদের বিনামূল্যে এক ডোজ হামের টিকা গ্রহণ নিশ্চিত করি। মহান আল্লাহ আমাদের সহায় হোক।
1: কথা দিয়েছিলাম আপনাদের সাথে ফোনে কথা বলবো রূপালীর গানের ফাঁকে ফাঁকে। সময় হয়ে গেছে আপনাদের সাথে ফোনে কথা বলার। এই মুহূর্তে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি রূপালীর আয়োজনে ফোন ইন পর্বে। কে আছেন প্রথম বন্ধু হিসেবে?
2: হ্যালো,
3: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: খালিশপুর, খুলনা থেকে রুবেল বলছি।
2: হ্যাঁ ভাই বলুন।
3: আমাকে শোনাবেন জবর দখল ছবি থেকে গান আয়ুব বাচ্চু এবং কনক চাপার কণ্ঠে। গানের শিরোনাম, আমার তুই ছাড়া কে এই জগতে আছে আপন জন, আমি তোর অন্তরে দিবানিশি করব বিচরণ।
2: শুভ সকাল, আমরা সবাই ভালো আছি। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: কথা বলছিলাম ছোট পেঙ্গুইন থানা বড়াইগ্রাম জেলা নাটক থেকে।
1: কে বলছেন বন্ধু, নামটি আরেকবার বলবেন।
3: কথা বলছিলাম মোহাম্মদ
1: জুয়েল
3: রানা, বড়াইগ্রাম জেলা নাটক থেকে।
1: আচ্ছা ঠিক আছে বলুন।
3: আপনি আমাকে গান শোনাবেন ছায়াছবির নাম সুর। সুর ছায়াছবি থেকে কুমার বিশ্বজিতের কণ্ঠে গানের কথা। ও বাবা রে সেই কাজা রে বিস্কুট।
1: আপনি যেহেতু গানটি গেয়ে দিয়েছেন, গানটি কি আর শোনানোর প্রয়োজন আছে? তবে পছন্দ যেহেতু করেছেন আর অনুরোধ যেহেতু করেছেন, অবশ্যই আমরা চেষ্টা করব, তবে সাথেই থাকতে হবে। হ্যালো,
4: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: আপা মনি ভালো আছেন?
1: জি আমরা সকলে ভালো আছি। বুলবুল আহমেদ?
4: জি বুলবুল আহমেদ, কাজীপাড়া ধামারা থেকে। আপু আমার নাম বলার জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: আচ্ছা বলুন।
4: আর বেতার শুনছি, আর জ্ঞানানন্দ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে খুবই ভালো লাগছে। সে একজন খুব ভালো মনের মানুষ।
1: আচ্ছা ঠিক আছে, কোন গানটির অনুরোধ করবেন?
4: পপিয়া তুমি কোথায় ছায়াছবি থেকে আপনাদের কণ্ঠে। বুকের জমানো ব্যথা, কান্নার নোনা জলে, ঢেউ ভাঙে চোখের নদীতে,
2: ও প্রিয়া ছায়াছবি।
1: আচ্ছা ঠিক আছে,
2: আপনাদের কণ্ঠে। আচ্ছা আমরা অবশ্যই শুনিয়ে দেবার চেষ্টা করব। দেখিনি পরবর্তীতে কে রয়েছেন আমাদের সাথে।
1: হ্যালো, হ্যালো,
5: শুভ সকাল।
1: শুভ সকাল, অনুবিশ্বাস। জি বলুন উপভোগ করতে হবে বেঁচে থেকে, জীবনকে ভালোবাসতে হবে।
2: দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
5: ওয়ালাইকুম
2: সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: আমি কোরসাদ বলতে মোহাম্মদ আলতাফ হোসেন, অলংকার মিস্ত্রি। অলংকারের কাজ করে আপনাদের অনুষ্ঠানটা শুনে খুব ভালো লাগে।
2: অসংখ্য ধন্যবাদ, আপনার অনুরোধ জানাবেন।
5: আমাকে শোনাবেন দূর দেশ ছবির থেকে সৈয়দ আব্দুল কাদের কণ্ঠে যে ওরা সাথে এই গানটি।
2: আচ্ছা অসংখ্য ধন্যবাদ অনুরোধ করার জন্য। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের গানটি শুনিয়ে দেবার জন্য। কে রয়েছেন আমাদের সাথে?
1: হ্যালো,
5: সালাম আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। বন্ধু আমার, আচ্ছা ঠিক আছে, ভালোবাসি ভালোবাসি
2: ভালোবাসি,
1: চমৎকার শিরোনামের গান।
2: হ্যাঁ দেখে নেবো পরবর্তীতে কে রয়েছেন আমাদের সাথে।
1: হ্যালো, হ্যাঁ কে বলছেন?
6: নমস্কার,
1: আদাব।
6: বন্ধু বলছি।
1: কে বলছেন?
6: সমস্যা নাম্বার থেকে।
2: হ্যাঁ আপনার নামটা আবার একটু বলবেন।
1: হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আপনাকে। আপনার নামটা
2: অঞ্জন।
1: অঞ্জন,
2: হ্যাঁ
6: সমস্যা নাম্বার থেকে।

0: আচ্ছা
1: আব্বা
0: বলুন,
1: থেকে অনেক দূরের বন্ধু। হ্যাঁ বলুন, কোন গানটি শুনতে চান?
2: আমাকে গান শোনাবেন পূর্ণবর্গ প্রেম ছায়াছবিতে চন্দন সিনহার কণ্ঠে তুমি আছো বলে তারা নেবে জলে।
0: আচ্ছা ঠিক,
2: ভালো,
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন, খুবই ভালো। দেখে নেব পরবর্তীতে কে রয়েছেন আমাদের সাথে। দুঃখিত, ডিসকানেক্ট হয়ে গেল।
0: হ্যালো,
2: হ্যালো, নমস্কার,
0: আদাব।
2: বলছি পলাশকুমার সরকার,
0: কাঞ্চননগর রুমুরিয়া।
2: হ্যাঁ দিদি,
0: হ্যাঁ হ্যাঁ,
2: আপনারা ভালো আছেন দিদি?
0: জি আমরা সকলেই ভালো আছি, নিশ্চয়ই আপনিও খুব ভালো আছেন।
2: দোয়া এবং সৃষ্টিকর্তা অশেষকেই হয় দিদি, আমি অনেক অনেক ভালো আছি দিদি।
0: আচ্ছা বলুন, কোন গানটি শুনতে চান?
2: গান শুনে মনে হচ্ছে আমার প্রতিজ্ঞা, এই ছবি থেকে এন্ড কুশের কণ্ঠে জ্বালা বড় জ্বালা রে, এই বুকে জ্বালা রে, তোমার কাছ থেকে দিলাম আমি শুধু অবহেলা।
0: আচ্ছা ঠিক আছে, তবে নিজের দামটাকে নিজে ধরে রাখতে হবে, সর্বপ্রথম নিজেকে ভালোবাসতে হবে। আর কি অবহেলা করলো আর কি করলো না সেটা নিয়ে আফসোস না করে নিজেকে সময় দিতে হবে, নিজেকে অনেক বড় করতে হবে আর নিজের প্রতি আস্থা রাখতে হবে, তাহলে জীবন সুন্দর।
1: হ্যালো, হ্যালো, কে বলছেন?
0: আর একটি বা দুটি ফোন কল নিয়ে আমরা কিন্তু আবারও গানে ফিরে যাব। কে আছেন?
1: আমরা হয়তো আর দুটি ফোন কল নিয়ে আবার আমরা গানে ফিরে যাব। দেখি কে রয়েছেন আমাদের সাথে। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম সালাম।
2: আপু কথা বলছি মেহেদী আতা।
1: হ্যাঁ বলুন, কোন
2: মহেশপুর ঝিনাইদহ থেকে কথা বলছি।
1: হ্যাঁ বলুন, কোন গানটি শুনতে চান?
2: আমার শিবের সাহেব, আমার কাকা জ্ঞানেন্দ্র পালকে আমাকে গান শোনাবেন। আগে একটা এই টাইটেল থেকে এটির মধ্যে সুরের কণ্ঠে
0: কথা হচ্ছে 01974 1219 709 নম্বরটিতে। আমরা আর একটি মাত্র ফোন কল নেবো, দেখব কোন বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সর্বশেষ বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম।
2: মানিক থেকে মানিক বলতেছি।
0: জি বলুন।
2: ওই যে সবুজ সাথীর একটা গান আছে, চোখ দুরানো মনের মতো ভাবি নিয়ে দাও, খোসের আলম ও সাজেনে আসেন গানটে, ওই গানটি শোনাবেন।
0: আচ্ছা
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ ফোন কলটি নিয়ে নিলাম এবং চলে যাব আবারও গানে।
0: আর যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত হয়েছেন, ফোন ইনে কথা হয়েছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যুক্ত হতে পারেননি তাদেরও মন খারাপ করার কোনো কারণ নেই, নিশ্চয়ই পরবর্তী আয়োজনে আপনাদের সাথে কথা হয়ে যাবে। আবারও চলে যাচ্ছি গানে, কোন গানটি শোনাবো এবার দিদি?
1: এবার ভণ্ড ছাছড়ি থেকে হেন্দু কিশোর এবং ডলি শান্তনুর কণ্ঠে গানটি শুনিয়ে আসি, এবং এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন রুবেল, আপনি খালিশপুর খুলনা থেকে।

গান শুনছেন রূপালী রায়চনে আপনাদের পছন্দ করা। এবারে শোনাবো দুই দুয়ারি ছায়াছবি থেকে আগুনের কণ্ঠে গান। গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আফজাল, আপনি দেহতলা খুলনা থেকে।

0: প্রিয় শ্রোতা, কৃষি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষির ভূমিকা অপরিসীম। কৃষকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদানের উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, কৃষক কার্ড বাংলাদেশের কৃষকদের জন্য সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে যেন সরকারি সুবিধা পায় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, এটি কৃষকদের আর্থিক সহায়তা পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে সরকারি কৃষি সহায়তা, ভর্তুকি ও ব্যাংক ঋণ পেতে পারেন। শ্রোতা বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের আজকের বিষয়। আমাদের আজকের বিষয় কৃষক কার্ড, আর এ বিষয়ে বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
1: আপনাকে ধন্যবাদ।
0: আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে কৃষক কার্ড আসলে কি, আর এই সুবিধা সম্পর্কেও জানতে চাই।
1: কৃষক কার্ড এমন একটি কার্ড যেটা ডিজিটাল ডাটাবেস সম্বলিত স্মার্ট কার্ড, যার মাধ্যমে আসলে আমাদের দেশের কৃষকদের শনাক্ত করা সম্ভব হবে যে কে প্রকৃত কৃষক এবং কে প্রকৃত কৃষক নয়। আর সরকারি সকল সব ধরনের সুযোগ সুবিধা, কৃষি সহায়তা সরাসরি এই কার্ডের মাধ্যমে কৃষকদের নিকট পৌঁছে যাবে। এই সুবিধাগুলি অনেক, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার ও বীজ সহায়তা এবং ঋণ সহজে পেতে পারবেন। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব অনেকটা কমে যাবে এবং কৃষকরা প্রকৃতপক্ষে অনেক উপকৃত হবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, জানলাম আপনার কাছ থেকে কৃষক কার্ড সম্পর্কে। এবার একটু জানবো প্রাথমিকভাবে বাংলাদেশের কয়টি উপজেলায় এই কার্ড চালু হচ্ছে।
1: আসলে সরকার এখন প্রি পাইলটিং পর্যায়ে আছে। এই প্রি পাইলটিং পর্যায়ে প্রাথমিকভাবে বাংলাদেশের 10টি উপজেলায় এই কৃষক কার্ড কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর ব্লক, রাজশাহী বিভাগের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উথুলি ব্লক, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলার শৈলকূপ উপজেলার কৃপালপুর ব্লক, বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার রাজাবাড়ি ব্লক, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার রাজারছড়া ব্লক, চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার কুমিল্লা সদর উপজেলার অরণ্যপুর ব্লক, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গাইবান্ধা ব্লক, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ ব্লক, সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার জুরু উপজেলার গোয়ালবাড়ি ব্লক এবং ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার তেনাপচা ব্লক। এই 10টি ব্লকে আসলে ইতিমধ্যে প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে।
0: আচ্ছা, এবারে একটু জানতে চাইবো আপনার কাছে এই কার্ডের প্রাথমিক তথ্য সংগ্রহ কি শুরু হয়েছে এবং কবে নাগাদ এই কৃষক কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।
1: আসলে মাননীয় প্রধানমন্ত্রী যখন কৃষক কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তার কিছুদিন পরেই আমাদের এই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। আমি যে 10টি উপজেলার নাম বললাম, সেই 10টি উপজেলার 10টি ব্লকে ইতিমধ্যে কৃষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে।
0: কৃষক কার্ড পেতে হলে একজন কৃষকের কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় বা কোন অফিসে যেতে হবে?
1: কৃষক কার্ড পেতে হলে যে সমস্ত ডকুমেন্টগুলি একজন কৃষকের থাকতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নাগরিকত্ব শনাক্ত করার জন্য তার এনআইডি বা আমাদের জাতীয় পরিচয় পত্র লাগবে, এবং সে যে কৃষি কাজ করে তার জমি আছে নিশ্চয়ই, সেই জমির পর্চা বা খতিয়ানের কাগজ লাগবে, এবং অবশ্যই কৃষকের একটি মোবাইল নাম্বার থাকতে হবে, যে মোবাইল নাম্বারের বিপরীতে তার যে প্রণোদনা সুযোগ সুবিধা যেটা প্রদান করা হবে। আর একজন কৃষক যদি আসলে কৃষক কার্ড পেতে চায় তাহলে তাকে তার নিকটস্থ যে উপজেলা কৃষি অফিস আছে অথবা উপসহকারী কৃষি কর্মকর্তা আছে সেখানে যোগাযোগ করলে সে বিস্তারিত এই বিষয়ে জানতে পারবে।
0: আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে কোন শ্রেণীর কৃষকরা এই কার্যক্রমের আওতায় আসবে?
1: আসলে জমির পরিমাণের উপর ভিত্তি করে আমরা কৃষকদেরকে 5টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। এই 5টি ক্যাটাগরি হচ্ছে ভূমিহীন, প্রান্তিক, ছোট, মাঝারি এবং বড় কৃষক। প্রাথমিকভাবে আমাদের এই কৃষক কার্ড কর্মসূচির আওতায় ভূমিহীন, প্রান্তিক এবং ছোট কৃষকদের নিয়ে আসা হবে।
0: এই ক্ষেত্রে কি বর্গা চাষীরা এই সুবিধা পাবে?
1: হ্যাঁ অবশ্যই, বর্গা চাষীরাও যেহেতু আসলে কৃষিকাজের সাথে জড়িত তারাও এই সুযোগের আওতায় আসবে।
0: এই কার্ডের মাধ্যমে কি সরাসরি টাকা পাওয়া যাবে এবং এই কার্ডের সারা জীবন কার্যকারিতা থাকবে কিনা সে বিষয়ে একটু জানবো।
1: হ্যাঁ, অনেক ক্ষেত্রে সরকারি নগদ প্রণোদনা সরাসরি কৃষকের কার্ড সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাংকের মাধ্যমে চলে যাবে। আসলে এই নিয়ে এখনো কাজ চলছে, হয়তো কৃষক তার সেই স্মার্ট কার্ডটি নিয়ে ডিলারের সারে ডিলারের দোকানে যাবে, সেখানে পস মেশিন থাকতে পারে এবং সেই কার্ডের মাধ্যমে সে এটা জিনিস কিনতে পারে। আর কার্ডটা তার সারা জীবনে কার্যকর থাকবে, তবে তার ডাটা হালনাগাদ করার জন্য মাঝে মাঝে তাকে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে হবে।
0: আপনি স্মার্ট কার্ডের কথা বললেন, তাই জানতে চাইবো এখন আপনার কাছে স্মার্ট কার্ড বা কৃষক কার্ড কি একই নাকি আলাদা?
1: না, স্মার্ট কার্ড বলতে আমরা সাধারণত আমাদের যে এনআইডি বা ন্যাশনাল আইডেন্টিফিকেশন কার্ড আমাদের জাতীয় পরিচয় পত্র সেটাকে আমরা বুঝি। আর কৃষক কার্ডটা একটা নতুন ব্যবস্থা যেটা আমরা প্রচলন করতে যাচ্ছি এবং এটা কৃষকের জন্য আসলে একান্তভাবে তৈরি করা একটা বিশেষ কার্ড।
0: সারা দেশে এই কর্মসূচি বাস্তবায়ন করতে কত সময় লাগতে পারে?
1: সরকারি পরিকল্পনা আছে পর্যায়ক্রমে বাংলাদেশের সকল কৃষককে এই কর্মসূচির আওতায় নিয়ে আসবে। এখন থেকে আগামী চার বছরের মধ্যে ধাপে ধাপে পর্যায়ক্রমে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি উপজেলার সকল কৃষককে এই কৃষক কার্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনা সরকারের আছে।
0: মূল উদ্দেশ্য আপনার কাছে জানতে চাইব।
1: আসলে কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষকরা এখনো অনেক ক্ষেত্রে অবহেলিত, আমাদের সামাজিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত, তাদের আর্থিক সুবিধা কিছুটা নিশ্চিত করা গেলে আর কৃষক ভালো থাকলে আসলে দেশ ভালো থাকবে। কৃষককে ভালো রাখার উদ্দেশ্যে আসলে এই কৃষক কার্ডের প্রচলন।
0: কোন কল সেন্টার আছে কি যেখানে পরামর্শ পাওয়া যাবে এই বিষয়ে?
1: হ্যাঁ, কৃষি তথ্য সার্ভিসের একটি কল সেন্টার আছে যেটাকে আমরা কৃষি কল সেন্টার বলি। এই কল সেন্টারের নাম্বার হচ্ছে 16123। এই কল সেন্টারে যদি কোন কৃষক কৃষক কার্ড বিষয়ে যদি জানতে চায় তারা এই ব্যাপারে তথ্য জানতে পারবে কল করে। এখানে কল করার সময় হচ্ছে আমাদের রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টার মধ্যে।
0: আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে, সেটি হচ্ছে এই কার্ড থাকলে ঋণের সুদ কি কম লাগবে কোনোভাবে?
1: চমৎকার একটি প্রশ্ন। আমরা সবাই জানি কৃষককে কৃষিকাজ করতে গেলে অনেক ক্ষেত্রে ঋণ গ্রহণ করতে হয় এবং স্বল্প সুদের ঋণ পেলে কৃষক অনেক উপকৃত হয়। এই কার্ডের মাধ্যমে প্রকৃত কৃষক শনাক্ত করা গেলে সে কৃষক স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
0: এবারে আরেকটু জানতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে ধরুন কোন কৃষকের কার্ড হারিয়ে গেল, সেই ক্ষেত্রে কি করবে?
1: কার্ড হারিয়ে যেতেই পারে, কারণ আমাদের জাতীয় পরিচয়পত্র অনেক সময় হারিয়ে যায় এবং এটা আমরা নতুন করে আবেদন করে পাই। ঠিক একইভাবে কৃষকের যদি কৃষক কার্ড হারিয়ে যায় তাহলে সে স্থানীয় নিকটস্থ উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবে, সেই অফিস তাকে পুনরায় একটি কার্ড তৈরি করার ব্যবস্থা করে দেবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম কৃষক কার্ড সম্পর্কে আপনার কাছ থেকে। নিশ্চয়ই আমাদের যে কৃষক ভাই বোন বা শ্রোতা বন্ধুরা আছেন এ বিষয়ে উপকৃত হবেন।
1: ধন্যবাদ আপনাকে।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী। এবারে শুনবেন কে অপরাধী, এই ছায়াছবি থেকে মণি ও কিশোরের কণ্ঠে গান। আর এই গানটি শুনিয়ে দেবার জন্য অনুরোধ করেছিলেন এনামুল লোকনাথপুর চুয়াডাঙ্গা থেকে।

প্রিয় শ্রোতা, আপনারা রূপালী অনুষ্ঠানে আপনাদের পছন্দ করা ছায়াছবির গান শুনছেন। এবার আপনাদের শোনাব কসাই ছায়াছবি থেকে রুনা লায়লার কণ্ঠে গান। আর গানটি শুনতে চেয়ে আমাদের কাছে অনুরোধ করেছিলেন আব্দুস সামাদ বোয়ালমারী ফরিদপুর থেকে। শুনতে থাকুন আপনাদের পছন্দের গান, নিশ্চয়ই সঙ্গে আছেন।

বর্ষার এই সময়ে প্রয়োজন ছাড়া জলাবদ্ধ এলাকায় চলাচল থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি অবস্থান না করার অনুরোধ রইল। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সকলে সচেতন থাকুন, ভালো থাকুন। এই প্রত্যাশায় আমরা রূপালী আয়োজনে সর্বশেষ গানটি এবার আপনাদের শোনাবো মাস্টার সামুরাই ছায়াছবি থেকে ইন্দ্র কিশোর ও রুনা লায়লার কণ্ঠে। গানটি শুনতে যে অনুরোধ করেছিলেন খোকন চন্দ্র, পাংশা রাজবাড়ির বন্ধু।

0: এই গানটির মাধ্যমে শেষ হলো ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী।
1: বাংলাদেশ বেতার খুলনা, এপালের অনুষ্ঠান ঘোষণে এতক্ষণ সাথে ছিলাম পল্লী মন্টুল ও ফাহমিতা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বাংলাদেশ বেতার খুলনা। এপালের অনুষ্ঠান ঘোষণা এতক্ষণ সাথে ছিলাম পল্লী মন্ডল ও ফাহমিতা নাহিন ইন্দ্রিলা। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সাইফুজ্জামান। প্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, বেলা 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় ফাহমিদা নাহিন ওয়েন্দ্রিলা এবং পল্লী মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে নূরজাহান আক্তার, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাইফুজ্জামান। শুরুতেই বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি শামছিয়া শাম্মি। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী মৌলভীবাজার সফরে এখন সিলেটে অবস্থান করছেন। তিনি ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এবং মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। বিকেলে মৌলভীবাজার দোসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা ৩টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে লিখিত প্রশ্নের জবাবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরও আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়ার সুযোগ সৃষ্টি হবে। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে দুই আসামির ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে এবং যেকোনো দিন হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শুরু হবে। চলতি অর্থবছরের ১৫ জুন পর্যন্ত প্রবাসীরা ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.৬১% বেশি। গতকাল বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানো এবং রেমিটেন্স গ্রহণকারী ব্যাংকগুলো সর্বোচ্চ ইনসেন্টিভ প্রদান অব্যাহত রাখায় প্রবাসী আয়ের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। ইরানের সেনাবাহিনী বলেছে, রবিবার যুক্তরাষ্ট্র ইরান চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসার পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে অন্তত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এই হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেওয়া হবে। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুকে লেবাননে হামলার ব্যাপারে আরও দায়িত্বশীল হতে হবে। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থান করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকের পর বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি স্থাপন করা। শিল্পোন্নত সাত জাতি গ্রুপস G7 নেতৃবৃন্দ ট্রাম্পের এই মন্তব্যের পর ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসানে একটি শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে জেলেনস্কি যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ইতালি, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বয়ে গঠিত G7 দেশগুলোর নেতাদের সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রধান লক্ষ্য হল দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং রাশিয়াকে যুদ্ধবন্ধে রাজি করাতে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়া। খেলার খবর, বিশ্বকাপ ফুটবল। যুক্তরাষ্ট্রের কানসাসে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে লিওনেল মেসির প্রথম হ্যাট্রিকে আর্জেন্টিনা ৩-0 গোলের ব্যবধানে আলজেরিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অস্ট্রিয়া ২-১ গোলে জর্ডানের বিপক্ষে এগিয়ে আছে। এছাড়া আজ রাত ১১টায় পর্তুগাল ও কঙ্গোর মধ্যকার ম্যাচটি টেক্সাসের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ক্রিকেট। চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং সফররত অস্ট্রেলিয়ার মধ্যে ৩ ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে। বেলা ২টায় খেলা শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। বাংলাদেশ বেতার অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আজ 17 জুন বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সফর করবেন। এ সফরকালে মাননীয় প্রধানমন্ত্রী বেলা 1টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে, বেলা 2:30 মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে এবং বিকেল 4:45 দুসাই রিসোর্টে আয়োজিত রাজনৈতিক সভায় যোগদান করবেন। এই সকল অনুষ্ঠানের কার্যক্রম একযোগে সরাসরি সম্প্রচার করা হবে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়াও বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ কেন্দ্র থেকে এই সকল অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি শুনতে পাবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
2: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা শুনবেন আজকের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সফর করবেন। শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি-20 ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, এছাড়াও FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। খরা ও মরুকরণ সম্পর্কে কথিকা শুনবেন দুপুর 12:15 বলবেন গোপালচন্দ্র ঘোষ। সঙ্গীতানুষ্ঠান বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন দুপুর 12:30 শিল্পী মাহবুবা নওশিন রাখি। রবীন্দ্রসঙ্গীত দুপুর 12:20 শিল্পী সাধন ঘোষ। লোকগীতি দুপুর 12:40 শিল্পী মোহাম্মদ গাফফার হোসাইন। এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। এখন শুনবেন স্থানীয় খবর বাংলায়।
3: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার।
2: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞান ভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে এবং সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা অর্জন করার মাধ্যমে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্রভিত্তিক শিল্প প্রযুক্তির উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং সমুদ্রে পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, গবেষণা এবং উদ্ভাবনে গুরুত্ব আরোপ করা হবে। তিনি গতকাল খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট বিওআরআই এর জন্য দেশে নির্মিতব্য প্রথম আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজ স্মল রিসার্চ ভেসেলের আনুষ্ঠানিক কিল লেইং এবং একই সাথে গবেষণা জাহাজটির মুরিং সহায়তার জন্য নির্মিতব্য সেলফ সাস্টেইন পন্টনের কিল লেইং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, স্মল রিসার্চ ভেসেল নির্মাণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে সামুদ্রিক গবেষণায় নতুন দিগন্ত তৈরি হয়েছে। একই সাথে এই ভেসেল নির্মাণ কাজ শুরুর মাধ্যমে খুলনা শিপইয়ার্ড লিমিটেড খুলনা শিল্প ও সামুদ্রিক খাতে নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন হল। তিনি আরও বলেন, নতুন গবেষণা জাহাজ সমুদ্রে মৎস্য সম্পদ, সামুদ্রিক জীব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন সহ সমুদ্রকেন্দ্রিক বিষয়সমূহের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈজ্ঞানিক রিসার্চ ভেসেলের মাধ্যমে সমুদ্রের সীমানার মধ্যে কোথায় মাছের বসবাস, সমুদ্রের গভীরে কি আছে, কোন প্রজাতির জীব কোথায় বাস করে, কি ধরনের পরিবেশগত পরিবর্তন ঘটছে, কোন সম্পদ ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হতে পারে ইত্যাদি জানা যাবে। বাংলাদেশ ওশনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালকের সভাপতিত্বে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী খুলনা শিরোমণি বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শন এবং কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে আতদাঞ্চলের পরিবেশগত যে পরিবর্তন ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে হলে দেশকে সবুজায়ন করতে হবে। এ অঞ্চলে যে উষ্ণতা বেড়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে এর থেকে রক্ষা পেতে হলে বাতাসে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে, আর অক্সিজেন সরবরাহ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন ঘটানো। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কারণে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি গতকাল খুলনা নগরের 22 নম্বর ওয়ার্ড এলাকার রূপসা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ম্যাটেরিয়াল রিকভারি MRF সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পরে KCC প্রশাসক 22 নম্বর ওয়ার্ড অফিসে এবং 21 নম্বর ওয়ার্ডের জোড়াগের চত্বরে পৃথক পৃথকভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে পরিবার পর্যায়ে হোমস্টেড গার্ডেনিং উপকরণ হিসেবে সুবিধাভোগীদের মাঝে সবজি বীজ, কম্পোস্টার, জিও ব্যাগ, মগ ও আছড়া বিতরণ করেন। পরিবেশ বান্ধব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করায় রেড ক্রিসেন্ট সোসাইটিকে তিনি ধন্যবাদ জানান এবং বাড়ির অব্যবহৃত জায়গায় প্রয়োজনীয় গাছ ও সবজি বাগান করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। KCC প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। মাদক বিরোধী সচেতনতামূলক এক সভা গতকাল ঝিনাইদহ শহরের কাঞ্চননগর কলাবাগানপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয়। সভায় মাদক ক্রয় বিক্রয় ও বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন এতে প্রধান অতিথি এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বিশেষ অতিথি ছিলেন। জেলা পরিষদের প্রশাসক, পৌরসভার প্রশাসক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে এক মত বিনিময় সভা গতকাল খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এতে প্রধান অতিথি ছিলেন। সভায় মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জনসম্পৃক্ততার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া নিরাপদ সমাজ গড়ে তুলতে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। KMP-র উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা গতকাল খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। প্রশিক্ষণে নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, মানবিক গুণাবলী ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে শিক্ষকদের ভূমিকা বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
3: খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধে 6:05 ইংরেজিতে।
2: বাংলাদেশ বেতার খুলনা, আজ বিশ্ব খরা ও মরুকরণ দিবস। এই উপলক্ষে দিবসটির গুরুত্ব সম্পর্কে শুনবেন একটি কথিকা, বলছেন গোপাল চন্দ্র ঘোষ।
4: আজ 17 জুন বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। ভূমি অবক্ষয়, খরা মরুকরণের মতো বৈশ্বিক পরিবেশগত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালন করা হচ্ছে। বাংলাদেশে 1995 সাল থেকে এই দিবসটি পালিত হয়। মরুকরণ ভবিষ্যৎ পৃথিবীর জন্য এক বিশাল হুমকি। বাংলাদেশের সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, কি কারণে মরুকরণ ঘটছে। প্রথমত, জলবায়ু পরিবর্তন তথা ক্রমশ বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, বনভূমি ধ্বংস, অতিরিক্ত চাষাবাদ এবং অনিয়ন্ত্রিত ভূমি ব্যবস্থার ফলে এই সমস্যা দিন দিন বেড়েই চলেছে। একটি প্রতিবেদন জাতিসংঘে, সেখানে বলা আছে, বর্তমান হারে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ অব্যাহত থাকলে 2030 সালের মধ্যে পৃথিবী গড় তাপমাত্রা শিল্প বিপ্লবের শুরুর সময়ের তুলনায় অন্তত 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়বে এবং এই ধারা অব্যাহত থাকলে 2050 সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা 1.7 ডিগ্রি সেলসিয়াস থেকে 2.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এই হিসাব অনুযায়ী বাংলাদেশের তাপমাত্রা 2030 সালের মধ্যে শিল্প বিপ্লবের শুরুর সময়ের তুলনায় 0.44 থেকে 0.69 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যেটা 2050 সালে বেড়ে 1.3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশ্বে মরুকরণ এবং খরার প্রভাবে কি কি ঘটে? প্রথমত, পানির আর্দ্রতা ও উর্বরতা কমে কৃষিজমির উৎপাদন কমে যায়। এছাড়া নদী, হ্রদ, ভূগর্ভস্থ পানির স্তর কমে যায়, নিরাপদ পানীয় জলের অভাব দেখা দেয়, জীবিকা হারিয়ে মানুষ অন্য এলাকায় চলে যেতে বাধ্য হয়, জলবায়ু উদ্বাস্তু বৃদ্ধি পায়, বনভূমি ধ্বংস হচ্ছে, অনেক উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল বিলুপ্ত হচ্ছে, অপুষ্টি, পানিবাহিত রোগ বৃদ্ধি পায়। পানি সম্পদ মন্ত্রণালয় পরিচালিত জরিপ অনুযায়ী দেশে মোট নদী 310, এর মধ্যে মৃত ও মৃতপ্রায় নদীর সংখ্যা 117টি। প্রতিবছর কোনো না কোনো নদীর শাখা ধীরে ধীরে পলি পড়ে বন্ধ হয়ে যাচ্ছে, কোনো কোনো নদী দখল হয়ে যাচ্ছে ভূমিদস্যুদের হাতে। পরিকল্পনার অভাবেই নদীমাতৃক বাংলাদেশ থেকে এভাবে হারিয়ে যাচ্ছে আমাদের নদ নদী। এই ভয়ঙ্কর সমস্যা মোকাবেলায় আমাদের কিছু করণীয় আছে। নির্বিচারে গাছ কাটা বন্ধ করে বেশি বেশি গাছ লাগাতে পারি, বৃষ্টির পানি সংরক্ষণ করতে পারি, মাটির আর্দ্রতা ধরে রাখার কৃষি পদ্ধতি অবলম্বন করতে পারি, রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার প্রয়োগ এবং ফসল আবর্তন পদ্ধতি অনুসরণ করতে পারি, খরা সহনশীল ফসল চাষ করতে পারি। এছাড়া যে গাছ পানি দীর্ঘক্ষণ ধরে রাখতে পারে সেই গাছ তথা বৃক্ষ রোপণ করতে পারি। সরকারিভাবে ব্যাপক বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে, যা ইতিমধ্যে বর্তমান সরকার গ্রহণ করেছে। জলাধার ও খাল খনন, যেটি বর্তমান সরকার এই প্রকল্প গ্রহণ করেছে, টেকসই ভূমি ব্যবস্থাপনা করতে পারি, জলবায়ু অভিযোজন প্রকল্প বাস্তবায়ন, এসবের মাধ্যমে আমরা মরুকরণ এবং খরা প্রতিরোধ করতে পারি। আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ পরিবেশ বিষয়ক সংগঠন কিছু সিদ্ধান্ত নিয়েছে। গ্রিনহাউস নিঃসরণ কমানোর বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে, ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রযুক্তি অর্থায়ন সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে, ভূমি পুনরুদ্ধার ও খরা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করেছে। সর্বশেষ আমরা বলতে পারি, মরুকরণ ও খরা শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি খাদ্য নিরাপত্তা, অর্থনীতি, স্বাস্থ্য এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি সম্পর্কিত। বাংলাদেশ সহ বিশ্বের সব দেশকে একযোগে ভূমি সংরক্ষণ, বনায়ন, পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পৃথিবী নিশ্চিত করা যায়।
2: বিশ্ব খরা ও মরুকরণ দিবস উপলক্ষে কথিকাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত সাধন ঘোষের কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান মাহবুবা রওশন রাখির কণ্ঠে, গীতিকার রেজওয়ানুল হক।

ভালো ভালো কথার মালাই নিছিল বর্ষে হারু, খেয়ালের খেলায় আমি মজেছিলাম রসে, ভালো ভালো কথা।

বসে, ভালো ভালো কথার মালাই নিছিল বসে হারি, খেয়ালের খেলায় আমি মজেছিলাম রসে, ভালো ভালো কথার মালাই।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গান।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিস সমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
0: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার জেলা সফর করবেন। শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, এছাড়াও FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা বেতার কেন্দ্রে। ততক্ষণ শুনতে থাকুন দেশের গান।

0: এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জ থেকে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়া বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ কেন্দ্র থেকে এই অনুষ্ঠান কার্যক্রম সরাসরি সম্প্রচার হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজার জেলা সফরকালীন শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান। আমি আমিনুল ইসলাম চৌধুরী। আমরা রয়েছি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চায়ের দেশ খ্যাত শ্রীমঙ্গলে। এখন থেকে অল্পক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হবেন ফ্যামিলি কার্ড ও বিভিন্ন অনুষ্ঠানের বিতরণের জন্য। আমরা অল্পক্ষণের মধ্যেই আপনাদেরকে জানিয়ে দেব আমাদের বিস্তারিত। আপনাদের শুধু এটুকু জানিয়ে রাখছি, আজকের এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে 155 জনের মধ্যে। আমরা ফ্যামিলি কার্ড বিতরণ করার পরিকল্পনা রেখেছি তাদেরকে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হবে 5 জনকে, যাদের প্রত্যেককে দেওয়া হবে 50,000 টাকার অনুদান। ক্ষুদ্র জাতিসত্তা, দৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে 5 জনকে, প্রত্যেকে 10,000 টাকা করে। ক্ষুদ্র জাতিসত্তা, দৃগোষ্ঠী ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে 5 জনকে, প্রত্যেককে 10,000 টাকা করে। চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন, চা শ্রমিকদের জন্য টেকসই আবাদন আবাসনের জন্য প্রত্যেককে দেওয়া হবে 2 লক্ষ টাকা করে, মোট 5 জনকে। দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির বিশেষ অনুদান প্রদান করা হবে মোট 100 জনকে, যার মধ্যে রয়েছেন শ্রীমঙ্গলের 55 জন এবং কমলগঞ্জের 45 জন। প্রতিবন্ধী শিক্ষার্থী, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান দেওয়া হবে 75 জনকে, যার মধ্যে শ্রীমঙ্গলের 25 জন এবং কমলগঞ্জের 50 জন। প্রত্যেককে দেওয়া হবে 10,000 টাকার চেক। আজকের এই অনুষ্ঠানে মোট 350 জনকে এই অনুদান এবং ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। আমাদের মঞ্চে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মাননীয় মন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। আমাদের মঞ্চে আছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মাননীয় হুইপ আলহাজ মোহাম্মদ জিকে গোস এমপি। আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি স্টুডিওতে এবং অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে আমরা ফিরে আসব বৌলভীবাজারের শ্রীমঙ্গলের আজকের এই বিশেষ অনুষ্ঠান মঞ্চে। চলুন ফিরে যাই ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান দেখতে।

0: শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠান মঞ্চে, যেখানে ফ্যামিলি কার্ড ও বিভিন্ন অনুদানের বিতরণী অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠান মঞ্চে।
1: আসন গ্রহণ করবেন।
2: ফ্যামিলি কার্ড বিতরণ 2007।
0: আমরা দেখতে পাচ্ছি শ্রীমঙ্গল, কমলগঞ্জের সহ মৌলভীবাজারের এবং বৃহত্তর সিলেটের হাজার হাজার মানুষ এসে জড়ো হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীকে এক নজর দেখবার জন্য, জনাব তারেক রহমানের কথা শোনার জন্য। আজকের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। ইতিমধ্যেই প্রধান অতিথি মঞ্চে উপবেশন করেছেন।
2: প্রধানমন্ত্রী, সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সানুগ্রহ অনুমতি নিয়ে অনুষ্ঠান শুরু করছি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ 2026 অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন MP।
2: আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী।
3: সম্মানিত উপস্থিতি, মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে আসন গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ, শত প্রতিকূলতার মাঝেও আপনারা যে ধৈর্য ধরে অপেক্ষা করছেন, সেজন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই এবং সবাইকে সংগ্রামী সালাম। আমাদের মঞ্চে অনেক মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী মহোদয়, সংসদ সদস্যগণ, দলীয় নেতাকর্মী, সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসকগণ উপস্থিত আছেন। আমরা শুধু সময় সংক্ষিপ্ত করার কারণে তাদের কারো নাম এখানে আমরা ঘোষণা করছি না, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। এবার কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হবে। ধন্যবাদ।
1: অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ রেজাউল করিম।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।

0: ইরশাদ হচ্ছে, প্রকাশ্যে দান করাও মহৎ কাজ, তবে অসহায় ও অভাবী মানুষের হাতে গোপনে সাহায্য পৌঁছে দেওয়া আরো উত্তম। এ ধরনের দান মানুষের পাপ মোচনের কারণ হয়। নিশ্চয়ই তোমরা যা কিছু করো মহান আল্লাহ তার সবই জানেন। আল কুরআন সূরাতুল বাকারা আয়াত নম্বর 271। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব শ্রীমৎ বন্ধু প্রীতম ব্রহ্মচারী।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম কৃষ্ণায় বাসুদেবায়, পরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণনাথায় গোবিন্দায় নমো নমো। শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানয়োগ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতী ভারত অভ্যুত্থান মদর্শ তদাত্মানম সৃজাময় পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চদর্শিতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইবয়োগে। যখন অধর্মের আবির্ভাব হয় এবং ধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি আবির্ভূত হই দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য এবং ধর্মকে রক্ষা করার জন্য। সর্বে ভবন্ত সুখিন, সর্বে সন্ত নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্ত, মা কশ্চিত দুঃখ বাগবে। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, মঙ্গল ভোগ করুক, কেহ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।
3: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব কৃপা বড়ুয়া।
4: নমো দর্শ ভগবত হরয়ত সম্ভব সম্বুদ্ধ, শ্রী ভগবান অর্হত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, অথবনচ বালানং পণ্ডিতানচ সেবনা, পূজা চ পূজনীয়ানং বেতু মঙ্গলম। অজ্ঞানী ও অসৎ ব্যক্তি সঙ্গ না করা, জ্ঞানী ও সৎ ব্যক্তি সঙ্গ করা, পূজনীয় ব্যক্তিকে শ্রদ্ধা দান করা। সবই সত্তা সুখিত হন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এ পর্যায়ে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন জনাব ফাদার খোগম চন্দ্র পারো।
5: পবিত্র বাইবেল থেকে পাঠ। যিশু একদিন তার শিষ্যদের এই কথা বললেন, তোমরা যেন এই পৃথিবীর নুনেরই মতো, কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে কি করেই বা তাকে আবার নষ্টা করা যাবে, সুতরাং তা আর কোনো কাজেও লাগবে না। তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে, যেখানে লোকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে। আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো, পাহাড়ের উপর কোন শহর তো কখনো মানুষের চোখের আড়ালে থাকতে পারে না, বাতি জ্বালিয়ে তা কখনো ধামার নিচে রাখে না, বরং রাখে বাতি দানে, তবেই তো বাড়ির সবাই আলো পায়। মানুষের সামনেও তোমাদের আলো তেমনি ভাবে উজ্জ্বল হয়েই জ্বলো, যাতে সকলে তোমাদের সৎকর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে।
3: শ্রোতৃবৃন্দ, এখন জাতিসংগীত পরিবেশিত হবে। সকলকে দাঁড়িয়ে জাতিসংগীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য অভিনেত্রী অনুরোধ জানাচ্ছি।

0: ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য। স্বাগত বক্তব্য প্রদানের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব কামাল উদ্দিন বিশ্বাস মহাশয়কে বিনীত অনুরোধ করছি।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণভারতী বাংলা সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, সম্মানিত সভাপতি সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজিডিএম জাহিদ হোসেন এমপি, মাননীয় মন্ত্রীবর্গ, প্রতিমন্ত্রীবর্গ, উপদেষ্টা হুইপ এবং সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি এবং বেসরকারি পদস্থ কর্মকর্তাবৃন্দ, বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত সভাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 72 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ এবং 24 গণপদনের শাহাদত বরণকারী বীর শহীদদের। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়ে গেছে। অদ্য সারা দেশের 18 জেলায় 19 উপজেলার 20 ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন। সম্মানিত সুধী, এ ভাতা আমাদের সমাজের অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে, বিশেষ করে নারীর ক্ষমতায়নে এক যুগান্তরী মাইল ফলক হয়ে থাকবে। এছাড়া ফ্যামিলি কার্ড কর্মসূচি একটি কল্যাণধর্মী রাষ্ট্রের অত্যন্ত কার্যকরী পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে জনগণের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাতাবকী নির্বাচন একটি কঠিন কাজ। সমাজতন্ত্র মন্ত্রণালয় 3 ধাপে এই শুদ্ধতা নিরূপণ করেছে এবং সোশ্যাল অডিটের মাধ্যমে এতে কোনো ত্রুটি বিচ্ছুতি না থাকে তা জিরো পর্যায়ে নিয়ে এসে এসেছে। সম্মানিত উপস্থিতি, আমাদের এই প্রোগ্রামকে আজকে আপনারা সকলে এই বিশ্বের ভিতরে উপস্থিত থেকে সাফল্যমণ্ডিত করছেন, এই জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন, এই জন্য তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্যকে শেষ করছি। ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ।
2: এবারে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি অত্র শ্রীমঙ্গল কমলগঞ্জ মৌলিকবাজার 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী এমপি মহোদয়কে।
3: এই স্লোগান আমার নামে হবে না, শুধু জিয়া পরিবার নামে স্লোগান হবে। একটু ধৈর্য ধরেন, আমি সহজেই আমার কথাগুলো শেষ করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক জনসভায় মাননীয় সভাপতি সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেএম জাহিদ হোসেন, প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, যিনি জাতির আলোকবর্তা পত্রিকা হিসাবে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করে গণতন্ত্রে দাঁড়ায় ফিরিয়ে এনেছেন, যার উন্নয়ন ভাবনায় রয়েছে সবার আগে বাংলাদেশ। আমাদের মঞ্চে আমাদের অনেক সম্মানিত মেহমান আসছেন, এমপি মহোদয়রা আসছেন, মন্ত্রী মহোদয় আসছেন, আমি কাউকে অ্যাড্রেস করতে পারলাম না, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ আমাদের অনুষ্ঠান সংক্ষেপ করতে হবে। আমি সবাইকে আমার শ্রীমঙ্গল কমলগঞ্জের আসার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গল কমলগঞ্জের প্রায় 500,000 ভোটারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। জনকল্যাণ, অর্থনৈতিক উন্নয়ন এবং একটি আধুনিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আপনি কাজ করছেন, তারই ধারাবাহিকতায় শ্রীমঙ্গলের মতো অমিত সম্ভাবনার জনগণকে ফ্যামিলি কার্ড বিতরণ

কৃতজ্ঞতা, অশেষ কৃতজ্ঞতা। আজকের এই জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে এই জনগণের লোকজন, এই জনপদের লোকজন আপনাকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, জেসনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরে কতটুকু ধারণ করে। এরই প্রেক্ষিতে জনগণ এই আসন সিলেট বিভাগের মধ্যে সর্বোচ্চ বুথের ব্যবধানে আপনাকে উপহার দিয়েছে। এই আসনের জনগণ বিশ্বাস করে আপনার দিক নির্দেশনায় সকল উন্নয়ন, অগ্রগতি ও সম্ভাবনাকে বাস্তবে রূপ লাভ করবে। আমি জনগণের সেবক হিসাবে আপনার সকল নির্দেশনা পালন করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী, এটি একটি কেবল সংসদীয় আসন, সংসদীয় এলাকা নয়, এটি বাংলাদেশের চা শিল্পের প্রাণকেন্দ্র, পর্যটনের রাজধানী, জীববৈচিত্র্যের আধার ও সীমান্ত অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। জাতীয় অর্থনীতিতে এই অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর অনেক সম্ভাবনাকে বিগত দিনগুলিতে যথাযথভাবে কাজে লাগানো যায় না। মাননীয় প্রধান অতিথি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অন্যতম সফল উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা কার্যক্রম, শ্রীমঙ্গল কমলগঞ্জের বহু নিম্ন আয়ের পরিবার, চা শ্রমিক পরিবার, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠী এখনো এখানে জীবনযুদ্ধে সংগ্রাম করছে। এই অঞ্চলের ফ্যামিলি কার্ড বিতরণ সময় উপযোগী সিদ্ধান্ত। দেশের চা শিল্পকে টিকিয়ে রেখেছেন যেসব শ্রমিক, তাদের অধিকাংশই এখানে মৌলিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, আবাসন এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আরো ব্যাপক উদ্যোগ প্রয়োজন। এই নির্বাচনে চা বাগানগুলিতে দানের শীষের পক্ষে গণজুয়ার সৃষ্টি হয়েছিল। চা শ্রমিকদের উন্নয়ন মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী চা শিল্পের ভিত্তিকে আরো শক্তিশালী করা। মাননীয় প্রধান অতিথি, শ্রীমঙ্গল কমলগঞ্জে প্রায় 52 কিলোমিটার সীমান্ত এলাকা, আঞ্চলিক সীমান্ত এলাকা, আঞ্চলিক বাণিজ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারে। এই সীমান্ত অঞ্চলকে কেন্দ্র করে শিল্প হাব, কৃষিভিত্তিক শিল্প, রপ্তানিমুখী শিল্পাঞ্চল, গুদামজাতকরণ এবং লজিস্টিক সুবিধা গড়ে তোলা হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে এই অঞ্চলের গ্যাস, খনিজ সম্পদের সম্ভাব্য মজুদ অনুসন্ধানে আধুনিক জরিপ ও গবেষণা কার্যক্রম জোরদার করার মাধ্যমে নতুন গ্যাসপত্র আবিষ্কৃত হলে দেশের জ্বালানি নির্ভরতা আরও শক্তিশালী হবে। শ্রীমঙ্গল কমলগঞ্জে কয়েক হাজার একর সরকারি জমি খাস রয়েছে। পরিকল্পিতভাবে এসব জমিকে শিল্প, কৃষি, সামাজিক বনায়ন, পর্যটন, মৎস্য এবং অন্যান্য উৎপাদনমুখী খাতে ব্যবহার করা হলে জাতীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে এবং এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি হাইজ হাওর মিঠা পানির মৎস্য ভাণ্ডার 40 কিলোমিটার লম্বা, 60 কিলোমিটার প্রস্ত হাইজ হাওরকে কেন্দ্র করে মৎস্য সম্পদ উন্নয়ন, ইকো ট্যুরিজম, জলজ জীব বৈচিত্র্য সংরক্ষণ, জেলেদের পুনর্বাসন ও আয়বর্ধক প্রকল্প বাস্তবায়ন করা গেলে এটি জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে। বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল কমলগঞ্জের প্রতি বছর লাখ লাখ দেশি বিদেশি পর্যটন আগমন করেন, অথচ এই পর্যটন অঞ্চলের জন্য এখনো কোনো স্বতন্ত্র উন্নয়ন কর্তৃপক্ষ নেই। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আদলে শ্রীমঙ্গল কমলগঞ্জ পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হলে পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত হবে, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ হবে, আধুনিক পর্যটন অবকাঠামো গড়ে উঠবে, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের প্রচার ও ব্র্যান্ডিং এর সহজ হবে। এত অঞ্চলে বহু মানুষ বিভিন্ন দেশে কর্মরত, ভবিষ্যতে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এখানে পরিকল্পিত একটু দৈর্যরে শুনবেন প্লিজ, পরিকল্পিত প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি বিদেশে পাঠালে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গল কমলগঞ্জকে ঘিরে যে সম্ভাবনা রয়েছে তা শুধু একটি অঞ্চলের উন্নয়নের বিষয় নয়, এটি জাতীয় অর্থনীতি, পর্যটন এবং রপ্তানি আয়, কর্মসংস্থান এবং আন্তঃআঞ্চলিক সংযোগ বৃদ্ধি।

0: একটি বিরাট সুযোগ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার দূরদর্শী নেতৃত্বে ফ্যামিলি কাজ কর্মসূচির সম্প্রসারণ, চা শ্রমিকের কল্যাণ, শিল্প হাট প্রতিষ্ঠা, জ্বালানি অনুসন্ধান, হাইলাওয়ারের উন্নয়ন, সরকারি খাস জমির উৎপাদনমুখী ব্যবহার, পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন এবং আধুনিক যোগাযোগ নির্মাণের মতো উদ্যোগ বাস্তবায়িত হলে শ্রীমঙ্গল কমলগঞ্জ বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হবে। আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ আধুনিক কর্মসংস্থানমুখী এবং উন্নত শ্রীমঙ্গল কমলগঞ্জ গড়ে তুলি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।
1: ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনোদন জানাচ্ছি জেলা ফয়জুল করিম ময়ন, আহ্বায়ক মৌলভীবাজার জেলা বিএনপি আহ্বায়ক কমিটি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে এই সমাবেশে আমাদের প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়, আমরা অত্যন্ত আনন্দিত। আমি আর কারো নাম বলছি না, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, শ্রীমঙ্গলের জনগণ, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত মৌলভীবাজার জেলাবাসী, শ্রীমঙ্গল সহ মৌলভীবাজার জেলাবাসী, কারণ আমরা প্রধানমন্ত্রীকে 4 মাসের মাথায় আমাদের এখানে পেয়েছি। আমাদের দাবি দেওয়া ইনশাআল্লাহ তিনি পূরণ করবেন। আল্লাহ তিনিকে হেফাজত রাখুন, সুস্থ শরীরে রাখুন। আমরা ওনার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।
3: অনুষ্ঠানের এ পর্যায়ে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপি মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীমঙ্গলের আজকে অনেক আনন্দের একটি দিন। আমি খুব বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না। আল্লাহ তাআলা যখন খুশি হন তখন তিনটি জিনিস দেন, একটি হচ্ছে মেহমান আসে, আরেকটি হচ্ছে বৃষ্টি হয়, এবং একটি পরিবারে তিনি কন্যা সন্তানের জন্ম দেন, ঠিক কিনা? আজকে শ্রীমঙ্গলের জন্য তিনটি, অসংখ্য মেহমান আমাদের শ্রীমঙ্গলের মাটিতে আছে। আজকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আমাদের জন্য ব্লেসিংস দিয়েছেন, দোয়া করেছেন, এবং যে কন্যা সন্তানরা আল্লাহর রহমত হয়ে আসে একটি ঘরে, সেই কন্যা সন্তানরা যারা দিয়ে কাল পরিক্রমায় নারী হন, সেই নারীদের জন্য আজকে ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের প্রধানমন্ত্রী আপনাদের মাঝখানে এসেছেন, এবং একটি পরিবারের দায়িত্ব দেওয়ার সাথে সাথে একটি দেশের দায়িত্ব তাদের হাতে দেওয়ার জন্য আজকে সকল এখানে সমবেত হয়েছে। আমরা চাই আপনারা সকলে মিলে ধৈর্য ধরে সকাল থেকে যেভাবে বৃষ্টিতে ভিজে এখানে অপেক্ষা করছেন, আপনাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাতে চাই। আপনাদের সকলের সহযোগিতায় এই ফ্যামিলি কার্ড প্রোগ্রামটি পরিপূর্ণতা পাক, এবং ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা যেন দেশ গড়ার কাজে সকলে একসাথে কাজ করতে পারি, সেই কামনা থাকলো। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।
1: সম্মানিত সুধী, এখন মাননীয় প্রধানমন্ত্রী
4: সকলের সহযোগিতায় এই ফ্যামিলি কার্ড প্রোগ্রামটি পরিপূর্ণতা পাক, এবং ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমরা যেন দেশ গড়ার কাজে সকলে একসাথে কাজ করতে পারি, সেই কামনা থাকলো। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ।
1: সম্মানিত সুধী, এখন মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদার ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে পর্যায়ক্রমে কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসবেন হায়াতুন বিবি।
5: প্রস্তুত থাকবেন জখাতুন বিবি।

0: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন হায়াতুন বিবি।
1: প্রস্তুত থাকবেন জখাতুন বিবি।
0: জখাতুন বিবির পরে প্রস্তুত থাকবেন শিরেনা বেগম।
1: প্রস্তুত থাকবেন
0: কার্ড গ্রহণ করছেন জখাতুন বিবি। প্রস্তুত থাকবেন শিরেনা বেগম। শিরেনা বেগমের পরে প্রস্তুত থাকবে রাশেদা বেগম। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিরিনা বেগম। এরপরে প্রস্তুত থাকবেন অনিতা রানী দাস। কার্ড গ্রহণ করছেন রাশেদা বেগম। এবারে কার্ড গ্রহণ করছেন অনিতা রানী দাস।
1: প্রস্তুত থাকবেন সবিতা চন্দ।
0: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন সবিতা চন্দ।
1: প্রস্তুত থাকবেন শিউলি দাস।
0: ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন শিউলি দাস। প্রস্তুত থাকবেন বাসনা দাস চৌধুরী। ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন বাসনা দাস চৌধুরী।
1: প্রস্তুত থাকবেন ওয়াজেদা বেগম।
0: এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন ওয়াজেদা বেগম।
1: প্রস্তুত থাকবেন আয়মনা বিবি।
0: ফ্যামিলি কার্ড আজকের সর্বশেষ ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন আয়মনা বিবি।
1: এরই মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সরাসরি ফ্যামিলি কার্ড গ্রহণ পর্ব সমাপ্ত হল। এ পর্যায়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় অন্যান্য সেবাগ্রহীতাদের চেক প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
0: প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী বা তার পক্ষে আগত প্রতিনিধিদের আর্থিক সহায়তা প্রদান করবেন। সহায়তা গ্রহণ করছেন সুধাংশু সূত্রধর।
1: প্রস্তুত থাকবেন বিশ্বজিৎ ভট্টাচার্য।
0: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছেন বিশ্বজিৎ ভট্টাচার্য।
1: প্রস্তুত থাকবেন কান্ত সবর।
0: এরপরে চেক গ্রহণ করছেন কান্ত সবর।
1: অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক সহায়তা প্রদান করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণের জন্য প্রথমেই মঞ্চে আসবেন অর্চনা মুন্ডা।
0: প্রস্তুত থাকবেন ললিতা গঞ্জু।
1: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন অর্চনা মুন্ডা।
0: এরপরে প্রস্তুত থাকবেন কাজলী গঞ্জু।
1: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে আর্থিক সহায়তা গ্রহণ করছেন ললিতা গঞ্জু।
0: এবারে ক্ষুদ্র জাতিসত্তা নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হবে। প্রথমে আসবেন রাখি সিনহা।
1: প্রস্তুত থাকবেন প্রভা দেব বর্মণ।
0: চেক গ্রহণ করছেন রাখি সিনহা। এরপরে চেক গ্রহণ করছেন প্রভা দেব বর্মা।
1: প্রস্তুত থাকবেন নিপামণি দেবী।
0: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে চেক গ্রহণ করছে নিপামণি দেবী।
1: এ পর্যায়ে চা শ্রমিকদের জন্য টেকসই আবাসন, চা শ্রমিকদের জন্য বরাদ্দপত্র প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। প্রথমে আসবেন ভগবতী ভর।
0: প্রস্তুত থাকবেন কীর্তিমান শীল।
1: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন ভগবতী ভর।
0: এরপরে প্রস্তুত থাকবেন হালিমা বেগম।
1: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বরাদ্দপত্র গ্রহণ করছেন কীর্তিমান শীল। বরাদ্দপত্র গ্রহণ করছেন হালিমা বেগম।
0: এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের বিশেষ অনুদান প্রদান করবেন। প্রথমে আসবেন কেশব আচার্য।
1: প্রস্তুত থাকবেন সিজিয়া খাতুন।
0: বিশেষ অনুদান গ্রহণ করছেন কেশব আচার্য। এরপরে চেক গ্রহণ করছেন সিজিয়া খাতুন।
1: এবারে প্রতিবন্ধী শিক্ষার্থী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বিশেষ অনুদান প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণের জন্য প্রথমে আসবেন থাংমি চিরান।
0: প্রস্তুত থাকবে মুন্না বর্মণ।
1: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন থাংমি চিরান। বিশেষ অনুদান গ্রহণ করছেন মুন্না বর্মণ।
0: প্রস্তুত থাকবে তাসলিমা আক্তার।
1: মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বিশেষ অনুদান গ্রহণ করছেন তাসলিমা আক্তার।
0: সম্মানিত সভী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ল্যাপটপের বাটন প্রেস করার সাথে সাথে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ সরকারি নগদ অর্থ সহায়তা পেয়ে যাবেন।
2: এক মিনিট, এইদিকে সবাইকে এইদিকে তাকাতে হবে, আমার দিকে সবাইকে এইদিকে তাকাতে হবে। এই যে আমার সামনে এখন একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপের মধ্যে এখানে লেখা আছে শুভ উদ্বোধন, ওটা আমি টিপ দিলেই সাথে সাথে আজকে যাদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিব তাদের কার্ডের মধ্যে টাকা পৌঁছে যাবে। বোঝা গেছে? আচ্ছা, এখন আমি এক দুই তিন বলার সাথে সাথে সবাই বিসমিল্লাহ রহমান রহিম বলবেন, ঠিক আছে? আল্লাহর নাম নিয়ে আমরা এইটা শুভ উদ্বোধন করব। সবাই শুনেছেন কথা? আচ্ছা, এক দুই তিন, বিসমিল্লাহ রহমান রহিম।

0: যারা যারা আজকে ফ্যামিলি কার্ডে টাকা পাওয়ার কথা দেখেন, আপনাদের মোবাইল চেক করে মেসেজ গেছে, মেসেজ গেছে। হ্যাঁ, যারা যারা পাওয়ার কথা হাত তুলেন তো, কারা কারা পেয়েছেন? এখানে আছে না সব সামনে তো, মহিলারা কোথায়? এই সাইডে। হ্যাঁ, এই যে সামনে যারা বসে আছে, কোথায় বসে আছে বাকি যারা? ওদের ওদের মোবাইলগুলো চেক করেন। গেছে, পাইছে মোবাইলে? গেছে, ওকে, গুড, আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড
0: কার্যক্রমেরা পাবে না, এটা শুধু মহিলারা পাবে, ছেলেদের হাত তুলে লাভ নাই।
2: এ পর্যায়ে ফ্যামিলি কার্ডের সদস্য হিসাবে অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শিউলি রানী দাসকে।
3: ধন্যবাদ। আমাদের মাঝখানে যে মাননীয় প্রধানমন্ত্রী,
4: বাংলাদেশ বেতার খুলনা, কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যে জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সরাসরি ঢাকা কেন্দ্রের মাধ্যমে সম্প্রচার করে শোনানো হবে মিডিয়াময়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে

বাংলাদেশ বেতার খুলনা। সম্মানিত শ্রোতা, আপনারা শুনছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার জেলা সফরকালীন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের কার্যক্রম, যা রিলে করে শোনানো হচ্ছিল বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। এ আয়োজন আপনারা শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 558 কিলোহার্টজে এবং এক কিছুক্ষণের মধ্যে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে। আপনাদেরকে শোনানো হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের চলতি ধারাবিবরণী। শুনতে পাবেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকার মাধ্যমে এফএম 88.8 মেগাহার্টজে।

0: স্টেডিয়াম চট্টগ্রামে অনুুষ্ঠেয় বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হবে। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্স এবং FM 104 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্স, কক্সবাজার FM 100.8 মেগাহার্স, বরিশাল FM 105.2 মেগাহার্স, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবন FM 92 মেগাহার্স, কুমিল্লা FM 103.6 মেগাহার্স এবং রাঙ্গামাটি FM 103.2 মেগাহার্সে একযোগে সম্প্রচার করা হবে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.beta.gov.bt থেকেও সরাসরি সম্প্রচার করা হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সে।
1: আসসালামু আলাইকুম। বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, স্টেডিয়াম চট্টগ্রাম থেকে আমি শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে। সফরকারী অস্ট্রেলিয়া এবং স্বাগতিক বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিতব্য তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজকে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই টস জিতেছে বাংলাদেশ, টসে জিতে শুরুতে ব্যাটিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছে। নিয়মিত অধিনায়ক লিটন দাস একটু নিগল ছিল, আমরা ওয়ানডে সিরিজ শেষে দেখেছি, এবং সেই ব্যথা ইঞ্জুরির কারণে তিনি খেলছেন না। একাদশে সৌম্য সরকার সুযোগ পেয়েছেন। আমরা বলব উভয় দলের প্লেয়িং লাইন আপটা। বাংলাদেশ দলের একাদশে আছেন তানজিদ হাসান, তামিম পারভেজ হোসেন, ইমন সাইফ হাসান, তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, শেখ মাহদি হাসান, রেশাদ হুসাইন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, শরীফুল ইসলাম এবং আব্দুল গফফার সাকলাইন। সিম বোলার, স্লোয়ারটা ভালোই করতে পারেন। অন্যদিকে অস্ট্রেলিয়ান একাদশটা কিন্তু বেশ ডাকসাইতে, ডাকা বুকা এবং পপুলার প্লেয়ারের সমন্বয়ে গঠিত হয়েছে। মিচ মার্শ দলটির অধিনায়ক, জস ইংলিশ, কুপার খান্নাউলি ওয়ানডের শেষ ম্যাচে সেঞ্চুরিয়ান তিনি, ম্যাক রেনশো, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, বার্টলেট, নাইথন এলিস, অ্যাডাম জাম্পা এবং স্পেন্সার জেমসন, মাসুদুর রহমান মুকুল, শরফুদ্দুল ইবনে শহীদ সৈকত, ফিল্ড আম্পায়ার টিভি আম্পায়ার গাজী সোহেল এবং রিজার্ভ আম্পায়ার জাহাঙ্গীর আহমেদ, ম্যাচ রেফারি প্রকাশ ভাট ফ্রম ইন্ডিয়া। আজকে ধারাভাষ্য কক্ষে আপনাদের সঙ্গে আমরা থাকছি বেশ কয়েকজন, নিখিল রঞ্জন দাস, ফরিদুল ইসলাম, মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম, মোহাম্মদ জামিলুর রহমান এবং আমি শামসুল ইসলাম। প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ ইকরাম হোসেন ও জনাব মোহাম্মদ রানা হোসেন, শব্দ নিয়ন্ত্রণে মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ফাতেমাতুজ জোহরা এবং জনাব আব্দুল সত্তার। তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকুদ্দিন আকন এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। বাংলাদেশ বেতারের চমৎকার আয়োজনে আপনারা আমাদের সঙ্গে থাকুন। সমগ্র দেশব্যাপী এই সম্প্রচার সময় আছে। ম্যাচ শুরুর আনুষ্ঠানিকতাগুলো হচ্ছে, শুরুর আগ দিয়ে যে আনুষ্ঠানিকতাগুলো থাকে আমরা দেখছিলাম। প্রচন্ড গরম, হট, হিউমিড কন্ডিশন, দর্শকরা আসছেন দূরের স্থান থেকে, শহরের বিভিন্ন জায়গা থেকে, এবং স্টেডিয়াম এলাকায় আসার পর তাদের মাঠে প্রবেশ করবার জন্য বেশ অস্বস্তি হচ্ছে গরমের কারণে, আবহাওয়াটা এতটাই বৈরী এবং একেবারে মিড ডেতে খেলা, এটা কিন্তু অনেকের জন্যেই অসহনীয়, বিয়ার করার মতো না। অস্ট্রেলিয়া মাইটি একটা সাইড, আমরা জানি ওয়ার্ল্ড টি টোয়েন্টি র্যাঙ্কিং এ তিন নম্বর অবস্থান করছে বাংলাদেশ, আট নম্বরে রয়েছে। টস জিতে ব্যাট করবে আজকে বাংলাদেশ। অস্ট্রেলিয়া দলের জাতীয় সঙ্গীত মাঠে দর্শকরা উপভোগ করছিল, এই মুহূর্তে বাংলাদেশ দলের জাতীয় সঙ্গীত।

বাংলাদেশ টসে জিতে ব্যাট করেছে। মধ্যে বাংলাদেশ দলের জাতীয় সঙ্গীত আমার সামার বাংলা আমি তোমায় ভালোবাসি সেইটা মাঠে বাজানো হচ্ছে এবং খেলোয়াড়রা দুটি হাত থেকে দেশাত্ম বোধে বলিয়ান হয়ে নিজেকে উজাহার করে দেয়ার একটা প্রচেষ্টায় ব্যস্ত রয়েছে। আমরা জানি যে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশ বেশ দাপটের সাথে খেলে দুটো ম্যাচ জিতে নিয়েছিল, কিন্তু থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ানডেতে অস্ট্রেলিয়া বাউন্স ব্যাক করেছে, ফাইট ব্যাক করেছে এবং একটা সহজ সমীকরণের জায়গা থেকে যখন 30 বলেও 9 রান প্রয়োজন অস্ট্রেলিয়ার, ঠিক সেই জায়গা থেকেও বাংলাদেশ দল ম্যাচটা মোড় ঘুরিয়ে দিয়েছিল এবং সেই সমীকরণটাকে নিয়ে এসেছিল 6 বল 3 রান হাতে 1 উইকেট, সেই জায়গা থেকে আর শেষ মুহূর্তে পেরে ওঠা সম্ভব হয়নি। কিন্তু আমরা ইনিংসের 45তম ওভারে তাসকিন আহমেদের সেই ওভারটায় যদি 21 রান কনসিড করা না হতো বা তারা যদি 21 রান না নিতেন, শরীফুল মুস্তাফিজ যেভাবে শেষ দিকে চেপে ধরেছিলেন অসাধারণ, তো পুরো টিম বিশ্বাস করতে জানে যে ম্যাচ শেষ হওয়ার আগেই সবকিছু ফুরিয়ে যায় না, টিল দ্য ভেরি এন্ড ফাইট ব্যাক করতে হয়, ফাইট করে যেতে হয়, এই আস্থা বিশ্বাসটা যে জন্মেছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া এবং ওই মনোবল ওই আত্মবিশ্বাস নিঃসন্দেহে বাংলাদেশ দলকে ভালো ক্রিকেট খেলতে উজ্জীবিত করবে, সাহায্য করবে। বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে পুরো বিশ্বই কিন্তু একেবারে ক্রীড়াময় বিশ্ব, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ চলছে এবং সেই ফুটবল বিশ্বকাপে আজকে একটা জনপ্রিয় দল আর্জেন্টিনার খেলা ছিল 3-0, তারা জিতে গিয়েছে আলজেরিয়ার বিপক্ষে। এই নিয়ে তো মাতামাতি আছেই চারপাশে বা আলোচনা শোরগোল, এরই মাঝে বাংলাদেশ যেহেতু অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজটা 2-1 জিতেছে, হয়তো টি-20 সিরিজটা নিয়ে ওইভাবে ম্যাচ শুরুর আগে কথা হয়নি, কিন্তু আমি জানি ম্যাচটা শুরু হয়ে গেলে বাংলাদেশ ভালো করতে থাকলে আবার এই অঞ্চলের মানুষ ওই ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও বুঁদ হয়ে যাবে, তার একটা সঠিক উদাহরণ হতে পারে এই চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর দর্শক ম্যাচের শুরুতেই হাজির হয়ে গেছেন যদিও আজকে ওয়ার্কিং ডে, এবং আমার বিশ্বাস যে বেলা বাড়ার সাথে সাথে অন দ্য ওয়েতে আরো অনেক দর্শক রয়েছেন, তারাও মাঠে প্রবেশ করবেন। টস জিতে ব্যাট করবে বাংলাদেশ, সঞ্জিদ হাসান তামিম, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, মোসাফিজুর রহমান, শম্ভু সরকার, শরীফুল ইসলাম এবং আব্দুল গফর সাকলাইন, এ হচ্ছে বাংলাদেশের স্টার্টিং প্লেয়িং 11। অন্যদিকে অস্ট্রেলিয়া দলের প্লেয়িং 11 রয়েছেন মিচ মার্শ, জোশ ইংলিশ, কুপার কন্ডোলি, ম্যাট ল্যাংশো, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, বাটলেট, অ্যালিস জাম্পা এবং স্পেন্সার জনসন। স্ট্রং একটা লাইন আপ ডেফিনেটলি, জেভিয়ার বাটলেট তার কথাই বলছিলাম, জেসি নম্বর 15 স্ট্রিমিং অলরাউন্ডার, এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল তাদের ফিল্ডিং লাইন আপকে মাঠে প্রবেশ করতে দেখতে পাচ্ছি। মাসুদুর রহমান মুকুল এবং শরফুদ্দোল্লাহ ইবনে শহীদ সৈকত দুজন ফিল্ড আম্পায়ার। টি-20 ম্যাচে আপনারা জানেন দুজনেই হোস্ট আম্পায়ার থাকেন, টিভি আম্পায়ার, রিজার্ভ আম্পায়ার সবই হোস্ট টিমের, কেবল ম্যাচ রেফারিটা বাইরে থেকে প্রকাশ ভাট। তো ম্যাচ শুরুর আগ মুহূর্তে অস্ট্রেলিয়া তারা লাস্ট ওয়ান ডে ম্যাচটা যেভাবে করে তীব্র লড়াই শেষে অত্যন্ত নাটকীয় মুহূর্তের সফল পরিসমাপ্তিতে উইনিং নোটে শেষ করেছে, খানিকটা উজ্জীবিত ডেফিনেটলি তারা থাকবে এবং বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশের মাটিতে যে কোনো দলই কিন্তু স্ট্রাগল করে আমরা দেখেছি। আজকের এই যে হট হিউমিড কন্ডিশনসটা ডেফিনেটলি অস্ট্রেলিয়ান দলকে মানিয়ে নিতে হবে, এই সিচুয়েশন এবং এই সিচুয়েশনে মানিয়ে নিতে তাদের ব্রেক পেতে হবে সেটাও আমরা জানি। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম এসএম 88.8 মেগাহার্টজ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে এসএম 88.8 মেগাহার্টজ, কক্সবাজার এসএম 100.8 মেগাহার্টজ, বরিশাল এফএম 105.2, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ, বান্দরবান এফএম 92, কুমিল্লা এফএম 103.6, রাঙামাটি এফএম 103.2 মেগাহার্টজ একযোগে সম্প্রচারিত হচ্ছে।
এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকে সরাসরি সম্প্রচার করা হবে। আজকে নিয়মিত অধিনায়ক লিটন দাস নেই, তবে আমাদের ক্রিকেট বোর্ডের ইন্টারন্যাশনাল স্কোরার আব্দুর রউফ গতকাল ইহলোকের মায়া ত্যাগ করে পরপারে চলে গিয়েছেন। প্রথম বল মিস করলেন সাই, বেশ লেট ইন সুইং করেছিল। যেটা বলছিলাম শ্রোতা বন্ধুরা, আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি আন্তর্জাতিক স্কোরার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিবন্ধিত স্কোরার মিস্টার আব্দুর রউফ গতকাল রাতে ইন্তেকাল করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সন্তপ্ত পরিবারের প্রতিটি সদস্যের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, এই দোয়া। আসছেন বাঁহাতি সিমা জনসন, আফস্টাম্পের বাইরে এজ লেগেছে বলটা, অবশ্য সেকেন্ড স্লিপে চলে এসছে স্ট্রেইট গড়িয়ে, রান নেওয়ার সুযোগ হল না। টি টোয়েন্টি ক্রিকেট কাজে একটু তাড়াহুড়ো করবেন ব্যাটাররা। পরবর্তীতে আসবেন, তবে উদ্বোধনী ব্যাটার হিসেবে এসছেন সাইফ হাসান ডানহাতি, তার পার্টনার তানজিদ হাসান তামিম। তানজিদ রানের মধ্যেই ছিলেন ওয়ান ডে ফর্মেটে, দুটো বল হয়েছে, এখনো কোন রান ওঠেনি। চট্টগ্রামের পিচ ব্যাটিং ফ্রেন্ডলি হয়, আজকেও তার ব্যতিক্রম হবে বলে আমার মনে হচ্ছে না। ডিপ থার্ড ম্যান ডিপ ফাইন লেগ আছে, পরের বলটা ইনসুইঙ্গিং ছিল, আস্তে গ্লান্স করেছেন, তবে শর্ট মিড উইকেটে একটা মাত্র ফিল্ডার আছে তার কাছে চলে গিয়েছে। সাইফ খুবই লিমিটেড শট তার ঝুলিতে, এবং একই সাথে তার ফুটওয়ার্ক এবং তার ব্যাটিং স্টাইলের ব্যাকরণগত দিক নিয়ে বেশ সমালোচনার মুখেই থাকেন তিনি। ওয়ানডে সিরিজটা তার মোটেও ভালো যায়নি, থার্ড ম্যাচে তিনি ব্রেক পেয়ে গিয়েছিলেন, ইনফ্যাক্ট সেকেন্ড ম্যাচ থেকে ব্রেক দেওয়া হয়েছিল তাকে। তার জায়গায় ওপেন করতে এসে সৌম্য মোটামুটি অ্যাভারেজ পারফরমেন্স করেছেন, যদিও শেষ ম্যাচটাই ফেইল করেছেন, আগের ম্যাচে 42 রান করেছিলেন তিনি। চতুর্থ বল আসছেন জনসন, ওভার দ্য উইকেট ক্লোজ টু দ্য স্টাম্প, বল করেছেন আবার ইনসুইঙ্গিং, কোন রকমে রক্ষণাত্মক পুশ করেছেন ব্যাটার সাইজ ওপেন করে দিয়ে, গালির দিকে এসেছিল এবং প্রথম রান সাইফ হাসানের ব্যাট থেকে। বাংলাদেশ এক বিনা উইকেটে টসে জিতে ব্যাট করছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। শামসুল ইসলাম, জামিলুর রহমান এবং মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে, পর্যায়ক্রমে আমরা কথা বলব, ডেফিনেটলি আপনারা এনজয় করবেন। প্রথমবারের মতো বাঁহাতি তানজিদ হাসান তামিম ফেস করবেন, এবং তার জন্য একটা স্লিপ, একটু শর্ট থার্ড পজিশন একজনকে পিছিয়ে রাখা হয়েছে, ফাইন আর ডিপ থার্ড ম্যান একজন এবং ডিপ ফাইন লেগ, রেস্ট অব দ্য ফিল্ডার্স সবাই বৃত্তে।

0: আসলে প্রথম ছয় ওভার আপনারা সবাই জানেন এই সময় বৃক্ষের বাইরে মাত্র দুজন থাকে, আসছেন জনসন বাহাতি সিমার আর সাইড আফতাব, আস্তে করে স্কোয়ার ড্রাইভ খেলেছেন, পয়েন্টের দিকে ফিল্ডার ছিলেন কাভার পয়েন্টে, এগিয়ে এসে যতক্ষণে কুড়োলেন ফেরত দিলেন ততক্ষণে সুযোগ ছিল রান নেয়ার এবং একটি রান নিয়ে নিলেন, স্ট্রেট অ্যাওয়ে অফ দ্য মার্কে গেলেন তানজিল হাসান তামিম। দুই বিনা উইকেটে বাংলাদেশ, মাত্র খেলা শুরু হয়েছে, প্রথম ওভারে খেলা চলছে চট্টগ্রামের এই ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, নিঃসন্দেহ গ্যালারিতে দর্শক সমাগম আরো বাড়বে, আস্তে আস্তে কিন্তু সূর্যের তীব্রতা কমছে। স্পেন্সার জনসন দীর্ঘদেহী খেলোয়াড়, বাঁহাতে বল করেন তিনি, দৌড়ে আসছেন ক্লোজ টু দ্য স্টাম্প, বল করেছেন চিপ শট, ভালো টাইমিং করেছেন, বল কিন্তু দূরত্ব নিয়ে যাচ্ছে ডিপ স্কয়ার লেগ দিয়ে সীমানার বাইরে, সাইফের ব্যাটে চার রান, শটটা দারুণ ছিল দেখার মতো, বলের নিচে জাস্ট পাম্প আপ করলেন এবং বল অনেকটা উঁচুতে উঠে গিয়ে একেবারে জাস্ট বাউন্ডারি থেকে এক গজ ভেতরে পড়েছিল, তারপর একটা ড্রপ পড়ে বেরিয়ে গেল সীমানার বাইরে। প্রথম ওভার শেষে ছয় বিনা উইকেটে বাংলাদেশ, সাইফের এই বাউন্ডারিতে গ্যালারির দর্শকরা একটু নড়ে চড়ে বসলেন, তাদের আড়মোড়া বুঝি ভাঙল, যদিও সকাল নয় মধ্য দুপুর তীব্র গরম গনগনে রোদের তাপ এবং টেম্পারেচার অ্যারাউন্ড 37 উইল লাইক 40, সিক্স ফর নান বাংলাদেশ, আসছেন জেভিয়ার বার্টলেট ডানাতি মিডিয়াম পেসে, 22 ম্যাচে 24টা উইকেট ওর ঝুলিতে, 13 রানে 3 উইকেট, টি টোয়েন্টি ক্যারিয়ারে তার বেস্ট ফিগার, একটা স্লিপ এবং একটা শর্ট থার্ড, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার, ফোর লেংথে বল, ফ্লুয়েন্ট কভার ড্রাইভ, দৃষ্টিনন্দন চোখ ধাঁধানো তানজিব তামিমের ব্যাটের চার রান, হাফ ভলি বল ছিল অফ স্টাম্পের বাইরে, ফ্রন্ট ফুটে গিয়ে থ্রু দ্য লাইন, একটা সুন্দর ব্যাকরণসম্মত ক্রিকেটীয় কাভার ড্রাইভ খেলেছেন, কাভারে দাঁড়িয়ে থাকা ফিল্ডার তাকে যখনই পরাস্ত করল, ইনসাইড আউট করল, তখনই আমরা ফিল করছিলাম ইট উইল বি এ বাউন্ডারি, এটাই হয়েছে, ব্যাক টু ব্যাক বাউন্ডারিজ, আগের ওভারের শেষ বলে চার, এই ওভারের প্রথম বলে চার, গুড স্টার্ট ফর বাংলাদেশ, তানজিব তামিম পাঁচ দুই বলে, সাইফ পাঁচে পাঁচ, বাংলাদেশ দশ বিনা উইকেটে, যাচ্ছেন বাটলেট ডানহাতি মিডিয়াম পেসার মিডিয়াম প্রান্তে, এগিয়ে এসে খেলেছেন আপার কাট, বল যাচ্ছে সীমানার দিকে ডিপ পয়েন্ট দিয়ে, এবারে চার হবে না, তবে দুটো রান নিতে মিস করলেন না, ওয়েল প্লেড রঞ্জিত হাসান তামিম, ইন ফ্রন্ট অব দ্য উইকেটে যাওয়ার চেষ্টা করছিলেন এবং জামিলকে আমি যুক্ত করে নিচ্ছি, জামিল টসে জিতে ব্যাটিং নেয়ার যে একটা পজিটিভ ডিসিশন সেটাকে এক্সিকিউট করবার জন্য আমাদের দুই ওপেনার
1: অবশ্যই ধন্যবাদ সামসুল ভাই, এবং প্রথম ওভারে আমরা চার দেখেছি, দ্বিতীয় ওভারে তানজিব হাসান তামিম চমৎকার একটা কাভার ড্রাইভ, তারপরের বল থেকে দুটি রান, অর্থাৎ রানে বল, এই মুহূর্তে অবশ্য স্লিপে কোন ফিল্ডার নেই, সব থার্ডম্যান একজন ফিল্ডার রাখা হয়েছে, অফসাইডে দুই চার পাঁচ জন, অন সাইডে চার জন, যাচ্ছেন ওভারের পরে বল, এবারে কিন্তু স্টাম্পের উপরে এও সুইং ছিল, তানজিব হাসান তামিম আড়াআড়ি ব্যাটে ডিফেন্ড করেছেন, ফলো থ্রুতে নিজের বলে ডেভিস তিনি ফিল্ডিং করেছেন, দর্শক সমাগম বাড়ছে আস্তে আস্তে যেহেতু টি টোয়েন্টি ম্যাচ, এবং এই টি টোয়েন্টি ম্যাচ দেখার জন্যই অনেকে মুখিয়ে থাকেন, অনেকে টেস্ট ক্রিকেট দেখার জন্য মুখিয়ে থাকেন, আবার কেউ বা ওয়ান ডে ক্রিকেট, বাংলাদেশ ওয়ান ডে সিরিজ 2-1 জয়লাভ করে বন্দরনগরী চট্টগ্রামে আজকে টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার, অস্ট্রেলিয়া বাংলাদেশ এর আগে 11টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে, যার মধ্যে বাংলাদেশ পাঁচটিতে চারটিতে জয়লাভ করেছে আর অস্ট্রেলিয়া সাতটি ম্যাচে জয়লাভ করেছে,
0: একটু ফাইন টিউনিং হল ফিল্ডিং এ, একেবারে ডিপ স্কোয়ার লেগে একজনকে নিয়ে নেওয়া হল, শর্ট পয়েন্ট দিচ্ছে স্লিপ নেই, যাচ্ছেন ব্যাটলেট ঝোলানো বল, আবারও অফ ড্রাইভ খেলেছেন, মিড অফে ফিল্ডার একেবারে এজ অব দ্য সার্কেল ছিলেন, একটু ডান দিকে ঝাঁপিয়ে আটকালেন, তারপর কুড়িয়ে ফেরত দিলেন, ততক্ষণে রান সহজে পেয়ে গেলেন তানজিব তামিম একটি, দেখুন পরিবর্তিত পরিস্থিতিতে ফিল্ড সেট আপ এবং সেই সেট আপ অনুযায়ী ব্যাটাররাও কিন্তু গ্যাপ খুঁজতে থাকেন, টি টোয়েন্টি ক্রিকেটের মাহাত্মটা এখানে যে 20 ওভারের খেলা তো 10টা উইকেটই থাকে। স্পেশালি যারা টপ অর্ডারের ব্যাটার পাওয়ার প্লে চায় পারফেক্টলি ইউটিলাইজ করবার সুযোগ নিতে চায়, দ্রুত রান তুলতে চায়, বলটাও ফ্রেশ নিউ থাকলে ব্যাটে বল দ্রুত চলে আসে, আপনি যদি ভালো ক্ল্যাশ করতে পারেন, ব্যাটে বলে পারফেক্টলি মিট করতে পারেন, খুব দ্রুত সবকিছু ঘটে যায়, দেখে রেজাল্ট হয়। এবং ফিল্ড রেস্ট্রিকশনসটাও একটা কারণ, বিহাইন্ড দ্য উইকেট এখন দেখেন একটা মাত্র শর্ট থার্ড, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট রাখা হয়েছে সাইফের জন্য, শর্ট মিড একটা, শর্ট স্কোয়ার একটা, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার একটা, তো এই হচ্ছে ফিল্ড পজিশন।
1: কর্নার রিজনটা কিন্তু ফাঁকায় রয়েছে এই মুহূর্তে, যাচ্ছেন প্রথম বল স্টেপ আউট করে চমৎকার ইন বিটুইন টু ফিল্ডার কভার ড্রাইভ এক্সট্রা কভার ক্লিয়ার চার রান সাইফের ব্যাট থেকে দ্বিতীয় চার,
0: একটু রুম করে নিয়েছিলেন লেগ স্টাম্পের বাইরে সরে গিয়ে থ্রু দ্য লাইন খেলেছেন, কভার আর পয়েন্টের মাঝখানে দুই ফিল্ডারকে দেখেন একটু বেরিয়েও এসেছিলেন, বাইসেক্ট করেছেন এত সুন্দরভাবে এবং এত সুন্দর টাইমিং হয়েছে, অসাধারণ সাইফ অ্যাট হিজ বেস্ট। এই সাইফকে কিন্তু আমরা ক্যারিয়ারের ডেবিউ হওয়ার শুরুর দিকে দেখছিলাম টানা কয়েকটা ম্যাচে, কোথায় যেন হঠাৎ হারিয়ে গিয়েছিলেন, এইরকম দেখতে চাই কনসিস্টেন্টলি। ন্যাশনাল টিম এখন কিন্তু হট সিট, প্রত্যেকে পুশ করছে প্রত্যেকটা পজিশনের জন্য, যাচ্ছেন বাটলে অফ দ্য উইকেট, এবার স্কোপ ব্যাটে বলা হয়েছে কিন্তু জায়গা মতো ওঠেনি, ভাগ্য খুবই সুপ্রসন্ন সাইফের, স্কোয়ার লেগ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে উঠেছিল, খুব খেললে ডিফাইন লেগের দিকে যাওয়ার কথা, সেদিকে না গিয়ে বলটা এই জায়গায় পড়ল, তবে একটা রান নিতে ভুল করেননি, একটা এক্সপেন্সিভ ওভার শেষ করলেন, বারো রান দিলেন জেভিয়ার বাটলে তার ব্যক্তিগত প্রথম ওভারেই, বাংলাদেশের সংগ্রহ ১৮ বিনা উইকেটে দুই ওভারের খেলা শেষে।
1: মাহমুদ হাসান এবং সঞ্জিত হাসান তামিম তাদের মধ্যে যে বাম হাতি ডান হাতি ব্যাটিং কম্বিনেশন এটাও কিন্তু খুব একটা ভালো দিক আমি বলবো, এই যে স্ট্রাইক রোটেটটা হলো এবং সাইফ হাসান সঞ্জিত হাসান তামিমের মধ্যে সিঙ্গেলগুলো যখনই নিচ্ছেন ফিল্ডারদেরকে মুভ করতে হচ্ছে, পাশাপাশ করতে হচ্ছে পারেন প্রান্ত থেকে, অর্থাৎ প্রথম ওভারটি করেছিলেন জনসন, তার হাতে বল তুলে দেওয়া হয়েছে, তিনি ব্যক্তিগত দ্বিতীয় ওভার শুরু করবেন, শর্ট থার্ড ম্যান, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট, ওখানে কভার পয়েন্ট এক্সট্রা কভার এবং মিড অফ, অন সাইডে এক দুই তিন চারজন ফিল্ডার রেখেছেন জনসন, বামহাতি পেসার, ওভার দ্য উইকেট আসছেন সাইফের জন্য, অফ স্টাম্পের বারে আয়ো সুইং, টেনে খেলেছেন ফাইন লেগ অঞ্চলে ডিপার একজন ফিল্ডার, একটি রান সাইফের ব্যাট থেকে, বাংলাদেশ এই মুহূর্তে ১৮ বিনা উইকেটে, তৃতীয় ওভারে খেলা চলছে, ১৮ থেকে ১৯ হবে রান, ইয়েস ১৯ বিনা উইকেটে বাংলাদেশ।
0: ডান দিক থেকে ৬ নম্বর পিচে খেলা হচ্ছে, আমরা যেদিকটায় দাঁড়িয়ে আই মিন চট্টগ্রামের এই স্টেডিয়ামের মিডিয়া প্রান্তে, বাংলাদেশ বেতারের ধারাভাষ্য কক্ষ প্রান্তে, ৬ নম্বর পিচটা বেশ প্লাস্টিক উইকেট, কোন ক্র্যাক নেই, ঘাসের আস্তরণ বা উপস্থিতি দেখছি না, ফ্ল্যাট উইকেট বলতে যা বোঝায়, টিপিক্যাল চিটাগং উইকেট, ডাউন দ্য লেগ গ্লান্স একেবারে ডেপথ টাচ হয়েছে, ফাইনার চলে এসছে বল সীমানার বাইরে, চার রান সঞ্জিত হাসান তামিমের ব্যাট থেকে, তবে আম্পায়ার শেষ মুহূর্তে ইঙ্গিত করলেন যে না এটা লেগ বাই থেকে হয়েছে, তার ব্যাটে লাগেনি, যেভাবেই হোক রান কিন্তু স্কোর বোর্ডে চলে আসছে বাংলাদেশ দলের জন্য, দেখুন একেবারে ব্রাশ করে গিয়েছে থাইয়ে, সেখান থেকে চারটি রান, ২৩ বিনা উইকেটে বাংলাদেশ,
1: স্কোর বোর্ডে জমা হয়েছে চারটি রান সাইফ হাসান এবং সঞ্জিত হাসান তামিমের মধ্যে, চমৎকার একটা শুরু কিন্তু আজকে পেয়ে গেছে বাংলাদেশ দল, এটাকে ক্যারি করতে হবে, এই মোমেন্টামকে ক্যারি করতে হবে, অতিরিক্ত থেকে চারটি রান আসছেন ফারিন প্রান্ত থেকে, জনসন
0: ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ এবং ডিপ পয়েন্ট লেগ, উদ্দেশ্য বাউন্সার আসবে, লক্ষ্য রাখতে হবে সঞ্জিত তামিম,
1: হুক শর্ট গুলো সেভাবে দেখেই খেলতে হবে, আসছেন জনসন ওভারের পর বল, এবারে আবারও লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, ওয়াইড সিগন্যাল দিয়েছেন, অতিরিক্ত থেকে আরো একটি রান,
0: রাইট ইমিডিয়েটলি মুকুল কলটা করেছেন, ডাউন দ্য লেগ ছিল এবং যেহেতু ওই যে বাউন্সার করবার চেষ্টা, স্পেন্সার জনসন বাঁহাতি সীমা বেশ দীর্ঘদেহী খেলবার, আসছেন তিনি শোয়েব রানা প্যাভিলিয়ান প্রান্ত থেকে, আম্পায়ার মাসুদুর রহমান মুকুলকে অতিক্রম করছেন, সামনে সঞ্জিত তামিম লেংথ বল ব্যাকফুটে পুশ করেছেন, শর্ট মিডে ইনএক্সাক্টলি ফিল্ডিং হয়েছে, এবারে রান নেওয়ার সুযোগ ছিল না, তো টি টোয়েন্টি ক্রিকেটে কেউই ছেড়ে কথা বলতে চাইবে না, সুযোগ পেলে সবাই আপনাকে চার্জ করতে চাইবে, দ্রুত রান তুলতে চাইবে, রানই এখানে শেষ কথা, মোস্ট এন্টারটেইনিং ফর্ম্যাট অফ দ্য গেম টি টোয়েন্টি ক্রিকেটের মধ্যে, এবারে কিন্তু বাঁহাতি ব্যাটারের জন্য রান দ্য উইকেট আসার চেষ্টা করছেন, সঞ্জিত হাসান তামিম। ফিল্ডিং এ অনবরত ফাইন টিউনিং হচ্ছে। ডিপ থার্ড ম্যাচ স্কোয়ার পজিশন একজনকে পাঠিয়ে দেওয়া হলো, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ নেওয়া হলো, শর্ট ফাইন লেগকে উপরে তুলে নেওয়া হলো, এরকম ছোট ছোট ফাইন টিউনিং গুলো প্রতিনিয়ত হতেই থাকছে। আসছেন বোলার জনসন বাহাতি সিমার রাউন্ড দ্য উইকেট প্লাস টু দ্য সম্বল করেছেন, লাস্ট শট শর্ট ফাইন লেগে মিস করেছেন। ডিপ ফাইন লেগের ফিল্ডার অনেকটা দূর থেকে ছুটে এসে কুড়িয়ে যতক্ষণে ফেরত দিলেন দুটো রান। ভালো রানিং বিটুইন দ্য উইকেট, গ্রেট প্লেসমেন্ট, গুড পজিটিভ অ্যাগ্রেসিভ রানিং বিটুইন দ্য উইকেট ফ্রম সঞ্জিত তামিম। তামিম 10, রাইস 11, 26 বিনা উইকেটে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করবার সিদ্ধান্ত নিয়েছে আজকের এই প্রথম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে। প্রচন্ড গরম আর তীব্র রোদের কথা বলছিলাম, এখন কিন্তু আকাশ আস্তে আস্তে সূর্য মেঘের আড়ালে যাচ্ছে ক্রমাগত। পরে বল, ও মাই গুডনেস, একটু চেঞ্জ অফ পেস, ওভার পিচ নয়, একটু জাস্ট ব্যাক অফ এ লেংথ অন দি আপ খেলতে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম। কাভার এজ অব দ্য সার্কেল দাঁড়িয়েছিল 30 গজ বৃত্তের বরাবর, সেখানে একেবারে হাতের উপরে তুলে দিলেন, প্রথম উইকেটের পতন ঘটে গেল বাংলাদেশ দলের। তানজিদ তামিম গোয়ান 26-1 উইকেটে বাংলাদেশ। ভালো হচ্ছিল শুরুটা, আরো ভালো হতে পারত, আরো খানিকটা পথ এগিয়ে গেলে এই মোমেন্টামটা ক্যারি করতে পারলে হেলদি জায়গা থাকতো। তানজিদ হাসান তামিম 9 বলে 10 রান করেছেন। সাইফ হাসান রয়েছেন অপর প্রান্তে, নিউ ব্যাটার পারভেজ হোসেন ইমন আসেন কিনা আমরা সেটাই দেখব, প্রবাবলি পারভেজ হোসেন ইমনই আসবেন, তারই আসার কথা। অস্ট্রেলিয়া থেকেও বেশ কিছু সমর্থক এসছেন মাঠে, তাদের ফ্ল্যাগটা ওড়াচ্ছেন, একটা দেশে পতাকা ওড়ানোর জন্য হলেও তো কাউকে দরকার। টাইগার শোয়েবের মতো একজন ফ্যানাটিক ফ্যান ফ্রম অস্ট্রেলিয়া, হি ইজ দেয়ার ইন দ্য গ্যালারি। সৌম্য সরকার এসছেন, ইনফ্যাক্ট সৌম্য সরকার শেষ মুহূর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন, স্ট্রেট অ্যাওয়ে তিনি ম্যাচ পাচ্ছেন, তো সৌম্য সামনে একটা সুযোগ নিজেকে প্রমাণ করবার, নিজের অ্যাভেলেবিলিটি ন্যাশনাল টিমের জন্য তিনি যে কতটা উপযোগী একজন ক্রিকেটার সেটা ম্যানেজমেন্টকে দর্শক সমর্থক ভক্ত সবাইকে তিনি ফিল করাতে পারবেন এই সুযোগটা গ্রহণ করতে পারলে। সৌম্য সরকার প্রুভেন ক্যাম্পেইনার, কিন্তু ধারাবাহিকতার সাথে তার বড্ড আড়াআড়ি ছিল, ইদানিংকালে সেই জায়গায় তিনি মৈত্রী গড়বার চেষ্টা করছেন বা মিতালি গড়বার চেষ্টা করছেন। 26-1 উইকেটে বাংলাদেশ, সফট ডিসমিসালের শিকার হয়ে তানজিদ হাসান তামিম কাভারে ধরা পড়েছেন, জনসনের শিকার হয়ে তিনি আউট হয়ে গেলেন। প্রথম উইকেটের পতন ঘটেছে 26 রানে, একটা স্লিপ এবং জাম্পাকে দেখছি আমরা একটু পিছিয়ে অনেকটা থার্ড স্লিপ পজিশনে, যথেষ্ট গতি রয়েছে জনসনের বলে। অবদেরকেট ক্লোজ টু দ্য স্টাম্প আসছেন তিনি মিডিয়া প্রান্ত থেকে, সৌম্য গ্লান্স খেলেছেন প্রথম বলে, ফাইন লেগের দিকে আসছে বল, রান পেয়ে যাবেন একটি, অফ দ্য মার্কে গেলেন তিনি প্রথমেই, প্রথম বল থেকে একটি রান করবার মাধ্যমে না লেগ বাইয়ের ইঙ্গিত করলেন আবারও আম্পায়ার। তো 3 ওভারে খেলা শেষ, 27-1 উইকেটে বাংলাদেশ, অতিরিক্ত 6, 3 ওভারে 27-1 উইকেটে। সৌম্য সরকার একটা বলই খেলেছেন, হিসেবের খাতা এখনো খুলতে পারেননি লেগ বাই থেকে রানটা, তবে স্ট্রাইক তিনি থাকবেন পরের ওভারের প্রথম বল থেকে। তিন অ্যাটাক হবে নাকি বাটলে, তিনি কন্টিনিউ করবেন জ্যাভিয়ার বাটলে, অতিরিক্ত 6, 27-1 উইকেটে বাংলাদেশ। 3-9 করে 27 প্রতি ওভারে 9 করে রান উঠছে, রান রেটটা বেশ ভালো, কিন্তু ওই যে একটা উইকেট পড়ে গেল সেটিও মন্দ নয়, উইকেট পড়তেই পারে। যারা আসবেন যারা থাকবেন তাদেরকে খেলে দিতে হবে। 37 ম্যাচে 55 উইকেট, নাথান এলিস তিনি বোলিং এ আসছেন এই মুহূর্তে এবং শুরু করছেন বাংলাদেশ বেতার ধারাভাষ্য কক্ষ প্রান্ত থেকে। একটু পিকুইলিয়ার অ্যাকশন, লোয়ার বল অফ করিডোরে ছিল, স্কোয়ার ড্রাইভ খেলেছেন সৌম্য সরকার, পয়েন্টে একটি রান পাবেন, দলীয় রান বাড়ল এই মুহূর্তে 28-1 উইকেটে বাংলাদেশ। মিচ মার্শ দলীয় অধিনায়ক টি টোয়েন্টি ফরম্যাট অস্ট্রেলিয়া দলে, তানজিদ হাসান তামিম খানিকটা আনহ্যাপি, ভালো একটা মোমেন্টাম ক্যারি করছিলেন, শুরুটা ভালোই ছিল কিন্তু হুট করে একটা কাভার ড্রাইভ ইনসাইড আউট করতে গিয়ে প্রপার টাইমিং করতে পারেননি, এলিভেশনটা পাননি, ইনসাইড আউটটা করতেই পারলেন না ফাইনালি। যাই হোক, যাচ্ছেন নাথান এলিস ওভার দ্য উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প বল করলেন, স্টাম্পের উপর আস্ত ফ্লিক করে দিয়েছেন, ফিল্ডার আছে কাছাকাছি মিড উইকেটে, তবে যতক্ষণে তিনি ডান দিকে সরে গিয়ে কুড়িয়ে দিলেন, সুযোগ ছিল সাইফের কাছে একটি রান নেওয়ার, সেই রানটা তিনি সংগ্রহ করলেন 9 বলে 12 29 এক উইকেটে। বাংলাদেশ সিঙ্গেলে ডিল করছেন এই ওভারটা, তো ওভার 2 বলে 2 রান। তাহিদ হৃদয়, লিটন কুমার দাস তারা পাশাপাশি বসে আছেন, আলোচনা করছেন। লিটন নিয়মিত অধিনায়ক, নিতে চোট ছিল আমরা দেখেছি ওয়ানডে সিরিজ শেষেই, সেই চোটের কারণে তিনি আজকে মিস করছেন প্রথম ম্যাচটা। যাচ্ছেন নাথান এলিস নানাটি জেন্টল মিডিয়াম পেস, অক্সাম্পের বাইরে কিট করে বলটা বেরিয়ে গেছে উইকেট কিপার জস ইংলিশের গ্লাভসে, কাট করতে গিয়েছিলেন ওখানে সৌম্য সরকার, ঠিকঠাক টাইমিং করতে পারেননি, নিয়ার টু দ্য বল পৌঁছতে পারেননি প্রপারলি, অফ দ্য পিচ যথেষ্ট স্পেস জেনারেট করতে পারেন নাথান এলিস, এমনিতে ছোটখাটো আকৃতির খেলোয়াড়, খুব লম্বা রান আপটা বলা যাচ্ছে না, তবে অফ দ্য পিচ স্পেস জেনারেট করতে পারছেন, পিচ কিন্তু নানা ধরনের ডেভিয়েশন করছে, অর্থাৎ কিছু বল হঠাৎ লাফি উঠছে, আবার কিছু বল একটু নিচু হচ্ছে প্রত্যাশা দিয়ে। যাচ্ছেন এলিস সামনে সৌম্য, পুল করেছেন, বল যাচ্ছে দিব্যাকর্ষ প্রায় দেশিমানের দিকে, কন্ট্রোল পুল, একটি রান অবশ্যই পাবেন সৌম্য, সেই রানটা নিয়েই সন্তুষ্ট থাকছেন। দলীয় রান বেড়ে 31 উইকেটে বাংলাদেশ, স্লোয়ার ডেলিভারি আসছে সৌম্য, সেটা ইঙ্গিত করলেন তার পার্টনার সাইফ হাসানের জন্য, বিশেষ করে লিমিটেড ওভার ক্রিকেটে এত বেশি স্লোয়ার বলের ব্যবহার হচ্ছে, বোলাররাই বা কি করবেন ব্যাটারদের খাপ খোলা তলোয়ারের হাত থেকে বাঁচার জন্য গতি বৈচিত্র্যই একটা বড় অস্ত্র হিসেবে, সাকসেসফুল অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এবারে শর্ট বল, পুল করেছেন প্রায় খুবই কন্ট্রোল পুল, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে যাচ্ছে এই বলটা, ফিল্ডার বরাবর গিয়েছে কাজে, একটির বেশি রান পাচ্ছেন না, থ্যাঙ্কফুলি এই ওভারে একটা ডট বল, 4টা সিঙ্গেল, একটা ওভারথ্রো ডিরেক্ট লেগেছিল স্টাম্পে, তারপর ডিফ্লেক্টেড হয়ে দূরবর্তী স্থানে যাওয়ায় বাকি একটি রান নিয়ে নিলেন অত্যন্ত চতুরতার সাথে সাইফ সৌম্য। অনেকটা দূর থেকে থ্রোটা এসেছিল, সেই থ্রো ডিরেক্ট গিয়ে স্টাম্পে আঘাত করে, তারপর ডিফ্লেক্টেড হয়ে গিয়েছিল, সেই সুযোগে কাজে লাগিয়ে একটি গিফটেড রান, বাড়তি রান। এখানে ফিল্ডিং করছিলেন টিম ডেভিড, দীর্ঘদেহী খেলোয়াড়, উঁচু লম্বা, বড় বড় ছক্কা হাঁকাতে পটু তিনি, 8.35 এই হারে রান উঠছে বাংলাদেশে টস অ্যান্ড ব্যাক। তবে দুই উইকেট লেগ স্টাম্পের উপর আস্তে ফ্লিক করেছেন কাভার মিড উইকেট আর মিড অনের মাঝের জায়গাটায়, সেখানেও একটি রান। এবং এই ওভারে যেটা হল, 4 ওভার শেষে 33 উইকেটে বাংলাদেশ, 6টা রান ঠিকই চলে এসছে, কোন বাউন্ডারি আসেনি, তথাপিও সেন্সিবল ক্রিকেট বাংলাদেশ দলের কাছ থেকে। সাইফ সৌম্য তারা চেষ্টা করছেন পাওয়ার প্লে সুযোগটা কাজে লাগাতে, একই সাথে স্টেডি রান রেট মেনটেন করবার জন্য, স্কোরবোর্ডটাকে নিয়মিত সচল রাখবার জন্য, অ্যান্ড দ্যাট শুড বি দ্য স্ট্র্যাটেজি ফর বাংলাদেশ। আই এম প্রিটি শিওর বাংলাদেশ যেভাবে শুরুটা করেছে, মোমেন্টামটা ক্যারি ফরওয়ার্ড করতে পারলে অনেক দূর অবধি পৌঁছে যেতে পারবে তারা। অ্যান্ড ফাইনালি টি টোয়েন্টি ম্যাচে অ্যাভারেজ টোটাল তো হচ্ছে 160-170, এইরকম কিছু করতেই হবে টু মানে মিনিমাম একটা ফাইট করবার জন্য, আর আপনি যদি এক্সট্রা অর্ডিনারি বেটার কিছু করতে চান বোর্ডে, সেক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 200, তবে 200 রানের যে সেফ নয় আমরা বহুবার দেখেছি রিসেন্ট পাস্টে। আইপিএল টি টোয়েন্টি ফরম্যাটকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে, প্রথমে স্পিন অ্যাটাক রেন শ, তাকে স্লট সেফ, এবং বল যাচ্ছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে সাইফের ব্যাটে 4 রান, অসাধারণ। প্রথমবারের মতো স্পিন অ্যাটাক ম্যাট রেন শ, ওয়ান ডে তে ভালো করেছিলেন দেখে, এখানে মিচ মার্স ইমিডিয়েটলি তাকে নিয়ে এসছেন, বাট ইট উইল নট ওয়ার্ক টুডে আই গেস, কারণ এটা টি টোয়েন্টি ফরম্যাট, বাংলাদেশি ব্যাটাররা শুরু থেকে তার বিপক্ষে চান্স নেবে। সাইফ সিমিলার একটা চান্স নিয়ে সাকসেসফুল হলেন, স্কোয়ার লেগ ছিল কিন্তু তার মাথার উপর দিয়ে এত জোরে বলটা বেরিয়েছে যে কিচ্ছু করার ছিল না ফিল্ডারে। এবারে কিন্তু ওই জোনটাতে কাভার আপ করা হলো, অর্থাৎ ফিল্ডারকে দূরে সরানো হলো, লং অনটাকে ভেতরে নিয়ে মিড অনে নেওয়া হলো, ডিপ মিড উইকেট রাখা হয়েছে। তো সাইফ এবারে কিন্তু লং অনের উপর দিয়ে ডান্সিং দাণ্ড উইকেটে চালাতে পারেন, তাই করতে গিয়েছিলেন, শেষ মুহূর্তে রেনশোয়া লেংথে খাটো করে দিলেন দেখে, আস্তে লেগ গ্লান্সে ব্যাকওয়ার্ড স্কোয়ারে রেখে একটি রানও নিয়ে নিয়েছেন রাইট, তো বুদ্ধিদীপ্ত ক্রিকেট উভয় প্রান্ত থেকে হচ্ছে, বোলার ব্যাটারকে শেষ মুহূর্ত অব্দি ফলো করে বল করছেন, লেট অ্যাডজাস্টমেন্ট।

খুব ভালো টাইমিংটা হলো না, বোলারের দিকে গেছে বল কুড়িয়ে নিয়েছেন, নিজেই রান পেলেন না, ডট বল হয়ে গেল সৌম্য। হ্যাঁ, ব্যাটন প্যাড এবার আসতে ফাঁকা জায়গায় মিডনের দিকে পুশ করেছেন এক রানের জন্য সৌম্য। ভালো স্ট্রাইকটা রোটেট করে তিনি পার্টনারকে দিয়ে দিচ্ছেন এবং সাইড পাওয়ার প্লে সুবিধাটা নিয়ে খানিকটা বড় বড় স্কোরিং শট খেলছেন। অন সাইডে দুজন ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার এবং মিড উইকেট রেঞ্চ আসছেন সাইফের জন্য। সাইফ স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড খেললেন, তবে লং অফে ফিল্ডারের উপরে, অর্থাৎ ফিল্ডার নিচে বল উপরে, সহজ ক্যাচ, সাইফ আউট। টাইমিং করতে পারলেন না, স্ট্রেট খেলতে চেয়েছিলেন পারলেন না। 39 রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের, 4 ওভার 5 বলের মাথায়। পাওয়ার প্লের মধ্যেই দুটো উইকেট হারিয়ে ফেলল, রান রেটও কমে এলো। সাইফ প্রপার এলিভেশনটা ঠিক দিতে পারেননি, ব্যাটের আউটার এজ লেগে আবারও অনসাইডে টান মেরেছে। ওনার তো ব্যাটের ফুল ফেস দেখিয়ে মিড অফের উপর দিয়ে খেলার চেষ্টা করা উচিত ছিল, যেহেতু মিড অফ মিড অন দুটো ভেতরে, তো উনি একটু স্টেপ আউট করুক, স্ট্রেট ব্যাটে পুশ করবেন মিড অফ মিড অনের উপর দিয়ে, তা না করে একটু জায়গায় দাঁড়িয়ে একটা স্লো সুইপ করলেন, আবারও টান দিলেন। এবং টান দিতে গিয়ে যেটা হলো, ব্যাটের মাঝখানে না লাগলে তো টান মারা বল অনসাইডে কাউ কর্নারে যাবে না। আগে বলেছি মিড উইকেট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দুটোই বৃত্তের বাইরে রেখে দেওয়া হয়েছে, তো ওই জায়গা দিয়ে আপনাকে ছক্কাই মারতে হবে, চার মারতে গেলেই আপনি ধরা খাবেন, আউট হয়ে যাবেন। তাই আমার মনে হয় যে তার হিসেব নিকেশ ভুল হয়ে গেল। আবার ডান হাতে একজন ব্যাটার তাওহিদ রিরয়, তাকে নামিয়ে দেওয়া হয়েছে পাওয়ার প্লের মধ্যেই। ব্যাটিং অর্ডার এখানে একটা রদবদল করছেন। 39 উইকেটে বাংলাদেশ টসে জিতে ব্যাট করছে। ম্যাট রেইনশোয়া ঠিকই তার প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিলেন বা উইকেট পেয়ে গেলেন। ওয়ানডে ফরম্যাটে প্রথম ম্যাচটায় লিটন এবং শান্ত এই দুজনের মূল্যবান উইকেট পেয়েছিলেন, যদিও বাংলাদেশ জিতেছিল কম্প্রিহেনসিভলি। আসছেন রেইনশোয়া, সামনে হৃদয়, হৃদয় কিন্তু ব্যাটে চালিয়েছেন, বল যাচ্ছে সীমানার ওই পারে, একেবারে গ্যালারিতে গিয়ে আছড়ে পড়ল ছক্কার জন্য, বিশাল ছক্কা, অসাধারণ শট। 12 রান দিলেন ম্যাট রেইনশোয়া, একটি উইকেট দখল করলেন। 5 ওভার শেষে বাংলাদেশের টোটাল 45 উইকেটে। বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, সঙ্গে থাকুন মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম, জামিলুর রহমান, শামসুল ইসলাম, আমরা আছি আপনাদের সঙ্গে। 20 রান করেছেন সাইফ, সঞ্জিত 10, আউট হয়ে গেছেন সৌম্য সরকার অপরাজিত 3, হৃদয় 6, 1 বল থেকে। পজিটিভ একটা ইন্টেন্ট নিয়ে ব্যাট করতে এসছেন বাংলাদেশি ব্যাটাররা। টস অ্যান্ড ব্যাট নেয়ার পরে একাদশে আছেন পারভেজ হোসেন, ইমন, শামীম পাটওয়ারি, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, আব্দুল গফর সাকলাইন এবং শরীফুল ইসলাম। ওয়েলকাম ব্যাক, সবাই ব্যাট করতে পারেন এই একাদশের পিচ ছাড়া। এবার ইনসাইড এজ, চাইনিজ কাট, সৌম্যের ব্যাটে ইনসাইড এজ লেগে বল যাচ্ছে ডিপ ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে, আরো একটি চার, লাকি বাউন্ডারি। বাকলেট ছিলেন এক্ষেত্রে বোলার, ডানহাতি মিডিয়াম পেসার, লেগ মিডল স্ট্যাম্পে পিচ করা বল অন সাইডে, মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন সৌম্য, মাঝ ব্যাটে আসেনি, ব্যাটের ভেতরের অংশে লেগে শর্ট পয়েন্ট লেগ থাকা সত্ত্বেও তাকে বিট করে চাইনিজ কাটে বলটা বেরিয়ে গেছে সীমানার বাইরে। ভেরি ফর্চুনেট সৌম্য সরকার, এবং বলা হয়ে থাকে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, যারা সাহসী তাদেরকেই সৌভাগ্য ভর করে সহায়তা করে। যাচ্ছেন বাটলেট, এবারে উইকেট টেকের বল, ব্যাটের ফেস ওপেন করে খেলেছেন গালিতে, ফিল্ডার বরাবর গেছে, রান নেই। হৃদয় বললেন ভাই থাক, দাদা থাকো, তাড়াহুড়ো করার দরকার নেই, উইকেট কিন্তু দেওয়া যাবে না, উইকেট দুই দুটো পড়ে গেছে। আমাদের যারা রেগুলার ব্যাটার তাদেরকেই বেশ খানিকটা পথ পাড়ি দিতে হবে, তো ওইভাবে করে চিন্তা করো, তাড়াহুড়ো করো না। শর্ট থার্ড ম্যান, শর্ট পয়েন্ট লেগ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, কভার পয়েন্ট, কভার, মিড অফ, লং অনটা বাইরে, পাওয়ার প্লের এটা শেষ ওভার, মিডনকে ভেতরে নেওয়া হচ্ছে, মিড উইকেটকে বাইরে দেওয়া হচ্ছে, ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার বাইরে আছে। সৌম্য যদি চেষ্টা করতে পারেন প্রপারলি, তাহলে মিড অন মিড অফের উপর দিয়ে স্ট্রেট বাউন্ডারিতে বড় শট খেলতে পারেন, অথবা স্কোয়ার লেগটা টার্গেট করতে পারেন। যাচ্ছেন বাকলেট, স্লোয়ার বল কাট করেছেন, কিন্তু শর্ট থার্ডে ফিল্ডার বরাবর গিয়েছে, ওখানে জাম্পা তিনি কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন নন স্ট্রাইক এন্ড স্টাম্প ভাঙবার চেষ্টা করেছিলেন, কেননা হৃদয় একটুখানি বেরিয়ে গিয়েছিলেন, তবে ডিরেক্ট লাগেনি, হৃদয়ও টাইমলি ফিরে এসেছেন।

0: বাংলাদেশ বেতারে আপনারা শুনতে পাচ্ছেন প্রথম টি টোয়েন্টি ম্যাচের বাংলা ধারাভাষ্য। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে 49 দুই উইকেটে বাংলাদেশ। দুই ওপেনারই ফিরে গিয়েছেন সাইফ কুড়ি এবং 10 রান করেছেন সঞ্জিত। এই মুহূর্তে সৌম্য সরকার ব্যাট করছেন, লিটন দাস নিয়মিত অধিনায়ক ইঞ্জুরিতে পড়ে আজকে ছিটকে গেছেন বল থেকে। স্লোয়ার বল লো ফুল টস স্ট্রেইট খেলেছেন সৌম্য। সৌম্য মানে পাওয়ার প্লের এই শেষ ওভারটায় ঠিকঠাক জুৎসই তাল মেলাতে পারলেন না। 50 রান পূর্ণ হল বাংলাদেশ দলের, দলীয় 50 50 42, পাঁচ ওভার চার বল, দলীয় 50। সিঙ্গেলস 12টা, 14টি ডট বল, দুটো তিনটা কাপল, 5টা 4, 1টা 6 বাংলাদেশের ইনিংসে সো ফার এই 50 রানের মধ্যে। যাচ্ছেন পাওয়ার প্লের ষষ্ঠ ওভার, পঞ্চম বলটা নিয়ে যাচ্ছেন ওখানে বাটলে ডানাতে মিডিয়াম পেসার। 34 বলে 50 পূর্ণ করেছে বাংলাদেশ, স্লো পুশ করেছে মিড অনে একটি রানের জন্য, সেই রানটা পেলেন। 51 দুই উইকেটে বাংলাদেশ, 5 ওভার 5 বল থেকে 50 পূর্ণ হয়েছে 34 বলে, 6টা অতিরিক্ত খাতে রান, যার অধিকাংশই লেগ বাই, একটা বয়েড ছিল আমার মনে পড়ে। 6 ওভারের খেলা এখনো শেষ হয়নি, একটা বল এখনো বাকি আছে। 51 দুই উইকেটে বাংলাদেশ, বাটলেট ফিল্ডিং আরেকটু ফাইন টিউনিং করছেন, স্কোয়ার লেগটাকে একেবারে ডিপ স্কোয়ার লেগ নিচ্ছেন ব্যাকওয়ার্ড থেকে, লং অনটাকে বাইরে দিয়েছেন সৌম্যের জন্য, মিড উইকেট ভেতরে ঢুকিয়েছেন যেটা বাইরে ছিল। লাস্ট বল পাওয়ার প্লে সেশনে, ওভার দ্য উইকেট স্লোয়ার বল লেগ স্টাম্পে আসতে পুশ করে দিয়েছেন মিড উইকেটের দিকে এবং একটা রানেই সম্পন্ন হল। 6 ওভারের খেলা শেষ, 52 উইকেটে বাংলাদেশ, অর্থাৎ পাওয়ার প্লে থেকে দুটো উইকেট হারিয়ে করেছে বাংলাদেশ 52টি রান। ইভেনলি ব্যালেন্স ফর বোথ সাইড, টি টোয়েন্টির আধুনিক ভার্সনে এটা যে বাংলাদেশ খুব বেশি কিছু করে ফেলেছে তাও নয়, আবার খুব কম কিছু করেছে তাও বলা যাচ্ছে না। তো 6 ওভারের খেলা শেষে 52 উইকেটে বাংলাদেশ, এই মুহূর্তে ধারাভাষ্যে পরিবর্তন হচ্ছে, আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মির্জা মোহাম্মদ ফরিদ।
1: অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা শামসুল ইসলাম আপনাকে। বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দলের মধ্যকার 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের হচ্ছে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশ আজকে টসে জয়লাভ করে এবং ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করে। ইতিমধ্যে বাংলাদেশের দুজন ব্যাটার সাত ঘরে ফিরে গেছেন, সঞ্জিত তামিম তিনি 10 রান করেছিলেন, এছাড়াও সাইফ হাসান তিনি 20 রান করে প্যাভিলিয়নে চলে যান। তিনি রয়েছেন, সৌম্য সরকার তিনি এখন ব্যাট করবেন। সৌম্য লেগ স্টাম্প উপরে ঘুরিয়ে দিয়েছেন অন সাইডে, রান পাবেন, একবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, রান পেলেন, এর সাথে আরেকটি রান যুক্ত হল, দৌড়ে রান বাংলাদেশের 53 উইকেটে। শহীদ হৃদয় তিনি 2 বল থেকে 7 রান করেছেন, সৌম্য সংগ্রহ হচ্ছে 12 বল থেকে 10। হৃদয় তিনি ব্যাট করবেন, হৃদয় মিডিয়াম প্রান্ত থেকে ব্যাট করবেন, প্যাভিলিয়ান প্রান্ত থেকে বোলার তিনি রয়েছেন অ্যাডাম জাম্পাকে দেখতে পাচ্ছি, জাম্পা তিনি বল করার জন্য প্রস্তুত। অস্ট্রেলিয়া দলের একজন অভিজ্ঞ ক্রিকেটার, ওই প্রান্ত থেকে তিনি দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু আবারও হৃদয় খেলেছেন অন সাইডে ঘুরিয়ে দিয়েছেন কলেগের দিকে, সেই জায়গায় ফিল্ডার ছিলেন, রান পাবেন না, রান নেওয়ার সুযোগ অবশ্য তৈরি করতে পারেননি, বল থেকে রান পেলেন না। শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে যুক্ত হলেন, আপনাদের জানিয়ে দিতে চাই অস্ট্রেলিয়া দল তারা ফিল্ডিং করছে টসে জয়লাভ করে, বাংলাদেশ দল ব্যাটিং করছে, এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ হচ্ছে 53 উইকেটে। হৃদয় প্রস্তুত রয়েছেন, এবার কিন্তু খেললেন, অন ড্রাইভ করেছেন, ভিতে খেললেন, লং অনের দিকে বল চলে যাচ্ছে, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে, এ বল থেকে অবশ্য রান পাবেন, একবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, এর সাথে আরেকটি রান যুক্ত হল, দলীয় রান 54 উইকেটে বাংলাদেশ দল। সৌম্য সরকার রয়েছেন, এছাড়াও আমরা দেখেছি এখন পর্যন্ত দুজন ব্যাটার তারা কিন্তু ফিরে গেছেন, হৃদয়ের কথা বলছি, হৃদয় তিনি হাত খুলে খেলে থাকেন 4 এবং ছক্কার যে ফুলঝুরি তিনি কিন্তু ক্রিকেটে ইতিমধ্যে তিনি প্রমাণ করেছেন পর বলটা, এবার কিন্তু ঘুরিয়ে দিয়েছেন, রান পাবেন মিড উইকেট অঞ্চলে, একটি দুটি রান কিন্তু পেয়ে গেলেন, এর সাথে আরো দুটি রান যুক্ত হল, এর সাথে দলীয় রানটাও বাড়ল, দলীয় রান হৃদয়ের ব্যাট থেকে আরো দুটি রান এসেছে, হৃদয় পৌঁছে গেছে আট রানে চার বল থেকে, দলীয় রান 56 দুই উইকেটে, আর এখন পর্যন্ত রান রেটটাও ভালো, রান রেট 8.40, এ হারে কিন্তু রান তুলছে বাংলাদেশের ব্যাটাররা, বিশেষ করে সম্ম রয়েছেন, হৃদয় রয়েছেন, আবার জাম্পা চলে যাচ্ছেন তার বোলিং মার্কে, আম্পায়ারকে অতিক্রম করলেন বল করলেন, এবার কিন্তু খেলেছেন অনসাইডে, আবার কিন্তু ঘুরিয়ে দিয়েছেন, রান পাবেন একটি বারের জন্য, ওখানে ফিল্ডার করতে ফিল্ডিং করলেন কুপার, তিনি ছিলেন ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটাররা তারা কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন করেছেন, এর সাথে দলীয় রানটাও বাড়ল বাংলাদেশের 57 উইকেটে। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দলের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের এটি হচ্ছে প্রথম ম্যাচ, প্রথম ম্যাচে বাংলাদেশ আজকে ব্যাট করছে, জাম্পার পরের বল, এবার কিন্তু সরাসরি বোল্ড, হৃদয় বুঝে উঠতে পারেননি বলটা, জায়গা দাঁড়িয়ে ব্যাট চালালেন, চালালে কি হবে শেষ পর্যন্ত যা হওয়ার তাই হলো, সরাসরি কিন্তু তিনি বোল্ড হয়ে গেলেন, এর সাথে আরেকটি উইকেটের পতন ঘটে গেল, 7 ওভারের শেষ বলে তিনি উইকেটটা নিয়ে নিলেন অ্যাডাম জাম্পা, প্রথম ওভারেই তিনি সফলতা লাভ করলেন এবং হৃদয়ে তিনি কিন্তু ফিরে গেলেন, হৃদয়ের ইনিংসটা কিন্তু বড় করতে পারলেন না, ব্যক্তিগত 8 রান করে 5 বল থেকে তিনি উপাভিযানে চলে গেলেন, বাংলাদেশের একটা ব্যাটিং বিপর্যয় বলতে পারে এই মুহূর্তে, অর্থাৎ তৃতীয় উইকেটের পতনটা ঘটে গেল, সম্ম মাত্র 8 রান করে 5 বল থেকে তিনি প্যাভিলিয়নে চলে গেলেন, অ্যাডাম জাম্পা বলার হিসাবে এসে তিনি কিন্তু একটা বাজিমাত করলেন, প্রথম ওভারেই কিন্তু সফলতার মুখ তিনি দেখলেন, সম্ম রয়েছেন অপর প্রান্তে, 14 বল থেকে 13 তিনি করেছেন, এরপরে পারভেজ ইমন তাকে আসতে হবে, পারভেজ ইমন তিনি ভালো ব্যাট করে থাকেন, প্রথম সারির ব্যাটাররা তারা কিন্তু সাজঘরে ফিরে গেছেন, পারভেজ ইমন সৌম্য সরকারের সাথে জুটি বাঁধবেন, আজকে তিনজন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন, সৌম্য সরকার 8 রান করেছেন, তাজিদ তামিম 10, এছাড়াও সাইফ আহসান 20 রান করেছিলেন, পারভেজ ইমন তিনি এখন জুটি বাঁধবেন, অ্যাডাম জাম্পা অত্যন্ত কার্যকরী বলটাই করেছিলেন, তিনি ব্যাটার লাইনে যেতে পারেননি, জায়গায় দাঁড়িয়ে ব্যাটটাকে তিনি চালাতে চেয়েছিলেন এবং ঘুগলি বলে শেষ পর্যন্ত পরাস্ত হয়ে সরাসরি বোল্ট আউট হয়ে যান, পারভেজ ইমন মাঠে প্রবেশ করলেন, তিনি জুটি বাঁধবেন হৃদয়ের সাথে, একটা পার্টনারশিপ গড়ে তুলতে হবে বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মজিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে, সম্ভব এবং পারভেজ ইমন একটা পার্টনারশিপ তাদের কাছ থেকে আমরা হয়তো আশা করবই, এই মুহূর্তে সৌম্য সরকার তিনি প্রস্তুত রয়েছেন, প্রান্ত দিকে বোলারকে দেখতে পাচ্ছি, ম্যাট রানশো ম্যাট দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, ভিটি খেললেন, লং অনে ফিল্ডার রয়েছেন, সেই জায়গা থেকে ফিল্ডার করতে ফিল্ডিং হয়েছে বাটলেট, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, প্রান্ত বদল করলেন তারা, দলীয় রান বাড়ল 58 উইকেটে, অষ্টম ওভারে খেলা চলছে, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, চট্টগ্রাম বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতি রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আবারও বল করলেন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, রান পাবেন না, পরবর্তী সময় সিলিমিট অফে ফিল্ডার রয়েছেন, তিনি ফিল্ডিং করলেন, এ বল থেকে অবশ্য ডেভিস জুয়েল ডেভিস তিনি ফিল্ডিং করেছেন, আবার কিন্তু অফ ড্রাইভ করেছেন, লং অফের দিকে বল চলে যাচ্ছে, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে, সেখানে কুপারকে দেখতে পেলাম, তিনি ফিল্ডিং করে যতক্ষণে বলটাকে তুলে ফেরত পাঠালেন ততক্ষণে কিন্তু একটিবার জন্য প্রান্ত বদল হয়েছে, রান বাড়ল দলীয় রান 59 উইকেটে, পারভেজ ইমন তিনি এখন ব্যাট করবেন, এবার কিন্তু আবারও একই জায়গায় খেলেছেন, লং অফে কুপার রয়েছেন, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে পাঠালেন, ততক্ষণে কিন্তু আবারও প্রান্ত বদল হয়েছে, অ্যাডাম জাম্পা 116 ম্যাচ থেকে 148 উইকেট নামের পাশে 19 রানে 5 উইকেট তিনি পেয়েছেন, প্রান্ত দিকে আবারও এবার কিন্তু পুল করে দিয়েছেন, বল চলে গেল শেষ পর্যন্ত সীমানা বাউন্ডারি লাইনের কাছাকাছি, সেই জায়গা থেকে কিন্তু ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন কুপার, ততক্ষণে কিন্তু ব্যাটারকে থামাতে পারেননি, তারা কিন্তু জায়গার পরিবর্তন করেছে একটি বারের জন্য। 61 পৌঁছে গেছে বাংলাদেশ দল, হারিয়েছে 3 উইকেট অষ্টম ওভারের শেষ বলটা। এবার কিন্তু ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, কাভার অঞ্চলে শেষ পর্যন্ত ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে। ডেভিডকে দেখতে পেলাম, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটাররাও জায়গার পরিবর্তন করলেন এবং ওভারটাও শেষ হয়ে গেল। 8 ওভার শেষে বাংলাদেশ দলের সংগ্রহ হচ্ছে 63 উইকেটে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। এই ওভার থেকে আমরা বেশ কিছু রান দেখেছি অবশ্য, এই ওভার থেকে এখন পর্যন্ত বেশ কিছু রান এসেছে। 8 ওভার শেষে 63 উইকেটে এখন পর্যন্ত পঞ্চার জনসন, তিনি 1 উইকেট পেয়েছেন। এছাড়াও ম্যাট রেনশোকে দেখেছে, 3 উইকেট পেয়েছেন, এবং অ্যাডাম জাম্পা, তিনিও 1 উইকেট পেয়েছেন। তিনজন বোলার তারা কিন্তু উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। সাইফা হাসান আজকের দিনে 14 বল থেকে 20 রান করে তিনি প্যাভিলিয়নে চলে যান। সাজেদ তামিম, তিনি অবশ্য 9 বল থেকে 10। এছাড়াও হৃদয়, 5 বল থেকে 8 রান করে তিনিও প্যাভিলিয়নে চলে যাওয়ার পর। সাইফ পারভেজ ইমন অবশ্য জুটি বেঁধেছেন ওখানে সম্মর সাথে। আরেকটি রান কিন্তু হল, আরেকটি রান পেলেন, এরই সাথে রান যুক্ত হল বাংলাদেশ দলের 64-3 উইকেটে। নবম ওভারে খেলা চলছে, অ্যাডাম জাম্পা প্রথম ওভারেই কিন্তু তিনি সফলতার মুখ দেখেছেন এবং প্রথম ওভারেই তিনি 1 উইকেট তুলে নিয়েছেন, নামের পাশে যুক্ত করেছেন প্রান্ত দিকে। এবার কিন্তু জোরের সাথে খেলেছেন মিড উইকেটের দিকে এবং শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন সম্ম সরকার। তিনি কিন্তু বেশি কর্ণা টিকে থাকতে পারলেন না, ব্যক্তিগত 17 রান করে তিনি আউট হয়ে গেলেন, ক্যাচ আউট হয়ে গেলেন। অ্যাডাম জাম্পা প্রথম ওভারে এসে উইকেট লাভ করেছিলেন এবং দ্বিতীয় ওভারে এসেও তিনি কিন্তু সেই কাজটি করলেন এবং জায়গায় দাঁড়িয়ে বারটাকে চালালেন। জামিল ভাই
2: দেখুন, ইনসাইড আউট করে খেলতে চেয়েছিলেন কাভারের উপর দিয়ে, কিন্তু ফুটওয়ার্কটা ভালো ছিল না, অনেকটাই লং হ্যান্ডেলে টেনিস ব্যাট শটে তিনি বেশ করে খেলেছিলেন, কিন্তু ডিপ কাভার একজন ফিল্ডার ছিল তার হাতেই ধরা পড়লেন। 18 বল থেকে 70 রান করে ফিরে যাচ্ছেন কট চৌধুরী, নিখিল চৌধুরী বোল্ড জাম্পা। 64 রানের চতুর্থ উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের। ব্যাটিং বিপর্যয় বলতে হবে, বাংলাদেশ দল টসে জিতে আজকে চট্টগ্রামে ব্যাট করছে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ, এবং দর্শক সমাগম বেশ ভালো, উপস্থিতি বাড়ছে মুহূর্তে আমরা লক্ষ্য করছি। তবে বাংলাদেশ দল ব্যাটিংটা যেভাবে শুরু করতে চেয়েছিল, প্রথম উইকেটের পতন ঘটেছে 26 রানের মাথায়, দ্বিতীয় উইকেট 39, তৃতীয় উইকেট 57 এবং 64 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন ঘটল সৌম্য সরকার, তিনি আউট হয়ে ফিরে গেছেন। বাংলাদেশ দলের নেতৃত্বে আজকে রয়েছেন তাওহিদ হৃদয়, যেহেতু নিয়মিত ক্যাপ্টেন টি টোয়েন্টির লিটন দাস, তিনি আজকে খেলছেন না ইঞ্জুরির কারণে, সেই জায়গায় ক্যাপ্টেন্সি করছেন তাওহিদ হৃদয়। নতুন ব্যাটার আব্দুল গাফার সাকলাইন, যিনি বিপিএলে ভালো অলরাউন্ডিং পারফরমেন্স করে সবার নজর কেড়েছিলেন, তারপরে জাতীয় দলের ক্যাম্পে ছিলেন এবং জাতীয় দলে তিনি আজকে সুযোগ পেয়েছেন টি টোয়েন্টি দিয়েই। অ্যাডাম জাম্পা ফিল্ডিং এর ফাইন টিউনিং করছেন, ফাইন লেগ একজন ফিল্ডার রাখা হয়েছে এবং সেই সঙ্গে শর্ট থার্ড ম্যান এবং গালি পয়েন্ট, কাভার পয়েন্ট এবং লং অফ, এই হচ্ছে অফ সাইড এর ফিল্ডিং। আব্দুল গাফর সাকলাইন ভার্টিক্যাল ব্যাটে ডিফেন্ড করেছেন, অ্যাডাম জাম্পার প্রথম বলটি খেললেন তিনি, তবে ফলো থ্রুতে ফিল্ডিং করলেন অ্যাডাম জাম্পা, ডান দিকে ছুটে গিয়ে ফিল্ডিং করলেন, রানের কোন সুযোগ নেই। 1-2-3-4 অন সাইডে, অফ সাইডে 5 ফিল্ডার সাজিয়েছেন অ্যাডাম জাম্পা, ডান হাতি লেগ ব্রেক বোলার, ভেরি ক্যাপাবল একজন বোলার বলতেই হবে অ্যাডাম জাম্পা। এবার পেছনে সরে গিয়ে স্কোয়ার ড্রাইভ করতে চেয়েছিলেন কিন্তু পুরোপুরি সুইট স্পট অব দ্য ব্যাটিং নিতে পারেননি, অনেকটাই আউটসাইড এজ হয়ে গালিতে চলে যায়। সেখানে ফিল্ডার অবশ্য রয়েছেন ডেভিস, রয়েছেন জোয়েল ডেভিস, কুড়িয়ে ফেরত পাঠালেন রান নেই। দুটি ডট বল খেলেছেন আব্দুল গাফার সাকলাইন।
1: সাকলাইন তিনি হয়তো একটা রান তার কাছ থেকে আশা করব সেই জায়গা থেকে। এবার অবশ্য হোয়াইটে সংকেত দেখলাম, অতিরিক্ত খাত থেকে আরেকটি রান যুক্ত হল আব্দুল গফার সাকলাইন, তিনি এসেছেন। আমরা দেখেছি আজকে 4 ব্যাটার তারা কিন্তু প্রথম সারির যে ব্যাটার তারা কিন্তু ফিরে গেছেন। সৌম্য সরকার 17 করেছেন, তানজিদ তামিম 10 রান, সাইফ হাসান 20, এছাড়া তৌহিদ হৃদয় আট রান করে প্যাভিলিয়নে চলে গেছেন। কাফার সাকলাইন এবার কিন্তু খেলেছেন, ভিতে খেললেন, রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন হবে। এর সাথে রানের খাতাটাও তিনি খুললেন। সাকলাইন তিন বল থেকে এক রান করেছেন, পারভেজ ইমন তার সংগ্রহ হচ্ছে চার বল থেকে তিন, দলীয় রান ৬৬ চার উইকেটে।
2: ম্যাডাম জাম্পা ফিল্ডিং এ ফাইন টিউনিং করছেন আবারও, যেহেতু তিনি ডানহাতি লেগ ব্রেক বোলার, এবারে ডানহাতি বামহাতি ব্যাটিং কম্বিনেশন, ডানহাতি ব্যাটার ঠিক এই মুহূর্তে পারভেজ হোসেন ইমন তিনি এসছেন। ইমন চার বল থেকে তিন রানে অপরাজিত রয়েছেন। অ্যাডাম জাম্পা তিনি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভারে শেষ বলটি করবেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে। জাম্পা অফ স্টাম্পের অনেকখানি বাইরে দিয়েছিলেন, পারভেজ ইমন পাটা নিয়েছিলেন সামনের দিকে, কিন্তু শেষ মুহূর্তে বলটা অ্যাভোর্ড করেছেন, ছেড়ে দিয়েছেন। ৬৭ চার উইকেটে বাংলাদেশ। টস জিতে ব্যাট করছে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। জাম্পা ওভার শেষ বল লেগ স্টাম্পের ওপরে আলতো করে আনসাইডে ফ্লিক শট খেলেছেন, একটু আপিস হয়েছিল, নিকটে কোন ফিল্ডার নেই, এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন। ওভারের সমাপ্তি সেই সঙ্গে নয় ওভারে খেলা শেষ, ৬৮ চার উইকেটে বাংলাদেশ। অতিরিক্ত থেকে তিনটি রান, জনসন দুটি ওভার বল করেছেন ১০ রান দিয়ে এক উইকেট, বাটলেট দু ওভারে ১৯ রান দিয়েছেন মেডেন নেই উইকেট নেই, এলিস এক ওভার ৬ রান দিয়েছেন মেডেন নেই উইকেট নেই, হেনশো দু ওভার বল করেছেন ১৮ রান দিয়ে একটি, এবং অ্যাডাম জাম্পা তিনি দু ওভার বল করে ১০ রান দিয়ে দুটি উইকেট লাভ করেছেন।
1: বাংলাদেশ দল তারা ওয়ানডে ম্যাচে শুরুটা ভালো করেছিল, পরপর দুটি ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে পরাজিত করে, তৃতীয় ম্যাচে অবশ্য তারা এক উইকেটে একটা জয় পায়। সেই জায়গা থেকে বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে অবশ্য চট্টগ্রামের মাটিতে খেলছে প্রথম ম্যাচ। এর আগে আমরা যদি পরিসংখ্যান বলি, সেই জায়গা থেকে বাংলাদেশ এখন পর্যন্ত ১১টি ম্যাচ খেলে চারটিতে জয়। ২০২১ সালেই আমরা দেখেছিলাম সেখানে চারটি ম্যাচ জয়লাভ করেছিল মিরপুরে ঢাকায়, এবং ৭টি ম্যাচে পরাজিত হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। বাংলাদেশ এখন পর্যন্ত টি টোয়েন্টি বেশ কিছু ম্যাচ খেলে ফেলেছে, ২০০র অধিক ম্যাচ তারা খেলেছে। সেই জায়গা থেকে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ ১২তম ম্যাচে মুখোমুখি হয়েছে। এই প্রান্ত থেকে দেখতে পাচ্ছি বোলারকে, নাথান এলিসকে দেখতে পাচ্ছি, তিনি বল করবেন।
2: ইয়েস, বামহাতি ব্যাটার বাংলাদেশ দলের পারভেজ হোসেন ইমন তিনি প্রস্তুত রয়েছেন। আজকে অবশ্য তিনজন খেলোয়াড়ের ডেবু হয়েছে বাংলাদেশের, আব্দুল গাফার সাকলাইন, নিখিল চৌধুরী অস্ট্রেলিয়া, এবং জোয়েল ডেভিস তিনি অস্ট্রেলিয়ান, দুজন অস্ট্রেলিয়ান একজন বাংলাদেশি খেলোয়াড়ের অভিষেক ঘটেছে আজকে টি টোয়েন্টি ম্যাচে। প্রথম বলটি জাস্ট অফ করিডোর প্রতিষ্ঠান চ্যানেলে দিয়েছিলেন, গুড লেন্থে, একটু অ্যায়োসুইং হয়েছিল, ব্যাটার ছিলেন এক্ষেত্রে পারভেজ হোসেন ইমন, তিনি আড়াআড়ি ব্যাটে নেগোশিয়েট করতে চেয়েছিলেন কিন্তু বলে ব্যাটে করতে পারেননি, ডট বল পেয়েছেন এ মুহূর্তে বোলার এলিস, নাথান এলিস পুরা নাম, ৬৮ চার উইকেটে বাংলাদেশ।
1: বাংলাদেশের একটা শুরু ভালো হয়েছিল আমরা দেখেছিলাম, কিন্তু তারা কিন্তু তাদের সেই কার্যকরী ইনিংসটা খেলতে পারেননি, বিশেষ করে তানজিম তামিমের কথা বলতে হয়। এছাড়াও রয়েছে সাইফ হাসান, তৈরি হৃদয় তিনি কিন্তু হাত খুলেই খেলেন, আজকের দিনে মাত্র ৮ রান তিনি করেছেন, পরের বলটা তিনি খেললেন, এবার কিন্তু গালি অঞ্চলের দিকে চলে যায় শর্ট গালির দিকে, সেই জায়গা থেকে ফিল্ডার করতে ফিল্ডিং করেছে, সেই রান নেওয়ার সুযোগ অবশ্য তৈরি করতে পারেনি।
2: পারভেজ হোসেন ইমন লিস্ট এ ক্রিকেট অর্থাৎ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৫০ রানের একটা ইনিংস তিনি খেলেছেন এবারে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শেষ ম্যাচে, এবং শেষ ম্যাচে আরো একটা সেঞ্চুরি, এনামুলক বিজয়ের ১৪১ রান দেখেছিলাম। অতএব রানের মধ্যেই কিন্তু রয়েছে পারভেজ হোসেন ইমন, তো আমরা বলতে পারি বামহাতে এই হার্ড হিটার ব্যাটার, হাতে যথেষ্ট স্ট্রোক রয়েছে, একটু রয়েছে খেললে তিনি সময় পাবেন। যাচ্ছেন নাথান এলিস, একটু ডিফারেন্ট টাইপের অ্যাকশন, বোলিং অ্যাকশনটা অ্যাওয়ে সুইং, উইথ সুইং খেলেছেন, সফট হ্যান্ডে স্কোয়ার কাট করলেন, পয়েন্টে ফিল্ডার, তবে একটু অ্যাওয়ে পজিশনে ছিলেন ফিল্ডার, এই ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন। একটি রান আসলো ইমনের ব্যাট থেকে, ইমন পৌঁছে গেলেন ব্যক্তিগত ৫ রানে ৮ বল থেকে, দলীয় রান এই মুহূর্তে ৬৯ চার উইকেটে বাংলাদেশ।
1: সেই জায়গা থেকে বাংলাদেশ আর একটু চালিয়ে খেলতে হবে, যেহেতু এখন পর্যন্ত বেশ কিছু ওভার শেষ হয়ে গেছে, ৯ ওভার শেষে ১০ম ওভারে খেলাটা চলছে। আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে ২০০র উপর রানটা করা হয়তো জরুরি ছিল অস্ট্রেলিয়ার মতো দলের সাথে, যেখানে র্যাঙ্কিং এ এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ৩ নম্বরে রয়েছে, বাংলাদেশ ৮ নম্বরে টি টোয়েন্টি। সেই জায়গা থেকে বাংলাদেশ দল আসছে কিন্তু একটু পিছিয়ে রয়েছে বলবো, ৬৯ এখন পর্যন্ত চার উইকেটে। নাথান এলিসকে দেখতে পাচ্ছি, আবারও চলেছেন তিনি প্যাভিলিয়ন প্রান্ত থেকে নয় মিডিয়া প্রান্ত থেকে, দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু অফ ড্রাইভ করেছেন, শর্ট মিড অফের দিকে ফিল্ডার রয়েছেন, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন জেভিয়ার বাটলেট, তিনি ফিল্ডিং করার আগেই কিন্তু একবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, রান একটি বাড়ল,
2: সাকলাইন গোফার তার ব্যাটিং রানটা এসেছে এবং তার ব্যক্তিগত রান দুই, দলীয় রান 74 উইকেটে। পারভেজ ইমন তিনি এখন ব্যাট করবেন। পারভেজ ইমন 8 বল থেকে এখন পর্যন্ত 5 রান সংগ্রহ করেছেন। ফিল্ডিং এর অবস্থান দেখে নিচ্ছেন তিনি, অফ সাইডে তার জন্য 1, 2, 3, 4 জনকে রাখা হয়েছে, 5 জনকে রাখা হয়েছে। এটি গালি রয়েছে, একজন স্লিপকে রেখা হয়েছে। এই প্রান্ত থেকে আবারও নাথান এলিস দৌড় শুরু করলেন, তিনি বল করলেন, এবার কিন্তু ব্যাটের কানায় লেগে শেষ পর্যন্ত বলটা চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান কিন্তু যুক্ত হল অনেকক্ষণ পর, সেই জায়গা থেকে আরো 4টি রান যুক্ত হয়েছে পারভেজ ইমনের ব্যাট থেকে।
3: পারভেজ ইমন এই 4 রানের সুবাদে পৌঁছে গেলেন 9 রানে, অর্থাৎ 9 বল থেকে 9 রানে, রানে বল এই মুহূর্তে পারভেজ ইমন বামহাতি এই ব্যাটার। তিনি চমৎকার একটা বাউন্ডারি, প্রথম বাউন্ডারি পেয়েছেন এবং সেই সঙ্গে ওয়েলকাম বাউন্ডারি বাংলাদেশ দলের জন্য। ফিল্ডিং এর একটি ফাইন টিউনিং হচ্ছে, শর্ট থার্ডম্যানকে একেবারে ডিপারে নামিয়ে দেওয়া হয়েছে ঠিক এই মুহূর্তে। পয়েন্ট, সুপার কাভার, এক্সট্রা কাভার এবং মিড অফ, এই হচ্ছে অফ সাইড এর ফিল্ডিং। এলিস যাচ্ছেন ডানহাতে, এই পেসার অফ স্টাম্পের ওপরে ওভার পিচ ডেলিভারি দিয়েছেন পারভেজ। সামনে পাবারে লং হ্যান্ডেলে ভার্টিক্যাল ব্যাটে খেলেছিলেন, আউটসাইড এজ এ পয়েন্টে চলে যায়, গালি ফিল্ডার ছুটে এসে ফিল্ডিং করলেন, ততক্ষণ একবারের জন্য জায়গা বদল করলেন। একটি রান আসলো ইমনের ব্যাট থেকে এবং সেই সঙ্গে ওভারের সমাপ্তি, হাফ অফ দ্য ইনিংস কিন্তু শেষ হয়ে গেছে। 10 ওভার শেষে 75 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। পারভেজ হোসেন ইমন ডাবল ডিজিটে পৌঁছালেন 10 বল থেকে। আব্দুল গাফার সাকলাইন 4 বল থেকে 2 রানে অপরাজিত রয়েছেন। পানি পানের ঠিক এই মুহূর্তে বিরতি মির্জাফরিদ। বাংলাদেশ দল আজকে টস জিতে ব্যাট করছে। চট্টগ্রামের উইকেট স্পোর্টিং উইকেট আমরা জানি ফরিদ, এই উইকেটে যেমন প্রচুর রান আছে, আবার কোয়ালিটি যারা বোলার, যারা ভালো বল করতে পারেন, দেখে শুনে মাথা খাটিয়ে বল করেন, তারা কিন্তু উইকেটও পাবেন, তাদেরকে উইকেট হতাশ করবে না। সেই জায়গা থেকে বাংলাদেশ দলের আর্লি আমি বলবো যে 4টি উইকেটের পতন, প্রথম উইকেটের পতন ঘটেছে 26, দ্বিতীয় উইকেট 39, 57 রানের তৃতীয় উইকেট এবং 64 রানের তৃতীয় উইকেটের পতন, অর্থাৎ নিয়মিত বিরতিতেই কিন্তু উইকেট পড়েছে। বাংলাদেশ দলের প্রথম সারির ব্যাটাররাই কিন্তু আজকে আউট হয়েছেন, যেমন সানজিদ হাসান তামিম, সাইফ হাসান, ক্যাপ্টেন তাহিদ হৃদয় এবং সৌম্য সরকার, এই 4 ব্যাটারকে বাংলাদেশ আজকে হারিয়েছে।
2: হ্যাঁ জামিল ভাই, আমরা যেটি দেখেছিলাম যে একটা আশা ছিল আমাদের যে অস্ট্রেলিয়ার সাথে এইবারকার আপনার ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচে আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত বাংলাদেশ দল তারা 11টি ম্যাচ খেলেছে, সেই জায়গা থেকে 4টি ম্যাচে জয়লাভ করেছে এবং 7টি ম্যাচে পরাজিত হয়েছে। আজকের দিনে বোলিংটা আমরা দেখেছি যে এখানে বাংলাদেশের জনসন তিনি বিপক্ষে 1 উইকেট লাভ করেছেন, এছাড়াও ম্যাটকে দেখতে পাচ্ছি তিনি 1 উইকেট লাভ করেছেন, অ্যাডাম জাম্পা তিনি 2 উইকেট লাভ করেছেন। বাংলাদেশের পক্ষে আজকে যারা ব্যাট করতে এসেছিলেন সৌম্য সরকার তিনি 17 রান করে আউট হয়ে যান, তানজিদ তামিম তিনি 10 রান করেন, সাইফ হাসান 20 এবং তহিদ হৃদয়কে দেখেছি আমরা তিনি 8 রান করে প্যাভিলিয়নে চলে যান। বাংলাদেশের একটা সুযোগ কিন্তু আমরা দেখেছিলাম ওয়ান ডে ম্যাচে, তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়ার মতো দলকে তারা কিন্তু পক্ষে সিরিজ জয়লাভ করেছে। সেই জায়গা থেকে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ, বাংলাদেশের যে যারা ব্যাটার রয়েছেন প্রথম সারির ব্যাটাররা আউট হলেও আপনি দেখে থাকবেন যে শামীম পাটোয়ারি রয়েছে, শেখ মেহেদী হাসান রয়েছেন, রিশাদকে দেখতে পাচ্ছি, এছাড়াও আব্দুল গফর সাকলাইন তিনি এখন ব্যাট করছেন, পাশাপাশি মোস্তাফিজুর রহমান তিনি তেমন ব্যাট করতে পারেন না এই সময়। শরীফুলকে আমরা দেখে থাকি মাঝে মধ্যে 4 এবং সরকার ফুলজুরি তার কাছ থেকে আমরা পাই।
3: আব্দুল কাফর সাকলাইনের কথা বলছিলেন, সাকলাইনের আজকে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে ডেবু হয়েছে, অর্থাৎ অভিষেক হল, অভিষেকটা রাঙ্গে দিতে চাইবেন নিশ্চয় তিনি, যেহেতু তিনি একজন অলরাউন্ডার এবং অলরাউন্ডার হিসেবেই তাকে দলভুক্ত করা হয়েছে, সিমিং অলরাউন্ডার তিনি। এখন যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে উইকেটে টিকে থাকতে হবে এবং জুটি বাঁধতে হবে, এই জুটি বাঁধলেই কিন্তু আমার মনে হয় এই উইকেটে রান আছে, রান কিন্তু আসবে। পারভেজ হোসেন ইমন তিনি লম্বা ইনিংস খেলতে পারেন জানি, এই তো বলছিলাম যে মাত্র কয়েকদিন আগেই তিনি লম্বা একটা ইনিংস খেলেছেন লিস্ট এ ক্রিকেট, অর্থাৎ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 150 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন আবহানি লিমিটেডের বিপক্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন শেষ ম্যাচটি ছিল সেটি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব অবশ্য চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বা লিস্টে ক্রিকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে অবশ্য লিস্টে মর্যাদা ছিল না, তখন চ্যাম্পিয়ন হয়েছে। বলা যায় যে 17 বছর পর মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে গৌরব অর্জন করেছে। ফরেন প্রান্ত থেকে
2: নতুন ওভারটি শুরু করবেন। বিরতির পর স্টাম্পের উপরে ছিল, অন সাইডে কবজির মোচড়ে ঘুরিয়েছেন কিন্তু রান পাবেন না। জুয়েল ডেভিস এসেছেন, বোলার জুয়েল ডেভিস অবশ্য আজকে তিনি ডেবু ম্যাচ, নিঃসন্দেহে তিনি রাঙিয়ে দিতে চাইবেন।
1: জুয়েল ডেভিসের কথা আপনি বলছিলেন, আমরা সেটি বলছিলাম যে তিনি কিন্তু ভালো বল করেন এবং দলের জন্য তিনি কিন্তু যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। সেই জায়গা থেকে ইমনকে দেখতে পাচ্ছি, পারভেজ ইমন তাকে দেখে শুনে খেলতে হবে, যেহেতু এখন পর্যন্ত 4টি উইকেটের পতন হয়েছে, 75 রান মাত্র হয়েছে বাংলাদেশ দলের। বলতে না বলতে উড়িয়ে মেরেছেন মিড উইকেটের উপর দিয়ে, বলটা চলে গেল সরাসরি উইকেট ফিল্ডারের অবশ্য হাতে গিয়ে পড়ল এবং মনে হয়েছিল 6টা হয়ে যাবে। স্কোয়ার লেগে দেখুন একেবারে সীমানা দড়ির কাছাকাছি একজন ফিল্ডার রেখেছিলেন, অনেক অনেক উপরে বলটা উঠেছিল, হাওয়ায় ভাসতেছিল এবং ফিল্ডার কিন্তু বলের জন্য অপেক্ষা করছিলেন। একসময় মনে হয়েছে যে বলটা হয়তো মাঠ পেরিয়ে যাবে, কিন্তু ফিল্ডার বলের দিকে তাকিয়ে থেকে একেবারে বাউন্ডারি লাইনের কাছাকাছি পেছনে সরতে সরতে সরতে সরতে শেষ মুহূর্তে হাতে জমাতে পেরেছেন। পারভেজ হোসেন ইমন অনেকটাই হতাশ, তিনি আশা করেছিলেন যে বলটা ছক্কায় পরিণত হবে, কিন্তু না, আরেকটু পাওয়ার তিনি যদি জেনারেট করতে পারতেন আমার মনে হয় এটি ছক্কা পেয়ে যেতে পারতেন। পঞ্চম উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের, যে কথা বলছিলাম যে নিয়মিত বিরতিতে কিন্তু উইকেট পড়ছে পারভেজ হোসেন ইমন, তিনি 10 রান করে ফিরে যাচ্ছেন। বাংলাদেশ দলের 75 রানে পঞ্চম উইকেটের পতন ঘটল, ব্যাটিং বিপর্যয় থেকে আসলে বেরিয়ে আসতে পারছে না, নিয়মিত বিরতিতেই কিন্তু উইকেট পড়ছে। নেক্সট ব্যাটার হিসেবে কে আসবেন আমাদের হাতে যে তালিকা রয়েছে,
4: শামীম পাটোয়ারিকে হয়তো দেখতে পাবো জয়াল ভাই সেই জায়গা থেকে। একটা ব্যাটিং বিপর্যয় কিন্তু লক্ষ্য করলাম, যেটি আমরা দেখেছিলাম যে ঢাকায় যেভাবে খেলেছিল বাংলাদেশের ছেলেরা, সেই জায়গা থেকে চট্টগ্রামের মাটিতে এসে আজকে টসে জয়লাভ করে যখন ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই জায়গা থেকে বাংলাদেশের এখন পর্যন্ত 5 ব্যাটার তারা কিন্তু সাজগড়ে ফিরে গেছে। 10 ওভারের খেলা শেষ হয়ে গেছে, 11তম ওভারে এসে আমরা দেখলাম যে এখানে একজন ব্যাটার, যার কথা বলছিলাম যে পারভেজ ইমন, তার উপরে একটা গুরু দায়িত্ব ছিল, বলছিলাম শামীম পাটোয়ারির কথা। শামীম পাটোয়ারি তিনি এসেছেন, মাঠে প্রবেশ করলেন, জুটি বাঁধবেন গফফর সাকলাইনের সঙ্গে, দেখা যাক শেষ পর্যন্ত কি ঘটে। সেই কথাগুলো জানতে হলে বাংলাদেশ বেতারের সাথেই যুক্ত থাকতে হবে আপনাদেরকে। প্রান্ত দিকে জুয়েল ডেভিস, তিনি বল করলেন, এ বল থেকে অবশ্য রান্নার কোন সুযোগ নেই। একটি ব্যাটিং বিপর্যয়ের কথা বলছিলাম শ্রোতা বন্ধুরা, প্রথম উইকেটের পতন হয়েছিল 26 রানের মাথায়, দ্বিতীয় উইকেট 39, তৃতীয় উইকেট 57, এরপরে 64তে চতুর্থ এবং 75 রানে পঞ্চম উইকেটের পতন ঘটে বাংলাদেশ দলের। এবার কিন্তু আলতো করে অন সাইডে খেলার চেষ্টা করেছিলেন, খেলেছেন বটে, রান পাবেন না, রান নেওয়ার সুযোগ অবশ্য নেই। মিচেল মার্টস দলনায়ক, তিনি রয়েছেন, বল থেকে রান পেলেন না। এখন পর্যন্ত 5 জন ব্যাটার সাজ ঘরে ফিরে গেছেন, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন এবং তৌহিদ হৃদয়। এবার কিন্তু খেলেছেন, এবার সুইপ করেছেন, রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন, এক্ষেত্রে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে। ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে স্পন্সর জনসন তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন কলেগ অঞ্চল থেকে, সেই জায়গা থেকে ব্যাটাররা কিন্তু একবারের জন্য জায়গার পরিবর্তন করেছে, রান একটি যুক্ত হয়েছে। এখন পর্যন্ত সাকলাইনের সংগ্রহ হচ্ছে 4 বল থেকে 2। শামীম পাটোয়ারি তিনি 3 বল থেকে 1 রান করেছেন, সাকলাইন তিনি এখন ব্যাট করবেন। ওই প্রান্ত দিকে বোলার, তিনি অবশ্য দৌড় শুরু করেছেন, বল করলেন, রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন, একটি রান যুক্ত হয়েছে এবং এই রানের মধ্য দিয়ে কিন্তু আরেকটি ওভারের খেলা শেষ হয়ে গেল। 77/11 ওভার শেষে 5 উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, ডেভিস তিনি 1টি উইকেট পেয়েছেন, এছাড়াও আমরা দেখেছি অ্যাডাম জাম্পা তিনি 2টি উইকেট পেয়েছেন, স্পন্সর জনসন তিনি 1টি উইকেট পেয়েছেন, ম্যাট রেনশো তিনি 1টি উইকেট লাভ করেন। এখন পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6 জন বোলারকে ব্যবহার করা হয়েছে, 6 বোলারকে ব্যবহার করা হয়েছে। বোলাররা যুক্তিগত খুঁজে পেয়েছেন বাংলাদেশের ব্যাটারদেরকে, তারা প্যাভিলিয়নে ফেরত পাঠাতে সক্ষম হয়েছেন, ম্যাচকে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত 1টি উইকেট নামের পাশে, প্রথম বলটা করলেন, ভিদে খেলেছেন, লং অফে ফিল্ডার রয়েছেন কুপার, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন তারা করে নিলেন, এর সাথে রান বাড়ল। একটা ব্যাটিং বিপর্যয় আজকে দেখেছি। পার্টনারশিপ এখন পর্যন্ত কোন ব্যাটাররাই করতে পারেননি, এটা পার্টনারশিপ বদলে দিতে পারে ক্রিকেটের চিত্রনাট্য, সেই জায়গা থেকে পার্টনারশিপ এখন পর্যন্ত হয়নি। প্যাকলাইন গফার এবং শামীম পাটোয়ারি, দেখা যাক তারা কি করতে পারেন। এবার কিন্তু জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালালেন এবং শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন, আরেকটি উইকেটের পতন ঘটে গেল শামীম পাটোয়ারি। তিনি কিন্তু জায়গায় দাঁড়িয়ে ব্যাটটাকে চালালেন শেষ পর্যন্ত, পাপিং ক্রিজের বাইরে চলে এসেছিলেন কিনা সেটি এখন দেখার বিষয়। উইকেট রক্ষক যিনি ছিলেন তিনি তো উইকেটটা ভেঙে দিবেন এবং সেটি হল, এবং ষষ্ঠ উইকেটের পতনটাই ঘটে গেল। একটা ব্যাটিং বিপর্যয়ের কথা বলছিলাম, ব্যাট তিনি কিন্তু নামের পাশে আরেকটু উইকেটে তুলে নিলেন, দুটো উইকেট তিনি পেলেন। শামীম পাটোয়ারি ব্যক্তিগত এক রান করে মাথা নিচু করে প্যাভিলিয়নের দিকে চলে যাচ্ছেন, চার বল তিনি খেলেছেন। শামীম হোসেন পাটোয়ারি শেষ পর্যন্ত তিনি অবশ্য উইকেট রক্ষককে জস ইংলিশের হাতে ক্যাচ দিয়ে চলে গেলেন, ব্যাটের কানায় লেগে সরাসরি বলটা চলে যায় উইকেট রক্ষকের কাছে এবং এরই সাথে ষষ্ঠ উইকেটের পতনটা ঘটে গেল। এবং বাংলাদেশের যে একটা ব্যাটিং বিপর্যয় সেটি কিন্তু আজকে শুরু থেকেই লক্ষ্য করলাম, এখন পর্যন্ত ছজন ব্যাটার সাজঘরে ফিরে গেছে। শেখ মেহেদীকে দেখতে পাচ্ছি, শেখ মেহেদী তিনি এসেছেন, জুটি বাঁধবেন গাফার সাকলাইন তার সাথে। পার্টনারশিপের কথা বলছিলাম, পার্টনারশিপ এখন পর্যন্ত কোন ব্যাটাররা কিন্তু করে তুলতে পারেননি। দলীয় রান 78, 6 উইকেটে, 11 ওভার শেষে 12তম ওভারে খেলা চলছে, ম্যাট্রান সহ বল করলেন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন, রান পাবেন। একটি বারের জন্য জায়গার পরিবর্তন, লং অনে ফিল্ডার রয়েছেন বাউন্ডারি লাইনের কাছাকাছি, সেখান থেকে কুপার তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে কিন্তু একটি বারের জন্য জায়গার পরিবর্তন হল। দুজন ব্যাটার দেখে শুনেই খেলতে হবে, এখনো আরো 9 ওভারের খেলা বাকি রয়েছে, হারিয়েছে 6টি উইকেট। পরের বলটা এবার কিন্তু খেলার চেষ্টা করেছেন, ঠিকভাবে খেলতে পারেননি, যা হোক কোন বিপদ হয়নি। দর্শক সমাগম উল্লেখযোগ্য কাজকের এই বিশিষ্ট ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান, এবার কিন্তু লেফট ড্রাইভ খেলেছেন এবং শেষ পর্যন্ত বলটা লং অফ এবং লং অনের মাঝামাঝি জায়গা দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, ছক্কা ট্র্যাকলাইন গফার, তার বাট থেকে কিন্তু এই ছক্কার মারটা লক্ষ্য করলাম আব্দুল গফার সাকলাইন, তিনি কিন্তু এই বলটাকে সরাসরি পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। এরই সাথে আরো 6টি রান যুক্ত হল, তার সংগ্রহটাও বাড়ল, 10-এ পৌঁছে গেছেন তিনি। পরের বল এবার কিন্তু দেখে শুনে খেলেছেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন ডট বলের মধ্য দিয়ে, কিন্তু 12তম ওভারে খেলা শেষ হয়ে গেল। 12 ওভার শেষে 85-6 উইকেটে এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ। শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সাথে যুক্ত হলেন, আপনাদের জানিয়ে দিতে চাই বিশিষ্ট ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দল আজকে টসে জয়লাভ করে তারা ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করে, এবং সিদ্ধান্ত গ্রহণ করে সেই যুক্তিকতা তেমনটি খুঁজে পায়নি সৌম্য সরকার, তিনি 17 রান করে আউট হয়ে যান। তানজিন তামিম 10 রান, সাইফ হাসান 20, পারভেজ ইমন 10, তহিদ হৃদয় তিনি করেছেন 8 রান। আর এই যখন অবস্থা, আমন্ত্রণ জানাব জামিলুর রহমান আপনাকে।
5: অনেক অনেক ধন্যবাদ মির্জা ফরিদুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। অতিরিক্ত থেকে 8টি রান, 12 ওভার শেষে 85-6 উইকেটে বাংলাদেশের সংগ্রহ। ফারেন প্রান্ত থেকে অর্থাৎ প্যাভিলিয়ন প্রান্ত থেকে ডেভিস তিনি শুরু করবেন, ব্যক্তিগত এটি তার প্রথম ওভার। ডেভিস প্রথম বলটি করলেন স্টাম্পের ওপরে, ছিল শেখ মেহেদী হাসান, তিনি কপিবুক ফ্যাশনে খেলেছেন, স্পিনটা চেপে দিয়েছেন, রান পাবেন না, মাফ করবেন। ডেভিসের এটি দ্বিতীয় ওভার, এর আগে এক ওভার বল করেছেন, দুটি রান দিয়ে একটি উইকেট লাভ করেছেন। ওভারের দ্বিতীয় বল স্টাম্পের ওপরে ছিল, চমৎকার ব্যাটে ফেস ওপেন করে খেলেছেন ওয়াইড লং অফে, একটি রান। ডিপারে অবশ্য ফিল্ডার আছেন এবং নিখিল চৌধুরী রয়েছেন, ডিপারে ফিল্ডিং করছেন নিখিল চৌধুরী, তার আজকে অবশ্য অভিষেক হয়েছে, সেই সঙ্গে অভিষেক হয়েছে আজকে ডেভিসের অভিষেক হয়েছে, তিনজন দুজন খেলোয়াড়ের কিন্তু অভিষেক হয়েছে অস্ট্রেলিয়া দলে। আসছেন রাউন্ড দ্য উইকেট, এবারে টেনিস ব্যাট শট, লফটেড খেলে দিয়েছেন, লং অন লং অফ, লং অফে ফিল্ডার আছেন ডান দিকে সরে গিয়ে, যতক্ষণে অবশ্য বলটা ক্যাচ করলেন, ধরে নিলেন, ততক্ষণে রান নেয়ার সুযোগ তো পরের কথা, আউট হয়ে গেছেন। ব্যাটার ছিলেন এক্ষেত্রে আব্দুল গাফার সাক লাইন, দশ বল থেকে দশ রান করে ফিরে যাচ্ছেন বাংলাদেশ দলের। কিন্তু ঠিক এই মুহূর্তে সপ্তম উইকেটের পতন ঘটল আব্দুল গাফার সাক লাইন, তিনি আউট হয়ে ফিরে যাচ্ছেন দশ বলে দশ রান করে। স্কট নিখিল বোর্ড ডেভিস 86 রানে বাংলাদেশ দলের সপ্তম উইকেটের পতন ঘটল। ব্যাটিং বিপর্যয় থেকে বের হয়ে আসতে পারছে না বাংলাদেশ দল, টসে জিতে চট্টগ্রামে ব্যাট করতে নেমে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়। একসময় মনে হয়েছিল যে বাংলাদেশ দলের রঞ্জিত হাসান তামিম, সৌম্য সরকার এরপরে তাওহিদ হৃদয় এসে হাল ধরবেন, কিন্তু না, তিনিও আউটে ফিরে গেছেন। শামীম পাটোয়ারি, তিনি স্পেশালিস্ট টি টোয়েন্টি প্লেয়ার, তাকেও আজকে সেভাবে আমরা খুঁজে পাইনি, মাত্র এক রান করেছেন চার বল থেকে, তারপরে আউট হয়ে গেছেন। এরপরে ক্রিজে আসলেন শেখ মেহেদি হাসান এবং আব্দুল গাফার সাকলাইন, তিনি একটা ছক্কা মেরে হাত খুলে খেলার চেষ্টা করেছেন এবং মনে হচ্ছিল যে তিনি হয়তো হাল ধরবেন, কিছু রান তিনি করবেন, একটা ক্যামিও যদি উপহার দিতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় 120-130 রান হয়ে যায়, কিন্তু 120-130 রান এখন হবে এর কোন নিশ্চয়তা কিন্তু এই মুহূর্তে নেই। ম্যাচের বয়স কিন্তু 13 ওভার চলছে, এই মুহূর্তে আসছেন ডাভিস মামাতি স্পিনার, অর্থোডক্স স্পিনার, অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে দিয়েছিলেন, জায়গায় দাঁড়িয়ে রিশাদ নতুন ব্যাটার, তিনি বলটাকে স্টিয়ার করেছেন, কিন্তু গালিতে অবশ্য ফিল্ডার আছেন, রান পাবেন না। ডট বল দিয়েছেন এই মুহূর্তে ডাভিস, ডাভিস বামহাতি অর্থোডক্স স্পিনার, পরে বলটি করলেন আবার অফ স্টাম্পের উপরে, পুরো টার্ন করেছিল উইথ টার্ন, স্টাম্প স্ট্যান্ডে কভার পয়েন্টে পুশ করেছেন, রান পাবেন না। ফিল্ডিং এর অবস্থান একটু আঠাশ বলতে হবে এই মুহূর্তে, একটু অ্যাটাকিং মোডে, বিশেষ করে স্লিপে কোন ফিল্ডার না থাকলে শর্ট থার্ড ব্যান, গালি পয়েন্ট, কভার পয়েন্ট, এক্সট্রা কভার এবং মিড অফ, এই হচ্ছে ফিল্ডিং এর অবস্থান। এবারে কিন্তু পেছনে সরে গিয়ে রিশাদ হোসেন একেবারে ডেপথ ক্রিজ ব্যবহার করে ডিফেন্ড করেছেন ভার্টিক্যাল ব্যাটে, রান নেই, ওভারের সমাপ্তি ডট বলেই। 86-7 উইকেটে 13 ওভারের খেলা শেষ হল। শেখ মেহেদি হাসান তিন বল থেকে দু রানে অপরাজিত রয়েছেন এবং রিশাদ তিন বল থেকে এখনো পর্যন্ত রানের খাতা খুলতে পারেননি। দর্শক সমাগম যথেষ্ট আমি বলব সন্তোষজনক, যেহেতু বেলা দুটোই খেলা শুরু হয়েছে, অনেক রোদ কিন্তু চট্টগ্রামে, পাশাপাশি ভ্যাপসা গরমও রয়েছে, এই গরম রোদ উপেক্ষা করে গ্যালারিতে যে সমস্ত দর্শক মাঠে উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ দিতেই হয় বাংলাদেশ বেতারের কমেন্ট্রি বক্সের পক্ষ থেকে, বিশেষ করে মাঠের পূর্ব প্রান্তে টায়ার ওয়ান টায়ার টু তে বেশ কিছু দর্শক, পশ্চিম প্রান্তে টায়ার ওয়ান সেখানেও প্রচুর দর্শক আমরা দেখছি জায়ান্ট স্ক্রিনের আশেপাশে, এবং জায়ান্ট স্ক্রিনের ছায়া নিয়ে কিন্তু অনেক দর্শক বসে অনেকটাই তুলনামূলক আরামে অন্যান্য দর্শকদের চাইতে বলতেই হবে। বোলিং এর পরিবর্তন, নিখিল চৌধুরী নতুন ওভার, প্রথম বলটি অফ স্টাম্পের উপরে দিয়েছিলেন, চমৎকার খেলেছেন ওখানে, সুইট স্পট অব দ্য ব্যাট, সাব স্ট্যান্ডে শন মাস রয়েছেন, কভার পয়েন্টে রান নেওয়ার কোন সুযোগ নেই। সন্তুল ভাই ওয়েলকাম করছে আরো একবার, বাংলাদেশ দল বেরিয়ে আসতে পারছে না ব্যাটিং ব্যর্থতা থেকে, পরে বলটি ব্যাট ফুটে গিয়ে সরে গিয়ে আড়াড়ি ব্যাটে খেলতে চেয়েছিলেন কিন্তু বলে ব্যাটে করতে পারেনি, ডট বল পেয়েছেন নিখিল চৌধুরী।
6: আমার মনে হয় যে বাংলাদেশি ব্যাটাররা অতি আত্মবিশ্বাসে ভুগছিলেন, সে কারণে অতিরিক্ত শর্ট খেলার প্রবণতায় দলকে আজকে এই অবস্থায় নিয়ে আসছে। 7টা উইকেট পড়ে গেছে মাত্র 86, খেলার বয়স 14 ওভার চলছে, তো বোঝা যাচ্ছে আমরা একটা প্রত্যাশিত টোটাল পাব না। পিচে কিন্তু আহামরি কোন জুজু নেই, জাস্ট উইকেট টুইকেট বল, আপনি যদি ক্রস ব্যাটে খেলেন হৃদয় যেভাবে আউট হলেন, কিংবা শামীম পাটোয়ারি সৌম্য যেভাবে শর্ট খেলতে গিয়ে আউট হলেন, এবং এই যে আবারও ক্রস ব্যাটে খেলেছেন ঠিক মতো হয়নি রিশাদের, তারপরে একটা রান নিলেন শেখ মাহেদি, স্ট্রাইক পেলেন রিশাদ, এখনো অফ দ্য মার্কে যেতে পারেননি। হ্যাঁ, শেষ রানটা রিশাদের ব্যাট থেকে দেখানো হচ্ছে, টু ফ্যাট লেডি অন দ্য বোর্ড 88-7, আরো একটা দ্রুত বল করে ফেললেন নিখিল চৌধুরী, বেশ মোটাসোটা স্বাস্থ্যবান ফিগার কিন্তু খুব দ্রুত চন্মনে। হ্যাঁ,
5: আজকে তার অভিষেক হয়েছে নিখিল চৌধুরী, এবার ফ্লাইটের ডেলিভারি অফ স্টাম্পের উপরে, জায়গায় দাঁড়িয়ে লং হ্যান্ডে স্কোয়ার ড্রাইভ করলেন, ডিপ পয়েন্টে ফিল্ডার আছেন, একটির বেশি রান পাবেন না। শেখ মেহেদি তিনি 79 রান পিক করলেন, মেহেদি পৌঁছে গেলেন ব্যক্তিগত 3 রানে, দলীয় রান বাড়ল বাংলাদেশ দলের 88 থেকে 89 হবে ইয়েস স্কোরবোর্ড একটু স্লো মনে হচ্ছে 89 সাত উইকেটে বাংলাদেশ চোদ্দ ওভারে খেলা শেষ
6: মাত্র তিনটা আটটা এক্সট্রা রান এসছে অনেকগুলো বোলার ব্যবহার করেছে অস্ট্রেলীয় দল দেখেন তিন আর চার তিনি সাতজন বোলার এখনো পর্যন্ত ব্যবহার করেছেন সাতজন বোলার 20 ওভারে খেলা ম্যাক্সিমাম রেঞ্জ সহ তিন ওভার বল করেছেন দুই উইকেট 26 রান দিয়ে দুটো করে উইকেট পেয়েছেন জাম্পা এবং টিম ডেভিস তারাও ডেভিস তো মাত্র তিন রান দিয়ে দুটো উইকেট পেয়েছেন তার তিন ওভার থেকে ইনফ্যাক্ট দুই ওভার থেকে এই জুটিটাই শেষ স্বীকৃত জুটি মোটামুটি ব্যাট করতে পারেন এরপর শরীফুল বা ফিজ তাদের দিয়ে খুব বেশি ভরসা করা যাবে না ব্যাটিং এ জাম্পা অবাধ উইকেট দোলানো বল আর ড্রাইভ খেলেছেন শেখ মাহেদি একটি রান পাবেন সেটাই এই জুটিকেই খেলতে হবে
5: ইয়েস রিশাদ হুসেন লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন শ্রীলঙ্কার বিপক্ষে একটা ওয়ান ডে ম্যাচে তিনি এই মাঠেই 40 প্লাস রানের ইনিংস খেলেছিলেন অনেক কম বলে এবং মার্কোটে একটা ইনিংস খেলেছিলেন সেই ধরনের একটা ইনিংস যদি তিনি আজকে ক্যামে দিতে পারেন আমার মনে হয় বাংলাদেশ দল কিছুটা হলেও লড়াইয়ের পুঁজি পেয়ে যেতে পারে
6: 20 ওভার ব্যাট করাটাই এখন বড় চ্যালেঞ্জ এবার আসতে কবজির মতো খেলেছেন ফ্লিক শট একটি রানের জন্য ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে জাম্পাকে নিজেও লেগ ব্রেক বোলার রিশাদ কাজে জানেন জাম্পা কি ধরনের ট্রিক এখানে ফলো করবে 91-7 উইকেটে বাংলাদেশ আমরা 15তম ওভারে আছি এবং 20 ওভার খেলাটাই বিগ চ্যালেঞ্জ 20 ওভার খেলাটাই বিগ চ্যালেঞ্জ জাম্পা টু শেখ মাহেদি ডাউন দ্য লেগ ফুল শটের মতো করে খেলেছেন আন্ডার এজ লেগে বল চলে আসছে একেবারে লং লেগ রিজিয়নের দিকে ফিল্ডার আছেন বাট লেগ সেখান থেকে কুড়িয়ে করে দিলেন কিন্তু একটার বেশি রান হচ্ছে না সিঙ্গেলে আসলে মন ভরছে না দর্শক সমর্থকদের ভক্ত যারা এসছেন মাঠে ঘাটের পয়সা খরচ করে টি টোয়েন্টি ক্রিকেটের সেই রস নির্যাস উপভোগ করবেন বলে তারা কিন্তু ব্যর্থ
5: 4-6 দিয়েই তারা মন ভরিয়ে নিতে চায় কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই আমি বলবো যে বাংলাদেশ পিছিয়ে রিশাদ হোসাইন এবং শেখ মেহেদি হাসান তারা স্ট্রাগল করছেন উইকেটে টিকে থাকতে এবং পুরো 20 ওভার খেলাটাই তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আরেকটি বল হয়েছে অনসাইডে ঘুরেছিলেন কিন্তু রান নেই ডট বল পেয়েছেন অ্যাডাম জাম্পা দারুণ বল করছেন দুই ওভার চার বল থেকে 13 রানে দুটো উইকেট তিনি তুলে নিয়েছেন ফারেন প্রান্ত থেকে অর্থাৎ প্যাভিলিয়ন প্রান্ত থেকে ওভারের পরে বলটি রিশাদ স্টেপ আউট করে টেনিস ব্যাট শট লব ব্যাট খেলে দিয়েছেন স্ট্রেট হিট অন দ্য বল যাচ্ছে সীমানার দিকে কিন্তু একটির বেশি রান পাবেন না বিগ শট ফরে সিঙ্গেল রিশাদ হুসেনের ব্যাট থেকে রিশাদ পৌঁছে গেলেন ব্যক্তিগত তিন রানে বাংলাদেশ এ মুহূর্তে 93-7 উইকেটে
6: 15তম ওভার চলছে শেষ বলটা লিটারেলি আর 31টা বল আছে এই 31 বলে যদি 40 রানও করা যায় তাহলেও 130-এর কাছাকাছি কিছু হয় এবারে ব্যাকফুটে কাভারে খেলেছেন অ্যাওয়ে ফ্রম দ্য ফিল্ডার সেখানে একটি রান হল মিচ মার্ক সেখানে ফিল্ডিং করছিলেন কুড়িয়ে ফেরত দিলেন 15 ওভারের খেলা শেষে বাংলাদেশের সঙ্গে 94-7 উইকেটে শুনছেন বাংলাদেশ বেতার 6.27 জামিল আপনি একবার কল্পনা করেন 6 ওভারে 52 উইকেটে সেই দলটা এখন 15 ওভার শেষে অর্থাৎ পরের 9 ওভারে তারা 94-7 উইকেটে
5: না যেহেতু নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে বড় কোনো জুটি নেই উইকেটে কেউ কিন্তু সেভাবে থিতু হতে পারেননি যার কারণেই এই বাংলাদেশের স্কোর বোর্ডের এই দশা ভঙ্গুর দশা 94-7 উইকেটে দ্বিতীয় ওভার করতে এসে নিখিল চৌধুরী তিনি অবশ্যই স্পিনার ছোট্ট রান আপ অ্যাঙ্গুলার রান আপ 44 জাতি নাম্বার ডানাতে স্পিনার স্টাম্পের উপরে এলো ফুল টস চমৎকার কাভার ড্রাইভ ইন বিটুইন টু ফিল্ডার বল সীমানার বাইরে সবুজ ঘাসের বুক তীরে ওয়েলকাম বাউন্ডারি শেখ মেহেদি হাসানের ব্যাট থেকে প্রথম চার এই চার রানের সুবাদে বাংলাদেশের রান সংখ্যা বাড়ল বাংলাদেশ পৌঁছে গেল 98-7 উইকেটে
6: গত 9 ওভার এক বলে বাংলাদেশ 46 রান তুলতে 5টা উইকেট হারিয়েছে এ হচ্ছে অবস্থা পরের বল আবারও চিপ শট খেলেছেন ডিপ কাভার পয়েন্টের দিকে বল যাচ্ছে ফিল্ডার আছেন সেখান থেকে একটির বেশি রান হচ্ছে না চারের পর এক শেখ মাহেদি কিছু ফ্যান্সি স্ট্রোক খেলার সুযোগ নিতে চাইছেন এরপরও চারটা লিগেল ওভার রয়েছে এই দুজনের কথা বলে নেওয়া উচিত যে আমরাই 19 ওভার পর্যন্ত ঠান্ডা মাথায় ব্যাট করবো যা আসে আসুক যাচ্ছেন নিখিল লাফটেড শট এয়ারে বল মাঠের মধ্যে এবং ফিল্ডার বলের নিচে আউট ম্যাট রেঞ্জ ছিলেন লং অফ বাউন্ডারিতে একেবারে রোপের কাছাকাছি রিশাদের এই শটটা গিয়ে ঠিক ওইখানেই পড়ল আরেকটু ধৈর্য ধরতে হতো এই ওভার একটা চার এসে গিয়েছিল রিশাদের উচিত ছিল এই ওভারে সিঙ্গেল নিয়ে এই ওভারটা কিল করা কিন্তু এই যে ছোট ছোট প্ল্যানিং করতে না পারার ব্যর্থতাই আজকে আমার মনে হয় পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে ম্যাচ থেকেও ছিটকে দিচ্ছে ক্রমাগত 98-8 উইকেটের পতন ঘটে গেল বাট লেট দুঃখিত ফিল্ডে ছিলেন বাট লেট বোল্ড নিখিল চৌধুরী আট বলে মাত্র তিন রান করে রিশাদ হোসেন ফিরলেন। আমরা অনেকেই ভাবি যে রিশাদ আমাদের একজন সেমি অলরাউন্ডার, তিনি শেষ দিকে কিছু রান করে দেবেন। শেখ মাহেদিকে আমরা অলরাউন্ডার ভাবি, ওয়ানডেতে তিনি ডুবিয়েছেন থার্ড ম্যাচে। আব্দুল গফর সাকলাইনকে অনেক ঢাকঢোল পিটিয়ে সুইমিং অলরাউন্ডার পেয়েছে, সাইফুদ্দিনের রিপ্লেসমেন্ট হতে পারে। এই সমস্ত ভেবে যাদেরকে নিয়ে আসছে আসলে তারা ব্যাটিং এ লিটারেলি জিরো। এই ব্যাটিং ইন্টারন্যাশনাল ক্রিকেটের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ঝাঁঝালো বাজারে চলে না।
2: ইয়েস, এবং ব্যাটিং অলরাউন্ডার বলতে যা বোঝায় ঠিক সেই জায়গা থেকে যেন আমরা অনেকটাই পিছিয়ে রয়েছি। আব্দুল গাফফার সাকলাইন তিনি একটা ছক্কা হাঁকিয়ে জানান দিয়েছিলেন যে আজকের ম্যাচে কিছু একটা ব্যাটিং ডিসপ্লে দেখাবেন, তিনিও ব্যর্থ হয়েছেন। নতুন ব্যাটার হিসেবে কে এসছেন? শরীফুল ইসলাম, 98/8 উইকেটে বাংলাদেশ। নিখিল চৌধুরী ডান হাতে এই স্পিনার যাচ্ছেন, ওভারের পরে বল স্টাম্পের উপরে ছিল, ফুল লেন্থে ডেলিভারি অন সাইডে। শরীফুল বাম হাতে ব্যাট করে থাকেন, তিনি ঘুরিয়েছেন কিন্তু ফলো থ্রুতে ফিল্ডিং করলেন নিখিল চৌধুরী, রান নেই। 98/8 উইকেটে বাংলাদেশ। নিখিল চৌধুরী পরে বল, শরীফুল লব ব্যাট খেলে দিয়েছেন লঙ্গনের উপর দিয়ে, হাই হ্যান্ডসাম, এন্ড দ্য রেজাল্ট ইজ ম্যাক্সিমাম গ্রেড সিক্স। শরীফুলের ব্যাট থেকে অফ দ্য মার্কেল, অফ দ্য মার্কে গেলেন শরীফুল ইসলাম। বাংলাদেশ 100 রান পূর্ণ করল 105/8 উইকেটে।
6: দারুণ টাইমিং, দারুণ এলিভেশন, ডিস্টেন্স পেয়েছেন। এইরকমই শট খেলেছিলেন রিশাদ কিন্তু ডিস্টেন্স পাননি, একেবারে বাউন্ডারি রোপের কাছাকাছি ধরা পড়েছিলেন। ইমনতাই বাউন্ডারি রোপের কাছে ধরা পড়েছেন। এই ওভারে রান হয়ে গেছে। নিখিলের পরে বল লেট কাট করেছেন, শর্ট থার্ডে ফিল্ডার বরাবর গিয়েছে, রান পাবেন না, ওভার শেষ। 16 ওভার শেষ, 105/8 উইকেটে বাংলাদেশ। আগে বলেছি যে পুরো 20 ওভার ব্যাটিং করাটাই বড় চ্যালেঞ্জ, বাংলাদেশ কিন্তু সেদিকেই যাচ্ছে। এখনো 24টা বল রয়েছে। শেখ মাহেদি এবং শরীফুল তারা যদি একটু বুদ্ধি করে, একটু আক্রমণ রক্ষণে সমন্বয় করে না খেলেন তাহলে 20 ওভারও খেলতে পারবে না। আর 20 ওভার খেলতে না পারলে এই যে মন্দের ভালো যে স্কোরটাই হতো 125-30-35 যাই হোক সেটাও কিন্তু হবে না। আপনি যদি পরের বলে আবার ছক্কা মারার চিন্তা করেন এবং ক্লিয়ার করতে না পারেন, রোপে ধরা পড়েন, আলটিমেটলি লাভ কিছু হবে না। বরং 1-2 করে খেলে যাওয়া উচিত। পুরো 20 ওভার ব্যাট করলে দেখবেন যে এই স্কোরটাই হয়তো 130 হবে, তা নিয়ে হয়তো মিনিমাম একটা ফাইট ব্যাক করার চেষ্টা করতে পারে বাংলাদেশী বোলিং ইউনিট। জাম্পা এসছেন নতুন ওভারে প্যাভিলিয়ন প্রান্ত থেকে, শেখ মাহেদি তার সামনে, ওভার উইকেট। প্রথম বলে পুল করেছেন, বল যাচ্ছে ডিপ মিড উইকেট দিয়ে সীমানার দিকে, ভালো টাইমিং, ফিল্ডার ছিলেন, ঝাঁপিয়ে পড়ে কুড়িয়ে ফেরত দিলেন, 2 রান হয়ে যেতে পারত হয়তো বা, কিন্তু শরীফুল বললেন না ভাই হবে না। শেখ মাহেদি একটু চটেছেন, কিরে তুই দেখবি না ফিল্ডার তো অফ ব্যালেন্স ছিল, পড়ে গিয়ে শুয়ে থাকা অবস্থায় সে থ্রো করেছে, তো সুযোগ ছিল দ্বিতীয় রান নেবার। এনি হাউ 1 রানে সন্তুষ্ট, 106/8 উইকেটে বাংলাদেশ। জামিল আপনি একমত হবেন কিনা, অতিরিক্ত শর্ট খেলার প্রবণতা, অতি আত্মবিশ্বাস আজকে কাল হল
2: বাংলাদেশ, এবং সেটাই কাল হয়েছে বাংলাদেশ দলের। এ মুহূর্তে অবশ্য ফিল্ডিং এ ফাইন টিউনিং করছেন অ্যাডাম জাম্পা, ব্যক্তিগত কোটার 4th ওভারে তিনি রয়েছেন। 3 ওভার 1 বল থেকে 16 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। বামহাতি ব্যাটারের জন্য অফসাইডে 2-4-5 জন, অন সাইডে 4 জন ফিল্ডার রেখেছেন। জাম্পা আসছেন ওভার দ্য উইকেট বামহাতি ব্যাটারের জন্য। শরীফুল ইসলাম অফ স্টাম্পের বাইরে স্টেয়ার করে দিয়েছেন কিন্তু শর্ট থার্ড ম্যানে ফিল্ডার আছেন, রান নেওয়ার কোন সুযোগ নেই। ফিল্ডার সেখানে রয়েছেন, জনসন রয়েছেন, জনসন সহজেই অবশ্য ফিল্ডিংটা করেছেন, কোন ধরনের বেগ পেতে হয়নি। অ্যাডাম জাম্পা ভালো বোলিং করছেন এবং অ্যাকর্ডিং টু ফিল্ড তিনি আজকে বল করেছেন, 2 উইকেট তিনি টপাটপ তুলে নিয়েছিলেন। এবার স্টেপ আউট করে শরীফুল চমৎকার অন ড্রাইভ করে দিয়েছেন কাউ কর্নার ইডিয়নে, লং অন থেকে ছুটে এসে ফিল্ডিং করলেন, ততক্ষণ একবারের জন্য জায়গা বদল। শরীফুলের ব্যাট থেকে আসলো 1টি রান, 7 রানে পৌঁছে গেলেন শরীফুল। বাংলাদেশের সংগ্রহ ঠিক এই মুহূর্তে 107/8 উইকেটে,
6: 107/8 উইকেটে বাংলাদেশ। জাম্পা টু শেখ মাহেদি, ঝোলানো বল, কভার ড্রাইভ, মিস ফিল্ডিং হয়েছে, বল যাচ্ছে সুইপারে, ফিল্ডার আছেন, স্বাচ্ছন্দে কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন, 1টির বেশি রান হচ্ছে না। শেখ মাহেদি কিন্তু সিঙ্গেলস রোটেট করতে পারছেন রেগুলারলি, শরীফুলের প্রান্তে সেটা মিসিং, তাই হওয়ার কথা। শরীফুল একজন লেজার ব্যাটার, টেইল এন্ডার, কিছু বাড়ি দিয়ে বড় শর্ট খেলে দিতে পারেন, তার মানে এই নয় যে প্রত্যেকটা বলে বলে করে তিনি সিঙ্গেল নিতে পারবেন। জাম্পা ওয়ার্ল্ড ক্লাস বোলার, তাকে খেলাও এতটা সহজ নয়। এবারে ঝোলানো বল, উইকেট উইকেট ছিল, স্লিপার মিস করে গেছেন পেসের কাছে, রক্ষণাত্মকই খেলেছিলেন কিন্তু তথাপিও ব্যাটকে ফাঁকি দিয়ে বলটা চলে যায় জস ইংলিশের গ্লাভসে, গ্রেট বোলিং।
2: অ্যাডাম জাম্পা অনেক অভিজ্ঞ একজন ক্যাম্পেইনার, দলের মোস্ট প্লেয়ার বলতেই হবে।
7: ডানহাতি এই লেগ ব্রেক বোলার। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সঙ্গে খুব একটা সুবিধা করতে পারেননি এই অ্যাডাম জাম্পা, তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। টি টোয়েন্টি ক্রিকেটে তিনি ফিরে আসার চেষ্টা করবেন, ফিল্ডিং এর ফাইন টিউনিং নিয়ে তিনি ওভারের শেষ বলটি করবেন, ব্যক্তিগত চতুর্থ ওভারের শেষ বল এবং ওভারের শেষ বল। আঠারো রান ইতিমধ্যে দিয়েছেন দুটো উইকেট। ওভার শেষ বল, অফ্রেড খেলেছেন, লং অফে ফিল্ডার আছেন, কে টিম ডেভিড রয়েছেন, অনেক অপেক্ষা করছিলেন বলের জন্য দীর্ঘক্ষণ এবং অবশেষে তিনি তার হাতে জমাতে পেরেছেন, অর্থাৎ নবম উইকেটের পতন ঘটল বাংলাদেশ দলের ১০৮ রানের মাথায়।
6: মাথা নষ্ট, আমি এই বিষয়টারই মানে ইঙ্গিত করছিলাম একটু আগেও আপনাকে, পুরো ২০ ওভার খেলাটাই চ্যালেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ দলের জন্য। আপনি যদি কনফিডেন্ট না থাকেন, ক্লোজ টু দ্য পিচ অফ দ্য ডেলিভারি যদি না যেয়ে থাকেন, তাহলে শুধু আকাশে মেরে ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেওয়ার কোনো মানেই হয় না, জাস্ট উইকেটটা গিফট করে এলেন। আর একটা মাত্র উইকেট, সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান, এখনো ইনিংসের ৩টা ওভার বাকি। তো আপনাকে কিন্তু এই ৩টা ওভার খেলাটাও এখন টাফ হয়ে গেল। তো ওইটাই বলছিলাম, আপনি যদি প্রত্যেকটা ব্যাটারের আউট হওয়ার ধরন দেখেন, সবাই অতিরিক্ত শর্ট খেলতে গিয়েছেন, একটা স্লিপার সোজা বলকে তাওহিদ হৃদয় যেভাবে স্লগ সুইপ করতে গেলেন অবিবেচকের মতো, ভুল শর্ট সিলেকশন, একেবারেই ভুল শর্ট সিলেকশন, ইউ কান্ট প্লে এনি ক্রস ব্যাটেড শর্ট এগেনস্ট এ উইকেট টু উইকেট ডেলিভারি। হ্যাঁ, এরপরে আপনি দেখেন সৌম্য রুম করে খেলতে গেলেন এক্সট্রা কাভারের দিকে, কিন্তু পিচ অফ দ্য বল যেতে পারেননি, দেখে প্রপার টাইমিং করতে পারেননি, আউটার এইজে লেগে বল ব্যাকওয়ার্ড পয়েন্টে সেটা ক্যাচ গেল, খেললেন এক্সট্রা কাভারে সেই ফুটবল ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরা পড়লেন, মানে কতটা ভুল হয়েছে তার দিক থেকে।
7: না, টেইলর অ্যান্ডাররাও সেভাবে প্ল্যান ওয়াইজ খেলতে পারছে না, কি করতে চাচ্ছেন তারা নিজেরাও হয়তো বলতে পারবেন না যে কিভাবে তারা খেলতে চাচ্ছেন। আমাদের স্ট্র্যাটেজিটা হওয়া উচিত ছিল শরীফুল এবং শেখ মেহেদী হাসানের মধ্যে যে পুরো ২০ ওভারটা খেলা
6: আমরাই খেলবো,
7: আসছেন নতুন ওভারের প্রথম বল, এবার শর্ট পিচ ডেলিভারি অনসাইডে ঘুরিয়েছেন, ফুল শটে স্কোয়ার লেগে ফিল্ডার টিম ডেভিড রয়েছেন, কুড়ে ফেরত পাঠালেন টিম ডেভিড, একজন হার্ড হিটার, টি টোয়েন্টি স্পেশালিস্ট ব্যাটার, এবং গতকালকে তিনি একটা ভালো সেশন প্র্যাকটিসে কাটিয়েছেন, সেখানে তিনি বড় বড় শর্ট খেলার প্র্যাকটিস করেছেন এবং ছক্কা মারার প্র্যাকটিস স্পেশালি তিনি করেছেন, ব্যাটিং হয়তো তার সেই ব্যাটিং ডিসপ্লে গুলো দেখতে পাবো আজকে। তবে বাংলাদেশ দল যে রান সংগ্রহ করেছে, এই রান নিয়ে আসলে বাংলাদেশ দল লড়াই করার মতো নয়।
6: তাও অস্ট্রেলিয়ার এইরকম সুপ্রিম বা প্রাইম টিমের এগেনস্টে অস্ট্রেলিয়া দলের মিচ মার্স, জস ইংলিশ, মার্টলে, টিম ডেভিড, এইরকম খেলোয়াড়রা রয়েছেন, ইয়েস বেশ কিছু নতুন মুখ রয়েছে, যেমন নিখিল চৌধুরী আজকে অভিষেক হয়ে গেল, এবং বাংলাদেশের পক্ষে আব্দুল জাফর চাকলাইন, তিনি তার প্রথম ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচটা খেললেন, এর আগে স্কোয়াডে ছিলেন, ম্যাচ পাননি, বাট আজকে প্রথম ম্যাচটা খেলেন, ম্যানেজমেন্ট তাকে বেশ উপরেও ব্যাট করার সুযোগ করে দিয়েছে, কিন্তু সেই সুযোগ তিনি কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন বলে দিতে পারে। যাচ্ছেন বাটলে, তবে উইকেট স্লোয়ার বল, মুস্তাফিজ সেটাকে সোজা ব্যাটে ডিফেন্সের পুশ করেছেন বলের দিকে, রান নেওয়ার সুযোগ নেই। শেখ মাহেদী হয়তো বলছেন যে ফিজ শোনো, এখনো যে ১৬টা বল আছে, চলো আমরা ১৬টা বল খেলি এবং চান্স পেলে মেরো, ১৬টা বল খেলার ইচ্ছায় ১০ খেললাম তাতেও কোনো লাভ হবে না, মারার মতো যদি স্পেস মনে হয় আপনি যদি ক্লিয়ার করে দিতে পারেন সাহসিকতার সাথে, চার হতে পারে, ছক্কা হতে পারে, মিড অফ উপরে লেফট সাইডে যদি মুস্তাফিজ সোজা ব্যাটটা রেখে কিছু লেফটের শট খেলতে পারেন, এদিক দিয়েও চার হবে। যাচ্ছেন বাটলে, ডানহাতি সুইমার, বাংলাদেশ বেতার ধারাভাষ্য পক্ষ প্রান্ত থেকে ওভার দ্য উইকেট, আম্পায়ার সৈকতকে অতিক্রম করে বল করলেন শর্ট বল, রুম করে কাট করতে চেয়েছিলেন ফিজ, কিন্তু তার জন্য একটা টু গুড ডেলিভারি, ব্যাটে বল স্পর্শ করাতে পারলেন না। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি প্রয়াত স্কোরার আব্দুর রৌফ সাহেবকে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ তাকে বেহেস্তনা সুদ করুক। গতকাল রাত ৩:৩০ তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
7: বেতার কমবক প্রান্ত থেকে নতুন ওভারের আরো একটি বল, এক্ষেত্রে বল করছেন এলিস, নাথান এলিস, ডানহাতি পেসার, একটু ডিফারেন্ট টাইপের তার বলিং অ্যাকশন। ওভারের পরে বল, লফটেড খেলে দিয়েছেন, লঙ্গানের উপর দিয়ে ছক্কা হবে হয়তো, ইয়েস ছক্কা, বাম হাতি ব্যাটার কে ছিলেন এক্ষেত্রে, মুস্তাফিজুর রহমানের ব্যাট থেকে ছক্কার মার অবিশ্বাস্য, দেখার মতো, ফিল্ডারকে একেবারে সীমানা দড়ির বাইরে আছড়ে ফেললেন, শেষ মুহূর্তে স্পট জাম্প করে বলটা হাতে জমাতে পেরেছিলেন, কিন্তু তার মাথার উপর দিয়ে লং অন দিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে, গ্রেট সিক্স মুস্তাফিজুর রহমানের ব্যাট থেকে ছক্কা, বাংলাদেশ পৌঁছে গেল এই ছক্কার সুবাদে ১১৫ রানে ৯ উইকেট হারিয়ে। ১৮তম ওভারের খেলা চলছে, নাথান এলিস ব্যক্তিগত তিনি
5: এই ওভারটি তার তৃতীয় ওভার, 2/4 বল থেকে 20 রান দিয়েছেন, মেটের নেই উইকেট নেই।
6: আর দুটো বল আছে, মুস্তাফিজ এরকম নিশ্চিত না হলে না মারাই ভালো, সেক্ষেত্রে শেখ মাহেদি পরের ওভারে ট্রাই করবেন। এবার ইয়র্কার এজ লেগে থার্ড ম্যানের দিকে যাচ্ছে, একটি রান আছে, সেই রানটাও মুস্তাফিজ নিলেন, তার ব্যক্তিগত সংগ্রহ 7, 116, 9 উইকেটে বাংলাদেশ। শেখ মাহেদির সামনে এখন চ্যালেঞ্জ ওভারের শেষ বলটা অন্তত একটা রান নিয়ে তিনি স্ট্রাইকটা রোটেট করুক, কিংবা তিনি যদি 4 ছক্কা মারার সুযোগ পেয়ে যান তো মারবেন। 16 বল থেকে 15 রান করেছেন শেখ মাহেদি, সঙ্গীহীনতায় ভুগছেন বাংলাদেশের এই রকম শীর্ষ ব্যাটিং লাইন আপ, সৌম্য, সাইফ, রঞ্জিত, শামীম পাটওয়ারি, আব্দুল গফর সাকলাইন, তাওহিদ হৃদয়।

0: আছেন, একবারের জন্য জায়গা বদল করলেন শেখ মেহেদী হাসান এবং স্ট্রাইক এন্ডে গেলেন শেখ মেহেদী। ভালো, এটা ভালো দিক, সিঙ্গেল রোটেট করে খেলাটা, যেহেতু মুস্তাফিজ তিনি জ্যাক ব্যাটার হিসেবে মাঠের মধ্যে প্রবেশ করেছেন। ওভারের সমাপ্তি ঘটেছে, এরই সঙ্গে 18তম ওভারে খেলা শেষ হয়েছে, 116 9 উইকেটে বাংলাদেশের সংগ্রহ।
1: ব্যাটিং কার্ডটা দেখি, সাই 14 বলে 20, তানজিদ 9 বলে 10, 18 বলে 17 সৌম্য, হৃদয় 5 বলে 8 ছক্কা দিয়ে শুরু করেছিলেন, ইমন 12 বলে 10, জ্যাকলাইন 10 বলে 10, শামিম 4 বলে 1, শেখ মাহেদী 17 বলে 16 অপরাজিত, রিশাদ 8 বলে 3, শরীফুল 7 বলে 7, মোস্তাফিজ 4 বলে 7। অর্থাৎ সবাই এসে দুমদাম মারতে চেয়েছে, দ্রুত সেট হয়নি, কেউ ক্যারি করতে চায়নি, কোন প্ল্যানিং নেই পার্টনারশিপের, একজন একটু ধরে খেলবে আরেকজন মারবে। এবারে রিভার্ট, শেখ মাহেদী প্রথম বলে 4 পেলেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার বাইরে, 4 রান, অসাধারণ শট বলতেই হচ্ছে। এবং এই 4-এর সুবাদে বাংলাদেশের টোটাল 121 9 উইকেটে টিম ডেভিসকে হাঁকালেন এই 4 রানের স্ট্রোকে, সীমানা ছাড়া করলেন। ডেভিস মাত্র 3 রানে 2 উইকেট নিয়েছিলেন আগের 2 ওভারে।
0: ইয়েস, শেখ মেহেদী তিনি যে ব্যাটিং অলরাউন্ডার, বোলিং অলরাউন্ডার, ইনফ্যাক্ট ব্যাটিং এও কিছু অবদান রাখতে পারেন সেটা আজকে প্রমাণ করার জায়গা। পরে বল স্টেপ আউট করে দারুণ ইনসাইড আউট করে খেলেছেন, একটা কভার দিয়ে 1 বাউন্স 2 বাউন্স, সীমানার বাইরে 4 রান, শেখ মেহেদী হাসান অন ফায়ার। মেহেদী পৌঁছে গেলেন ব্যক্তিগত 24 রানে, বাংলাদেশের রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ঠিক এই মুহূর্তে 117 9 উইকেটে বাংলাদেশ,
1: 108-15, 125 9 উইকেটে হবে, কেননা 121-এর সাথে 4 যুক্ত হয়ে যাবে, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। শেখ মাহেদী হাসান কেপেবল একজন ব্যাটার এবং মানে বোলিং অলরাউন্ডার, হি ক্যান ব্যাট, এই জায়গাটা অন্তত প্রমাণ করেছেন প্রথম 2 বলে। দেখা যাক, লেফট আর্ম স্লো অর্থোডক্স ডেভিস, এবার অফ সাইডে শক্তি বাড়ানো হয়েছে, এবারে স্লগ স্লিপ করেছেন অন সাইডে ফাঁকা জায়গায় ডিপ ব্যাকওয়ার্ড স্পাইরাল লেগ দিয়ে সীমানার বাইরে, শেখ মাহেদী ইউ বিউটি, অফ সাইডে ফাঁকা ছিল, চান্স নিয়েছেন রুম করে এক্সট্রা কাভার দিয়ে আগের বলে, এইবারে দেখলেন যে না, অফ সাইডে ব্যাকওয়ার্ড পয়েন্ট এক্সট্রা কাভার রাখা হলো, এখন তিনি স্লগ স্লিপ করলেন, কেননা ব্যাকওয়ার্ড স্পাইরাল লেগ শর্ট ফাইনাল লেগ উপরে নেওয়া হয়েছে। তো কোথায় গ্যাপ, সেই দিক দিয়ে শর্ট খেলার চেষ্টা করা এবং সফল হতে পারা, সাহসিকতার সাথে নিজেকে অ্যাপ্লাই করা, দ্যাটস ভেরি ভেরি গ্রেটফুল টু শেখ মেহেদী। এবং গ্রেট ব্যাটিং, টানা 3 বলে 3টা 4, লাস্ট উইকেট প্লেয়ারকে নিয়ে একটা ভালো পার্টনারশিপ গড়ে তোলা, এবং জুটিতে আপনি যদি দেখেন অলরেডি এই জুটি কিন্তু 21টা রান, মূল্যবান 21টা রান সংগ্রহ করেছে।
0: শেখ মেহেদী 20 বল থেকে 28 রানে পৌঁছে গেছেন, দারুণ 3-3-4 ঠিক একই ওভারে পরপর, বা প্রথম 3 বলে আমরা যদি বলি। ডেভিস আসছেন ওভারে চতুর্থ বলটি করবার জন্য, বাম হাতে অর্থটাকে স্পিনার রাউন্ড দা উইকেটে, শেখ মেহেদী টেনিস ব্যাট শটে পেছনে সরে গিয়ে লং হ্যান্ডেলে খেলেছিলেন, ফলো থ্রুতে ডেভিস নিজের বলে নিজে ফিল্ডিং করেছেন, একটা ডট বল পেয়েছেন তিনি, এবং মিটিং করার পর একটা ডট বল পেয়েছেন, সবাই যেন একত্রিত হয়ে মিটিং করলেন যে মেহেদীকে কিভাবে আটকানো যায়। আসছেন ওভারের পঞ্চম বলটি নিয়ে ডেভিস, এবারে বেশ খানিকটা বাইরে দিয়েছিলেন, ওয়াইড ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত থেকে 1টি রান, 130 9 উইকেটে বাংলাদেশ।
1: অন্তত মিনিমাম একটা পুঁজি পেয়ে গেছে, তবে পুরো 20 ওভার খেলার পরিকল্পনাটা মাথায় রাখুন মাহেদী। আবারও রিভার্স, হালকা ব্যাটে বলে হয়েছে, শর্ট থার্ড এর দিকে চলে আসছে, মোস্তাফিজ পেয়ে গেলেন স্ট্রাইক, এরপরও একটা বল থাকবে স্কোর বোর্ডে 131 9 উইকেটে, মিডানটা উপরে ছিল, স্পেস তৈরি হচ্ছিল, শেখ মাহেদী নানা রকমের চিন্তা করছেন, কেননা তার পার্টনারকেও আড়াল করতে হচ্ছে তার, এবং নতুন ওভারের শুরু থেকে স্ট্রাইকে থাকার চিন্তা তো তার মাথায় আছে। এখন মুস্তাফিজকে কিন্তু একটু হলেও সেন্সিবিলিটির পরিচয় দিতে হবে, হুট করে আকাশে তুলে ফিল্ডারের হাতে ক্যাচ দেওয়ার মধ্যে কিন্তু কোন সার্থকতা নেই, পারলে রান নিন এক, না পারলে ঠেকিয়ে দিন, মুস্তাফিজ ঠেকিয়ে দিয়েছেন, দারুণ ডিফেন্স খেলেছেন, ব্যাটে বলে হয়নি, শর্ট বিহাইন্ড এর জন্য আবেদন জানাচ্ছেন অস্ট্রেলিয়ানরা, জানিনা রিভিউ এ যাবেন কিনা, মনে হচ্ছে যাবে, অস্ট্রেলিয়ানদের বডি ল্যাঙ্গুয়েজ সেদিকে ইঙ্গিত করছে, অ্যান্ড দে আর গোয়িং টুয়ার্ডস দ্য DRS, yes, যাচ্ছেন, কাট বিহাইন্ড এর জন্য আবেদন নিয়ে গেলেন, ফিল্ড আম্পায়ার অবশ্য আনমুভড, দু দলের কাছে 2টো করে রিভিউ রয়েছে। আমরা চট্টগ্রামের পিচ সম্পর্কে জানি জামিল, চট্টগ্রামের পিচ সবসময় ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে, এবং এইখানে মিনিমাম 160-170 না করলে আপনি কিন্তু লড়াই করতে পারবেন না। আপনার মনে থাকার কথা, লাস্ট সিরিজ আমরা যখন এসেছিলাম নিউজিল্যান্ডের সাথে 170+ রান করে বাংলাদেশ সেটা সাকসেসফুলি ডিফেন্ড করেছিল, তো আপনি যদি টি-20 ম্যাচ চট্টগ্রামের এই সার্ফেসে জিততে চান, 130-140 কিন্তু যথেষ্ট নয়, ব্যাটে লেগেছে কাজে, এই LBW কি হওয়ার চান্স।

0: আছে কিনা, তার আগে দেখতে হবে পিচিং ইনলাইন হয়তো বা নয়, পিচিং আম্পায়ার কল হওয়ার সম্ভাবনা, কট বিহাইন্ডের জন্যই আবেদন। কিন্তু আমার মনে হয় যে প্যাডে একটু ছুঁয়েছে কিনা, বল ব্যাটকে যখন অতিক্রম করছে ব্যাটে লাগেনি এবং কোথাও লাগেনি, শেষ মুহূর্তে পেছনের পায়ে একটু লেগেছে,
1: একটু ব্রাশ করে গেছে,
0: সেক্ষেত্রে তো এলবিডব্লিউ চান্স থাকবে। এখন দেখতে হবে পিচিং, এখন দেখতে হবে পিচিং, পিচিং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, অরিজিনাল ডিসিশন নট আউট, উইকেট হিটিং, আউট হয়ে যাবেন মুস্তাফিজ, এবং এখানেই ইনিংসটা শেষ হয়ে গেল বাংলাদেশের। অর্থাৎ পুরো 20 ওভার খেলতে পারল না যে শঙ্কা আমি করেছিলাম, 19 ওভার ব্যাট করল, 131 অল আউট বাংলাদেশ। জামিল, ব্যাড লাক ফর বাংলাদেশ, ব্যাড লাক ফর মুস্তাফিজ, বিশেষ করে শেখ মাহেদি যে টেম্পোটা নিয়ে এসেছিলেন, শেষ ওভারটা উনি খেলতে পারলে হয়তো আরো 10টা রান অ্যাড করে দিতে পারতেন আমার বিশ্বাস। আমার মন বলছে তার মধ্যে সেই রিদমটা চলে এসেছিল, তার সেই ছন্দটা তিনি খুঁজে পেয়ে গিয়েছিলেন। 22 বলে 29 রানে শেখ মাহেদি অপরাজিত থাকলেন, আজকের জন্য টপ স্কোর তিনি। শেখ মাহেদি তার ব্যাটিং দিয়ে দলের যারা জেনুইন ব্যাটার, স্পেশালাইজড ব্যাটার, তাদেরকে কিন্তু একটা শিক্ষা দিলেন যে দেখো তোমরা কি করেছো, চেষ্টা করলে একটু সময় নিয়ে ইনিংস থেকে বিল্ড আপ করলে 150 হতো, 160 হতো, সেটাও নিশ্চয়ই 131-এর চেয়ে ভালো ছিল। পিচ ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, শেষ মুহূর্তে গিয়ে ব্যাক প্যাডের টোতে লেগেছে এবং একটু ব্রাশ করে গিয়েছে, মুস্তাফিজের জন্য একটা টু গুড ডেলিভারি ছিল, কিচ্ছু করার নেই। তিনি ডিফেন্সই করতে গিয়েছিলেন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে, যেহেতু এটা ওভারের শেষ বল ছিল। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আজকে প্রথম টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে টসে জিতে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং নিয়মিত বিরতিতে উইকেটের পতন। তথাপি আমি বলবো যে পাওয়ার প্লে সেশনটা বাংলাদেশের খুব ভালো গিয়েছিল, 52 উইকেটে 6 ওভার থেকে, সে সময় রান ভালোই ছিল, 6-54 প্রায় 9-এর কাছাকাছি কারেন্ট রেট মেইনটেইন করে গিয়েছিল পাওয়ার প্লেতে। কিন্তু তারপরে বিপত্তি নামে, অর্থাৎ মাঝের যে ওভারগুলো আপনি দেখবেন যে মাঝের যে ওভার সেখানে 5টা উইকেট পড়ে গেছে 42 রানে মাত্র, অর্থাৎ 7 থেকে 15 এই সময়ের মধ্যে, 7 থেকে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এই 9 ওভারে মাত্র 42 রান উঠেছে বাংলাদেশের, হারাতে হয়েছে 5টা উইকেট। পরবর্তী সময়ে 16 থেকে 20 ওভার তো পুরো খেলতে পারল না, 1টা ওভার শর্টই থাকলো, এই সময় শেখ মাহেদির ক্যামিওতে খানিকটা রান করলো, 30+ রান, ফাইনালি 131 অল আউট বাংলাদেশ, 132 রানের টার্গেট অস্ট্রেলিয়ার সামনে ছুঁড়ে দিল। ব্যাটিং কার্ডে আমরা যদি দেখি, আনবিটেন থাকলেন 29 টপ স্কোরার শেখ মাহেদি, 20 রান করেছিলেন ওখানে আমাদের উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান, 10 রান করেছিলেন তানজিদ তামিম, এছাড়াও সৌম্য 10, এরকম সবাই 10 অনেকেই করেছে ডাবল ডিজিটে, কেউই বড় করতে পারেননি। আব্দুল গফফার সাকলাইন অভিষিক্ত ক্রিকেটার 10 রান করেছেন, অ্যাডাম জাম্পা 4 ওভার তিনি 18 রান দিয়ে 3-3টা উইকেট তুলে নিয়েছেন, সুতরাং গ্রেট বোলিং তার দিক থেকে, এবং টিম ডেভিস তিনিও 3টা উইকেট তুলে নিয়েছেন, রেনশ 2টা উইকেট পেয়েছেন। তো স্পিনাররা, বিশেষ করে অস্ট্রেলিয়ান স্পিনাররাই আমাদের জন্য কাল হল, ওই যে অতি আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে শ্যামরাখি না কুলরাখি অবস্থা খেয়েই হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
1: ইয়েস, এবং বাংলাদেশ দল প্ল্যান ওয়াইজ খেলতে পারেনি, অর্থাৎ গেম প্ল্যান 1, গেম প্ল্যান 2, গেম প্ল্যান 1 এ তো ব্যর্থ হয়েছে, 2 ওপেনার যখন ব্যর্থ হয়েছেন তখন গেম প্ল্যান 2 টা কিভাবে খেলতে হতো, ওই জায়গায় আমার মনে হয় সবকিছু
0: প্ল্যান বি তে সুইচ করা, ইমপ্লিমেন্ট করতে না পারা,
1: ইয়েস, সব জায়গায় ব্যর্থ হয়েছে। এবং শেষ দিকে এসে দেখলাম শেখ মেহেদি তিনি মুস্তাফিজকে সঙ্গে নিয়ে যে ইনিংসটাকে শেষ করবেন, আর একটা ওভার কিন্তু বাকি ছিল, সেটাও করতে পারলেন না, অর্থাৎ সব জায়গায় কিন্তু ব্যর্থ হয়েছে। এবং অস্ট্রেলিয়ানরা ডোমিনেট করেছে পুরো 20 ওভার 19 ওভার বলি, ফিল্ডিং বলেন বোলিং বলেন, অ্যাকর্ডিং টু ফিল্ড যেমন বল করেছেন এবং ব্যাটারদের উপর প্রেশার ক্রিয়েট করে যেমন ভালো অ্যাটাকিং ফিল্ডিং সাজিয়েছেন, সেই জায়গায় সফল হয়েছেন, যার কারণে আমার মনে হয় যে বাংলাদেশ দল আজকে এই 131 রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে 19 ওভার শেষে। 132 রানের টার্গেট অস্ট্রেলিয়ানদের সামনে।
0: এবং আজকে বোলিং অ্যাটাকটা যদি আমরা দেখি বাংলাদেশের, সেখানে আব্দুল গফফার সাকলাইন আছেন, শরীফুল ইসলাম আছেন, মুস্তাফিজুর রহমান আছেন, আব্দুল গফফার সাকলাইন কিন্তু স্লোয়ার গুলো করতে পারেন বেশ ভালো, কিন্তু এখানে যখন তিনি সিম বোলার এবং প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়ার মতো ব্যাটিং ইউনিট, পিচটা যখন চট্টগ্রামের ব্যাটিং সার্ফেস, তখন কিন্তু এই 130-এ কোন মিরাকল ঘটবে বা ঘটানো সম্ভব হবে এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। তারপরে আমাদের সেই বিশ্বাসটা রাখতে হবে, তা না হলে আমরা খেলাটা দেখে হয়তো উপভোগ করতে পারবো না। ক্রিকেট এমন একটা মজাদার খেলা, মুহূর্তেই হয়তো ঘটনা বদলে যেতে পারে। শেখ মাহেদি কুড বি ভেরি এফেক্টিভ, সাথে রিশাদ, সবাইকে বোলিং ইউনিট হিসেবে জ্বলে উঠতে হবে। এবং আমরা যদি টু দ্য পয়েন্টে বল করতে পারি, অ্যাকর্ডিং টু ফিল্ড বল করতে পারি, এবং প্রাপ্ত সুযোগগুলো প্রত্যেকটাই যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, ক্যাচ যেগুলো অস্ট্রেলিয়ানদের সামনে গিয়েছে তারা কিন্তু সাকসেসফুলি ধরেছে, কোন সিলি ক্যাচ মিস করেননি। তো টি টোয়েন্টি ক্রিকেট এতটাই ফাস্ট ফিউরিয়াস ফরওয়ার্ডেড গেম, যেখানে আসলে কিচ্ছুটি করার থাকে না, কোন সুযোগ এলে আপনাকে সেই সুযোগেই বেরিয়ে যেতে হবে এবং কাজে লাগাতে হবে। আপনি যদি একটু ভ্রুচুক করেন, একটা পার্টনারশিপ যদি সুযোগ পেয়ে যায়, জীবন পেয়ে যায়, দাঁড়িয়ে যায়, তাহলে সেই এক পার্টনারশিপেই খেলা বের করে নিয়ে যাবে, ডাবল চান্স আর আপনি পাবেন না। আগেও বলেছিলাম যে এই অস্ট্রেলীয় দল যখন থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে 275 রানসের টার্গেটও খুব হেসে খেলে স্বস্তিতে চেজ করে যাচ্ছিল, তখন কিন্তু এক সময়ে যখন 30 বলে 9 রানের দরকার, সেই ম্যাচটাকেও বাংলাদেশি বোলিং ইউনিট, বিশেষ করে শরীফুল মুস্তাফিজ দুজনে আছেন আজকে একাদশে, এরা জমিয়ে তুলেছিল এবং 6 বলে 3 রান হাতে 1 উইকেট, এরকম একটা কঠিন সমীকরণের সামনে অস্ট্রেলিয়াকে নিয়ে এসেছিল। এবং শেষ ওভারটার দায়িত্বে যখন তাসকিন পড়ে, তখন তৃতীয় বলে জাম্পা তাকে একটা 4 মেরে খেলাটা শেষ করে দেয় এবং সকল শঙ্কা বা নাটকীয়তা দূর করে দেন, 2-1 সিরিজটা হেরে যায় অস্ট্রেলিয়া। আদারওয়াইজ 3-0 ব্যবধানে জেতার মতো পজিশন বাংলাদেশ অলমোস্ট করেই ফেলেছিল ব্যাটাররা যে স্কোরটা দিয়েছিল। কিন্তু সেদিন আমি বলবো যে শুরুর দিকে ফিজ, তাসকিন কেউই আপ টু দ্য মার্ক ছিলেন না, ভালো বোলিংটা করতে পারেননি। তবে শরীফুল শুরু থেকেই সেদিন দুর্দান্ত ছিলেন, তার ক্যারিয়ার সেরা প্রথমবারের মতো 5 ক্যারিয়ার সেরা 4 for 348 পেয়েছেন, শেষ মুহূর্তেও তিনি খেলাটাকে জিয়ে রেখেছিলেন। কুপার কন্নৌলি তার মূল্যবান উইকেটটা তিনি তুলেছিলেন, যিনি 149 রান করে ম্যাচ সেরা হয়েছিলেন থার্ড অ্যান্ড
1: আজকে যে ফাইনাল ওয়ানডেতে। শামসুল ভাই, যে ক্যাপ্টেন, অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন, তিনি 5 বোলার ব্যবহার করতে পারতেন, যেহেতু শুরু থেকে উইকেট পড়েছে, কিন্তু তারপরেও আরো 2 বাড়তি বোলার দিয়ে তিনি বল করেছেন, অর্থাৎ 7 বোলার বল করেছেন, তার মধ্যে 5 কিন্তু উইকেট পেয়েছেন, 2 3 উইকেট করে পেয়েছেন, ডেভিস 3 পেয়েছেন, অ্যাডাম জাম্পা 3 উইকেট পেয়েছেন, এবং অভিষিক্ত নিখিল, ডেভিসও কিন্তু অভিষিক্ত খেলোয়াড়, আজকে অভিষেক ম্যাচে তিনি 3 উইকেট তুলে নিলেন
0: না ডেফিনেটলি। এবং বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ, এর সিরিজে আরো 2 টি টোয়েন্টি ম্যাচ রয়েছে, সেটা 19 এবং 21 তারিখ অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে সরাসরি কমেন্ট্রি করে শোনানো হবে। এই সম্প্রচার আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলো হার্স এবং FM 104 মেগাহার্স, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্স, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে FM 88.8 মেগাহার্স, কক্সবাজার FM 100.8 মেগাহার্স, বরিশাল FM 105.2 মেগাহার্স, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবনে FM 92 মেগাহার্স, কুমিল্লা FM 103.6 মেগাহার্স এবং রাঙামাটি FM 103.2 মেগাহার্স একযোগে সম্প্রচার করা হচ্ছে। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকে ধারাভাষ্য কক্ষে আপনাদের সঙ্গে আমরা বেশ কয়েকজন, নিখিল রঞ্জন দাস, শামসুল ইসলাম, মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম এবং জামিলুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ ইকরাম হোসাইন ও মোহাম্মদ রানা হোসাইন, শব্দ নিয়ন্ত্রণে মোহাম্মদ সাখাওয়াত হোসাইন, জনাব ফাতেমাতুজ জোহরা, জনাব আব্দুস সত্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকুদ্দিন আকান্দ এবং প্রযোজনায় মোহাম্মদ হাসান হাবিব। আপনারা বাংলাদেশ বেতারের ধারাভাষ্য টিমের সঙ্গেই থাকুন। রোদ আর মেঘের লুকোচুরি বেশ কিছুক্ষণ থেকেই চলছিল, বাট ক্রিকেটটা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ এখনো বিরাজ করছে মাঠে। অস্ট্রেলিয়া নিড 132 রান, 132 রানের প্রয়োজনে ম্যাচ জেতার জন্য। হোপফুলি বাংলাদেশ এই স্বল্প পুঁজি নিয়েও প্রথম একদিন আন্তর্জাতিক প্রথম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচটায় খানিকটা ফাইট ব্যাক করবার সুযোগ নেবে, চেষ্টা চালিয়ে যাবে। পুয়ার ব্যাটিং ডিসপ্লে আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে, সে কারণেই আজকে বাংলাদেশ পিছিয়ে গেছে। আদারওয়াইজ হয়তো ভালো একটা ফাইট ব্যাক তারা করতে পারত, ভালো ফাইট ব্যাক করবার মতো পুঁজি হতে পারত 160-170, যেটা আমরা গত নিউজিল্যান্ড সিরিজেও দেখেছিলাম, এবং সেই 160-170 বাংলাদেশি বোলিং ইউনিট কিন্তু সাকসেসফুলি ডিফেন্ড করেছিল, কিন্তু আজকে একেবারেই ব্যতিক্রমী একটা অবস্থা। এবং এই ব্যতিক্রমী অবস্থা এই কারণে বলছি যে 131 রান নিয়ে, আর যাই হোক সেটা সেই টিপিক্যাল স্পিনিং স্লো লো ট্র্যাক নয়, এটা বরং ব্যাটিং ফ্রেন্ডলি একটা স্মার্ট ট্র্যাক। এইখানে স্পিনাররা বাঁক পাচ্ছে, পেসাররা বাউন্স পাচ্ছে, সুইং পাচ্ছে, ক্যারি পাচ্ছে, এবং একই সাথে বল ব্যাটে সুন্দরভাবে চলে আসছে যেখান থেকে ব্যাটাররা তাদের স্বভাব সুলভ শর্টসগুলো খেলার সুযোগ নিতে পারছে। বন্ধুরা, বাংলাদেশ বেতার আপনারা শুনতে পাচ্ছেন, এবং পুরো 20 ওভার বাংলাদেশ আজকে খেলেনি, খেলেছে 19 ওভার, এবং তাতে অল আউট হয়ে গেছে। অল আউট হওয়ার আগে 131 করে বাংলাদেশ দল। দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন শেখ মাহেদী হাসান, অপরাজিত থেকে 4-4 22 বলে তিনি 29 রান করেছেন, 131 তার স্ট্রাইক রেট, এবং টানা 3টি বাউন্ডারি হাঁকিয়ে তিনি তাক লাগিয়ে দিয়েছিলেন। শেষ ওভারটাও যদি 19তম ওভারে শেষ বলে মুস্তাফিজ আউট না হতেন, তাহলে বাংলাদেশ হয়তো স্ট্রং একটা ফাইট ব্যাক করবার সুযোগ নিতে পারত, শেষ ওভার থেকে আরো হয়তো 10টা রান করতে পারত শেখ মাহেদি। সে ধরনের যোগ্যতা সামর্থ্য তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন। আমরা তাকে বোলিং অলরাউন্ডার বলি, তার সেই অলরাউন্ড অ্যাবিলিটিটা থার্ড ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচে তিনি দেখাতে পারেননি। মেহেদী হাসান মিরাজের জায়গায় হঠাৎ ওয়ানডেতে সুযোগ পাওয়া শেখ মাহেদি, কিন্তু আজকে টি টোয়েন্টিতে বিপর্যস্ত অবস্থায় দলকে তিনি টেনে তুলেছেন, হাল ধরেছেন, এবং মন্দের ভালো একটা মিনিমাম 131 রানের টোটালে পৌঁছে দিয়েছেন। ব্যাটিং কার্ডে আমরা সাইফ হাসানের 20-14 বল থেকে সেটা মোটামুটি ছিল, সঞ্জিত 10-9 বলে এবং সৌম্য 18 বলে 17 রান করেছেন। নাম্বার 3-তে নেমে সৌম্য খুব একটা জুৎসই ব্যাটিংটা করতে পারেননি। আমরা নাজমুল শান্তকে টি টোয়েন্টিতে বিবেচনাই করি না ইদানিং, বাট নাজমুল শান্ত যে ধরনের টাচে আছেন, ফর্মে ছিলেন, ছন্দে ছিলেন, তাকে এই ধরনের ম্যাকশিফ্ট নাম্বার 3-4 পজিশনের জন্য বিবেচনা করা যেত, এবং তিনি হয়তো তুলনামূলক বেটার ডেলিভারি করতে পারত। এছাড়া তাওহিদ হৃদয় এসেই ছক্কা মেরে যেভাবে বিস্ফোরক একটা শট খেললেন এবং একটা জানান দিলেন যে ইয়েস আই হ্যাভ অ্যারাইভড ইন দ্য 22 ইয়ার্স ইন দ্য মিডল, অস্ট্রেলিয়াকে একেবারে দুমড়ে মুচড়ে চুরমার করে দেব, নিজেই চুরমার হয়ে গেলেন খুব দ্রুত উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে। জাম্পার একটা সোজা স্ট্রেট ফ্লিপার বল, আপনি ক্রস ব্যাটে আবার ছক্কা মারতে যাবেন, আপনার তো ওই যে লম্বা ব্যাট হলে কি হয়, স্ট্রেট ব্যাটে খেললে বিশাল ব্যাট পান, আর যখন ক্রস ব্যাটে যান 6 ইঞ্চি হয়ে যায়। তো এই যে ডেফিসিয়েন্সিগুলো বা ঘাটতিগুলো, এইগুলোই ক্রমাগত আমাদেরকে পিছিয়ে দিয়েছে। আব্দুল গাফার সাকলাইন ডেবিউটেন্ট মাত্র 10 রান করেছেন 10 বলে, শামীম হোসেন পাটওয়ারি 1 রান করে আউট হয়ে গেছেন, হতাশ করেছেন আমাদের। এই ছিল অবস্থা ব্যাটিং এ। আমরা মির্জা ফরিদের ছোট্ট একটা বাইট নেব, 131 রান নিয়ে কি আসলে অস্ট্রেলিয়ার মতো এরকম বড় দল, হাইলি প্রফেশনাল দলের বিরুদ্ধে বাংলাদেশের বোলিং ইউনিটের পক্ষে, ফিল্ডিং ইউনিটের পক্ষে ন্যূনতম ফাইট করা সম্ভব কিনা, কি মনে হচ্ছে আপনার?
2: শামসুল ভাই আপনাকে ধন্যবাদ, এবং শ্রোতা বন্ধুরা আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ বেতার কমেন্ট্রি বক্স থেকে। একটু যদি পিছনের দিকে তাকাই আমরা, 2021 সালে এই শক্তিশালী অস্ট্রেলিয়াকে 62 রানে কিন্তু অল আউট করেছিল, সেখানে 14-13 ওভার 4 বল খেলেছিল, সে ম্যাচটাও কিন্তু বাংলাদেশ জয়লাভ করেছিল সেই জায়গা থেকে। এবং অস্ট্রেলিয়া কিন্তু এখন পর্যন্ত টি টোয়েন্টি যে তাদের কেরিয়ারটা বাংলাদেশের সাথেই কিন্তু নিম্ন রানটাই তারা করেছিল, 100 আপনার যেটি বললেন যে 132 রান করতে হবে, সেই জায়গা থেকে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট বর্তমান যেভাবে তারা দাপিয়ে বেড়াচ্ছে সেই জায়গা থেকে হয়তোবা ম্যাচটা ঘুরে দাঁড়াতেও পারে, কিন্তু এই ম্যাচে আসলে জেতাটা খুবই কষ্টসাধ্য বিষয়।
0: আপনি যে উদাহরণটা দিলেন 21 সালের, আমরা 5 ম্যাচের সিরিজ একটা ভেস্তে গিয়েছিল, 4-0 জিতেছিলাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ওই আমাদের একটা সিরিজ জয় কোন একটা ফরম্যাটে, দ্যাট ইজ টি-20, এবং এবার ওয়ানডেতে জিতলাম। ওইবার কিন্তু খেলা হয়েছিল মিরপুরে, এবং মিরপুরের
2: তখন ফার্স্ট ম্যাচে মিরপুরে
0: পাবলিক অপিনিয়ন অনুযায়ী ধান খেত ছিল, লো স্লো টার্নিং উইকেট ছিল, সেইখানে হয়তো আমরা 3-4 জন স্পিনার দিয়ে অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদেরকেও হারিয়ে দিয়েছি, টেস্টও জিতেছিলাম এই দলগুলোর বিপক্ষে ওই সময়কালে আশেপাশে। তো এখন কিন্তু দিন বদলেছে, আমরা স্পোর্টিং উইকেটে খেলছি, আমাদের পেস এখন স্ট্রেংথ সেই জায়গা থেকে, চট্টগ্রাম সবসময় আপনি জানেন ব্যাটিং ফ্রেন্ডলি কন্ডিশন এখানে থাকে, সো 132 ইজ এ ভেরি ভেরি লো পার টোটাল যেটা নিয়ে আপনি মিনিমাম ফাইট ব্যাকও করবেন। কিন্তু আমি একেবারে হতাশ হতে চাচ্ছি না আপনার মতোই, আশাবাদী হতে চাই, নিরাশ হওয়ার চেয়ে আশাবাদী থাকা ভালো, তারপর সময়ে যা যা ঘটবে তা তো আমরা বলবোই বর্ণনাতে, কিন্তু বিষয় হচ্ছে যে বাংলাদেশ অন্তত ফিল করুক যে উই হ্যাভ টু ফাইট ব্যাক, এই রানেও আমাদেরকে চেষ্টা করতে হবে, দেখি না কি হয়। হ্যাঁ, খুব পজিটিভ থাকা, এবং প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগানো, ক্রিকেটের বেসিকটা ফলো করা। হ্যাঁ, ব্যাটারকে ফলো করে করে বল করতে হবে টি টোয়েন্টিতে, ব্যাটাররা দ্রুত সুইচ করে, মুভ করে, ফিট মুভমেন্ট করে, কখনো পেছনে কখনো সামনে, স্লোয়ার গুলো এফেক্টিভলি ইউজ করতে হবে। যাই হোক বন্ধুরা, এখন বল টু বল ধারাভাষ্যে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। শামসুল ইসলাম সঙ্গে রয়েছে। দ্বিতীয় ইনিংসে শরীফুল ইসলামের হাতে বল তুলে দিয়েছেন আজকের মেকশিফট ক্যাপ্টেন শরীফুল। 62 ম্যাচ থেকে 67 উইকেট টি টোয়েন্টি ফরম্যাটে, 3 for 17 তার বেস্ট ফিগার, একজন সার্থক বোলার, 6 উইকেট পেয়েছেন 48 রানের খরচায়। ম্যাচটা তিনি জমিয়ে তুলেছিলেন মিরপুরে 14 তারিখ, থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচে। হেরে যাওয়া ম্যাচ হেরেছে বাংলাদেশ, কিন্তু হারার আগে নাটকীয় প্রত্যাবর্তনে দুর্দান্ত লড়াই করেছিল। সেই ডাকাবুকা ফাইটিং স্পিরিটেড ক্রিকেটটাই আজকে দেখতে চায়। আসছেন শরীফুল, সামনে মার্স, প্রথম বল আউটসাইড, আউটস্টাম চালিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি, মিস করে গেছেন ক্যাপ্টেন অস্ট্রেলিয়া দলের মিচ মার্স। একটা স্লিপ, ডিপ থার্ডম্যান ব্যাকওয়ার্ড পয়েন্ট কভার, মিড অফ অনসাইড, মিড অন মিড উইকেট, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ বাউন্ডারিতে এবং শর্ট ফাইন লেগে মোস্তাফিজুর রহমান। 6-3 ফিল্ডিং, সাইফ হাসান রয়েছেন ফার্স্ট স্লিপে, পারভেজ হোসেন ইমন উইকেট কিপার ব্যাটার, নিয়মিত অধিনায়ক টি টোয়েন্টি ফরম্যাটে লিটন কুমার দাস ইঞ্জুরিতে ছিটকে গেছেন, প্রথম ম্যাচে নেই, আশাবাদী দ্বিতীয় ম্যাচ থেকে তিনি অ্যাভেলেবল হবেন। আসছেন শরীফুল, ওভার দ্য উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প, বল করেছেন, একটু এগিয়ে গিয়ে ফ্লিক করেছেন, স্কয়ার লেগে ফিল্ডার রয়েছেন রিশাদ হুসেন, বলের লাইনে তিনি স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে নিয়ে ফেরত দিয়ে দিলেন প্রথম রান অস্ট্রেলিয়া দলের মিচ মার্সের ব্যাট থেকে। অস্ট্রেলিয়া 1, বিনা উইকেটে টার্গেট 132 শুনছেন বাংলাদেশ বেতার। সঙ্গেই থাকুন, এবং চট্টগ্রামে যে 3টি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল অনুষ্ঠিত হবে, আজকে প্রথমটা হচ্ছে, এরপরে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 19 জুন, 21 জুন হবে থার্ড অ্যান্ড ফাইনাল টি টোয়েন্টি। অস্ট্রেলিয়া ফিরে যাবে, তবে বাংলাদেশের অ্যাসাইনমেন্ট ফুরবে না। এই মাসেই জিম্বাবুয়ে ট্যুরে যাবে বাংলাদেশ, একটা টেস্ট, 3টা ওয়ানডে এবং 3টা টি টোয়েন্টি খেলবে সেখানে। বিশ্বকাপের মৌসুম, শরীফুল পরের বল নিয়ে ইন সুইংিং ডেলিভারি, গ্রেট বোলিং, ওখানে ডানহাতি ব্যাটার ঠিকভাবে খেলতে পারেননি, প্যাডে লেগে বল চলে এসছে উইকেটের পেছনে, ডিআরএস এ যাবেন কিনা সেটা সন্দেহ। উইকেট কিপার পারভেজ ইমন বলছেন না রে ভাই, যাওয়ার দরকার নাই, কারণ ওভার দ্য উইকেট ছিল ডানহাতি ব্যাটার, এবং লেগ বাই কিনা আম্পায়ার সেই ইঙ্গিতটা করেছেন কি করেননি, এখনো ইঙ্গিতটা দেননি, অর্থাৎ ডিআরএস এ যাবেন কিনা লেগ বাইয়ের ইঙ্গিত করলেন, লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে, সে কারণে রিভিউ নেওয়া উচিত নয়। আমি এটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু একটু থমকে দাঁড়িয়ে যাচ্ছিলাম, কেননা বড় পর্দায় কি দেখানো হচ্ছিল সেটাও আমাকে মনোযোগের সাথে দেখতে হচ্ছে, সো দ্যাট আপনাদের কাছে পুরোপুরি সঠিক চিত্রটা তুলে ধরতে পারি। ইভেন্টফুল ডেলিভারি, লেগ বাই থেকে একটি রান পেয়েছে অস্ট্রেলিয়ার 2 বিনা উইকেটে। কোন বোলার যদি বলটা লেগ স্টাম্পের বাইরে পিচ করান তাহলে LBW ক্যান্সেল ওখানেই হয়ে যায়। এবারে উইকেট উইকেট বল সোজা পুশ করেছেন মিচ মার্স, মিডানের ফিল্ডার বলের লাইনে তৎপরতার সাথে কুড়িয়ে ফেরত দিলেন, রান হল না। আব্দুল গফর তাকলাইন দ্য ডেবিউট্যান্ট, অবশ্য ওখানে তানজিদ হাসান তামিমকেও আমরা দেখতে পাচ্ছি আশেপাশে। এদিকে ডিপে ফিল্ডিং করছেন শেখ মাহেদি, ডিপ থার্ডে, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের কাছে রিশাদ হোসেন, যে কোনো জায়গায় সুযোগ আসবে বাংলাদেশ ফিল্ডাররা সেটা ফিল করছেন। তাও হৃদয় নেক্সট শিফট ক্যাপ্টেন, এর আগে সাইফ হাসান ভাইস ক্যাপ্টেন ছিলেন টি টোয়েন্টি ফরম্যাটে, বোর্ড সম্প্রতি ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দিয়েছেন হৃদয়কে। ওভার দ্য উইকেট আসছেন শরীফুল, ওভার দ্য উইকেট তিনি আম্পায়ারকে অতিক্রম করে বল করেছেন, আবার কাভার ড্রাইভ আলতো করে খেলেছেন মিচ মার্স, একটু সময় নিচ্ছেন প্রথম ওভার, এবং অস্ট্রেলীয় দল জানে টার্গেটটা খুবই ছোট্ট, তাড়াহুড়ো করে শুরুতেই বিপদ বাড়িয়ে উইকেট ফেলে দরকার নেই চাপে পড়বার, বরং একটু সময় নিয়ে স্টেডি খেলি, পাওয়ার প্লেতে 25-26-30 রান এলো খুব বেশি কঠিন কিছু হবে না, কেননা আস্কিং রেটটা শুরু থেকে 6.78, তো দে আর উইদিন দেয়ার টার্গেট, ভেরি কমফোর্টেবল একটা টার্গেট আজকে অস্ট্রেলিয়ার সামনে। ক্রিকেট বুঝে খেলতে হয় এবং সেকেন্ড ইনিংসে ব্যাট করবার এই এক সুবিধা, আপনি জানেন আপনার লক্ষ্যমাত্রা কত এবং অ্যাকর্ডিংলি আপনি নিজেকে উপস্থাপন করতে পারেন, অ্যাপ্রোচ করতে পারেন। এবারে আবারও শট খেলতে গিয়ে চেক শট খেলেছেন মার্স, মিডনে এসেছিল বল, সেখানটায় ফিল্ডার আছেন, স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিলেন, ভালো একটি ওভার শেষ করলেন, মাত্র 3 রানের ওভার শরীফুলের কাছ থেকে, উইকেট পড়েনি, তবে একটা ঘটনাবহুল ডেলিভারিতে তিনি আবেদন করব করব করেও করেননি। ক্রিকেট বুক শুরু থেকে বলছে একজন বাঁহাতি বোলার যদি ডানহাতি ব্যাটারকে বল করেন ওভার দ্য উইকেট চ্যানেল থেকে এসে, অধিকাংশ সময় সেই বলগুলো ব্যাটারের লেগ স্ট্যাম্পের বাইরে ল্যান্ডিং করার সম্ভাবনা বেড়ে যায়, প্রবল হয়ে যায়। এবং শরীফুলের ক্ষেত্রে সেই বলটাই ডিআরএস এ না গিয়ে ভালোই করেছেন, দেখা গেল লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করেছিল। আর লেগ স্ট্যাম্পের বাইরে পিচ করে যত সুইং করে মিডল স্ট্যাম্পে আঘাত করুক না কেন, এলবিডব্লিউর নিয়ম বলছে আউটসাইড পিচিং লেগ স্ট্যাম্প উইল বি ডিসকার্ড, একেবারে বাতিল হয়ে যাবে। ওখানে এখানে রয়েছেন মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ বেতার ধারাভাষ্য কক্ষ প্রান্ত থেকে তিনি যাচ্ছেন, একটা স্লিপ শর্ট থার্ড একটু পিছিয়ে প্রথম বল দ্বিতীয় ওভারে মুস্তাফিজের এই বলটা স্কোয়ার ড্রাইভে পাঠিয়েছেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ হুসাইন পেট্রোলিং দ্যাট রিজিয়ন, একটা রান পেয়ে গেলেন। ওখানে মিচ মার্স আউজি দলের ক্যাপ্টেন, তার সংগ্রহ চার, ইনফ্যাক্ট তার সংগ্রহ তিন ছয় বল থেকে, অস্ট্রেলিয়া চার বিনা উইকেটে, একটা লেগ বাই থেকে রান এসেছিল। এবং জস ইংলিশ ওয়ানডে ফরম্যাটে যিনি অধিনায়কত্ব করেছেন অস্ট্রেলিয়া দলের, তিনি আছেন এখন ব্যাটিং এ অপর প্রান্তে, দুজনই ডানহাতি ব্যাটার উদ্বোধনী জুটিতে, একটা স্লিপ এবং একটা গালি ব্যাকওয়ার্ড পয়েন্ট, যাচ্ছেন ফেজ অফ স্টাম্পের বাইরে, ড্রাইভ খেলেছেন কাভারে মুস্তাফিজের বল, রান নেওয়ার সুযোগ হল না। মুস্তাফিজুর রহমান একটা ছক্কা হাঁকিয়েছিলেন, সাত রান করেছিলেন কিন্তু শেষ রক্ষাটা করতে পারেননি, লাস্ট ব্যাটার হিসেবে উনি আউট হয়েছিলেন। তবে ২২ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন আমাদের শেখ মাহেদী হাসান, আজকের দিনে ব্যাটিং এর সেরা পারফর্মার তিনি। চার বিনা উইকেট অস্ট্রেলিয়া, লক্ষ্যমাত্রা ১৩২, শুনছেন বাংলাদেশ বেতার, অনসাইডে তিনজন ফিল্ডার রয়েছেন, মিড অন, ডিপ স্কোয়ার লেগ, শর্ট ফাইন লেগ, অনসাইডে আরো একজন ফিল্ডারকে নিযুক্ত করা হচ্ছে শর্ট মিড উইকেটে, স্লিপ যে দুটো ছিল সেখান থেকে কমিয়ে একটা স্লিপ রাখা হলো এবং একটু ডিপে রাখা হলো, সেটা অনেকটা ডিপ শর্ট থার্ড ম্যান বৃত্তের ভেতরে, ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট আছে, যাচ্ছেন ফেজ ফুল টস লফটেড শট পোর ডেলিভারি, এক্সট্রা কাভার দিয়ে অনবাউন্স বেরিয়েছে সীমানার বাইরে, স্লো কাটার করতে গিয়ে বলটা হাফ ফসকে বেরিয়ে গেছে, সে কারণে একটা এইজি জুসি ফুল টস পেয়ে গেছেন। আর এই ধরনের ফুল টস বল পেয়ে কোন ব্যাটারই নিজেকে গুটিয়ে রাখেন না, বরং খাপ খোলা তলোয়ারের মতো ব্যাটটাকে ওয়াইড অ্যাঙ্গেলে ইউজ করেন, পুরো মাঠ ফাঁকা রয়েছে ডিপ এক্সট্রা কাভার রিজিয়নে, সেখান দিয়ে অনায়াস ভঙ্গিতে এক ড্রপে সীমানার বাইরে বেরিয়েছে। অস্ট্রেলিয়া রান ৮ বিনা উইকেটে, তবে মুস্তাফিজ আঘাত হানার প্রবণতা তার মধ্যে দেখছি, যাচ্ছেন তিনি জস ইংলিশ, এবারে সুন্দর কাটটা করেছেন, আবারও ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদ তৎপরতার সাথে ফিল্ডিং করেছেন, জাস্ট এ সিঙ্গল ৯ বিনা উইকেটে অস্ট্রেলিয়া, টার্গেট হচ্ছে ১৩২, শুনছেন বাংলাদেশ বেতার ৬.৭১ হারে রান তুলতে হবে পরবর্তী সময়ে অজি দলকে ম্যাচ জেতার জন্য, অল ১০ উইকেটস ইন ট্যাক্ট, ফ্লাড লাইটের আলো ঝলমল করে উঠল সাগরিকা অবস্থিত এই চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, যাচ্ছেন ফ্রিজ স্ট্রেট রান আপ, সামনে মার্ক লেগ স্টাম্পের উপরে অন ড্রাইভ ক্যাচটাকে ড্রপ করলেন মিড উইকেট ফিল্ডার, মনে তো হচ্ছে ড্রপ করলেন সাইফ, ইট কুড বি এ গ্রেট ক্যাচ, সাইফ হাসান মিড উইকেট রিজিয়নে ফিল্ডিং করছিলেন এবং মিচ মার্স সেই বলটা জোরের উপরে ফ্লিক করেছিলেন, হাতে পড়েছিল ধরতে পারলেন না, ড্রপ, তাহিদ হৃদয় বলছে ওয়েল প্লেড, কিন্তু ওয়েল প্লেড কিসের, ক্যাচ আসলে সেই ক্যাচ ধরতে হবে, এমনিতে ব্যাটে রান তুলতে পারেননি পুঁজি কম, এই সুযোগ দিলে আর হবে, হবে না, যাচ্ছেন মুস্তাফিজুর রহমান ওভার দ্য উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প, বল করেছেন স্লোয়ার বল, এবারে ওয়েট করে নিয়ে স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড খেললেন মুস্তাফিজ, এত জোরে এসেছিল যে সেই বলে রিয়াক্ট করতে পারলেন না বা হাত বাড়াতে পারলেন না, চার রানের জন্য বল বেরিয়ে গেছে সীমানার বাইরে। ব্যয়বহুল ওভার ১০টা রান খরচ করলেন মুস্তাফিজুর রহমান, ১৩ বিনা উইকেটে অস্ট্রেলিয়া, ২ ওভার শেষে ২টো বাউন্ডারি এসছে এই ওভারেই, জস ইংলিশ তিনি হাঁকিয়েছেন একটি এবং ক্যাপ্টেন মিচ মার্স একটি হাঁকিয়েছেন, ১১৯ বলে করতে হবে অস্ট্রেলিয়াকে, ১০৮ রান করতে হবে ৬.৬১ করে এবং রান তুলছে ৬.৫০ হারে, হাতে ১০টা উইকেট, একই সময়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৮ বিনা উইকেটে, অস্ট্রেলিয়া ১৩ বিনা উইকেটে, কিন্তু ওই যে পরে হুড়মুড়িয়ে নামতা গুনে ধারাবাহিকভাবে ক্রমিক সংখ্যার গতিতে উইকেট পড়েছে বাংলাদেশের, মাঝে নয় ওভারে মাত্র 42 রান উঠতে যদি 5টা উইকেট হারিয়ে যায় সেই দলের মেরুদণ্ড মাকা হয়ে যায়, কিছুই ছিল না আজকের জন্য। টপ অর্ডারে পাওয়ার প্লে 6 ওভারে 52 উইকেটে তুলেছিল বাংলাদেশ, কিন্তু 7 থেকে 15 এই 9 ওভারে 42 রান তুলতেই 5টা উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। আসছেন শরীফুল, 3rd ওভার প্রথম বল,
3: শরীফুল স্ট্রাইক, জস্ট ইংলিশ গন, হোয়াট এ বিউটিফুল ডেলিভারি, ইউ মিস আই হিট, দ্যাট ওয়াজ দ্য লাইন ফ্রম মোহাম্মদ শরীফুল ইসলাম।
0: এবং গগন বিদারী চিৎকারে দর্শকদের উল্লাস, উন্মাদনা সাগরিকার ঢেউ আছড়ে পড়ছে বঙ্গোপসাগরে। টপ অব দ্য মিডল অ্যান্ড অফ স্টাম্প, এক্সেলেন্ট ডেলিভারি, শরীফুলের মতো বোলারকে রুম করে নিয়ে রিভার্স সুইপে থার্ড ম্যানের উপর দিয়ে চার মারার নেশায় পেয়েছিল জস ইংলিশকে, আর তার এই উচ্চাভিলাষী নেশা তার উইকেটটাই কেড়ে নিয়ে গেল। শরীফুল আঘাত হানলেন, স্বপ্ন দেখানো শুরু করলেন বাংলাদেশ দলকে, যেমনি করে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে একেবারে ব্যাক ফুটে খাদের কিনার থেকে টেনে তুলে এনে লড়াইয়ে জমিয়ে তুলেছিল ম্যাচ। এই শরীফুল 48 রানের খরচায় 6টা উইকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো ফাইভার আদায় করবার মাধ্যমে মির্জা।
2: হ্যাঁ শামসুল ভাই, আসলে সত্যি কথা, শরীফুলের এখন যেভাবে তিনি বল করে যাচ্ছেন, ওয়ানডেতে যেভাবে তিনি খেললেন এবং টি টোয়েন্টিতে এসে দ্বিতীয় ওভারে যেভাবে তিনি সরাসরি বোল্ড করলেন, আসলে এই কথাগুলো আসলে কিভাবে উচ্চারণ করা যায়, আসলে কিভাবে বলা যায়, সেটি এখন আমাদের কাছে কেমন যেন একটা আনন্দদায়ক এবং কি বলবো, সবকিছু উজাড় করে দিয়েছেন।
0: আমাদের এই আনন্দের রিফ্লেকশন কিন্তু এই যে গ্যালারিতে আপনি দেখুন, তাদের সেই আনন্দ দেখেই কিন্তু এই প্রান্তে খানিকটা উচ্ছ্বাস, হলে এতেই হবে না হলে নয়। অনেক সময় 200 রান করেও ম্যাচ যেতে যায় না টি টোয়েন্টিতে। আবার আপনি যে উদাহরণ বললেন, এই অস্ট্রেলিয়াকে আমরা 2021 সালে খুব চিপলি 62 রানে
2: গুটিয়ে দিয়েছিল সেখানে,
0: তো অনেক কিছুই তো হয়, কিন্তু সেই সমস্ত দিনগুলোর একটা কিনা। নতুন ব্যাটারকে শরীফুল বল করলেন অফ স্টাম্পের বাইরে স্কোয়াড ড্রাইভ, কভার পয়েন্টে ফিল্ডার বলে লাইনে শামিম পাটোয়ারি, তার সহযোদ্ধারা তাকে আদর করে পাট্টু বলে ডাকে, আমরা সেটা শুনেছি, এবং মাহমুদুল্লাহ রিয়াজ স্পেশালি তাকে পাট্টু আদর করে ডাকে, বড় ভাই ছোট ভাইকে ডাকতেই পারে। শরীফুল ঘেমে নিয়ে একাকার, হট হিউমিড কন্ডিশনস এর কথা আগেই বলেছি, পুরো দেশব্যাপী একটা ভ্যাপসা গরমে পড়েছে বাংলাদেশ, এবং সেই গরম তাপমাত্রা এখানে 35-36 ইনিশিয়ালি ছিল, কিন্তু ফিল লাইক 37-38, সেই জায়গা থেকে এখন হয়তো তাপমাত্রা একটু কমেছে, কিন্তু ভ্যাপসা গুমট ভাবটা মোটেও চলে যায়নি, বরং রয়ে গেছে। আসছেন শরীফুল, পরের বল আবার স্কোয়াড ড্রাইভ থ্রু দ্য গ্যাপ, একটু ফুলার লেন্থের ডেলিভারি ছিল, এবং কুপার কন্নলি লাস্ট ম্যাচের সেঞ্চুরিয়ান ওয়ান ডেতে 149 রান করে ম্যাচ জিতিয়েছিলেন, সেই তিনি 4 রান মেরে বা একটা বাউন্ডারি মেরে হিসেবের খাতা খুললেন। সুইট পার্ট অব দ্য ব্যাট অন দি আপ, শরীফুলের বল একটু ফুল হয়ে গিয়েছিল, সে কারণে শটটা খেলেছেন এবং গ্যাপ পেয়েছিলেন, তো হতেই পারে 4 হবে উইকেট পড়বে, ডট বল হবে, সবই হবে, আর সব বর্ণনায় আপনারা শুনছেন সরাসরি মাঠ থেকে বাংলাদেশ বেতারের মাধ্যমে, আমাদের মোস্ট কমন ফ্রিকোয়েন্সি 88.8 অ্যারাউন্ড দ্য কান্ট্রি। আসছেন শরীফুল, এবারে ফুল শট, ওরে শট, ওরে শট, আইপিএল মাতার কন্নলি তাকে কিন্তু প্রিটি অর্ডিনারি ব্যাটার ভাবা যাবে না। শরীফুলকে ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকালেন, আগেরটি অফ সাইডে, এবারে অন সাইডে, সাকসেসফুল বোলার শরীফুল, টানা 2টি 4 কনসিড করলেন, অন সাইডে যেহেতু ফিল্ডার কম ছিল একটু খাটো লেন্থে বল করেছেন, ইন ফ্রন্ট অব দ্য উইকেট ফুল শট বাউন্ডারি, মানে বুঝতে হবে কতটা শটে কন্ট্রোল ছিল, নিয়ন্ত্রিত শট, ঝাঁঝালো শট, এবং এই 4 সুবাদে অস্ট্রেলিয়ার রান বেড়ে গিয়ে দাঁড়ালো 21-1 উইকেটে। আমরা তৃতীয় ওভারে আছি, শরীফুলের দ্বিতীয় ওভার, পঞ্চম বল নিয়ে আসছেন তিনি, মিরফ মিরান উপরে বল করেছেন লিডিং এজ, আবারও হুক শট, বল বেরিয়ে চলে যাচ্ছে লং অন এর উপর দিয়ে সীমানার বাইরে, উড়ে উড়ে ভেসে ভেসে ছক্কা। এই কানলি কি সেই কানলি, কুপার কানলি যিনি ওয়ান ডে সিরিজে প্রথম 2 ম্যাচে খুব একটা ভালো করতে না পারলেও থার্ড ম্যাচে 149 রানের কাব্যিক ইনিংস খেলেও দলকে না জিতিয়ে একটা শেখ মাহেদির দুর্দান্ত ক্যাচের শিকার হয়ে ফিরে গিয়েছিলেন শরীফুলের শিকার হয়ে। এনিহাও লড়াই ফিরিয়ে দিতে হবে, আগে বলেছি চট্টগ্রামের এই ব্যাটিং সার্ফেসে 131 কোন রানই নয়, দাঁড়িয়ে থাকলেই রান হয়ে যাবে। আসছেন শরীফুল, ওভারের শেষ বল, স্লোয়ার ডেলিভারি ছিল, পুশ করেছেন কাভারে, মিস ফিল্ডিং, পুয়ার ফিল্ডিং, ইট শুড বি স্টপড বাই কাভার ফিল্ডার অ্যাট এনি কস্ট, বাট পারেননি, সাইফ প্রবাবলি। এবং দলীয় রান এই মুহূর্তে 28 তিন ওভার শেষে অস্ট্রেলিয়া। শুনছেন বাংলাদেশ বেতার, হাতে এখনো 9 উইকেট প্রয়োজন, 104 রান, বল হাতে 102টা, 15 রানে আছেন কন্নৌলি মাত্র 5 বলে, 300 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। মিচ মার্শ 8 বলে 7, 5 রান করেছেন জশ ইংলিশ, একমাত্র উইকেট বোল্ড আউট হয়ে গিয়েছিলেন শরীফুলের বলে রিভার্স সুইপ করতে গিয়ে। ওই যে রিভার্স সুইপ তো একটা আউট অফ বক্স শট, মানে ইম্প্রোভাইজেশন, একটা নিডলেস ইম্প্রোভাইজেশন করতে গিয়ে জশ ইংলিশ মূল্য চুকিয়ে গেছেন উইকেটের পতনের মাধ্যমে। বাংলাদেশি ব্যাটারদের এখন যারা খেলা দেখছে, পরবর্তীতে আরো দুটো ম্যাচ আছে, বোঝা উচিত যে সিচুয়েশন কি ডিমান্ড করছে, আমার কি করা উচিত, কোন সময় কোন ধরনের শট সিলেক্ট করতে হবে, এটা যদি আপনি না বুঝতে পারেন, টপ লেভেলে উঁচুমানের ক্রিকেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁঝালো বাজারে টিকে থাকতে পারবেন না। ইয়েস, চমৎকার একটা গাড়ি, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিরিজ ফ্রম বাংলাদেশ সাইড, তার জন্য 35 লক্ষ টাকার গাড়ি যেটা মোসাদ্দেক পেয়েছেন, হৃদয় পেয়েছিলেন ঢাকায় ওয়ান ডে সিরিজে। এবারে ডিরেক্টরও লেগেছে, কিন্তু অসময়ে লেগেছে, ব্যাটার পৌঁছে গেছে ক্রিজে, তারপর লেগেছে, তারপর লাগলে তো ক্ষতি, ডিফ্লেক্টেড হয়ে বল এমন একটা নো ম্যাচ ল্যান্ডে যাবে যেখানে একটা বাড়তি রান হয়ে যাবে। তো মানে ডোন্ট বি ওভার এক্সাগারেটেড, হ্যাঁ অতিরঞ্জিত কিছু করা যাবে না, আপনাকে ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি দেখতে হবে, ডিল করতে হবে। প্রতিপক্ষ ব্যাটার যদি পৌঁছে গিয়ে থাকে, ইউ নেভার থ্রো ইট। 73 ম্যাচ, 70 উইকেট, শেখ মাহিদি হাসান ব্যাট হাতে জ্বলে ওঠা, ব্যাট হাতে তাকে বল হাতেও সাফল্য এনে দিতে পারে। যাচ্ছেন দ্বিতীয় বল নিয়ে, উইকেট উইকেট ছিল মার্শের জন্য, আস্তে পুশ করেছেন শর্ট মিডে, হৃদয় ফিল্ডিং করলেন, হৃদয় আজ হৃদয় হরণকারী ব্যাটিং করতে পারেননি যেটা তিনি ওয়ান ডে তে করেছিলেন। একটা ব্যাকওয়ার্ড স্কোয়ার, স্কোয়ার ডিপ মিড, শর্ট মিড, লং অন, এবারে রুম করে অফসাইডে খেলেছেন, ফাঁকা কাভার দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, 4 রান, এফোর্টলেস বাউন্ডারি, এফোর্টলেস। ওটাই বললাম যে এই পিচে আপনি দাঁড়িয়ে থাকবেন, 131 গোপনে চলে আসবে, আপনি টেরও পাবেন না। তো আপনি আউট অফ বক্স কিছু করতে গেলে বিপদ বাড়বে, ঝুঁকি নেবেন, বিপদ বাড়বে, বেসিক ক্রিকেটটা খেলুন, 1-2 সেটাই খেলছে অধিনায়ক অস্ট্রেলিয়া দলের মিচ মার্শ, যেহেতু অফসাইডের শক্তি সামর্থ্য কম দেখলেন। এবং ইমিডিয়েটলি তিনি কি করলেন, রুম করে নিয়ে কাভার ড্রাইভ খেলেন, সেই কাভারে একটা ফিল্ডার নেওয়া হলো এখন, অর্থাৎ 5 জন অফসাইডে, অনসাইডে এই মুহূর্তে 4 জন, যাচ্ছেন শেখ মাহেদি, এবার অনসাইডে খেলেছেন লং অনে, সেখানটায় তানজিদ হাসান তামিম স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিলেন, রান আরো একটি বাড়ল অস্ট্রেলিয়া দলের টোটাল 34 এক উইকেটে। টার্গেটটা কিন্তু 132, অর্থাৎ ডাবল ডিজিটে নেমে এসছে টার্গেট, 98 দরকার আরো, 9.27 কারেন্ট রান রেট, রেকর্ড রেট অবশ্য 6 নেমে এসছে। বুঝতেই পারছেন কতটা স্বস্তিদায়ক, কমফোর্টেবল জোনের রয়েছে অস্ট্রেলিয়া দল টু চেস ডাউন দেয়ার টার্গেট 132। রাউন্ড দ্য উইকেট, বাঁহাতি কানলির জন্য শেখ মাহেদির বল, লেংথ বলই ছিল কিন্তু সোজা ব্যাটে পুশ করেছেন আবারও লং অফে, এইজি সিঙ্গেল, ব্যাক টু ব্যাক সিঙ্গেল, শেখ মাহেদি 7 রান খরচ করেছেন, শরীফুল 17 রান দিয়ে 1 উইকেট, একমাত্র সাফল্য তারই ঝুলিতে। মোস্তাফিজ খুব একটা ছন্দে নেই, টাচে নেই মনে হচ্ছে, যাচ্ছেন মাহেদি, ঝোলানো বল, রুম করে খেলেছেন স্কোয়ার ড্রাইভ পয়েন্টে, ফিল্ডার আছেন সেখানে, সাইজ কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন, ওভার শেষ, 7 রানের ওভার শেষ করলেন মাহেদি, 4 ওভারে 35-1 উইকেটে অস্ট্রেলিয়া। শুনছেন বাংলাদেশ বেতার, সঙ্গেই থাকুন, এবং এই সম্প্রচার 3 ম্যাচের টি-20 সিরিজ চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে আপনারা শুনতে পাচ্ছেন। বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলো হার্জ, FM 104, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে FM 88.8, কক্সবাজার FM 100.8, বরিশাল FM 105.2, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92, কুমিল্লা FM 103.6 মেগাহার্জ, রাঙামাটি FM 103.2 মেগাহার্জ। এছাড়াও খেলার চলতি ধারা বিবরণী বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ ও বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd থেকে সরাসরি শোনা যাচ্ছে। প্রান্ত বদলে আসছেন মোস্তাফিজ সাবিলিয়ান প্রান্ত থেকে, উইকেট উইকেট বল, প্রথমটা কানলি খেলেছেন, পুশ করেছেন মিড অনের দিকে, একটা রান হয়ে গেল, ডিরেক্টরদের হৃদয় দাম ভেঙেছেন, কিন্তু লাভ কিছুই হয়নি, বরং আম্পায়ারের খাটুনি বেড়ে গেল। শরফুদ্দোল্লাহ ইবনে সৈয়দ এলিট প্যানেলের আম্পায়ার বিশ্ব ক্রিকেট নাপিয়ে বেড়াচ্ছেন অ্যাশেজ সিরিজ থেকে ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ থেকে পিএসএল, কিংবা সেখান থেকে গিয়ে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজ কভার করা। বিশ্বের এলিট প্যানেলে মাত্র 12 জন আম্পায়ার রয়েছে, অ্যান্ড ফর্চুনেটলি আমাদের প্রাউড মেম্বার হচ্ছেন শরফুদ্দোল্লাহ ইবনে সৈয়দ, বাংলাদেশ থেকে সেই তালিকায় থাকা শীর্ষস্থানীয় আম্পায়ার। আসছেন মুস্তাফি, আর সাইড অফ স্টাম্প, কোয়াড ড্রাইভ, অনবাউন্সের ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে গিয়েছে ফিল্ডারের কাছে, তানজিদ হাসান তামিম সেখান থেকে কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন, একটার বেশি রান হল না। মুস্তাফিজ তার সেই যে গ্রিপিং ডেলিভারি, স্লোয়ার কার্টার, বিভ্রান্তকর বোলিং, ব্যাটারকে যিনি বলে বিভ্রান্ত করেন শর্ট খেলা থেকে, মিস টাইমিং করান, সেই ধরনের বোলিংটা এখন হচ্ছে না। আব্দুল গফর সাকলাইনকে দেখব বলে উন্মুখ হয়ে আছি, তার বোলিংটা কতটা এফেক্টিভ, কিভাবে টিম ম্যানেজমেন্ট তাকে অ্যাকচুয়ালি টিমে ইনক্লুড করেছেন। ব্যাটার তো দেখলাম 10 বলে 10 রান করেছেন, নট আপ টু দ্য মার্ক। এবারে ব্যাকফুট পুশ কাভারে, রান নেই, ডট বল। ওয়ান ডে তে কেনেলির উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ, অবশ্য মুস্তাফিজ আজকেও কানলির উইকেটটা নিতে হবে। এই মুহূর্তে বাঁহাতি কান্নলি জার্সি নম্বর 9, তার সঙ্গে রয়েছেন মিচ মার্স দলীয় অধিনায়ক অস্ট্রেলীয় দলের, খুবই কোয়ালিটি একজন ব্যাটার। কান্নলি 9 বলে 18, 200 স্ট্রাইক রেটে এগোচ্ছেন, মার্স 13 বলে 13 যাচ্ছেন, ইনফ্যাক্ট আসছেন। মুস্তাফিজুর রহমান ওভার দ্য উইকেট ক্লোজ টু দ্য স্টাম্প করেছেন, ব্যাট চালিয়েছেন অন সাইডে, ডিপ কয়াল লেগ দিয়ে যাচ্ছে, কুড়িয়ে নিয়ে ফেরত দিলেন তানজিদ হাসান। তামিম এক রানের বেশি হল না কান্নলির ব্যাটে এই স্কোরিং শটে, রান বেড়েছে অস্ট্রেলিয়ার এই মুহূর্তে 38-1 উইকেটে, টার্গেট 132, খুবই কম রান। আর এই খুবই কম রান নিয়ে লড়াই করা অত্যন্ত দুরূহ, কঠিন। এই রানটা 170-80-175 এরকম কিছু হলে অস্ট্রেলিয়ার তাগাদা থাকতো, বলে বলে শর্ট খেলতেন, সুযোগ বাড়ত বাংলাদেশের বোলিং ইউনিটের সামনে উইকেট তুলে নেবার। ঠান্ডা মাথায় খেলছে, নিজের পরে বল, এজ গড, ফিল দ্য স্ট্রাইক, শরীফুল ক্যাচ ধরলেন শর্ট থার্ডে, তার সেই বিখ্যাত কার্টার স্লোয়ারেই ধরা পড়ে গেলেন ওখানে মিচ মার্স দলীয় অধিনায়ক অস্ট্রেলিয়া দলের, 14 বলে 13 রান করে ফিরলেন, দ্বিতীয় সাফল্য বাংলাদেশের, দ্বিতীয় উইকেট পড়ল অস্ট্রেলিয়ার 38 রানের মাথায় পঞ্চম ওভারের পঞ্চম বল থেকে। অ্যামেজিং স্টার ফ্রম মুস্তাফিজুর রহমান, ওয়ান্ডারফুল ডেলিভারি। ঠিক এই সময়ে বাংলাদেশের ছিল 39-2 উইকেটে, হাত ধরাধরি করে এগোচ্ছে মির্জা ওদের 38-2 উইকেটে, কিন্তু বাংলাদেশ যে পরে কচ্ছপের গতিতে এগিয়েছে সেই গতি নিশ্চয়ই অস্ট্রেলিয়া এগোবে না, কারণ ওই যে 7-15 মাঝের 9 ওভারে 42 রান তুলতেই 5 উইকেট, এতটা অবিবেচকের মতো ব্যাটিং অস্ট্রেলিয়া বা অন্য দল করতে চাইবে না, করবে না। আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতি আত্মবিশ্বাস ব্যাকফায়ার করে, বুমেরাং হয়ে যায়, আপনাকে পিছনে ঠেলে দেয়। এই যে আমাদের ব্যাটাররা, প্রতিভাবান তরুণ উদীয়মান খেলোয়াড়, এরা সবাই এলেন, দেখলেন, জয় করলেন, একটা 4 মারলেন, একটা 6 মারলেন, 2টো ডট বল খেললেন, পরের বলে চলে গেলেন, হলো 6 মারলে মারার মতো মারেন, মাঠের বাইরে চলে যাবে, বল হারিয়ে যাবে, আর না মারলে 1 রান নেন। মানে আপনি যদি বোঝেন যে এটা পেরোবে না, শুধু শুধু ঝুঁকি নিয়ে আকাশে বল তুলে লং অন বাউন্ডারির কাছে ফিল্ডারের হাতে তুলে দেওয়ার মাঝে কোনো কৃতিত্ব নেই, কোনো ক্রিকেটীয় বিচক্ষণতা থাকে না। তো এই জায়গাগুলোতে আমাদের বিচক্ষণ হতে হবে, ক্রিকেটীয় দক্ষতা সেন্সিবিলিটি বাড়াতে হবে। আসছেন মুস্তাফিজ পঞ্চম ওভারের শেষ বল নিয়ে, সামনে টিম ডেভিড, অভিষিক্ত ক্রিকেটার, সোজা ব্যাটে খেলেছেন মিড অনে, রান পাবেন না, সাকসেসফুল ওভার শেষ করলেন ফেজ, 5 ওভার শেষ অস্ট্রেলিয়া 38-2 উইকেটে। পাওয়ার প্লের মধ্যেই 2টো উইকেট তুলে নেওয়া সম্ভব হয়েছে, এটা নিঃসন্দেহে প্রশংসনীয় বোলিং নৈপুণ্য, কিন্তু পুঁজি আজকে বড্ড কম। বলছিলাম ওই কথা, ক্রিকেট আগেও মেধাবীদের খেলা ছিল, মাঝেও মেধাবীদের খেলা ছিল, এখনো মেধাবীদের খেলা, ভবিষ্যতেও ক্রিকেট যারা খেলতে আসবে তারা সমাজের আট দশ জনের চেয়ে একটু এক্সট্রা প্রতিভাবান হবেন, অন্যথায় টিকে থাকতে পারবেন না। এবং আমরা তিনজন আছি, পাশে রয়েছে মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম, পেছনে আছে মোহাম্মদ জামিলুর রহমান, পাশে আছে শ্রদ্ধ নিখিল রঞ্জন দাস। 7.60 কারেন্ট রান রেট, রিকোয়ার্ড 6.27, ডিএল পার স্কোর। এই অবস্থায় বৃষ্টিতে খেলা থমকে দাঁড়িয়ে গেলে অস্ট্রেলিয়ার দরকার 42, অর্থাৎ এই জায়গায় আমরা এগিয়ে আছি, কিন্তু আরেকটু পরে পেছাতে থাকব, কারণ এত বেশি উইকেট আমরা হারিয়েছি। শেখ মাহেদি কিন্তু 6 নম্বর ওভারের প্রথম বলটা বেশ ভালোই ডট আদায় করলেন কানালির কাছ থেকে। দেখা যাক, মেহেদি কানালিকে ফিরিয়ে দিতে পারলে ভালোই হবে। এবারে ব্যাকফুট পাঞ্চ অফ সাইডে ঝাঁপিয়ে পড়ে আটকাবার চেষ্টা ছিল শেখ মাহেদির, 22 বলে 29 অপরাজিত করেছিলেন, সেটা তাকে বেশ ফুরফুরে মেজাজে রেখেছে মির্জা। এবং লং অনে ফিল্ডার ওয়েসেন, যিনি স্বাচ্ছন্দ্যে ফিল্ডিং করছেন, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, আব্দুল গফর সাকলাইন মিড অনে, এই মুহূর্তে মিড অফে তানজিদ তামিম রয়েছেন লং অনে। ওখানে আরো নড়াচড়া হচ্ছে ফিল্ডারদের, শর্ট মিড নেওয়া হল, স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট, শর্ট ব্যাকওয়ার্ড স্কোয়ার, একটা স্লিপ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, কাভা, মিড অফ, অফ সাইড কিন্তু ফাঁকা। টিম ডেভিস, ডেভিড ইনফ্যাক্ট, উইকেট উইকেট বল, অন সাইডে ড্রাইভ খেলেছেন হৃদয়ের কাছে, মিড উইকেটে রান পাবেন না। শেখ মাহেদি মা খাওয়াচ্ছেন ভেতরে, স্কিড করিয়ে জোরের উপরে বল করছেন তিনি। 3 বলে 1টা রান খরচ করেছেন এখনো পর্যন্ত, 39.2 উইকেট। অস্ট্রেলিয়া 132 রানের লক্ষ্যে ব্যাট করছে, 6.41 রিকোয়ার্ড রেট। যাচ্ছেন শেখ মাহেদি ডান হাতে অফ ব্রেক, ওভার দ্য উইকেট, বাংলাদেশ বেতার ধারাভাষ্য কক্ষ প্রান্ত থেকে একটু ঝোলানো বল, এবং সেই বলে ব্যাকফুটে পাঞ্চ করেছেন লং অফ দিয়ে সাকলাইন, তিনি আটকালেন, কুড়োলেন, ফেরত দিলেন 2টো রান সহজেই। কিন্তু শেখ মাহেদি অফ সাইডে খুব একটা প্রোটেকশন নেননি, তো ওই জায়গাটা অফ সাইডে বল ফেললে ব্যাটারদের জন্য ইজি হয়ে যাচ্ছে রান বের করা, সেদিকটা এখন প্রোটেকশন বাড়িয়ে নেওয়া হচ্ছে। এখন আবার হুট করে 5 জন চলে এলো অফ সাইডে, 5 জন, হ্যাঁ 5 জনই চলে এলো, বড় সড় পরিবর্তন হচ্ছে ফিল্ডিং এ। ডিপ মিড উইকেটে পাট্টু, শামিম পাটওয়ারি, স্কোয়ার লেগে শরীফুল, শামিম তানজিদ তামিম লং অনে, টিম ডেভিড 3 বলে 2 রান। শেখ মাহেদির বল লং হ্যান্ডেলে খেলেছেন, ব্যাটে বলে হয়েছে, বল গিয়ে আছড়ে পড়ছে গ্যালারিতে, একেবারে গ্যালারিতে দর্শকদের কাছে। ম্যাচের বল দর্শকরা যখন ছুঁয়ে দেখে সেটা তাদেরকে এক অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দেয়, কিন্তু এই বল যে এসছে টিম ডেভিডের ব্যাট থেকে ছুঁড়ে, এটা যদি তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে আসত, এই বল ধরার পর উচ্ছ্বাস কয়েক গুণ বেড়ে যেত। এনি হাও ছক্কা কনসিড করলেন শেখ মাহেদি, পাওয়ার প্লে শেষ ওভার, তারাও কিছু চান্স নিচ্ছে, 98 মিটার দূরত্বের ছক্কা, এত বড় ছক্কা আজকে আর কেউ মারেনি, 98 মিটার দূরত্বের ছক্কা মারা চারটিখানি কথা নয়, যা আছে শরীরে শুধুই শক্তি। যাচ্ছেন মাহেদি ব্যাকফুট পাঞ্চ কাভার পয়েন্টে, ডট বল টু এন্ড দ্য ওভার, পাওয়ার প্লের 6 ওভার শেষে অস্ট্রেলিয়া 47.2 উইকেটে, বাংলাদেশের ছিল ঠিক একই সময়ে 52.2 উইকেটে। তারপরেই বিপর্যস্ত ব্যাটিং এ পরের মাঝের 9 ওভারে 42 রান তুলতে হারিয়েছিল 5 উইকেট বাংলাদেশ। পরবর্তীতে কি ঘটবে সেগুলো শোনার জন্য আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গেই থাকুন, আর মাইক্রোফোনে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম।
2: অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধা শামসুল ইসলাম আপনাকে। টেকটাপ থেকে তেঁতুলিয়া এবং সিলেট থেকে সুন্দরবন, দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন আমাদেরকে শুনছেন, সকলকে আবারও প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ বেতার কমেন্ট্রি বক্স থেকে। বিশিষ্ট ফ্লাইট লাফটান মজিদুর রহমান ক্রিকেট স্টেডিয়াম, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলের মধ্যকার 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। আমাদেরকে পাচ্ছি ঋষাদকে, 58টি ম্যাচ খেলে 73 উইকেট, নাম্বার পাশে 18 রান দিয়ে 3টি উইকেট তিনি পেয়েছিলেন, বেস্ট বোলিং তার এটি। ঋষাদ তিনি যাচ্ছেন বোলিং এ, প্রান্তের দিকে কুপারকে দেখতে পাচ্ছি, অত্যন্ত ভালোভাবে ব্যাট চালাচ্ছেন তিনি, এখন পর্যন্ত 12 বল থেকে 20 রান করেছেন। পাওয়ার প্লে ওভারে খেলা শেষে 7ম ওভারে খেলাটা শুরু হবে, প্যাভিলিয়ন প্রান্ত থেকেই বল করবেন ঋষাদকে দেখতে পাচ্ছি, আর এই প্রান্ত থেকে কুপার তিনি বল করবেন। এবার কিন্তু ড্রাইভ করেছেন, অন ড্রাইভ রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন করলেন, রান একটি বাড়ল, 2 রান বাড়ল, অর্থাৎ 48 থেকে 49 এ পৌঁছে যাবে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ একটা ব্যস্ত সময় পার করছে ক্রিকেটে। আমরা দেখেছিলাম যে এর আগে নিউজিল্যান্ড বাংলাদেশ সফর করেছিল, পাকিস্তান বাংলাদেশ সফর করলো, এরপরে আমরা অস্ট্রেলিয়াকে দেখেছি, এরপর বাংলাদেশ আবার জিম্বাবুয়ে সফর করবে, সেখানে টি টোয়েন্টি ওয়ান ডে এবং টেস্ট ম্যাচ খেলা রয়েছে। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের মেয়েরাও কিন্তু অস্ট্রেলিয়ার সাথে খেলছে। শ্রোতা বন্ধুরা, প্রান্ত থেকে আবার ঋষাদ চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে। নারী টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ দলের নারীরা। ঋষাদ চলে যাচ্ছেন তার পরবর্তী বলটি করবেন। প্রথম বলে একটি রান তিনি দিয়েছেন। ওই প্রান্ত দিকে ডেভিডকে দেখতে পাচ্ছি, এবার কিন্তু জোরের সাথে খেলেছেন পয়েন্ট এবং কাভারের মাঝামাঝি জায়গা দিয়ে। সেখানে ফিল্ডারও ছিলেন, তো হৃদয়কে মনে হচ্ছে তিনি দৌড়ে গিয়ে ফিল্ডিংটা করলেন। পাটওয়ারি, হ্যাঁ শামীম পাটওয়ারি, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন। ততক্ষণে কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তনটা করে নিলেন অস্ট্রেলিয়া দলের ব্যাটাররা, বিশেষ করে কুপার এবং টিম ডেভিড। তারা কিন্তু একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করছে, এগারো রানের একটা পার্টনারশিপ কিন্তু দেখেছি দুই ব্যাটারের মধ্যে। ঋষাদ পরে বলটা আবার খেলছেন, অবশ্যই একটু বাইরে ড্রাইভটা করেছেন, অফ রান পাবেন, স্ট্রাইক ওভার অঞ্চলের দিকে বল চলে যায়। ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগে একটি দুটি রান কিন্তু যুক্ত করলেন, আরো দুটি রান যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া দলের। একান্নতে পৌঁছে গেছে দুই উইকেট হারিয়ে। কুপারের রানটাও বাড়ল, তিনি চোদ্দ বল থেকে তেইশে পৌঁছে গেছেন। ম্যাট ডেভিড তিনি ছয় বল থেকে নয়। বাংলাদেশ অন্যায় ম্যাচে জয়লাভ করেছিল ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এবার অবশ্য বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিয়ারহমান ক্রিকেট স্টেডিয়ামে আজকে প্রথম ম্যাচটাই অনুষ্ঠিত হচ্ছে। এবার কিন্তু আবার খেলেছেন, ভিতে খেললেন, রান পাবেন, লং আপে বলটা চলে যায়, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং হয়েছে, বল থেকেও একটি রান যুক্ত করলেন, দলীয় রান বাড়ল একটি। এই সাথে দলীয় রান বাউন্ন, দুই উইকেটে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ দল সংগ্রহ করেছিল সব কয়টি উইকেট হারিয়ে, অর্থাৎ ১৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে এখন পর্যন্ত। আশি বল থেকে আশি রান করতে হবে অস্ট্রেলিয়াকে জয়লাভ করতে হলে। ঋষাদ এ ওভার থেকে এখন পর্যন্ত তিনি পাঁচটি রান দিয়েছেন ওভারের আরেকটি বল, অর্থাৎ পঞ্চম বলটি তিনি করবেন। পঞ্চম বল নিয়ে প্যাভিলিয়ান প্রান্ত দিকে তিনি দৌড় শুরু করবেন, আর এই প্রান্ত দিকে টিম ডেভিড তিনি প্রস্তুত রয়েছেন, ডানহাতি ব্যাটার। এবার কিন্তু জায়গায় দাঁড়িয়ে সফটে ড্রাইভ করার চেষ্টা করেছেন, করলেন বটেই, সেখানে অবশ্য শর্ট কাভারের দিকে ফিল্ডার হচ্ছেন তাহিদ হৃদয়, তিনি ফিল্ডিং করলেন, এ বল থেকে রান নেওয়ার কোন সুযোগ নেই। ম্যাট ডেভিড এখন তার সংগ্রহ হচ্ছে সাত বল থেকে নয়, দলীয় রান বাউন্ন, দুই উইকেটে। সপ্তম ওভারের শেষ বলটাই করবেন ঋষাদ, চলে যাচ্ছেন তার বোলিং প্রান্তে, প্রান্ত দিকে অর্থাৎ প্যাভিলিয়ান প্রান্ত দিকে তিনি বল করছেন, বল করলেন, এবার কিন্তু লেফট কাট করে দিয়েছেন, ফিল্ডার রয়েছেন একজন, সেখান থেকে শরীফুল ইসলাম ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন ডট বলের মধ্যে দিয়ে। সপ্তম ওভারে খেলাটাও শেষ হয়ে গেল, সাত ওভার শেষে বাউন্ন, দুই উইকেটে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, যেটি বলছিলাম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন, আপনাদের আরেকবার প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমি মির্জা ফরিদ, আমাদের সাথে রয়েছেন সৈয়দ শামসুল ইসলাম, জামিলুর রহমান, আমরা আপনাদের সাথে সঙ্গ দিচ্ছি। বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম, বন্দরনগরী চট্টগ্রাম আমরা বলি, সাগরিকায় অবস্থিত এই স্টেডিয়ামটি। ফ্লাশ লাইটের আলো অনেক আগেই জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রান্ত দিকে দেখতে পাচ্ছি বোলিংটা কে করবেন সেটা আপনাদেরকে জানাবো। এই প্রান্ত দিকে আব্দুল গফর সাকলাইনকে দেখতে পাচ্ছি, দলনায়ক তাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন তাহিদ হৃদয়, তিনি দলনায়কের দায়িত্ব পালন করছেন। লিটন কুমার দাস নিয়মিত যিনি দলনায়ক, তিনি কিন্তু আজকের ম্যাচে নেই। কুপারকে দেখতে পাচ্ছি, কুপার কালনি, তিনি খেলবেন পনেরো বল থেকে চব্বিশ, বাউন্ন, দুই উইকেটে। এই প্রান্ত থেকে, হ্যাঁ মিডিয়া প্রান্ত থেকে সাকলাইন গফর তিনি খেলবেন, গফর সাকলাইন, আব্দুল গফর সাকলাইন। এই ওভারের প্রথম বলটা নিয়ে তিনি দৌড় শুরু করলেন এবং তার ইনিংসের প্রথম বল দৌড় শুরু করলেন, বল করলেন, অবস্থা একটু বাইরে খেলেছেন, শেষ পর্যন্ত পয়েন্টের দিকে বল চলে যায়। ফিল্ডার আছেন সেখানে ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই দুব্যাটার তারা কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তন করলেন। রান একটি হল সাকলাইনের প্রথম বল থেকে, একটি রান তিনি দিলেন। বিশেষ করে টিম ডেভিডকের কথা বলতে হয়, তিনি পৌঁছে গেছেন ন রানে, ষোলো বল থেকে পঁচিশ। কুপারকে দেখতে পাচ্ছি, তিনি এখন পর্যন্ত তার সংখ্যাটাই এখন পর্যন্ত বেশি, দুজন ব্যাটার যারা আউট হয়েছেন, মিচেল মার্শ তিনি ১৩ রান করেছিলেন, স্যার জস ইংলিশ ৫ রান করে প্যাভিলিয়নে চলে যান। এরপরে দু ব্যাটার তারা কিন্তু একটা পার্টনারশিপ গড়ে তুলেছে, ১৫ রানের একটি পার্টনারশিপ এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি দু ব্যাটারের মধ্যে। প্রান্ত দিকে আব্দুল গফর সাকলাইন, ফিল্ডিং এর অবস্থান তার জন্য অফ সাইডে এক দুই তিন চার পাঁচ জনকে রেখেছেন, অন সাইডে চারজন স্লিপ নেই, উইকেট রক্ষক যিনি রয়েছেন পারভেজ ইমন। সাকলাইন দৌড় শুরু করলেন, তিনি লম্বা ডানা পাম্পারকে অতিক্রম করলেন, বল করলেন, ভালো লেন্থের বল ছিল, শেষ পর্যন্ত ব্যাটটাকে কাট করে দিলেন, বল চলে গেল থার্ড ম্যান অঞ্চলের দিকে, ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন। ততক্ষণে আরেকটি রান যুক্ত হল, এরই সাথে দলীয় রানটাও বাড়ল। ভালো বল ছিল, ব্যাটটাকে ওয়াও কি চমৎকার বল করেছিলেন শেষ পর্যন্ত আব্দুল গফার সাকলায়েন। তিনি কিন্তু এই বলটাকে ওই প্রান্ত দিকে, বিশেষ করে টিম ডেভিড এর কথা বলতে হয়, কলিন কুপার পরে বলটা প্রস্তুত, তিনি এই প্রান্ত দিকে ব্যাটার। এবার কিন্তু আবারও জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালাতে চেষ্টা করেছিলেন, বল এবং ব্যাট কোনটাই সাড়া দেয়নি। উইকেট রক্ষক যিনি ছিলেন পারভেজ হাসান ইমাম, তিনি সাড়া দিয়েছেন, এ বল থেকে কোন রান নেই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। যারা ক্রিকেটকে ভালোবাসেন, ক্রিকেট যাদের লালিত স্বপ্ন, স্বপ্ন নিয়ে যারা ওই প্রান্তে বসে রয়েছেন, আপনাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশ দল আজকে টসে জয়লাভ করেছিল এবং টসে জয়লাভ করে প্রথমেই ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছিল এবং দিন শেষে বাংলাদেশে 131 রান সংগ্রহ করেছে। সেই জবাব দিতে গিয়ে আবার কিন্তু খেলেছেন এবং শেষ পর্যন্ত এক ড্রপ, দুই ড্রপ এবং লং অফ দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে, 6 রান। কুপারের কথা বলছিলাম, 149 করেছিলেন শেষ ওয়ানডে ম্যাচে, যেখানে দলকে তিনি জিতিয়েছিলেন। সেই ব্যাটার কিন্তু রয়েছেন, কি অসাধারণ ব্যাটটাই তিনি করে যাচ্ছেন এই মুহূর্তে, 29 রান করেছেন কুফার্ড। ওই প্রান্ত দিকে আবারও চলে যাচ্ছেন আব্দুল গফার সাকলাইন, মেজে প্রান্ত দিকে তিনি বল করেন। এখন পর্যন্ত এই ওভারে তিনি বেশ কটি বল করেছেন, আবার কিন্তু জোরের সাথে খেলার চেষ্টা করেছিলেন জায়গায় দাঁড়িয়ে, এ বলটাকে অবশ্যই খেলতে পারেননি, যা রান পেলেন না, রান্নার মতো সুযোগটা তৈরি হয়নি। উইকেট রক্ষক পারভেজ ইমন, তার কাছে বলটা চলে যায় ডট বল। এখন পর্যন্ত ওভার থেকে 6 রান এসেছে আব্দুল গফার সাকলাইন, প্রথম ওভার করতে এসে এখন পর্যন্ত 5 বল তিনি করেছেন, 5 বল থেকে 6 রান তিনি দিয়েছেন, লক্ষ্যমাত্রা 132। বাংলাদেশ দল প্রথমে ব্যাট করে 131 রান সংগ্রহ করেছিল, ওভারের শেষ বলটা করলেন, এবার কিন্তু সোজা ব্যাটে খেলেছেন। শেষ পর্যন্ত বলটাকে হাত দিয়ে তিনি প্রথম চেষ্টা করেছিলেন, পরবর্তী সময় পা দিয়ে তিনি আটকালেন, কোন রান পেলেন না, ডট বলের মধ্য দিয়ে অষ্টম ওভারে খেলাটা শেষ হয়ে গেল। আজকের দিন আমরা যদি দেখি, অ্যাডাম জাম্পা তিনি 3 উইকেট পেয়েছিলেন, এছাড়াও ডেভিস তিনি পেয়েছিলেন 3, আমরা দেখি জনসন 1 উইকেট পেয়েছিলেন, নিখিল চৌধুরী তিনি 1 উইকেট পেয়েছিলেন এবং ম্যাট তিনিও 1 উইকেট লাভ করেন। বাংলাদেশের পক্ষে সৌম্য সরকার 17 রান করেছিলেন, তানজিম তামিম 10 রান করেছিলেন, এছাড়াও সাইফ হাসান 20, পারভেজ ইমন 10 রান করেছিলেন, তহিদ বিদয় 8 রান করেছিলেন, শামীম পাটোয়ারি 1 রান করেছিলেন, মেহেদি শেখ মেহাদি তিনি করেছিলেন 29 রান, রিশাদ 3 রান করেছিলেন, মুস্তাফিজুর 7 এবং শরীফুল ইসলাম 7 রান করেন এবং আব্দুল গফার সাকলাইন তিনি 10 রান করেছিলেন। ওই প্রান্ত থেকে রিশাদ তিনি বল করবেন, এর আগেও তিনি বল করেছিলেন, বল করলেন, এবার কিন্তু পয়েন্টে খেলেছেন, পয়েন্টে ফিল্ডার রয়েছেন একজন, তিনি ফিল্ডিং করলেন, ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটাররা তারা কিন্তু জায়গার পরিবর্তনটা সেরে নেবেন। বিশেষ করে অভিজ্ঞ ব্যাটার আমরা বলব কুপার রয়েছেন, তিনি এখন পর্যন্ত তার সংগ্রহ হচ্ছে 20 বল থেকে 29, এছাড়াও টিম ডেভিড 10 বল থেকে 11, দলীয় রান 59 2 উইকেটে। 71 বল থেকে 73 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। রিশাদের প্রথম বল থেকে 1 রান সংগ্রহ করেছে, দ্বিতীয় বলটা তিনি করবেন, ব্যাটসম্যান প্রান্ত দিকে নয় মিডিয়া প্রান্ত দিকে ব্যাটার রয়েছেন। এবার কিন্তু ভালো বল ছিল, ঠিকভাবে খেলতে পারেননি কুপার, দেখে শুনেই খেলতে হবে তাকে, সেটি করছেন এখন পর্যন্ত। পাশাপাশি বাংলাদেশের যারা বোলাররা রয়েছেন তারা কিন্তু উইকেট তুলে নেওয়ার যে একটা চেষ্টা সেটি কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান আজকের দিনে তারা কিন্তু নিজেদেরকে প্রমাণ করেছেন। এছাড়াও রিশাদকে একটু উইকেট তুলে নিতে হবে, দেখা যাক তিনি কি করতে পারেন। তৃতীয় বলটা এবার কিন্তু জোরে হাঁকিয়েছেন, শেষ পর্যন্ত বল চলে যাবে কিনা সীমানার বাইরে, এবং সেটি হল, এবং শেষ পর্যন্ত 6 হবে কিনা একটু দেখে নিতে হবে। আম্পায়ার যিনি রয়েছেন মাসুদুর রহমান, এবং তার কাছ থেকে আমরা একটু দেখব। রিশাদ তিনি তাকিয়ে রয়েছেন, বলটাকে পাঠিয়েছিলেন লং অফের উপর দিয়ে সীমানার বাউন্ডারি লাইনের কাছাকাছি, সেখানে ফিল্ডারও ছিলেন, বাউন্ডারি লাইনের যে দড়িটা দেওয়া রয়েছে সেই জায়গা থেকে বলটাকে তিনি যখন ধরলেন, শেষ পর্যন্ত ধরে বলটাকে ছুড়ে মারলেন অপর প্রান্তে, সেটি কিন্তু বারবার দেখানো হচ্ছে, বিশেষ করে আজকের দিনে বাংলাদেশের একটা ব্যাটিং বিপর্যয় দেখেছি, সেই জায়গাটিকে বোলাররা একটা চাপ সৃষ্টি করতে হবে, রিশাদ সেটি করার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত এখনো কিন্তু আমরা অপেক্ষায় রয়েছি। সৌম্য সরকার ছিলেন সেখানে একজন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার হিসেবে, তিনি খেলে থাকেন, চমৎকার ব্যাট করে থাকেন তিনি। সৌম্য সরকার তিনি ফিল্ডার সেখানে ছিলেন, বারবার কিন্তু দেখানো হচ্ছে সেটি, এখনো পর্যন্ত টিভি এম্পায়ার গাজী সোহেল তার কাছ থেকে কোন সংকেত আসেনি।

ইসলাম প্রথমে খালি চোখে যে ছক্কা হয়েছে সেটি হল শেষ পর্যন্ত একটি ছক্কা কিন্তু আদায় করে নিলেন। এই কুপারের কথা বলছিলাম, 35 তিনি সংগ্রহ করেছেন এখন পর্যন্ত 22 বল থেকে। দলীয় রান অস্ট্রেলিয়ার 65-2 উইকেটে, নবম ওভারে খেলা চলছে এখন পর্যন্ত ইনিংসে। রিশাদ কিন্তু একটি এই ওভার থেকে একটি ছয় তার কাছ থেকে দেখেছি, পরে বলটা করলেন, বিদে খেলেছেন, অন ড্রাইভ করেছেন, রান পাবেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন হবে। এই ব্যাটারের মধ্যে অর্থাৎ আমরা দেখেছি টিম ডেভিড এবং কুপারের মধ্যে একটা পার্টনারশিপ কিন্তু হয়েছে, 39 রানের একটা পার্টনারশিপ তারা একটা জুটি করতে সক্ষম হয়েছে। ক্রিকেট হচ্ছে জুটির খেলা, 68 বল থেকে 66 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে, দ্রুত উইকেট তুলে নিতে হবে। আবারও খেললেন সোজা ব্যাটে, এবার অবশ্য রান পাবেন না, ড্রাইভ করে দিয়েছেন, শর্ট মিড হবে, হৃদয় রয়েছেন, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই দু ব্যাটার তাদেরকে থামাতে পারেননি। ডেভিড এবং কুপারের মধ্যে একটিবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, রান বাড়ল 67 উইকেটে। নবম ওভারে খেলা চলছে, নবম ওভারের শেষ বলটা করবেন রিশাদ, প্যাভিলিয়ন প্রান্ত থেকে তিনি বল করছেন, মিডিয়া প্রান্ত থেকে ব্যাটার প্রস্তুত কুপার, তিনি ফিল্ডিং এর অবস্থান দেখে নিলেন তার বাহাতি ব্যাটার, এবার কিন্তু খেললেন সোজা ব্যাটে খেলেছেন, এবার অবশ্য লঙ্গানের দিকে পাঠিয়ে দিয়েছেন, ভিতে খেলেছেন, রান পাবেন, একটিবারের জন্য জায়গার পরিবর্তন হয়েছে, রান একটি বাড়ল, দলীয় রান 68 উইকেটে, নবম ওভারে খেলাটাও শেষ হয়ে গেল। রিশাদ দুবার বল করেছেন, মেডেন নেই, 15 রান দিয়ে কোন উইকেটের দেখা এখন পর্যন্ত পাননি। শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে যুক্ত হলেন বাংলাদেশ বেতার সাথে, যারা যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে দিতে চাই, বাংলাদেশ দল আজকে টসে জয়লাভ করেছিল এবং টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছিল। বাংলাদেশের ব্যাটাররা আজকে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। শরীফুল ইসলাম দুবার বল করেছেন, 17 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন, মোস্তাফিজুর দুবার 13 রান দিয়ে একটি উইকেট পেয়েছেন, শেখ মেহেদি তিনি দুবার বল করেছেন, 16 রান দিয়ে কোন উইকেট নেই, রিটার দুবার 15 রান উইকেট নেই, এবং সাকলাইনকে দেখেছি তিনি এক ওভার বল করেছেন, তিনি অবশ্য 6 রান দিয়েছেন, তার নামের পাশে কোন উইকেট নেই। সাকলাইন দৌড় শুরু করলেন তিনি মিডিয়া প্রান্ত দিকে, এবার দুলে মারার চেষ্টা, শেষ পর্যন্ত বলটা চলে গেল কিনা, হ্যাঁ তাই হল, সরাসরি বল চলে গেল সীমানার বাইরে, আরেকটি ছক্কার মার কিন্তু লক্ষ্য করলাম কুপারের বার থেকে, তিনি কিন্তু দেখে শুনেই খেলছেন, হাত খুলে খেলছেন, আসলে একটা ছন্দময় ব্যাটিংটাই তার কাছ থেকে দেখতে পাচ্ছি সাগরিকাতে। দলীয় রান এখন পর্যন্ত তাদের যে সংগ্রহ সেই জায়গা থেকে অত্যন্ত বুদ্ধিদীপ্ত ব্যাটটা করে চলেছেন, পার্টনারশিপটাও তাদের ভালো হচ্ছে, এই মুহূর্তে 74 পৌঁছে গেছে। পরে বলটা আবার কিন্তু খেললেন বাস ড্রাইভ, শেষ পর্যন্ত লং আপ এবং লঙ্গনের মাঝে যে জায়গাটা ছিল ফাঁকা জায়গা, সেই জায়গা দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে, আরেকটি চারের মার, এর আগের বলটা ছয়, এই বল থেকে চার। শরীফুল এবং তামিম শুধু চেয়ে চেয়ে দেখলেন, তারা চেষ্টা করলেন বটে, চেষ্টা করলেই কি হবে, বলের গতি এতটাই বেশি ছিল যে শেষ পর্যন্ত বলটা চলে গেল সীমানার বাইরে আরো 4 রানের জন্য। অত্যন্ত বুদ্ধিদীপ্ত ক্রিকেটটাই দেখতে পাচ্ছে এই মুহূর্তে কুপার কলনি, অত্যন্ত চমকপ্রদ ব্যাটটাই তিনি করে যাচ্ছেন। সাকলাইনের পরের বল আবার তুলে মেরেছেন, এবার দেখা যাক কি হয়, ক্যাচ হবে কিনা শরীফুল, এবং সেটি হল লঙ্গনের যে জায়গাটা সেই জায়গায় কিন্তু আমরা দেখেছিলাম মিড উইকেট থেকে একটু দূরে শরীফুল ইসলাম বলটাকে তালুবন্দি করলেন, এবং ওই কুপারের কথা বলছিলাম যিনি অসাধারণ ব্যাটটাই করে চলেছিলেন, 47 রান করে তিনি শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন, 27 বল থেকে 47 যা করার তিনি কিন্তু করেই ফেলেছেন, 27 বল থেকে 47 রান করেছেন, কি অসাধারণ ব্যাটিংটাই না তিনি করেছেন, বুদ্ধিদীপ্ত ব্যাটটা করেছেন শেষ পর্যন্ত। শরীফুলের হাতে ক্যাচ দিয়ে সাকলাইনের বলে কিন্তু আউট হয়ে গেলেন, এবং 78 রানের মাথায় তৃতীয় উইকেটের পতনটা ঘটল অস্ট্রেলিয়া দলের, 63 বল থেকে 54 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। একটা ভালো ক্রিকেট কিন্তু লক্ষ্য করেছে অস্ট্রেলিয়ার কাছ থেকে, বিশেষ করে বাংলাদেশের ব্যাটারদের কথা যদি বলি, আজকের দিনে ব্যাটাররা তারা ছন্দময় ব্যাটিংটা করা সেটি কিন্তু দেখিনি, একমাত্র মেহেদি, শেখ মেহেদি তিনি করেছিলেন 29 রান, এছাড়াও সাইফ হাসান 20, পারভেজ ইমন 10 রান করেছিলেন, শরীফুল তিনি 7 রান করেছিলেন, মোস্তাফিজুর 7 রান করেছিলেন, আব্দুল গফার সাকলাইন তিনি 10 রান করেছিলেন, শামীম পাটোয়ারি।

0: তারা কিন্তু ভালো খেলতে পারেননি। রিশাদ মাত্র 3 রান করেন, শামিম পাটোয়ারি তিনি 1 রান করেছিলেন। তহিদ হৃদয় তিনি শুরুটা ভালো করেছিলেন 4 দিয়ে এবং শেষ পর্যন্ত তিনি মাত্র 8 রান করে আউট হয়ে যান। সৌম্য সরকার তিনি 17 রান করেন। দিন শেষে বাংলাদেশ 131 করেছিল সবকটি উইকেট হারিয়ে 19 ওভার তারা খেলেছিল। সেই জবাব দিতে গিয়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দল তারা 3টি উইকেট হারিয়েছে 78-3 উইকেটে। বাংলাদেশের পক্ষে শরীফুল ইসলাম 1টি উইকেট লাভ করেন। আব্দুল গফর সাকলাইন তিনি তো কুপারকে আউট করে দিলেন এবং সাহাবিজুর রহমান তিনি 1টি উইকেট আজকের দিনে লাভ করেন। 3 জন বোলার ফাস্ট বোলার তারা 3টি উইকেটই কিন্তু ভাগাভাগি করে নেন। সেই জায়গা থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দল তারা কিন্তু বলবো একটু হলেও পিছিয়ে রয়েছে। এখনো অস্ট্রেলিয়া দলের 7 জন ব্যাটার কিন্তু রয়েছেন। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলের মধ্যে 3টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে আজকে প্রথম টি-20 ম্যাচ, এরপরে 19 এবং 21 তারিখে আগামী 21 তারিখে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দল একটা ব্যস্ত সময় পার করছে ক্রিকেটে, এরপর বাংলাদেশ দল তারা জিম্বাবুয়ে সাপোর্ট করবে। জিম্বাবুয়ে সফর 28 তারিখ থেকে তাদের প্রথম টেস্টে তারা হারারেতে প্রথম টেস্টে অংশগ্রহণ করবে। খেলা কিন্তু আবারও শুরু হবে, ছোট একটা পানি পানের বিরুদ্ধে কিন্তু যখন উইকেটটা পড়ে সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি খেলা শুরু হয়ে যাবে আবারও। এই প্রান্ত দিকে সাকলাইন যার কথা বলছিলাম, আব্দুল গফর সাকলাইন আজকের দিনে তিনি ব্যাট হাতে মাত্র 10 রান করেছিলেন 10 বল থেকে, এটি উইকেট তিনি লাভ করলেন, বড় এটা উইকেট নামের পাশে যুক্ত করেছেন তিনি। তিনি এখন মিডিয়া প্রান্ত দিকে দৌড় শুরু করবেন। আর প্যাভিলিয়ন প্রান্ত দিকে নতুন করে নতুন ব্যাটার কে এসেছেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিব। ডাইন শোকে দেখতে পাচ্ছি ম্যাট ডাইন শো, তিনি এসেছেন, তিনি জুটি পাঠবেন টিম ডেভিডের সঙ্গে। যেটি বলছিলাম 63 বল থেকে 54 রান করতে হবে দলকে জয়লাভ করতে হলে। আব্দুল গফর সাকলাইন পরে বলটা নিয়ে তিনি দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু ভালো লেন্থের বল ছিল, স্টাম্পের মধ্যেই দেখে শুনে খেলেন ম্যাট ডাইন শো। এ বল থেকে অবশ্য রান নেওয়ার কোন সুযোগ নেই, রান পেলেন না 78-3 উইকেটে। 62 বল থেকে 54 করতে হবে দলকে জয়লাভ করতে হলে। বন্দরনগরী চট্টগ্রাম বিশিষ্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দলের মধ্যকার 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচ। সাকলাইন পরে বলটা নিয়ে আবারও দৌড় শুরু করলেন, বল করলেন, এবারে কিন্তু স্টাম্পের মধ্যে একটু আড়াআড়ি ভাবে খেলার চেষ্টা করেছিলেন, শেষ পর্যন্ত অবশ্য গালি অঞ্চলের দিকে বল চলে যায়, রান পাবেন না। রিশাদ ছিলেন ফিল্ডার, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন ডট বল, এ বল থেকে রান নেওয়ার কোন সুযোগ নেই। ক্রিকেট মানেই যে পার্টনারশিপ সেটি কিন্তু লক্ষ্য করলাম, বিশেষ করে ডেভিড এবং কুপারের মধ্যে একটা চমকপ্রদ পার্টনারশিপ গড়ে তুলেছিল। আবারও সাকলাইন পরে বলটা নিয়ে তিনি দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করলেন, বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ছিল, আলতো করে ঘুরিয়ে দিয়েছেন অনসাইডে, রান পাবেন না, রানার সুযোগ অবশ্য নেই। ডট বলের মধ্যে দিয়ে কিন্তু ওভার শেষ হয়ে গেল 10 ওভার শেষে 78-3 উইকেটে 60 বল থেকে 54 করতে হবে। আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আপনাদের সাথে যুক্ত রয়েছি আমরা 3 জন, শ্রদ্ধা শামসুল ইসলাম, জামিলুর রহমান এবং আমি মির্জা ফরিদ। যে যেখান থেকে শুনছেন দেশ এবং দেশের বাইরে সকলকে আবারও বাংলাদেশ বেতার কমিটির বক্তের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। যারা এই মুহূর্তে যুক্ত হলেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ দল আজকে প্রথমে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে 131 রান সংগ্রহ করেছিল। 131 রানের জবাব দিতে গিয়ে অস্ট্রেলিয়া দল এখন করেছে 78-3 উইকেটে 10 ওভার শেষে। ওই প্রান্ত থেকে আবারও রিশাদ তিনি বল করবেন, প্যাভিলিয়ান প্রান্ত থেকে তিনি বল করবেন, মিডিয়া প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন, বল করলেন, এবার কিন্তু স্টাম্পের মধ্যেই ভঙ্গি ছিল রক্ষণাত্মক ডেভিড, টিম ডেভিড তিনি খেললেন, রান পাবেন না 12 বল থেকে 12। অপর প্রান্তে ম্যাট তিনি রয়েছেন, এখন পর্যন্ত রানের খাতা তিনি খুলতে পারেননি। রিশাদ পরের বলটা এবার কিন্তু জোরের সাথেই খেলেছেন, লং আউটের দিকে পাঠিয়েছেন, একটি বারের জন্য জায়গার পরিবর্তন হবে, এর সাথে রান একটি যুক্ত হল। টিম ডেভিডের ব্যাট থেকে রানটা এসেছে, তিনি পৌঁছে গেলেন 13 বল থেকে 13 তার সংগ্রহ 79-3 উইকেটে। ম্যাট তিনি এখন ব্যাট করবেন, ওই প্রান্ত থেকে নয়, এই প্রান্ত থেকে, মিডিয়াম প্রান্ত থেকে তিনি ব্যাট করবেন। রিশাদ প্যাভিলিয়ন প্রান্ত থেকে বল করবেন। ফিল্ডিং এর অবস্থান অফ সাইডে এক দুই তিন চার পাঁচ জনকে রেখেছেন, স্লিপে কোন ফিল্ডার নেই, অফ সাইডে চারজন। রিশাদ বল করলেন, এবার কিন্তু লেগ স্টাম্পের উপরে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা কলেগের দিকে। ফিল্ডার হচ্ছেন এইস মোস্তাফিজুর রহমান, তিনি ফিল্ডিং করলেন, এই বল থেকে অবশ্য রান পেলেন না। ওভার থেকে এখন পর্যন্ত তিনটি বল করেছে, একটি রান পেয়েছে, দুটি বল ডট রিশাদ। রিশাদ হয়তোবা এই ওভার থেকে একটি উইকেট তুলে নেবেন তিনি, তার কাছ থেকে একটি উইকেট আমরা আশা করতেই পারি। চতুর্থ বলটি তিনি করবেন, মাঠ তিনি প্রস্তুত রয়েছেন। হৃদয়কে কিন্তু স্লিপ আনা হয়েছে, এবার কিন্তু আবার ঘুরিয়ে দিয়েছেন স্কোর লেগ অঞ্চল দিয়ে। শেষ পর্যন্ত তানজিদ তামিম, তিনি অবশ্য ফিল্ডার, তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন। ততক্ষণে দু ব্যাটার তারা একবারের জন্য জায়গার পরিবর্তনটা করে নিলেন, একটি রান আসলো, এরই সাথে দলীয় রান একটি বাড়ল, আশিতে পৌঁছে গেছে তিন উইকেটে। এগারোতম ওভারে খেলা চলছে, এগারোতম ওভারের পঞ্চম বলটি রিশাদ, এবার কিন্তু জায়গা বানিয়ে খেলার চেষ্টা, স্ট্রাক আভার অঞ্চলের দিকে পাঠিয়ে দিয়েছেন, রান পাবেন। দুজন ব্যাটার তারা কিন্তু একে অপরের মধ্যে জায়গার পরিবর্তনটা সেরে নিলেন, একটি রান যুক্ত হল, এরই সাথে আরো একটি রান বাড়ল, দলীয় রান একাশি তিন উইকেটে, তিন উইকেটে। পার্টনারশিপ এখন পর্যন্ত সংগ্রহ করেছে তিন রান। ওভারের শেষ বলটা এবার কিন্তু খেলেছেন আবারও আন সাইডে, মিড উইকেটের দিকে বল চলে যায়, সেই জায়গা থেকে ফিল্ডার কর্তৃক ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগেই ব্যাটাটা কিন্তু আরেকবারের জন্য জায়গার পরিবর্তন, একটি রান যুক্ত হয়েছে, ব্রাশিতে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া দল, তিন উইকেট হারিয়ে এগারো ওভার শেষে। দুজন ব্যাটার তারা কিন্তু এই মুহূর্তে রয়েছে, বিশেষ করে ম্যাট রেনশো এবং রয়েছে টিম ডেভিড, তারা দেখে শুনেই ব্যাট করছেন। বিশেষ করে আজকের দিনে আমরা দেখেছি কুফার, তিনি কিন্তু যা করার তা করেছেন, ২৭ বল থেকে ৪৭ করেছেন, জস ইংলিশ পাঁচ বল থেকে পাঁচ রান করেছিলেন, মিচেল মার্স তিনি ১৪ বল থেকে ১৩ রান করে তারা অবশ্য প্যাভিলিয়নে চলে যান। নতুন করে আমরা দেখেছি ম্যাট রেনশো, তিনি এসেছেন জুটি বেঁধেছেন ডেভিডের সঙ্গে, এখন পর্যন্ত তার সংগ্রহ হচ্ছে ৬ বল থেকে ২, তিনি এখন ব্যাট করবেন। আর ওই প্রান্তের দিকে নয়, এই প্রান্তের দিকে আবারও বল হাতে যাকে দেখতে পাচ্ছে তিনি হচ্ছেন শেখ মেহেদি, তিনি বল করবেন। এখন পর্যন্ত নামের পাশে কোন উইকেট নেই। ওভারের প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করলেন, বল করলেন, সোজা ব্যাটে খেলেছেন, শেষ পর্যন্ত বলাস ড্রাইভ, সাকলাইন তিনি ফিল্ডিং করলেন, আব্দুল গফার সাকলাইন ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠালেন, ততক্ষণে একটি রান যুক্ত হল। দর্শক সমাগম উল্লেখযোগ্য, সাগরিকা অবস্থিত চট্টগ্রাম, বান্দরনগরী চট্টগ্রাম, বিশিষ্ট ফ্লাইট ল্যাপটন মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, এটি উইকেটের জন্য দর্শকরা তারা কিন্তু তাকিয়ে রয়েছে, যারা আমাদের কথা শুনছেন তারাও কিন্তু কান পেতে একটি উইকেট তারাও চাচ্ছেন। আবারও দৌড় শুরু করলেন, বল করলেন, এবার কিন্তু তুলে মারার চেষ্টা, মেরেছেন, এবং আমরা যে প্রান্তের দিকে কথা বলছি, লং আপ এবং লঙ্গনের মাঝামাঝি জায়গায় দিয়ে বোলারের মাথার উপর দিয়ে বলটাকে পাঠিয়ে দিলেন সরাসরি সীমানার বাইরে, ছক্কা। দেখার মতো, সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না, কি অসাধারণ ছক্কার মার তিনি উপহার দিলেন। এবার অবশ্য ৯৪ মিটার দূরত্বে বলটা আসতে পড়ল, এর আগে দেখেছিলাম কুপার তিনি ৯৮ মিটার দূরত্বে বলটা দিয়েছিলেন, সেই জায়গা থেকে বাংলাদেশের সংগ্রহটা ১৩১ করেছে তারা মাত্র। পরের বল আবার তুলে মেরেছেন, এবার ক্যাচ হওয়ার সম্ভাবনা, তাজিদ তামিম, এবং সেটি হল, এবং আউট হয়ে গেলেন। এরই সাথে চতুর্থ উইকেটের পতন ঘটল টিম ডেভিড, তিনি কিন্তু আউট হয়ে গেলেন সাকলাইনের বলে। এখানে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে, এবং এরই সাথে চতুর্থ উইকেটের পতন ঘটে গেল ৮৯ রানে, চতুর্থ উইকেটের পতন ৮৯ ৪ উইকেটে। অস্ট্রেলিয়া দলের সংগ্রহ। যেটি বলছিলাম একটি উইকেটের গল্প কথা, কে সেই উইকেটটি নিবে, শেষ পর্যন্ত সেই কাজের কাজটি করতে সক্ষম হয়েছেন। এখানে ওই শেখ মাহাদির কথা বলছিলাম, তার কাছ থেকে একটি উইকেট আমরা পাব, সেটি কিন্তু তিনি আদায় করলেন এবং তার নামের পাশে একটি উইকেট আমরা দেখলাম। এরই সাথে চতুর্থ উইকেটের পতন ঘটে গেছে, নতুন করে নতুন ব্যাটার মাঠে প্রবেশ করেছে, নিখিল চৌধুরীকে দেখতে পাচ্ছি। নিখিল তিনি মাঠে জুটি বাঁধবেন, শেখ মাহাদি তিনি কিন্তু এই মুহূর্তে একটি উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাসটা তিনি ফিরে পেয়েছেন এই মুহূর্তে চট্টগ্রাম সাগরিকাতে। দর্শকরা কিন্তু নড়েচড়ে বসেছেন একটি উইকেটের কথা যখন বলছিলাম, যে একটি উইকেট খুবই জরুরি হয়ে পড়েছে, সেই জায়গা থেকে শেখ মাহাদি তিনি কিন্তু উইকেটটি তুলে নিলেন এবং এরই সাথে চতুর্থ উইকেটের পতনের পর বাংলাদেশের ফিল্ডাররা তারা কিন্তু উৎফুল্লিত হয়েছে এই মুহূর্তে, আনন্দিত। এই মুহূর্তে তানজিদ তামিমের কথা বলছিলাম, তিনি ক্যাচটা লুপি নিয়েছিলেন, এগারো ওভার শেষে ১২তম ওভারে খেলা চলছে, পরে বলটা করলেন, এবার কিন্তু দেখে শুনে খেলেছেন, নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, এ বল থেকে অবশ্যই রান নেওয়ার কোন সুযোগ নেই। শেখ মাহাদি চলে যাচ্ছেন তার পরের বলটা নিয়ে, মেজে প্রান্ত থেকে তিনি বল করবেন, ক্যাভিলান প্রান্ত থেকে ব্যাটার প্রস্তুত রয়েছেন, ছোট্ট রান আপ বল করলেন, এবার কিন্তু অনসাইডে খেলেছেন, মিড উইকেট অঞ্চলের দিকে বল চলে যাচ্ছে, একজন ফিল্ডার দৌড়ি গিয়ে ফিল্ডিং করলেন, সেখানে তৈদ হৃদয় তিনি ফিল্ডিং করে বলটাকে তুলে ফেরত পাঠানোর আগে দুই ব্যাটার তারা কিন্তু একটিবারের জন্য জায়গার পরিবর্তন করলেন। এর সাথে আরেকটি রান যুক্ত হল, দলীয় রান পাল ৯০ উইকেটে। শেখ মেহেদি আবার যাচ্ছেন তার বোলিং প্রান্তে, ওই প্রান্ত থেকে ব্যাটার তিনি প্রস্তুত রয়েছেন, ডেভিড কুপার এখন পর্যন্ত আমরা দেখেছি ৪ জন ব্যাটার সাজ ঘরে ফিরে গেছেন, তিনি ব্যাট করবেন, ৭ বল থেকে ৩ রান করেছেন, এবার কিন্তু বল করলেন, লেগ স্টাম্পের উপরে খেলেছেন এক্সট্রা কভার অঞ্চলের দিকে, রান পাবেন এবং এরই সাথে ১২তম ওভারে খেলাটা শেষ হয়ে গেল। ১২ ওভার শেষে ৯২ উইকেটে ৪৮ বল থেকে ৪২ রান করতে হবে। আর এই যখন অবস্থা, আমন্ত্রণ জানাবো জামিলুর রহমান আপনাকে।
1: অনেক অনেক ধন্যবাদ মির্জাফর। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার। অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ দলের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ম্যাচটি টসে জিতে বাংলাদেশ দল ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেষ পর্যন্ত ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়েছে। সর্বোচ্চ রান আজকে করেছেন শেখ মেহেদি হাসান, ২৯ করেছিলেন। দ্বিতীয় সর্বোচ্চ সৌম্য সরকার ১৭ রান করেছিলেন। ১৩২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দল এখন পর্যন্ত সংগ্রহ করেছে ৯২ উইকেটে ১২ ওভার শেষে। শরীফুলের হাতে বল তুলে দেওয়া হয়েছে, শরীফুল প্রথম স্পেলে দু ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট লাভ করেছিলেন। ফরেন প্রান্ত থেকে অর্থাৎ প্যাভিলিয়ন প্রান্ত থেকে বামহাতি পেসার শরীফুল, আর্সেন ব্যাটারের ক্ষেত্রে নিখিল চৌধুরী, ডানহাতি ব্যাটার শরীফুল অ্যাওয়ে সুইং একটা গুড লেংথের ডেলিভারি দিয়েছিলেন, সামনে ব্যবহার করে সাফ হ্যান্ডে কাভারে পুশ করেছেন, কাভার ফিল্ডার অবশ্য মিস করেছেন। ডিপারে সুপার কাভার থেকে শেখ মেহেদি যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে একবারের জন্য জায়গা বদল করলেন ব্যাটার নিখিল চৌধুরী। নিখিল চৌধুরী পৌঁছে গেলেন ব্যক্তিগত দু রানে, দলীয় রান বাড়ল এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৯৩ উইকেটে। কারেন্ট রান রেট ৭.৬৪, রেকর্ড রান রেট কিন্তু অনেক কম ৪.৯৮। ফিল্ডিং এর ফাইন টিউনিং হচ্ছে ঠিক এই মুহূর্তে আমরা দেখছি। দুজন ব্যাটার ম্যাট রেনশো ৫ রানে অপরাজিত ৮ বল থেকে, নিখিল চৌধুরী নন স্ট্রাইক এন্ডে তিনি দু রানে অপরাজিত রয়েছেন। ডানহাতি বামহাতি ব্যাটিং কম্বিনেশন, বামহাতি ব্যাটার এই মুহূর্তে রয়েছেন ম্যাট রেনশো, আর্সেন শরীফুল স্টাম্পের ওপরে ছিল, চমৎকার ইনকামিং একটা ডেলিভারি দিয়েছিলেন শরীফুল ইসলাম, একেবারে কফি বুক ফ্যাশনে খেলেছেন, সামনে ব্যবহার করে ভার্টিক্যাল ব্যাটে পুরোপুরি ব্যাট ব্যাট ক্লোজ টুগেদার ডিফেন্ড করে খেলেছিলেন। কাভারে ফিল্ডার রয়েছেন শেখ মেহেদি, রান পাবেন না, অফসাইডে স্লিপে কোন ফিল্ডার নেই, ডিপ থার্ড ম্যান বাংলাদেশ গালি অঞ্চলে একজন, ডিপ পয়েন্ট এক্সট্রা কাভার সার্কেলের মধ্যে এবং মিড অফ রিশাদ রয়েছেন, অনসাইডে পয়েন্ট লেগ এবং একই সঙ্গে স্কোয়ার লেগ, শর্ট মিড উইকেট এবং লং অন, এই হচ্ছে ফিল্ডিং এর অবস্থান। অর্থাৎ অফসাইডে ৫ জন, অনসাইডে ৪ জন ফিল্ডার রেখেছেন শরীফুল ইসলাম। বামহাতি পেসার তৃতীয় বল অ্যাওয়ে সুইং ছিল, লেট কাট করে দিয়েছেন, ডিপ থার্ড ম্যানে ফিল্ডার আছেন, জগিং স্টাইলে সম্পন্ন করলেন আব্দুল গাফর চাকলাইন যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন। আরো একটি রান 94-4 উইকেটে অস্ট্রেলিয়া। ম্যাট রেনশো 6 রানে অপরাজিত রয়েছেন এবং নিখিল চৌধুরী 3 বল থেকে 2 রানে অপরাজিত রয়েছেন। 38 রান করতে হবে 45 বল থেকে আজকের এই ম্যাচে জয়লাভ করতে হলে অস্ট্রেলিয়া দলকে। বাংলাদেশের জন্য প্রয়োজন 6টি উইকেট, এই 38 রান করার আগেই কিন্তু লাভ করতে হবে বাংলাদেশ দলকে। ডানহাতি ব্যাটার এবারে কভার পয়েন্টে পুশ করে দিয়ে চিকি সিঙ্গেল, দারুণ রানিং বিটুইন দ্য উইকেট, দেখার মতো আমি বলবো যে ভালো আই কন্টাক্ট ছিল। ফার্স্ট কলে কিন্তু নন স্ট্রাইক এন্ড থেকে সাড়া দিয়েছিলেন নিখিল চৌধুরী। রেনশো তিনি রানটা কমপ্লিট করেছেন, 6 রানে পৌঁছে গেলেন রেনশো। নিখিল চৌধুরী 3 রানে অপরাজিত রয়েছেন। স্ট্রাইক এন্ডে রেনশো থাকছেন, অর্থাৎ নিখিলই কিন্তু রানটা নিয়েছিলেন, কমপ্লিট করেছিলেন। একটা কুইক সিঙ্গেল শরীফুল ব্যক্তিগত তৃতীয় ওভারে রয়েছেন, 2 ওভার 4 বল থেকে 20 রান দিয়ে একটি উইকেট লাভ করেছেন। শেখ মেহেদী হাসান 3 ওভারে 26 রানে একটি উইকেট পেয়েছেন, ব্যাটিং এ তিনি 29 রানও করেছিলেন। ডানহাতে বামহাতে ব্যাটিং কম্বিনেশন, ওভারের পঞ্চম বল শরীফুল লেগ স্টাম্পের ওপরে ছিল, গ্লান্স শট, ফাইন লেগে ফিল্ডার আছেন, কে রয়েছেন এখানে, মোস্তাফিজ কুড়িয়ে ফেরত পাঠালেন। মোস্তাফিজ যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন একটি রান। মোস্তাফিজ আজকে ব্যাটিং এ একটা 6 দিয়েছিলেন, তারপরেই তিনি আউট হয়ে গিয়েছিলেন 19তম ওভারের শেষ বলে আউট হয়েছিলেন এবং সর্বসাকুল্যে 7 রান করেছিলেন, একটা 6 একটা সিঙ্গেল, এরপরে আউট হয়ে গিয়েছিলেন। এবং অস্ট্রেলিয়ান দলের আজকে দুজন খেলোয়াড়ের অভিষেক ঘটেছে, সেই দুজন হচ্ছে নিখিল চৌধুরী এবং জোয়েল ডেভিস, এই দুজনের অভিষেক হয়েছে। বাংলাদেশ দলে আব্দুল গাফর চাকলাইন, তারও আজকে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছে ইন্টারন্যাশনাল ম্যাচে। ওভারের শেষ বল অফ স্টাম্পের উপরে আয়ুষ সিং, সামনে পায়ে ভর করে কভার পয়েন্টে পুশ করলেন একটি রান, ফিল্ডার একটু আয়ু পজিশনে ছিলেন। এই এক রানের সুবাদে রান সংখ্যা বাড়ল অস্ট্রেলিয়ানদের। অস্ট্রেলিয়া এই মুহূর্তে 97-4 উইকেটে। ওভারের সমাপ্তি ঘটেছে, অর্থাৎ 13 ওভারের খেলা শেষ। শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন বাংলাদেশ বেতার, আপনারা বাংলাদেশ বেতার শুনছেন মধ্যম তরঙ্গ 630 কিলো হার্জে, একই সঙ্গে FM ব্যান্ড, পাশাপাশি বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ থেকে এই খেলার চলতি ধারা বিবরণী শুনতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্তে বসে। আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন শামসুল ইসলাম। শামসুল ভাই, আরো একবার ওয়েলকাম করছি। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ানদের আর কতটা চেপে ধরতে পারবে বলে মনে হয়?
2: মনে হচ্ছে না খুব বেশি চেপে ধরতে পারবে, রানটা নেহায়ত কম। শেখ মাহেদীর প্রথম বলে রিভার্স সুইপ করেছে, ফাঁকা জায়গা দিয়ে যাচ্ছে 4 রানের জন্য এবং বলটা বেরিয়ে যাওয়ার আগে পা ব্যবহার করে আটকে দিলেন ফিল্ডার ডিপে, প্রবাবলি রিশাদ 2 রান পেয়ে গেলেন। 130-31-32 রান নিয়ে এখানে চট্টগ্রামের ব্যাটিং সার্ফেসে ফাইট ব্যাক করা খুবই টাফ। স্টিল বাংলাদেশ বোলিং ইউনিট দে আর ফাইটিং ভেরি হার্ড, 4টা উইকেট তুলে নিয়ে গেছে, এটা অনেক ভালো। আজকে যদি একটু ক্লোজ করা যায় ম্যাচটা, তাহলে পরের দুটো ম্যাচে এই মানে প্রতিভা তাদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে, তখন ভালো ক্রিকেট খেলতে হেল্প করবে। ব্যাটিংটা খুবই বাজে হয়েছে, বাজে ইন এ সেন্স যে সবাই এত বেশি উচ্চাভিলাষী শর্ট খেলতে গিয়েছে, ওভার কনফিডেন্সটা দেখা গিয়েছিল এবং সবাই এসে দুমদাম সময় না নিয়ে ইনিংসটাকে বিল্ড আপ করবার চেষ্টা না করে শুধু আক্রমণ করতে গিয়েছে। শুধু শুধু আক্রমণ করতে গেলে তো আপনি পিছিয়েই করবেন, তাই না?
1: ইয়েস, এবং যখন থার্ড ওয়ান ডেটা জিতল অস্ট্রেলিয়া, তখন কিন্তু সেই ম্যাচে আমরা বলেছিলাম যে অস্ট্রেলিয়া যদি এই ম্যাচটা জিতে যায় তাহলে জয়ের মোমেন্টাম ক্যারি করবে ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচে। 100 রান পূর্ণ হয়েছে 80 বল থেকে 63 মিনিটে অস্ট্রেলিয়া দলের সর্বোচ্চ রান যিনি আজকে করেছেন। আর শিক্ষিকতার পরে নতুন ভারতের আরেকটি বল শেখ মেহেদী হাসান ট্রাম্পের উপরে রেখেছিলেন রেনশো, তিনি ভার্টিক্যাল ব্যাটে ডিপেন্ড করেছেন রান নেই ডট বল।
2: কানোলি 47 রান করেছিলেন প্রবাবলি 28 বল থেকে, মানে ইউএস দ্য টপ স্কোর। এবারে ব্যাটে বলে ঠিকঠাক হয়নি, ইনসাইডে লেগে প্যাডেল।
3: প্রিয় শ্রোতা, আপনারা বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী শুনছিলেন। এখন আসরের নামাজের আজানের বিরতি। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্ন স্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন সূরা লোকমান আয়াত 18-19। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ, বেতার খুলনা। শ্রোতা বন্ধু, আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী শুনতে বাণিজ্যিক কার্যক্রম ঢাকা কেন্দ্রে।
3: এবারে লেগ কাট, ফাঁকা জায়গা দিয়ে চার রান, শর্ট থার্ড ম্যান ছিল, উইকেট কিপার থার্ড ম্যান মুস্তাফিজ, এই দুজনকে বাইসেক্ট করেছে বলটা, জাস্ট ইউজিং দ্য পেস, কিচ্ছু করতে হয়নি। খুব চতুরতার সাথে খেলেছেন নিখিল চৌধুরী। এখন দেখেন ব্যবধান কমে এলো আর মাত্র ২২টা রানের প্রয়োজন, ওভার কিন্তু অনেকগুলো বাকি, অর্থাৎ ৩২ বলে ২২টা।
4: সহজ সমীকরণ আব্দুল গফর সাকলাইন, কোন আমি বলবো যে তার এই ওভারে ব্যাটসম্যানকে বিভ্রান্তি করা, একটু ফাঁদে ফেলা বা তাকে একেবারেই ব্যাকফুটে দেয়া, এই ধরনের বল কিন্তু বা ডেলিভারি দিয়ে পরাস্ত করতে পারেননি। সহজ বাংলায় বললে এরকম বলা যায়। আসছেন আব্দুল গফর সাকলাইন ওভারের পঞ্চম বলটি নিয়ে, ডানাতে পেসার আবারও লেট কাট করে দিয়েছেন। এবারে শর্ট থার্ড ম্যানে মুস্তাফিজ রয়েছেন, বলে লাইনে ছিলেন, তবে একটা রান কিন্তু বলা যায় যে চুরি করে নিয়েছেন। মুস্তাফিজের হাতে বল থাকা সত্ত্বেও অফ ব্যালেন্স হয়ে গিয়েছিলেন, এই সুযোগে এক রান। এই এক রানের সুবাদে রান সংখ্যাও বাড়ল, একেবারে এই মুহূর্তে ১১১। নেলসন স্কোর ৪ উইকেটে অস্ট্রেলিয়া।
3: এই ওভারে ৫ বলে ১২ রান এসে গেছে, দুটো চার, তো যা হওয়ার হয়েই গেল। বোর্ডে যদি রান না থাকে টি টোয়েন্টি ক্রিকেটে কি দিয়ে লড়বেন? এটা তো একেবারে ব্যাটসম্যান ফ্রেন্ডলি ফর্ম্যাট, দর্শকরাও আসে চার ছয় দেখতে। যে দেখেন কিছু দর্শক ওই প্রান্ত থেকে পশ্চিম দিক থেকে বেরিয়ে যাচ্ছে, গ্যালারি গেটের মুখে কাছাকাছি চলে গেল, দে ফিল ইট যে এই ম্যাচ আর নেই বাংলাদেশের হাতে। পরের বলটা লাফে ওঠা বল, ব্যাটসম্যান আসতে পাঞ্চ করেছেন রহিম শ, এবং ঠান্ডা মাথায় খেলছেন। তিনি জানেন আমার রোলটা হচ্ছে অ্যাঙ্কারিং করা, ক্যারি ফরওয়ার্ড করা। ১৫ ওভার শেষে ১১২, চার উইকেট অস্ট্রেলিয়া, ৩০ বল, সেখান থেকে করতে হবে আরো ২০ রান, ৩০ বলে ২০ রান, হাতে ৬ উইকেট। এরকম সমীকরণ যে কেউই ভাববে অস্ট্রেলিয়ার পক্ষে ম্যাচ, এই ম্যাচে বাংলাদেশের ফেরা হয়তোবা সম্ভব নয়, কিন্তু চেষ্টা করছে বাংলাদেশ দল। এক্সট্রা খাতে মাত্র ১টা রান কনসিড করেছে, তো এই জায়গাটায় যথেষ্ট ডিসিপ্লিন। এখন তাহিদ হৃদয় ঠিক কাকে ব্যবহার করবেন বলিং এ?
4: মুস্তাফিজকে ব্যবহার করবেন, তার হাতে বল তুলে দেওয়া হয়েছে, এবং মুস্তাফিজ শেষ ওয়ানডে ম্যাচে ঢাকায় দেখেছিলাম তিনি যে কোনলির উইকেটটি লাভ করেছিলেন ১৪৯ রানে যখন অপরাজিত, তখন তার হাতে বল তুলে দিয়েছিলেন এবং সেই উইকেটটা লাভ করেছিলেন, প্লে ডন হয়ে গিয়েছিলেন ক্লান্ত কোনলি সেদিন। আজকেও কোনলি ব্যাট করেছেন এবং ভালো একটা ইনিংস খেলেছেন, ৪৭ রান সর্বোচ্চ তার ব্যাট থেকে এসছে। মুস্তাফিজের ওপরই আস্থা রেখেছেন ক্যাপ্টেন তাওহিদ হৃদয়। ১১২, চার উইকেটে অস্ট্রেলিয়া। দেখা যাক ১৬তম ওভার শুরু করবেন মুস্তাফিজ। মুস্তাফিজের অবশ্যই এটি ব্যক্তিগত তৃতীয় ওভার, আগের দু ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট লাভ করেছেন। বামহাতি পেসার মুস্তাফিজ যাচ্ছেন বামহাতি ব্যাটার রেনশোর বিপক্ষে, অফ স্টাম্পের বাইরে গুড লেন্থের একটা ডেলিভারি, একটু নিচু হয়েছিল, সফট হ্যান্ডে ওখানে স্টিয়ার করেছেন, কিন্তু ফিল্ডার রয়েছেন বলের লাইনে, শামীম পাটোয়ারি রান পাবেন না। ডট বল
3: অফসাইডে ডিপ থার্ড ম্যান এবং সুইপার কভার, এই দুটো বাইরে, বাকি তিনজনই ভেতরে, মিড অফ কভার, ব্যাকওয়ার্ড পয়েন্ট। অনসাইডে লং লেগ বাউন্ডারিতে, ডিপ স্কোয়ার লেগ বাউন্ডারিতে, লং অন বাউন্ডারিতে, কাউ কর্নার ফাঁকা, শর্ট মিড উইকেট একজন, যাচ্ছেন ফ্রি, জগৎ উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প, অফ স্টাম্পের বাইরে, পেসি ডেলিভারি, বিট হয়েছিলেন ম্যাক রেইনশ, ভালো বল, হঠাৎ একটু গতি বাড়িয়ে দিয়েছিলেন, সাথে লেট আউট সুইং এ ব্যাটারকে বিট করেছে। ২৮ বল ২০ রান প্রয়োজন, বল এভাবে যদি কিছু ডট আদায় করা যায়, অ্যাটলিস্ট রানেবল সিচুয়েশনে যদি তৈরি করা যায়, একটু চাপ বাড়বে অস্ট্রেলিয়ান কিউবিরে, গোপনে যদি এখান থেকে ব্রেক থ্রু আনা যায়, গোপনে মানে হঠাৎ করে ওরা ভালোই খেলবে, ঠেকানোর জন্যই খেলবে, কিন্তু তারপরেও বিট হয়ে যাবে।
4: ইয়েস, মুস্তাফিজ সেই আশায় ছুটছেন ওভারে তৃতীয় বলের বলটা নিয়ে, এবারে স্টাম্পের ওপরে ছিল, ডিফেন্সিভ মোডেই খেলেছিলেন, কিন্তু আউটসাইড এজ হয়ে বলটা চলে যায় ডিপ থার্ড ম্যান অঞ্চলে, এর ফাঁকে একবারের জন্য জায়গা বদল করলেন রেনশো, দশ রানে পৌঁছে গেলেন, অর্থাৎ ডাবল ডিজিটে পৌঁছে গেলেন রেনশো। অস্ট্রেলিয়ার সংগ্রহ গিয়ে দাঁড়ালো 113 চার উইকেটে, ষোলতম ওভারের খেলা চলছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ধারাভাষ্য, এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে জামিলুর রহমান এবং শামসুল ইসলাম। আপনারা আমাদের শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের মধ্যম তরঙ্গ FM, একই সঙ্গে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে।
3: চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচ টি-20 সিরিজের সবগুলো ম্যাচ এখানে হবে, 17-19-21। আজকে তো হয়েই গেল, নেক্সট ম্যাচ অন 19th অ্যান্ড থার্ড ম্যাচ অন 21st June। জ্যাকসন ফি স্লোয়ার ডেলিভারি, উইকেটের মধ্যে আসতে খেলেছেন, ডিরেক্ট থ্রো দরকার, রান আউট করতে হল না, একটা রান পেয়েই গেল। মোস্তাফিজ বেটার বোলিং করছেন এই ওভারে, ভালো লাইন ভালো লেন্থ মেইনটেন করছেন, বড় কোন স্কোরিং শর্টস এখনো ব্যাটসম্যানরা খেলতে পারেননি, এবং অস্ট্রেলিয়ানরা বেশ সতর্কতার সাথে ফিজকে ডিল করছেন, দে নো অ্যাবাউট ফিজ, ফিজ বিশ্ব ক্রিকেট নাপিয়ে বেরিয়েছেন, IPL খেলেছেন, তো ওর ফুটেজ খুব অ্যাভেইলেবল, এখন তাকে স্টাডি করে এসে তদনুযায়ী তার বিরুদ্ধে কি বলবো রণকৌশল সাজানো যায়।
4: PSL খেলেছেন সর্বশেষ, দারুণ, আমি বলবো যে বাংলাদেশ দলের এই কাটার মাস্টার, প্রথম ওয়ানডে ম্যাচেও তিনি দলে ছিলেন, অস্ট্রেলিয়া দল প্রথম ওয়ানডের মোমেন্টাম ক্যারি করছে ফার্স্ট টি-20 ম্যাচে, ভালো ক্রিকেট খেলছে নিঃসন্দেহে। যাচ্ছেন মুস্তাফিজ একটা উইকেটের আশায়, অন্তত একটা ব্রেক থ্রু দিতে চেয়েছেন, লেগ স্টাম্পের উপরে অনসাইডে খেলেছেন, বিগ শট, রিশাদ বলে লাইনে রয়েছেন, রান নেই, ডট বল পেয়েছেন মুস্তাফিজ।
3: অনেক আগ থেকে ফ্লাড লাইটের আলো জল জল করে জ্বলছে, এই মুহূর্তে আবহাওয়া বেশ কমফোর্টেবল, হট হিউমিড কন্ডিশনস অনেক আগেই বিদায় নিয়েছে, যখন আসছিলাম দুপুরে তপ্ত রোদ হিমে নিয়ে একাকার খেলোয়াড়দের মতো আমরাও, তবে এই মুহূর্তে খানিকটা স্বস্তি। রেনশো 21 বলে 10, ভুল করছেন না আপনি, উনি টি-20 ফরম্যাটে ব্যাট করছেন, কিন্তু সময়ের দাবি মেটাচ্ছেন, যাচ্ছেন পেজ অফ স্টাম্পের বাইরে, তাকে সফল করে অফ সাইডে এসে স্টাম্পের বাইরে এসে একটা স্কোয়ার ড্রাইভ খেললেন, সেখানেও এজ লাগলো এবং থার্ড ম্যানে গেল, একটি রানও পেলেন। 16 শেষ, 115 4 উইকেট অস্ট্রেলিয়া, আর দরকার 17, বল হাতে 24টা। এই ওভারে মাত্র 3টা রান খরচ করেছিলেন পেজ, তো 17-24 বলে হাতে 6টা উইকেট, এ ধরনের সমীকরণ বোঝাই যায় অস্ট্রেলিয়ানদের পক্ষে এই ম্যাচটা একেবারে হেলে পড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। বাংলাদেশ স্টিল ফাইট ব্যাক করছে, যে সমীকরণটা আছে ইট কুড বি ওয়ান ওভার একটা এক ওভারে হয়ে যায় এরকম।
4: ইয়েস, 24 বল থেকে 17 রান এক ওভারেও হতে পারে যদি ব্যাটার,
3: তবে অস্ট্রেলিয়ানরা এক ওভারেই নিতে হবে এরকম কোন প্রেশার নাই, বিকজ এখনো 24টা বল আছে, আস্তে ধীরে খেলবে, 19 ওভারের মধ্যে খেলা শেষ করলেও ভালো।
4: ইয়েস, এবং রয়েছে হয়ে খেলা আর কি, কোন ধরনের চাপ রেই
3: জামিল, এটা কোন টুর্নামেন্টের ম্যাচ হতো তাহলে নেট রান রেটের ইস্যুজ থাকতো, অন্যান্য দলের চেয়ে গ্রুপে এগিয়ে থাকতে হবে, এই সমস্ত ব্যাপার থাকতো, তখন চেষ্টা থাকতো কত দ্রুত ম্যাচটা শেষ করে বেটার পজিশনে থাকা যায় হেলদি নেট রান রেট নিয়ে, যেহেতু এটা দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ, এখানে কিন্তু কোন ওই ধরনের তাড়া নেই, জাস্ট ইউ হ্যাভ টু উইন দ্য ম্যাচ, র্যাঙ্কিং এ সেটা প্রভাব ফেলবে। 3 নম্বরে অস্ট্রেলিয়া অবস্থান করছে ICC টি-20 র্যাঙ্কিং এ, যেখানে 8 নম্বরে আছে বাংলাদেশ দল, ওয়ান ডে সিরিজটা হেরেছে ওরা, স্টিল টি-20 সিরিজটা জয়ে মোমেন্টাম ক্যারি করে নিয়েছে, এবং শুরু করতে পারলে বাংলাদেশের বিপক্ষে পরের দুটো ম্যাচে আরো বেটার ফাইট ব্যাক করতে পারবে, যদি না বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলতে পারে পরের দু ম্যাচে, সিরিজও কিন্তু এই ফরম্যাটে হারাবে বাংলাদেশ।
4: অবশ্যই শরীফুল, তিনি বোলিং উইকেট পেয়েছেন, দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন, সর্বসাকুল্যে অস্ট্রেলিয়ার সংগ্রহ 115 4 উইকেটে। বোলিং এ পরিবর্তন, রিশাদ হুসাইন, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে, রিশাদ তিনি ওয়ান ডে সিরিজে কোন ম্যাচে ছিলেন না, কোন ম্যাচে তিনি ছিলেন না, টি-20 সিরিজে তিনি প্রথম ম্যাচেই দলভুক্ত হয়েছেন, 13 রানে প্রথম উইকেট, 38 রানে দ্বিতীয়, 78 রানে তৃতীয় এবং 89 রানে চতুর্থ উইকেটের পতন ঘটেছে অস্ট্রেলিয়া দলের। 16 ওভার শেষে 115 4 উইকেটে রিশাদ হুসাইন প্যাভিলিয়ন প্রান্ত থেকে নতুন ওভারের প্রথম বলটি করবেন। রিশাদ হোসেন আগে 3 ওভারে 19 রান দিয়েছেন, মেডেন নেই, উইকেট নেই, কোটার শেষ ওভার যাচ্ছেন রিশাদ, ফ্লাইটের ডেলিভারি অফ স্টাম্পের উপরে চমৎকার ভাবে স্কোয়ার ড্রাইভ করে দিয়েছেন ডিপ পয়েন্টে ফিল্ডার, একটি রান পাবেন, জগিং স্টাইলে সম্পন্ন করলেন দুই ব্যাটার। নিখিল এবং রেনশো অপরাজিত রয়েছেন, দুজনেই কিন্তু ডাবল ডিজিটে পৌঁছে গেছেন। নিখিল চৌধুরী তার আজকে অভিষেক হয়েছে, অভিষেক ম্যাচে তিনি 12 বল থেকে 18 রান করে অপরাজিত রয়েছেন এখন পর্যন্ত।
3: ম্যাট রেনশো 23 বল থেকে 12 রান করেছেন মাত্র, অলমোস্ট 50 স্ট্রাইক রেটে ব্যাট করছেন। তবে নিখিলের উইকেটটা যদি তুলে নিতে পারেন ঋষাদ ফ্লিপার দিয়ে, সেরকম একটা বল করেছিলেন আর ভেজেছেন ইমন, তৎপরতার সাথে মা দিকে গিয়ে বলটা গ্যাদার করেছেন, মনে হচ্ছে ডিআরএসে যেতে হবে, এইরকম একটা অভিব্যক্তি ইমনের কাছ থেকে। কি হয়েছে বল দোস্ত, কোথায় লেগেছে? আমি তো স্পট জাম্প করছিলাম, নেব কি? দুটো সুযোগ আছে, পরে রেখে কি করবি? চল ব্যবহার করে দেখি না, মনে হচ্ছে রিভিউটা নেবে।
4: এবং ক্যাপ্টেন হৃদয়কে কনভিন্স করেছেন ইমন,
3: না না ওই যে বিষয়টা হচ্ছে যে দুটো রিভিউ রেখে কি করবি, খেলা তো প্রায় শেষের দিকে, লেটস গো অ্যান্ড ইউজ ইট, লেটস ট্রাই, এইরকম আর কি।
4: ঠিক তাই, এবং শেষ দিকে এসে দর্শকরা এই মুহূর্তে একটু যেন তার আওয়াজ দিয়ে উঠলেন, যেন আর একটা উইকেট যদি রিভিউর মাধ্যমে পাওয়া যায় তাহলে মন্দের ভালো আর কি।
3: ঋষাদের একটা উইকেট দরকার, জামি পাঁচজন বোলারের মধ্যে সবাই একটা করে পেয়েছে ঋষাদ ছাড়া।
4: ইয়েস, এবং ঋষাদ যে বলটি করেছিলেন সেটি অবশ্যই গুগলি একটা ডেলিভারি দিয়েছিলেন।
3: আমার তো মনে হচ্ছে ভালো কল, গ্লাভসে লেগেছে মনে হচ্ছে,
4: মনে হচ্ছে মানে খালি চোখে দেখে তাই মনে হচ্ছে, এখন কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হবে।
3: গ্লাভসে লেগেছে এবং ইমন সেই ক্যাচটা ধরেছেন বলেই ডিআরএস এ গিয়েছে বাংলাদেশ। দেখেন আপনি বলটা কোথায় লাগছে, ব্যাটকে অতিক্রম করছে, এখনো স্পাইক নেই মনিটরে, আল্ট্রাইজ মনিটর ফাঁকা, এই যে স্পাইক পাচ্ছি গ্লাভসে লেগেছে, গ্লাভসে লাগা মানে আউট হওয়ার চান্স বেড়ে যাচ্ছে। ফিরে যাবেন নিখিল চৌধুরী, দ্য ডেবিউট্যান্ট, 13 বলে 18 রান করেছেন, এবং আমি বলছিলাম ঋষাদের উইকেটের খাতায় একটা উইকেট মিনিমাম থাকা দরকার, কারণ অন্য চারজন বোলার সবাই উইকেট পেয়ে নিজেদের খাতাটা ওপেন করে নিয়েছেন, দে ওপেন দেয়ার অ্যাকাউন্ট এক্সেপ্ট ঋষাদ হুসাইন, তিনি কেন বাকি থাকবেন, তিনিও অ্যাকাউন্টটা ওপেন করলেন। এবং ব্যাটার নিখিল চৌধুরী পরিস্থিতি বুঝতে পেরে আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ডাগ আউটের দিকে নিজেই হাঁটা ধরেছেন এবং প্রায় ডাগ আউটের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। কনফার্মেশন আসেনি টিভি আম্পায়ারের কাছ থেকে, টিভি আম্পায়ার টুডেজ ম্যাচ গাজী সোহেল কনফার্ম করবেন।
4: রিজার্ভ আম্পায়ার দায়িত্ব পালন করছেন আজকে তানভীর এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করছেন প্রকাশ ভাট। এই হচ্ছে ম্যাচ অফিসিয়াল, এবং কনফিল্ড আম্পায়ার হিসেবে রয়েছেন মাসুদুর রহমান মুকুল, সত্যুদ্দোল্লা ইবনে শহীদ সৈকত। ইমন কিন্তু এই ব্যাপারটাই বোঝাচ্ছিলেন হৃদয়কে যে না তুমি নাও, আমি শিওর যে এটা গ্লাভসে লেগেছে, আমি ক্যাচ নিয়েছি।
3: ও এখানে দেখতে হবে আরেকটা বিষয়, শেষ মুহূর্তে স্টাম্পিং এর চান্স নিতে গিয়েছিলেন ইমন, এবং তখন কি বল পপ আপ করে পড়ে গিয়েছিল নাকি গ্লাভসে ছিল আটকে, দেখেন তো
4: না, গ্লাভস এর মধ্যেই আছে, ব্যালেন্সটা রয়েছে,
3: ক্যাচের জন্য ব্যালেন্স যেটা দরকার সেটা তো হয়েই গেছে আগেই।
4: ইয়েস, এবং ব্যালেন্সটা এখানে মুখ্য, বল যদি আঙ্গুলের মধ্যে থেকে থাকে, ব্যালেন্সটা থাকে, এবং সেটা যদি মাটি স্পর্শ করে তারপরেও কিন্তু আউট হয়ে যায়।
3: এই যে মাসুদুর রহমান মুকুল রিবক করলেন এবং কনফার্মেশন আউট। ও ইউটি, এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদেরকে অনেকেই শুনছেন দেশের বা সীমানা ছাড়িয়ে বিদেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে, যখন থানায় কোনো মামলা চলে যায় আদালতে, সেই মামলা যদি ওঠে তো এই মামলার চতুর্দিক মানে সব ধরনের বিষয়টাই আসপেক্টই এখানে অ্যানালাইসিস করা হয় সিদ্ধান্ত নেবার আগে। তো এই ক্ষেত্রে যেমন আমরা বুঝতে পেরেছি যে কট বিহাইন্ডের শর্তটা পূরণ হয়ে গেছে, স্টিল বলটা কি ফাইনালি ওয়েল ব্যালেন্সড, হাতের গ্রিপের গ্রিপ ছিল কিনা, নাকি গ্রিপ থেকে ফসকে বেরিয়ে গিয়েছিল যখন তিনি স্টাম্পিং এর চান্স নিচ্ছিলেন, ওই বিষয়টাও দেখা হলো। বাট ইমন ডিড ভেরি ওয়েল, এবং এগুলো হচ্ছে প্রেজেন্স অফ মাইন্ড, শেষ মুহূর্তে অতি উচ্ছ্বাসে উল্লাসে বলটা যদি ছেড়ে দিতেন হয়তো ক্যাচ ধরার শর্ত পূরণ নাও হতে পারত, যে আপনি অফ ব্যালেন্সে বলটাকে ওয়েল ব্যালেন্স কমপ্লিট ক্যাচ করতে পারেননি। এনি হাউ উইকেট পেয়েছে বাংলাদেশ, তাতে একটু হয়তো কি বলবো ব্যবধান বাড়লো, একটু টুইস্ট বাড়লো, কিন্তু স্টিল অস্ট্রেলিয়া দে আর রাইট অন টপ, তারা অনেক অনেক এগিয়ে, 7.1 কারেন্ট রেট করতে হবে 4.36 করে। দর্শকরা উসখুস করছেন, নতুন ব্যাটারকে পেয়ে কি ঋষাদ জ্বলবেন না, ওই তার দীপশিখা জ্বালিয়ে রাখবেন না, টানা দু বলে কি দুটো উইকেট নেওয়া যায় না, যায় তো, এবং টানা দুবল হলে আমরা বলবো টানা তিনটা কেন নয়। আসছেন ঋষভ, ওকে দেখে জোলানো বল সুইপ করেছেন, প্যাডে লেগেছে আবেদন। আম্পায়ার হয়তো আবারও বলছেন ইম্প্যাক্ট আউটসাইড অফ। ঋষভ কি আরেকবার রিভিউ এ যাবেন? হৃদয় কি বলছে? মামলা প্রথমবার তো জিতেছি, এইবারও করে দেখা যাক
4: না। প্রতিবারই হয়তো সেটা হবে না, তবে উচ্ছ্বাসটা রয়েছে, এটা কিন্তু পজিটিভ দিক। এবং খেয়াল রাখতে হবে
3: পিচিংটা, দেখেন পিচিং আউটসাইড অফ সমস্যা নেই, ইম্প্যাক্ট আম্পায়ার কল, এ কারণে এবারে রিভিউতে গেল না বা আম্পায়ার আউট দেননি, রিভিউতে গেলেও কাটা পড়ছে।
4: 21 বল থেকে 15 রান প্রয়োজন অস্ট্রেলিয়ার জয়ের জন্য। 117 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়া 17তম ওভারে শেষ বলটি করবেন, চতুর্থ বল ইনফ্যাক্ট অন ড্রাইভ করে দিয়েছেন এবারে রেনশো, ম্যাট রেনশো লং অনে ফিল্ডার রয়েছেন, একটি রান এবং একটি রান নিয়েই সন্তুষ্ট থাকলেন। ডেভিস এসেছেন, নতুন বোলার, অভিষিক্ত খেলোয়াড় ডেভিস, আজকে তিনি উইকেট পেয়েছেন তিনটি অভিষেক ম্যাচে, পাশাপাশি ব্যাটিংয়ে কিছুটা দেবেন কিনা সেটা এখন দেখার বিষয়। ওভারের পঞ্চম বল ঋষভ ফ্লাইট দিয়েছেন ডেভিসকে স্টাম্পের উপরে, সফট হ্যান্ডে কাভারে পুশ স্ট্রেট টু দ্য ফিল্ডার, রান নেওয়ার কোন সুযোগ নেই। আর একটা বল এই ওভারে রয়েছে, আমার মনে হয় ডেভিস তিনি কোন ধরনের রিস্কি শটে যাবেন না, তবে স্লটে পেলে তিনি কিন্তু মারতে ভুল করবেন না, সেই সাহস কিন্তু তার রয়েছে। রিভার্স সুইপ লফটেড খেলেছেন এবং ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ বা থার্ড ম্যানের মাঝামাঝি দিয়ে বল সীমানার বাইরে, চারটি রান, চার রান দিয়েই রানের খাতা খুললেন। এবং একই সঙ্গে ওভারের শেষ বল থেকে আসলো চারটি রান, ওভার আপ ঠিক এই মুহূর্তে 118 পাঁচ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ।
3: দ্রুতই ঘটে যাচ্ছে অনেক ঘটনা, ডেভিস তিন বলে পাঁচ বাউন্ডারি মেরে হিসেবে খাতা খুললেন, ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার মাহেদির ঠিক মাথার উপর দিয়ে গেছে, স্পট জাম্পে ট্রাই করেছিলেন বেস্ট আটকাতে পারেননি, 24 বলে 13 রেনশ, তার রোলটা খুবই ক্লিয়ার যে দল জিতুক হারুক তুমি তোমার প্রাণটা আগলে রাখবে, তুমি আউট হবে না, তুমি যদি আউট না হও, তুমি যদি শেষ মুহূর্ত অব্দি থাকো আমরা জিতবই জিতব, এরকম একটা ক্লিয়ার মেসেজ ডাগ আউট থেকে রেনশকে দেওয়া হয়েছে। রেনশ সে মেসেজটা ফলো করছেন, ক্যারি করে যাচ্ছেন, তার প্রান্তে তিনি 1-2 যা পারছেন নিচ্ছেন, তিনি নিশ্ছিদ্র থাকছেন। যাই হোক, সাইফকে প্রথমবারের মতো আজকে ব্যবহার করছেন হৃদয়, ডান হাতি অফ ব্রেক, বাঁহাতি ব্যাটার, রেনশ স্কুপ করেছেন, পেছন দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে, একাধিক রান হবে, দুজন ছুটছেন সীমানার ভেতরে, বলটা আটকেছেন, রিলে ফিল্ডিং, তিনটা রান দৌড়ে নিয়ে নিল ডাউন দ্য লেগ, প্রথম বল করার ফল খুব ভালো কিছু হয়নি, লেগ বাই কিনা আম্পায়ার সৈকতের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন ইমন, আম্পায়ার অবশ্য কোন ইঙ্গিত করেননি, অর্থাৎ এক্ষেত্রে গ্লাভস ছিল, এক্ষেত্রে ব্যাট ইনভলভ ছিল, যদি ইমন আটকাতে পারতেন তাহলে ক্যাচ হয়ে যেত, যেহেতু ব্যাট থেকে রানটা দেওয়া হয়েছে, ডেভিসের ব্যাট থেকে রান, তিনি পৌঁছে গেলেন এই মুহূর্তে, না রেনশর ব্যাট থেকে, রেনশর 16 125 পাঁচ উইকেট অস্ট্রেলিয়া, 7 রান দরকার 17 বল থেকে, যাচ্ছেন প্রাইস ঝোলানো বল উইকেট উইকেট অন ড্রাইভ লং অনে ইজি সিঙ্গেল, কোন বেগ পেতে হচ্ছে না, ইজি সাউন্ড স্মুথ ক্রিকেট ফর অস্ট্রেলিয়া, দে নো দে টার্গেট এবং অ্যাকর্ডিংলি তারা খেলছে, ভালো কুইক রিফ্লেক্স ক্যাচ ধরেছিলেন ইমন আগেরটাই, কিন্তু শেষ বলটাই সাইফের এগেনস্টে, এই ক্যাচটা ধরলেও কিন্তু আউট হচ্ছে
4: অবশ্যই সাইফ হাসান, দেখা যাক একটা ব্রেক থ্রু তিনি দিতে পারেন কিনা, এনে দিতে পারেন কিনা, একটা উইকেটও যদি তিনি নিতে পারেন তাহলে আমি বলবো যে সাইফ হাসান মানসিকভাবে তৃপ্তি নিয়ে তিনি মাঠ ছাড়তে পারবেন, বলতে না বলতে পরে বলটি দিতে খেলেছেন অন ড্রাইভ লং অনে, একেবারে সৌম্য সরকার তিনি রয়েছেন লং অনে, হেঁটে হেঁটেই বলের কাছে এসে কুড়িয়ে ফেরত পাঠালেন স্লো মোশনে, 127 পাঁচ উইকেটে একটি রান এসছে এই বল থেকে। সাইফ হাসান আজকে ব্যাটিং এ সুবিধা করতে পারেননি, তার উপর যে আস্থা ছিল সে আস্থা প্রতিদান তিনি দিতে পারেননি, ওভারের পরে বল আরো একটি রান,
3: রানটা ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের দিকে রেখেই ক্লাব সুইপ করেছিলেন, আন্ডার এজ লেগেছে শরীফুলের ফিল্ডিং আসার আগে একটি রান, বাউন্ডারি হবে, তবে রেনশর প্রশংসা আমি এই কারণে করছি যে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট যখন 3-4 উইকেট হারিয়ে ফেলল তখন রেনশকে একটা ডিফারেন্ট রোল দিয়েছে যে ইউ হ্যাভ টু ক্যারি টিল দ্য এন্ড, এবং সোজা ব্যাটে সলিড ক্রিকেট খেলছেন, নির্ভার ক্রিকেট খেলছেন, তার প্রান্ত একেবারে মানে ওই যে সিল্ড করে দিয়েছেন, উইকেট নেওয়াই যাবে না ও প্রান্তে, ভিতে খেলছেন বলের লাইনে এসে সোজা ব্যাটে এক রানের জন্য, কিন্তু কোন টেনশন নেই, দ্বিতীয় ইনিংসে ব্যাট করার এই এক সুবিধা টি টোয়েন্টিতে, আপনি জানেন আপনার টার্গেট কত, যাচ্ছেন সাইফ সামনে ডেভিস ব্যাক ফুটে সোজা খেলেছেন, বোলার নিজেই কুড়োলেন, ওভার শেষ। ১৮ ওভার শেষে ১২৫ উইকেটে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাট করেছিল বাংলাদেশ, ১৩১ করে অল আউট হয়ে ১৯ ওভারে ১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করেছে ১২৫ উইকেটে ১২ বল থেকে মাত্র ৩ রানের প্রয়োজন। ১২ বল ৩ রান। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে সফরকারী বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটা, যার সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৯ তারিখ ২টায়, প্রতিটি ম্যাচ ২টায় এবং ২১ তারিখ তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা বাংলাদেশ বেতারের সঙ্গে থাকুন পুরোটা সময় জুড়ে। অস্ট্রেলিয়া করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ অল আউট হয়ে ১৩১ রান করেছিল প্রথম ইনিংসে, টসে জিতে ব্যাটিং নেওয়ার পর ম্যাট রেইনশ তার দায়িত্বশীল ব্যাটিংয়ে আজকে অস্ট্রেলিয়া জয় নিশ্চিত করতে যাচ্ছে। অপর প্রান্তের ব্যাটাররা তাকে সাপোর্ট দিয়ে গেছেন, ক্যামিও খেলেছেন, লুজ বলসে বাউন্ডারি হাঁকিয়েছেন। আব্দুল গাফর সাকলাইন ডেবিউট্যান্ট, তাকে আরো একবার সুযোগ দিলেন, তার সামনে ৩ রান আছে আর ওভার ২টো, উইকেট কিন্তু ৫টা। এবারে প্রথম বল খেলেছেন এবং মিড উইকেট আউট, পুশ করেছিলেন রেইনশ, সোজা ব্যাটেই খেলতে চেয়েছিলেন কিন্তু একটু এয়ারে ভাসে এবং চমৎকার একটা লো ডাউন ক্যাচ মিড উইকেটে ধরলেন মোহাম্মদ সাইফ হাসান। অসাধারণ ক্যাচ, শর্ট মিডে ঝাঁপিয়ে পড়ে তিনি ক্যাচ তালুবন্দী করলেন, সিজিএসএ সাইফকে সুপ্রশংসা দেবেন। এরকম একটা ক্যাচ যখন কেউ ধরে তখন ডেফিনেটলি ও ফেয়ার ক্যাচ, ডেফিনেটলি ফেয়ার ক্যাচ, এবং যেই জায়গায় তার কনুইটা ল্যান্ড করেছিল একেবারে চাতা ছোলা পিচ এরিয়া, সে কারণে তিনি একটু চোট পেয়ে গিয়েছেন কনুইতে, সেটা সুশ্রূষা নিয়ে সারবে। কট সাইফ, বোল্ড সাকলাইন, আব্দুল গফর সাকলাইনের দ্বিতীয় উইকেট। ম্যাট রেইনশ এই প্রথম ভুল করতে দেখলাম তাকে, তিনি বলটা পুশ করবার সময় একটু ব্যাটটা ঘুরিয়ে দিয়েছিলেন কিন্তু ঘুরিয়ে দেওয়ার ফলে মিড উইকেট ফিল্ডারকে তিনি খুঁজে পেলেন। তো অস্বস্তি বাড়ছে অস্ট্রেলিয়ান শিবিরে, যদিও আজকে বিপর্যয় হবে না কারণ মাত্র ৩ রান দূরে টি টোয়েন্টি ম্যাচ, যে কেউ একটা এসে বাড়ি দিতেই পারে, দিবেই এবং ম্যাচ তারা জিতবে, কিন্তু জেতার আগে এই ১৩১ রান টার্গেট চেজ করতে গিয়ে তাদের ৬টা উইকেট পড়ে যাবে, এটাও তাদের জন্য একটা অভাবনীয় দৃশ্য। এতগুলো উইকেট না পড়লেও চলতো কেননা শুরুর দিকে ব্যাটাররা আরেকটু দায়িত্বশীল ব্যাটিং করলে ৭-৮ উইকেটে জেতা সম্ভব ছিল এই ম্যাচটা। যখন দ্বিতীয় ইনিংসে আপনি জানেন যে আপনার টার্গেট ১৩২, ৬ একটু উপরে আজকে
4: ১১৮ রান করে ফিরে গেছেন ২৮ বল থেকে ১২৯ রানের মাথায় ৬ষ্ঠ উইকেটে পতন। আব্দুল গাফর সাকলাইন তিনি উইকেটে দেখা পেয়েছেন, ২টো উইকেট
3: পারফর্ম করেন জামিল এবং সেইটা করেই তিনি নির্বাচকদের নজর কেড়ে জাতীয় দলের মতো টি টোয়েন্টি ফরম্যাটে সুযোগ পেয়েছেন। বিশেষ করে তার ব্যাকহ্যান্ড স্লোয়ারের সাথে অ্যাকিউরেসি কন্ট্রোল এবং বলের যে কি বলে লেংথের কনসিস্টেন্সি, এই জায়গাগুলোতেই নির্বাচকরা তার প্রতি মুগ্ধ।
4: ওভারের দ্বিতীয় বল, ওভার দ্য উইকেট, আব্দুল গাফর সাকলাইন ব্যাক অফ লেংথ অফ স্টাম্পের উপরে ছিল, চমৎকার ড্রাইভ করেছেন, কাভার ড্রাইভ, এক্সট্রা কাভার দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। ৪ রান বাটলেটের ব্যাট থেকে তিনি একই সঙ্গে রান করলেন এবং দলকে জয় এনে দিলেন ১২৯ থেকে ৪, ১৩২-৩৩ এই মুহূর্তে ৬ উইকেটে অস্ট্রেলিয়া। অর্থাৎ এই ম্যাচটা অস্ট্রেলিয়া দল ৬ উইকেটে ৪ উইকেটে জয়লাভ করল প্রথম টি টোয়েন্টি ম্যাচে, শুভ সূচনা করল সিরিজে। কংগ্রাচুলেশনস টু টিম অস্ট্রেলিয়া এবং একই সঙ্গে বাংলাদেশ দলের জন্য শুভকামনা। আশা করছি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল জয়ের ধারা ফিরে সিরিজে টিকে থাকবে, সিরিজে আশা জাগাবে অন্তত সিরিজ জয়ে।
3: ১০ বল হাতে রেখে ৪ উইকেটে জয় অস্ট্রেলিয়া দলের, ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে রাখল। এবং সাকলাইন তিনি বল করতে এসেছিলেন, ২টো উইকেট পেয়েছেন কিন্তু এই বলটা জাস্ট ব্যাক অফ এ লেংথ স্লোয়ার বল, কভার ড্রাইভ খেলেছেন, এক্সট্রা কভার দিয়ে বেরিয়ে গেছে। অর্থাৎ এই ম্যাচে বাংলাদেশ যেমন এক ওভার বল করতে পারে ব্যাট করতে পারেনি, ১৯ ওভার ব্যাট করেছিল, এরা কিন্তু ১৯ ওভারের চেয়ে ৪ বল কম করল এবং সেখানেই ম্যাচটা জিতে নিল। তো দিজ আর দ্য স্টোরিজ, দিজ আর দ্য ডিফারেন্সেস। আজকের ম্যাচে যদি ১৫০-১৬০ বাংলাদেশ করত তাহলে সেটা যে চ্যালেঞ্জিং টোটাল হয়ে যেত, তা কিন্তু আমরা ফিল করতে পারছি এবং বাংলাদেশি বোলিং ইউনিট তখন আরো বেশি উজ্জীবিত থাকতো শুরুর থেকে। বাংলাদেশ ম্যাচ হেরেছে কিন্তু খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজে হতাশায় মুষড়ে পড়ার মতো কিছুই দেখছি না। দে বিকাম মোর ম্যাচিউর দেন প্রিভিয়াস টাইম, অন্য যে কোনো সময় চেয়ে তারা পরিপক্ক হয়েছে চিন্তায়, চেতনায়, মননে এবং ক্রিকেটীয় ভাবনায়। এটা খুবই একটা পজিটিভ দিক, কারণ আপনি যদি ব্যথা দূর হয়ে যান, আবেগে মুষড়ে পড়েন, তাহলে পরের ম্যাচেও কামব্যাক করা টাফ হয়ে যায়, আপনি তখন পিছিয়েই যেতে থাকেন। তো এইটাকে খুব সহজভাবে নিতে পারা, পরের ম্যাচে পূর্ণ শক্তি অর্জন করে নতুন করে একটা ফ্রেশ স্টার্টের মনোবাসনা ভেতর ভেতর সংকল্পবদ্ধ হতে পারাটাও একটা বিগ সাকসেস বা বিগ চেঞ্জেস মেন্টালি।
4: অবশ্যই একটু স্কোর কার্ডটা বলে দিতে চাই। ফার্স্ট ইনিংসে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে 131 রান করেছে বাংলাদেশ, সবকটা উইকেট হারিয়ে 19 ওভার শেষে 132 রানে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দল তারা 18 ওভার দুই বল থেকে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় 134/6 উইকেটে। অস্ট্রেলিয়া দলের সর্বোচ্চ রান আজকে করেছেন ব্যাটার কুপার এবং মিচেল মার্শ। কটশরীফুল বোল্ড মুস্তাফিজুর রহমান 13 রান করেছিলেন, জস ইংলিশ বোল্ড শরীফুল 6, কুপার কনোলি, কট শরীফুল বোল্ড, আব্দুল গাফার সাকলাইন 47, টিম ডেভিড, কট সানজিদ হাসান তামিম বোল্ড, মেহদি হাসান 20, ম্যাট রেনশ নট আউট থাকলেন 7 রান করে এবং নিখিল চৌধুরী তিনি অবশ্য নট আউট থাকলেন না, তিনি তো আউট হয়েছেন শেষ দিকে এসে বার্টলেট এবং জোয়েল ডেভিস এই দুজন ব্যাটার কিন্তু নট আউট থেকেছেন। বাংলাদেশ দল আজকে 4 উইকেটে পরাজিত হয়েছে। বাংলাদেশ দলের বোলারদের মধ্যে শরীফুল আজকে উইকেট পেয়েছেন 1টি, মুস্তাফিজ 1টি, মেহদি হাসান 1টি, রিশাদ হোসেন 1টি এবং আব্দুল গাফার সাকলাইন 2টি উইকেট লাভ করেছেন।
3: এই মোট 6টি উইকেটের পতন ঘটেছিল। তো ফাইনালি প্রথম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ জিতে 3 ম্যাচের এই সিরিজে 1-0 তে এগিয়ে গেল সফরকারী অস্ট্রেলিয়া। ম্যাচ সামারি, টস অ্যান্ড ব্যাট, বাংলাদেশ 131 অল আউট 19 ওভারে, টপ স্কোরার ছিলেন মেহদি 22 বলে 29 অপরাজিত, 20 রান করেছিলেন সাইফ, অস্ট্রেলিয়ানদের পক্ষে 3টা করে উইকেট পেয়েছিলেন ডেভিস এবং অ্যাডাম জাম্পা। ইন রিপ্লাই অস্ট্রেলিয়া কনোলির দুর্দান্ত 47 রান এবং রেঞ্জ 20+ রানের উপর ভর করে 10 বল হাতে রেখে 4 উইকেটের জয় ছিনে নিতে সক্ষম হল। অভিনন্দন অস্ট্রেলিয়া দলকে। বন্ধুরা আমরা বিদায় নেব, বিদায়ী উচ্চারণে জানিয়ে যেতে চাই আজ ধারাভাষ্যে আপনাদের সঙ্গে ছিলাম আমরা কয়েকজন, নিখিল রঞ্জন দাস, মির্জা মোহাম্মদ ফরিদুল ইসলাম, জামিলুর রহমান এবং আমি শামসুল ইসলাম, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ ইকরাম হোসেন, জনাব মোহাম্মদ রানা হোসেন, শব্দ নিয়ন্ত্রণে মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জনাব ফাতেমাতুজ জোহরা এবং জনাব আব্দুল সত্তার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ রফিকউদ্দিন আকান্ত এবং প্রযোজনায় মোহাম্মদ আহসান হাবিব। আপনাদের সবাইকে শুভকামনা জানিয়ে আগামী 19 জুন দুপুর 2টায় সেকেন্ড টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচের ধারা বিবরণী শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আজকের মতো চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের বাংলাদেশ বেতারের কমবক্স থেকে ফিরে নিয়ে যাচ্ছি বাংলাদেশ বেতার স্টুডিওতে। খোদা।
1: বাংলাদেশ বেতার প্রিয় শ্রোতা, এতক্ষণ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় দলের মধ্যকার প্রথম টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী সম্প্রচার করা হল। খেলার চলতি ধারা বিবরণী বাণিজ্যিক কার্যক্রম মধ্যম তরঙ্গ 630 কিলোহার্টস এবং FM 104 মেগাহার্টস, ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্টস, বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুর FM 88.8 মেগাহার্টস, কক্সবাজার FM 100.8 মেগাহার্টস, বরিশাল FM 105.2 মেগাহার্টস, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, গোপালগঞ্জ ও বান্দরবান FM 92 মেগাহার্টস, কুমিল্লা FM 103.6 মেগাহার্টস এবং রাঙামাটি FM 103.2 মেগাহার্টজে একযোগে সম্প্রচার করা হল।
5: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের মধ্যকার টি টোয়েন্টি ক্রিকেট খেলার চলতি ধারা বিবরণী ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মৌলভীবাজার জেলা সফর করবেন। শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিতি ও ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, যোগদান করবেন এই অনুষ্ঠানে। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্জে, এছাড়াও FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে আপনারা অনুষ্ঠানটি শুনতে পাবেন।
6: নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য নতুন আশার দ্বার উন্মোচন করবে। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে সামাজিক সুরক্ষা আরও কার্যকর, স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর হবে। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করবার আগে জানিয়ে দিতে চাই, পুরো অনুষ্ঠানটির ধারা বর্ণনায় ছিলাম আমি রোহেনা সুলতানা, সার্বিক নির্দেশনায় ছিলেন ASM জাহিদ, নির্দেশনায় ছিলেন আবদুল্লাহ মোহাম্মদ তারিক, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী এবং মোহাম্মদ মমিনুর রহমান, স্টুডিও তত্ত্বাবধানে ছিলেন মাহফুজুল ইসলাম ও মোহাম্মদ শহীদুল্লাহ, এবং প্রকৌশল দায়িত্বে ছিলেন ইফতেহাজ আহমদ, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শামীম আহমেদ এবং এই অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দেলওয়ার হোসেন। সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি, ধন্যবাদ।
1: এতক্ষণ মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। এছাড়া বাংলাদেশ বেতার ময়মনসিংহ ও গোপালগঞ্জ কেন্দ্র থেকেও এ অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে, যা এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় পাঁচ মিনিট। ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান। জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় পাঁচ মিনিট। ধন্যবাদ আপনাকে।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে মাননীয় অর্থমন্ত্রীকে একটি জনকল্যাণমুখী ও উন্নয়ন বান্ধব বাজেট প্রণয়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবেলায় এই বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমি পাশাপাশি এটাও বিশ্বাস করি, এই বাজেটের মাধ্যমে বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথ সুগম হবে। অতীতে বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা গেলেও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বাজেট ঘোষণার পর বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে এবং জনমনে স্বস্তি ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থবছরের বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক নিরাপত্তা হাতে বরাদ্দ বৃদ্ধির মাধ্যমে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে তা একটি মানবিক ও ভূমিকা পালন করবে। দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাপন উন্নয়ন ও তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং প্রবীণ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপগুলি অত্যন্ত প্রশংসনীয়। তাই দেশের সকল শ্রেণী পেশার মানুষ এই বাজেটকে স্বাগত জানিয়েছে। মাননীয় স্পিকার, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। শিক্ষা খাতের উন্নয়ন ছাড়া একটি জাতি কখনই এগিয়ে যেতে পারে না। বর্তমান সরকার শিক্ষাবান্ধব শিক্ষানীতি গ্রহণ করে এ খাতে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করেছেন। বিশেষ করে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ঘোষণা এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, মিড ডে মিল, স্কুল ব্যাগ, জুতা প্রদানের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি এই বিনিয়োগ দেশের মানব সম্পদ উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই বাজেটে বিশেষ করে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি যে কারিগরি শিক্ষা মাধ্যমে আমাদের দেশের যুব সমাজ কারিগরি শিক্ষা দিয়ে বিদেশে কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। মানে স্পিকার, একটি সুস্থ জাতি গঠনের পূর্ব শর্ত হল উন্নত মানসম্মত স্বাস্থ্য ব্যবস্থা। এবারের বাজেটে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, যা অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। পাশাপাশি দেশের সকল 50 শয্যা বিশিষ্ট সকল হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার মতো যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া হৃদরোগীদের জন্য হার্টের রিং এর দাম 47,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির বিষয়। একই সঙ্গে কিডনি রোগীদের ডায়ালিসিসের উপকরণ থেকে কর প্রত্যাহার করা হয়েছে, এটি একটি মানবিক ও জনকল্যাণমুখী সিদ্ধান্ত। আমি বিশ্বাস করি এই বাড়তি বরাদ্দ ও বাস্তবমুখী উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে, চিকিৎসা সুবিধা জনগণের দূরগড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং সাধারণ মানুষ আরও সহজলভ্য

0: ও মানসম্মত স্বাস্থ্যসেবা লাভ করবে। মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। জাতীয় অর্থনীতিতে কৃষি ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিকাঠ কৃষি উন্নয়নের জন্য হাল কর্মসূচি, কৃষকের জন্য বিনামূল্যে সার ও কৃষি যন্ত্রপাতি প্রদান এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি মৌকুফের মতো উদ্যোগে কৃষিকাজকে আরো শক্তিশালী করবে এবং কৃষকের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, এই বাজেটে সামাজিক নিরাপত্তা।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, সময় 1 মিনিট দেওয়া হল, দয়া করে 1 মিনিটে শেষ করবেন প্লিজ, থ্যাংক ইউ।
0: মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া পাশ নবীনগর একটি অবহেলিত জনপদ। আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা আসার মতো এখনো কোন সড়ক পথে কোন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠে নাই। আমাদের নবীনগর থেকে বাঞ্ছারামপুর হয়ে করিতলা হয়ে 2,500-এর যে রাস্তা, সেই রাস্তা দ্রুত কাজ সম্পন্ন কাজ নির্মাণ করার জন্য আমি এই বাজেটের বরাদ্দের প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, আমাদের নবীনগর আমার নির্বাচনী এলাকা পূর্ব এলাকায় লাইফ লাইন হিসাবে খ্যাত আমাদের একটি রাস্তা আছে, যেটা হল মহেশ রোড। সে দীর্ঘদিন যাবত এই মহেশ রোডের সংস্কারের অভাবে এই রাস্তা ব্যবহারের অনুযোগী হয়ে গেছে, অনুপযোগী হয়ে গেছে। কাজে এই আজকের বাজেটে আমাদের এই রাস্তায় বাজেট বরাদ্দ করার জন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রী বরাবর আমি দৃষ্টি আকর্ষণ।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মেহেরপুর 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান। জনাব মোহাম্মদ তাজ উদ্দিন খান, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 বাজেটের উপরে আলোচনার সুযোগ দেওয়ার কারণে মাননীয় স্পিকার, 26-27 অর্থ বছরের বাজেটের স্বাস্থ্যটা অনেক বড় হয়েছে, কিন্তু পুষ্টির মাত্রা কম আছে। আমরা দেখছি যে দেশি বিদেশি ঋণ বর্তমানে 19-20 লক্ষ কোটি টাকা। আমাদের এই বাজেটে সুদ পরিশোধের জন্য 1,27,500 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যেটা শিক্ষা অথবা স্বাস্থ্যের মতো খাতে দিলে পারে আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যেত। মাননীয় স্পিকার, সাধারণ মানুষ বোঝে না জিডিপি কি জিনিস, মুদ্রাস্ফীতি কি জিনিস, কর কি জিনিস। সাধারণ মানুষ জানতে চায় এই বাজেটে যে গ্যাস সিলিন্ডারের দাম কিছুদিন আগে 1,250 থেকে 1,950 টাকা হল, তার দাম কতটুকু কমেছে। সাধারণ মানুষ জানতে চায় রাতারাতি যে বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি করা হল, তা কতটুকু কমেছে। চাষিরা জানতে চায় তাদের চাষের জন্য যে পর্যাপ্ত সারের প্রয়োজন, আজকে এই সময়তে পাচ্ছে না। আমার কাছ থেকে এলাকার মানুষ বারবার খোঁজ নিচ্ছে, পাওয়া যাবে কিনা। আবার 1,300 টাকার সারে যদি 500 টাকা বেশি দেওয়া হয়, তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে। এই ব্যবস্থাপনাটা ঠিক হবে কিনা এই বাজেট। মাননীয় স্পিকার, কৃষকের উৎপন্ন ফসল যেটা সাধারণ মানুষ চাল ডাল ভোগ করবে, এর উপরে উৎসকর না রাখার কারণে দামটা কম থাকবে। কিন্তু কৃষকের উৎপন্ন ফসলের মূল্য পেঁয়াজ উৎপাদন করতে খরচ 25-15 টাকাতে বিক্রি করছে, ধান উৎপাদন খরচ মন প্রতি 1,200 টাকা, সেখানে 1,000 টাকায় বিক্রি করছে। কৃষকরা জানতে চায় এই বাজেটে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে কিনা। বিধায় আমরা যে বলছি সারা দেশে আনন্দের জোয়ার বয়ে গেছে,

0: বাজেট দেখে মানুষের মুখটা মলিন হয়ে গেছে, বাজেট দেখে তাদের সমাধান না পাওয়ার কারণে। মাননীয় স্পিকার, ব্যবসায়ীরা বিদ্যুতের দাম বাড়ার কারণে, জ্বালানির দাম বাড়ার কারণে তাদের পণ্যের দাম কি কি সমন্বয় করে নেই, এই বৃদ্ধিকৃত মূল্যটা সাধারণ মানুষের উপরে যেয়ে পড়বে, অথচ এই সাধারণ মানুষ হাসপাতালে যেয়ে যথাযথ চিকিৎসা পাচ্ছে না। হাটের রিংয়ের দাম কমানো হয়েছে, এক্ষেত্রে ধন্যবাদ। ডায়ালোসিস খরচ কমানো হয়েছে, ধন্যবাদ। কিন্তু হাটের রিং শখ করে একজন একটার বেশি দুইটা নেবে না, ডায়ালোসিস একবার প্রয়োজন হলে দুইবার প্রয়োজন হবে না। বিধায় মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলা, সেগুলার কতটুকু দাম করল জনগণ এদিকে চেয়ে আছে। মাননীয় স্পিকার, এই মুহূর্তে একটা কথা বলতে হয়, আমার মেহেরপুর সদর হাসপাতালের দুরবস্থা চলছে। প্রেস ক্লাবের, ঢাকা প্রেস ক্লাবের সামনে কিছু মানুষ, বর্তমান তত্ত্বাবধায়ক কিছু অসাধু কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। আমি দৃষ্টি আকর্ষণ করব মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে অতি দ্রুত এটা দেখার জন্য, এবং মেহেরপুর হাসপাতালে যাতে চিকিৎসা ব্যবস্থাটা দ্রুত ভালো হয়। মাননীয় স্পিকার, ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, কিন্তু অবস্থাটা যদি এমন হতো যে 65 বছর হলেই সে ভাতা পাবে, বিধবা হলেই সে বোন ভাতা পাবে, এটা যথাযথ ছিল। কিন্তু 75 বছর বয়স হয়ে গেলেও, বিধবা হওয়ার পরে 5 বছর পার হলে এখনো তারা ভাতাভোগী হতে পারছে না। বিধায় এই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করলে তবেই জনগণ বুঝত যে বাজেটে আমরা কিছু একটা পাচ্ছি। মাননীয় স্পিকার, আমার সময় শেষের দিকে, আগে একটু সময়।
1: জি মাননীয় সদস্য, খুব 2 মিনিট সময় আপনাকে দেয়া হলো। আর
0: ধন্যবাদ মাননীয় স্পিকার। 6টি রোগের জন্য টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, ধন্যবাদ এর জন্য। কিন্তু উপকার ভোগীর সংখ্যা যদি বৃদ্ধি করা হতো, আমরা এখানে সকল সংসদ সদস্য জানি কি পরিমাণ এই 6টা রোগের অসুস্থ রোগীরা আমাদের কাছে আবেদনপত্র নিয়ে আসে, তাহলে জনগণ এর দ্বারা উপকার পেত। মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, 41 লক্ষ ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা হিসাব করলে পরে ওয়ার্ড পিছু 90টা করে পরিবার পাবে। তাহলে বাকি যে দরিদ্র ফ্যামিলিগুলো আছে তাদের অবস্থাটা কি হবে? এবং এইটা পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা দেখেছি ইতোমধ্যে সংবাদপত্রগুলোতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে টাকা নেওয়া হচ্ছে, এটা প্রতিদিনের রিপোর্ট আছে। মাননীয় স্পিকার, এজন্য আরো যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, ফ্যামিলি কার্ডের বাইরে যারা থাকবে, তাদের মানটা বাড়াবার জন্য, জীবন মানটা বাড়াবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে অবকাঠামোগত দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মোগল আমলের অনেক বিল্ডিং এখনো খাড়া হয়ে আছে। আমরা যদি দেখি ব্রিটিশ আমলের রেল লাইনের যে স্টেশন আছে এখনো সগর্ভে দাঁড়িয়ে আছে, পাকিস্তান আমলের বিল্ডিংগুলো আমরা ব্যবহার করছি। কিন্তু স্বাধীনতার পরে এমন অনেক বিল্ডিং হয়েছে যেগুলা এক্ষুনি ভেঙে যাচ্ছে, আবার নতুন করে বানাবার প্রয়োজন পড়ছে। মাননীয় স্পিকার, যে বিল্ডিংটা 60 বছর চলার কথা ছিল, সেটা যদি নতুন করে 30 বছরে আবার নতুন করে বানাতে হয়, তাহলে আমরা 30 বছর জাতিগত।
1: ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ, পরে আবার কথা বলার সুযোগ থাকলে পাবেন ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন ফেনী 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মুন্সি রফিকুল আলম। জনাব মুন্সি রফিকুল আলম, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে 2026 এবং 27 অর্থবর্ষের যে প্রস্তাবিত বাজেট, এই বাজেটের উপর আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দিয়েছে, সুযোগ পেয়েছি। এজন্য সর্বপ্রথম আল্লাহপাকের নিকট শুকরিয়া আদায় করছি, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফেনীর মানুষ যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমাদের সকলের প্রিয় নেত্রী যার স্মৃতি বিজড়িত নির্বাচনী এলাকা ফেনী এক, আমাদের সেই প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, বর্তমানে যে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, 17 বছরের লুটেপুটে খেয়ে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি, এই পরিস্থিতিতে আমাদের এই সরকার যে বাজেটের প্রণয়নের প্রস্তাব দিয়েছেন, আমি মনে করি এই বাজেট একটি গণমুখী, সময় উপযোগী, বাস্তবধর্মী এবং জনকল্যাণে দেওয়া হয়েছে। আমি এই বাজেট প্রণয়নের জন্য যারা কাজ করেছেন, বিশেষ করে অর্থমন্ত্রী, একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, দীর্ঘদিন এই দেশ পরিচালনায় যার অনেক অভিজ্ঞতা, আমাদের সেই প্রিয় মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এই বাজেটের মাধ্যমে আমি বিশ্বাস করি দেশ আরো সামনে এগিয়ে যাবে, একটি সুন্দর সমৃদ্ধশালী আমরা অর্থনীতি পাব। এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, আজকে যারা এই বাজেট নিয়ে সমালোচনা করছেন, একসময় আমরাও বাজেট নিয়ে সমালোচনা করেছিলাম। বাজেট প্রকাশিত হওয়ার পর আমরা বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছিলাম, কারণ তখনকার বাজেটগুলো ছিল লুটে পুড়ে খাওয়ার জন্য বাজেট, অবৈধ অত্যাচারিত সরকারের বাজেট, যার কারণে আমরা বিরোধিতা করেছিলাম। আর এখন যারা বাজেট দিচ্ছেন, ওনারা হচ্ছেন সরাসরি এদেশের মানুষের ভোটে নির্বাচিত সরকার। কোন নির্বাচিত সরকার কখনোই লুটে পুড়ে খাওয়ার বাজেট দিতে পারে না মাননীয় স্পিকার। আর বিএনপি এমন একটি দল, আমি শুনেছিলাম আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তিনি বলতেন মানি ইজ নো প্রবলেম, কারণ তার দেশের প্রতি অনেক ভালোবাসা ছিল, দেশপ্রেম ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল। আজকে তারেক রহমান তিনি হচ্ছেন সেই প্রিয় নেতার যোগ্য উত্তরসূরী। সেই শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রক্ত এই তারেক রহমানের শরীরে প্রবাহিত হচ্ছে। সুতরাং একজন দেশপ্রেমিকের সন্তান কখনো লুটে পুটে খাওয়ার বাজেট দিতে পারে না প্রিয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, আমরা এখানে যারা সংসদ সদস্য হিসেবে আমরা এসেছি, সরকারি দল, বিরোধী দল, সবাই যদি আমাদের সদিচ্ছা থাকে, আমরা যদি বিশ্বাস করি এই বাজেটকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, এই বাজেটের মাধ্যমে দেশকে শক্তিশালী করব, মানুষের কল্যাণে কাজ করব, আমি মনে করি অবশ্যই এই বাজেট আগামী দিনে দেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব। মাননীয় স্পিকার, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করা ঠিক নয়, সব জায়গায় বিরোধিতা করলে দেশের অর্থনীতি সামনে এগিয়ে যাবে না। তাই বলবো, আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি। যে বাজেট আমাদেরকে দিয়েছেন, আমরা সেই বাজেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করি। মাননীয় স্পিকার, আমাকে আরো 5 মিনিট সময় আমি চাচ্ছি।
1: জি, আর 2 মিনিট দেয়া হলো,
2: বলতে পারবো না, 5 মিনিট দেন, অনেকদিন পর আপনাকে পেয়েছি। মাননীয় স্পিকার, আমি 5 মিনিট সময় চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজকে এই সংসদে আরেকটি ধন্যবাদ জানাচ্ছি, সেটা হচ্ছে ফেনীবাসীর দীর্ঘদিনের কষ্ট ছিল, দুঃখ ছিল, প্রত্যাশা ছিল যে একটি শক্তিশালী বাঁধ আমরা ফেনীতে নির্মাণ করব। বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকার শুধু লুটপাট করে খেয়েছে, একটি বাঁধ নির্মাণ করেননি। আরেকটি কথা হচ্ছে, আমার যে নির্বাচনী এলাকা, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত, শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হওয়ার কারণে বিগত ১৭ বছর এই এলাকায় কোন উন্নয়ন কর্মকাণ্ড হয়নি। প্রতি বছর বন্যার পানিতে এলাকার মানুষ প্লাবিত হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। গতকাল একনেকের সভায় এই প্রকল্পটি অনুমোদন হয়েছে, যে বন্যা যে বাঁধ নির্মাণ, শক্তিশালী বাঁধ নির্মাণ, সেই প্রকল্পটি অনুমোদন হয়েছে। সেজন্য আমি ফেনীবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, অর্থমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রীকে আমি আমার পক্ষ থেকে, এলাকার মানুষের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এবং আমার এই ফেনী এলাকার দুজন সংসদ সদস্য আছেন, একজন মাননীয় মন্ত্রী আব্দুল ওয়াল মিন্টু, আরেকজন জয়নাল আবেদিন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই। ওনাদের সকলের আন্তরিকতায় আমরা এই প্রকল্পটি পেয়েছি। মাননীয় স্পিকার, আমি আরেকটি কথা বলতে চাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন আগে সংসদে একটি বক্তব্য দিয়েছিলেন যে একজন সন্ত্রাসী পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা ওনাকে সাধুবাদ জানিয়েছি। আমি আজকে সংসদে আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, শুধু এই বেনজির আহমেদ নয়, এই পুলিশ প্রশাসনে যারা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের সহযোদ্ধাদের গুণ করেছে, খুন করেছে, অত্যাচার করেছে, আওয়ামী লীগের কর্মী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে, তারা আজকে কোথায়? তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। মাননীয় স্পিকার, শুধু একজন বেনজিরকে গ্রেপ্তার করলেই আমাদের কষ্ট শেষ হবে না, একজন বেনজিরকে গ্রেপ্তার করলেই আমাদের দুঃখ শেষ হবে না। আমাদের সহযোদ্ধারা আমাদের কাছে এখনো আমাদেরকে ডাকে, কোথায় আমাদের হত্যাকারীদের বিচার?
1: মাননীয় সদস্য, আচ্ছা এক মিনিটে শেষ করে, আচ্ছা ঠিক আছে যান, দুই মিনিট শেষ করে, ওকে দুই মিনিট শেষ করে।
2: মাননীয় স্পিকার, আমি আজকে আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সকল আহ্বান জানাব, আমরা আজকে যারা সরকারি দল বিরোধী আছি, আমরা প্রত্যেকে নির্যাতনের শিকার হয়েছি, প্রত্যেকে মাইর খেয়েছি, জেলখানে একসঙ্গে ছিলাম, কিন্তু আমি চাই অনতি বিলম্বে যারা আওয়ামী লীগের কর্মী হিসাবে সরকারি প্রশাসনের পুলিশের বিশেষ করে দায়িত্বে যারা ছিল, যারা কাজ করেছে, যাদের নেতৃত্বে ১৮ সালে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তাদের প্রত্যেককেই শাস্তির আওতায় এনে বিচারের ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের রফিকুল ইসলাম হেলালি ভাই একটি বক্তব্য দিয়েছিলেন, সেটি ছিল আইনমন্ত্রী, আমরা সবাই চাই মাদককে সমাজ থেকে নির্মূল করতে হবে। শুধু আমি, রফিকুল ইসলাম হেলালি, আবার আমরা যারা সংসদ সদস্য আছি, আমরা চাইলেও হবে না। সেখানে মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হচ্ছে, আবার ১০ দিনের মধ্যে তারা জামিন নিয়ে যাচ্ছে। তাইলে আমি বলবো, মাননীয় স্পিকার, আমাদের আইনে যদি কোন ধরনের দুর্বলতা থাকে, ঘাটতি থাকে, আমরা যারা সংসদ সদস্য, আমরা চাচ্ছি সবাই মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তাহলে আমাদের অনিয়াকতায় আমরা চাই সকল মাদক ব্যবসায়ীদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে, আইনের আওতায় আনতে হবে, বিচার ব্যবস্থা শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কারাগারে আটকে রাখতে হবে। তাহলেই এই মাদকের হাত থেকে আমার সন্তানরা, আপনাদের সন্তানরা, এদেশের মানুষরা এই মাদকের হাত থেকে রক্ষা পাবে। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। যখন বিভিন্ন সময় মামলা খেয়েছি, অনেকদিন কারাগারে ছিলাম, মাসের পর মাস আপনি সহযোগিতা করেছেন, আজকে যেহেতু সুযোগ পেয়েছি এই মহান সংসদে, আপনাকেও আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো শেষ করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। একটু বসেন, একটু বসেন প্লিজ। আপনার আগে দাঁড়িয়েছেন এম মাহবুবউদ্দিন খোকন সাহেব, দেখি উনি কি বলেন, একটু দয়া করে বসেন। এম মাহবুবউদ্দিন খোকন সাহেব, আপনি কি জন্য দাঁড়ালেন, একটু মাইকটা দিবেন দয়া করে প্লিজ।
3: মাননীয় স্পিকার, পঞ্চবাটারে বলছি, মেহেরপুর একের মাননীয় সংসদ সদস্য তার বক্তব্যে বলেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছে, মানে এটা দুঃখজনক ব্যাপার। সংসদ এভাবে ঢালাভাবে কথা বলা উচিত না, সংসদের ভাষা জানতে হবে, সে বলতে হবে। তার বক্তব্যটা স্পষ্ট করার জন্য আমি অনুরোধ করছি, আপত্তি কর।
1: মাননীয় সদস্য, আপনি বলতে চাচ্ছেন যে বসেন আপনি, মেহেরপুর এক আসনের মাননীয় সদস্য তিনি তার বাজেট বক্তব্যে বলেছেন ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে, প্রলোভন দিয়ে ধর্ষণ করেছেন, এই বক্তব্যটা এক্সপান্স চাচ্ছেন, এইটাই তো আপনার বক্তব্য? আমিও শুনেছি এরকম কথা বলেছেন, পয়েন্ট অফ অর্ডারে আপনি দাঁড়িয়েছেন, এই স্টেটমেন্টটা এক্সপান্স করা হল। বাজেট আলোচনায় এ পর্যায়ে অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয় সংসদ আসন নম্বর 320, মহিলা আসন নম্বর 20, সুবর্ণা সিকদার। সুবর্ণা সিকদার, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
4: স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে শুরুতে স্মরণ করছি আমার আরাধ্য শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা ও সর্বদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। স্মরণ করছি গণতন্ত্রের মানুষকন্যা, আপোষহীন নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা জানাই দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আরও কৃতজ্ঞতা জানাই বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নীতি নির্ধারণী বোর্ডের সমস্ত সদস্যবৃন্দ তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে। মাননীয় স্পিকার, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। যে সম্প্রদায় সমাজে অবহেলিত, সুবিধা বঞ্চিত ছিল, সেই মতুয়া সম্প্রদায় তথা সনাতনীদের পক্ষ থেকে দাঁড়িয়ে আজকে আপনার সামনে আমি এই মহান সংসদে কথা বলছি। স্মরণকালের এই ঐতিহাসিক 2026 এবং 2027 অর্থ বছরে বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট, যেটি গত 11 জুন মাননীয় অর্থমন্ত্রী এই মহান সংসদে পেশ করেছেন। এজন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি আমার হৃদয়স্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, এ বাজেট শুধুমাত্র একটি সংখ্যা নয়, এটি দেশের অর্থনীতিকে স্থিতিশীল ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আমি বিশ্বাস করি। সেই সাথে ব্যাংকিং খাতের যে অবস্থা সেটিও লাঘব করবে বলে, সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমাদের সরকার তার নির্বাচনী ইস্তেহারে 31 দফা দিয়েছিল এবং জুলাইকে ধারণ করার মাধ্যমেই এই বাজেট পরিপূর্ণতা ফুটে উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আধুনিক ও প্রযুক্তি নির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর, সমৃদ্ধশালী, স্থিতিশীল বাংলাদেশ চাই এবং এই স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে এই বাজেটের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারব। প্রথমত শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, এমন কোন খাত নেই যেখানে আমাদের সরকার বরাদ্দ দেননি। এমন যদি হয় মাননীয় স্পিকার, সালিস মানি কিন্তু তালগাছটি আমার, এরকম হলে তো হবে না। আমাদেরকে সবাইকে আমাদের দৃষ্টিকোণ বদলাতে হবে, তাহলেই আমাদের জীবন বদলে যাবে। কৃষি খাতের বরাদ্দ একজন কৃষকের মুখে হাসি ফোটাবে, আমি প্রান্তিক কৃষকের সাথে সরাসরি কথা বলেছি মাননীয় স্পিকার। কৃষকের কাছে শুনেছি তার হৃদয়ের কথা, তার হৃদয়ের কথোপকথনে তার ভাবব্যক্তি অভিব্যক্তি ফুটে উঠেছে। তিনি বলেছেন, বর্তমান সরকার আমাদের জন্য যে বাজেটটি দিয়েছেন সেটা যথাযথ, সময় উপযোগী, আমরা আমাদের ফসলের ন্যায্য মূল্য পাব বলে আমরা বিশ্বাস করি। এটা একজন কৃষকের কথা মাননীয় স্পিকার। আমি একজন চিকিৎসকের সাথে সরাসরি কথা বলেছি, তিনিও এই বাজেটকে সুস্বাগতম জানিয়েছেন মাননীয় স্পিকার। শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকার বরাদ্দ, প্রান্তিক শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল, পোশাক, জুতা, বিভিন্ন সম্প্রসারণের একটি নবদিগন্তের দ্বার উন্মোচিত হল। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগ প্রমাণ করে দিয়েছে এই বাজেট শুধু আজকের ব্যয় নয়, আগামী প্রজন্মের সক্ষমতার বিনিয়োগ করেছে। ওয়ান টিচার ওয়ান ট্যাব, লার্নিং উইথ হ্যাপিনেস, মাননীয় স্পিকার, নারী ও শিশু যেখানে কল্যাণে যে বরাদ্দ হয়েছে এটি একটি নারীকে তার নিজস্ব পরিচয় তৈরি করতে সাহায্য করবে বলে এবং উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। একটি পরিবার রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই পরিবারের শিশু যদি সুন্দর একটি সাবলীল পরিবেশে বেড়ে ওঠে, একজন মা যদি তার সন্তানকে সুন্দরভাবে বেড়ে তোলার জন্য সমস্ত সাহায্য সহযোগিতা পায়, তাহলে সেই শিশু শুধুমাত্র পরিবার নয়, একটি দেশের জন্য সম্পদ হয়ে দাঁড়াবে। মাননীয় স্পিকার, 42 লক্ষ ফ্যামিলি কার্ড নবদিগন্তের দ্বার উন্মোচন করল। আমি মনে করি ডে কেয়ার সেন্টার, যেখানে শিশুরা নিরাপত্তা ও নির্ভরতার মাধ্যমে সুস্থ পরিবেশে বেড়ে উঠবে। আমি বিরোধী দলকে বলতে চাই, এই ডে কেয়ার সেন্টারে শুধুমাত্র সরকারি দলের কোন লোকের বাচ্চারা বড় হবে না, সুন্দর পরিবেশে গড়ে উঠবে না, আপনাদের সন্তানেরাও আত্মীয় স্বজনেরাও এই ডে কেয়ার সেন্টারে পরিষেবা পাবেন। সামাজিক নিরাপত্তা খাতে 1,44,363 কোটি টাকার বরাদ্দ দেশের প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে এসেছে।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আপনাকে 1 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হলো, ধন্যবাদ।
4: 2 মিনিট সময় চাচ্ছি মাননীয় স্পিকার। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ, যার পরিপ্রেক্ষিতে আমরা সনাতনীরা এবং অন্য যে কোনো ধর্মের বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রে মিলেমিশে বসবাস করার যে সুযোগটি আমরা পেয়েছি, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যার জন্য আজকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট একটি সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠান। আমি ধর্মমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করব, এই প্রতিষ্ঠানে বাজেট বরাদ্দের মাধ্যমে কিছুটা বরাদ্দ হলেও যদি এই সনাতনীদের দিতেন আমরা উপকৃত হতাম। পরিশেষে আমি আমার এলাকার কথা একটু বলতে চাই মাননীয় স্পিকার। আমার এলাকার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী জংশন থেকে গোপালগঞ্জ পৌঁছানোর পথে চাপ্তা স্টেশন ও বাহিরবাগ স্টেশনের মাঝে প্রায় 15 থেকে 20 স্থাপন করা।
1: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, পরে আবার সুযোগ আসবে তখন বলবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদুল্লাহ। জনাব মোহাম্মদুল্লাহ, আপনার সময় 5 মিনিট, ধন্যবাদ আপনাকে।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাদিসে একটি বাক্য আছে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে জানায় দাও। স্পিকার, এই সংসদ সদস্যদের সামনে আমি আপনাকে অনেক ভালোবাসি, এটি জানিয়ে দিলাম। মাননীয় স্পিকার,
1: অসংখ্য ধন্যবাদ।
5: আমাদের শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন সাহেব ময়মনসিংহে একটা প্রোগ্রামে গিয়েছিলেন, উনি অসংখ্য মানুষের সামনে ওনার আসনে আমাকে বসিয়ে আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী বলে সম্বোধন করে আমাকে সম্মানিত করেছিলেন, আপনার মাধ্যমে তাকেও আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস আর আমির আল্লামা মামুনুল হক সাহেব জোর করে আমাকে ইলেকশনে নামিয়েছিলেন, যে কারণে জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আল্লামা মামুনুল হক সাহেবকে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই ফুলপুর তারাকান্দার মানুষগুলোকে, যারা তাদের দুঃখ কষ্ট এবং মনের কথাগুলো সংসদে বলার জন্য আমাকে সংসদে পাঠিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, এই বঙ্গর অর্থনীতিতে আমাদের অর্থমন্ত্রী হৃষ্ট পুষ্ট এবং হ্যান্ডসাম একটা বাজেট ঘোষণা করেছেন। আমি মনে করি বাজেটটা সর্বদিক থেকে ভালো না হলেও মোটামুটি তুলনামূলক ভালো। এরপরে এখানে আরেকটা এরকম বাজেট এই সংসদে অসংখ্য হয়েছে, বাজেটটা বাস্তবায়ন আমাদের স্থানীয়ভাবে বাস্তবায়ন হয় না। আমি এই বছর আশা করি, যেহেতু আমরা বঙ্গর অর্থনীতির উপর দাঁড়িয়ে আছি, আমরা 300-350 এমপি মন্ত্রী এখানে আছি, আমরা যদি হাদিস আল্লাহ রাসুল বলেছেন খাইরুন নাস মাইয়ান পাউন নাস, যে মানুষের কল্যাণ করে সে সবচেয়ে উত্তম ব্যক্তি, আর সংসদ সদস্যরা সবচেয়ে বেশি কল্যাণকর কামই কল্যাণ করার সুযোগ থাকে। আমি মাননীয় স্পিকার আপনার আসন নিয়েও কিছু কথা আমি বলবো, যে কারণে আপনার পক্ষ থেকে আমাকে একটু সময় দিবেন। আর আমার মাননীয় বিরোধী দলের চিফ হুইপ আমাকে বলেছেন সময় পরে দুই মিনিট উনি বাড়াবেন, তাহলে দুইজন যদি দুই মিনিট করে বাড়ান চার মিনিট সময় আমি পাবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার,
1: এই চিফ হুইপ মহোদয় কিন্তু নেই, মাননীয় চিফ হুইপ মহোদয় নেই,
5: ওনার পক্ষে যিনি আছেন আমাদের রফিকুল ইসলাম খান সাহেব আছেন, উনি হয়তো সময় বাড়িয়ে দিবেন, হুইপ আছেন। মাননীয় স্পিকার, যে অর্থনীতির উপর আমাদের এই দেশ দাঁড়িয়ে আছে সেই অর্থনীতির উপরে সবচেয়ে বেশি লুটপাট হয়, সেই অর্থনীতি লুটপাট যদি না হতো এই দেশ উন্নয়নের জন্য 54 বছর অপেক্ষা করা লাগত না। আজকে 54 বছর যাবৎ এ দেশের মানুষ সাফারা হচ্ছে। আমাদের এই দেশে যারা জনপ্রতিনিধি হয় এবং বিশেষ করে অনেক সরকারি কর্মচারী আছেন যারা ঘুষ বাণিজ্য এবং অর্থ লুটপাটের সাথে জড়িত থাকার কারণে গত 17 বছর ইতিহাস আপনার এবং আমাদের সামনে আছে। আমি এখানে যারা আছেন এই বছরে 350 এমপি মন্ত্রীদের কাছে অনুরোধ করব, 5টা বছর জনগণের জন্য আপনারা মেহনত করেন, 5টা বছরের এই অর্থ বরাদ্দ জনগণের পিছনে ব্যয় করেন। এখানে যদি আপনারা এখানে খেয়ানত না করেন এই 1 বছরে অর্থ বাজেটে আমাদের গ্রামের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনার কাছে একটা ছোট্ট আবদার থাকবে, আপনার মাধ্যমে আমাদের অর্থমন্ত্রীর কাছে আমার ছোট্ট একটা আবদার থাকবে। বিএনপি যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের কৌমি গণনার প্রতিটি মানুষ বিএনপির সাথে ছিল, এখনো আছে, কিন্তু বিগত সময়ে কৌমি গণনার কোন মানুষদের নিয়ে কোন বরাদ্দের কথা কখনো আসে নাই। এই বছর আমরা ভেবেছিলাম যে এই বছর যেহেতু বিএনপি ইসলামপন্থী দল, ইসলামে মূল্যবোধে বিশ্বাসী, তারা যেমন নৃগোষ্ঠীকে তারা অর্থনীতির বরাদ্দের মধ্যে এনেছে, কৌমি অঙ্গনকেও তার বরাদ্দের মধ্যে আনবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কৌমি গণনার আলে মুলামা এবং সেই সমাজের মানুষগুলোকে তারা কোন গ্রহের মানুষ মনে করে এটা আমার বুঝে আসে না মাননীয় স্পিকার। এই জন্য আমি অর্থমন্ত্রীর কাছে সবিনয় অনুরোধ করব যে কৌমি গণনার আলে মুলামা ছাত্রদেরকেও আপনাদের এই অর্থ মন্ত্রণালয়ের একটা বাজেট দিয়ে তাদেরকে আপনাদের এই দেশ উন্নয়নের কাজে তাদেরকে কাজে লাগানোর ব্যবস্থা করা হোক। মাননীয় স্পিকার, আপনি যে অঞ্চলের এমপি আমি আপনার কাছাকাছি এমপি, আপনার এলাকা যত সমস্যা সেই সমস্যা আমার এলাকাও, লক্ষ লক্ষ মানুষের শুধু একটাই ফোন আসে এই বৃষ্টির দিন মানুষ কোথাও চলাচল করতে পারে না, প্রতিটা রাস্তাঘাটে হাঁটুপানি পর্যন্ত জমে যায়, রিক্সা উল্টে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আপনার মাধ্যমে অনুরোধ করব।
1: মাননীয় সদস্য, সময় শেষ, তারপরেও 2 মিনিট দাবি করা হচ্ছে, 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো, আর আপনার কনস্টিটিউন্সির উপর দিয়ে আমি যাই, একটা তো দায়বদ্ধতাও আছে, 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো।
5: আপনার পক্ষ থেকে 2 মিনিট চাই মাননীয় স্পিকার। গ্রামীণ অর্থনীতিকে আগে আনতে হলে রাস্তাঘাটের উন্নয়ন লাগবে। এই রাস্তাঘাটে আমার এলাকায় প্রায় 2 খানায় প্রায় 400 কিলোমিটার রাস্তা কাঁচা, যতটুকু পাকা আছে ওইটুকু অচলযোগ্য। আমি মাননীয় সড়ক যোগাযোগ মন্ত্রীর কাছে অনুরোধ করব যে আমার দিকে একটু নজর দিবেন এবং আমার এলাকার মানুষের চলাচলের একটা সুব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলবো, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি আপনার প্রতি অনেক সন্তুষ্ট খুশি। আমাদের এলাকার যতগুলো স্কুল আছে স্কুলের কোনো ভবন নাই, এখানে শিক্ষক নাই, তাদের ভালো ফ্যানের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই, বাচ্চারা লেখাপড়া করে অনেক কষ্টে। আপনি একটু শিক্ষা খাতে যেমন বড় বরাদ্দ পেয়েছেন এই বরাদ্দটা যেন সুসম্পন্টন হয় আমার এলাকায়, যেন আমি আমার প্রাপ্য অনুযায়ী যেন আমি পাই এলাকার উন্নয়নে আমি কাজ করতে পারি। মাননীয় স্পিকার, আমার এলাকার 2টা থানা একটা পৌরসভা আছে, পৌরসভা ইউনিয়নের মতো কোনো উন্নয়ন নাই, রাস্তাঘাট নাই।
6: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
7: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই সানজনা খান। এ নিউলি কনস্ট্রাকশন Slaughterhouse in Jhinada Purushabha was inaugurated today with the aim of slaughtering cattle in a modern and hygienic way. Law and Parliamentary Affairs Minister Asaduzzaman inaugurated it as the chief guest. Presided over by Deputy Commissioner Muhammad Numan Hussain, the function was attended, among others, by Police Super Mia Muhammad Ashish bin Hassan, Administrator of the Zilla Purushad M.A. Majid, Deputy Director of Local Government Division Rothindranath Roy and General Secretary of District BNP Zahiduzzaman Mona, including local elite. The slaughterhouse has been constructed at a cost of 10,82,31,000 taka on 49 acres of land. A three-day training on multimedia fact-checking and prevention of rumors and disinformation to improve the skills of journalists began at the Zilla Purushad Auditorium in Chuadanga today. The Deputy Commissioner inaugurated it as the chief guest. The meeting discussed on different important topics of multimedia content creation, fact-checking, rumor detection, disinformation prevention and digital journalism. Besides, the training laid emphasis on the role of journalists in creating awareness in society by disseminating objective information. Presided over by the President of Press Club, the training was attended by the trainer of PIB, General Secretary of the Press Club, concerned officials and local elite. 40 journalists of the district are taking part in it. As part of the 25 crore tree plantation of 5 years program announced by the Prime Minister, the tree plantation program was inaugurated at the Zilla Purushad premises in Satkhira today. Administrator of Zilla Purushad and Publication Secretary of Central BNP inaugurated the tree plantation program as the chief guest. Chief Executive Officer of Zilla Purushad S.M. Mahfuzur Rahman, Satkhira Senior Joint Convener and Member Secretary of District BNP, BNP leaders and workers, officials and employees of the Zilla Purushad, including local elite, were present at the time. A three-day-long Climate Start Smart Agriculture Technology Fair 2026 began in Joshur Sodor Upazila to increase agricultural productivity and ensure sustainable agricultural systems by addressing the challenges of climate change. Administrator of Zilla Purushad Dilwar Hussain Khan Khokon inaugurated the fair at a function arranged at the Sodor Upazila Purushad Auditorium as the chief guest. Presided over by Upazila Nirbahi Officer Shahriar Haq, the function was attended, among others, by Upazila Senior Fisheries Officer, Rural Development Officer, Additional Agriculture Officer, Agriculture Extension Officer, Project Implementation Officer, Public Representatives, Journalists, Teachers and Local Elite. 10 stalls of various climate smart agricultural technologies, including modern irrigation systems, agricultural machinery parts and high quality seeds and agricultural products, were open in the fair. The District Agricultural Extension Office arranged it. A day-long workshop on duty to speed up birth and death registration activities was held at Rupsha Upazila Officers Club in Khulna today. Additional Deputy Commissioner Muhammad Ariful Islam attended it as the chief guest. The workshop discussed on different issues of birth and death registration activities, existing challenges and things to be done to increase the speed and quality of services. Presided over by the Upazila Nirbahi Officer, the workshop was attended, among others, by the Assistant Commissioner Land, Family Planning Officer, Assistant Programmer, Union Purushad Chairman and concerned officials. 96,000 taka was distributed among 16 meritorious students as scholarship and accorded a reception at Sodor Upazila Purushad premises in Joshua today. The Upazila Nirbahi Officer distributed the scholarship as the chief guest. Presided over by the regional manager of a non-government organization, the function was attended, among others, by the concerned officials. A non-government organization arranged it. Finally, weather and focus valid till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary east-southeasterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers an hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news. Dear listeners, you're welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
6: সুপ্রিয় শ্রোতা, আপনার অনুষ্ঠান শুনতে পারছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি, গ্রন্থনা ও উপস্থাপনা প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন।
8: চলো ইংরেজি শিখি অনুষ্ঠান থেকে সুপ্রিয় শ্রোতা বন্ধুদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হল কমন মিস্টেক্স ইন ইংলিশ। ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ইংরেজি শিখছেন একেবারে সেই প্রাথমিক স্তর থেকে শুরু করে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর এবং ডিগ্রি পর্যায়ে, কিন্তু তারপরেও অনেক ভুল ত্রুটি থেকে যাচ্ছে। তো আমাদের উদ্দেশ্য হলো যে কীভাবে সঠিকভাবে শুদ্ধভাবে ইংরেজি বলা ও লেখা যায়। আমাদের প্রচেষ্টা হলো শুদ্ধভাবে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে সহযোগিতা করা, যাতে ইংরেজি ভাষা শিক্ষার্থী বন্ধুরা তাদের এই ছোটো ছোটো গ্রামাটিক্যাল মিস্টেকগুলো ওভারকাম করতে পারে এবং শুদ্ধভাবে ইংরেজি বলতে ও লিখতে পারে। তো আমাদের যে প্রক্রিয়া, মানে যে পদ্ধতি, সে পদ্ধতিটা হলো যে একটি ইনকারেক্ট সেন্টেন্স বলা হবে এবং পাশাপাশি তার যে গ্রামাটিক্যাল মিস্টেক, সেই মিস্টেকটা নিয়ে আমরা আলোচনা করব। কোথায় সেই দোষটি, কোথায় সেই ফল্টটা, কোথায় এররটা, কোথায়। প্রথম যে সেন্টেন্সটি সেটি হলো হি উইল গো টু অ্যাব্রড টুমারো, আগামীকাল সে বিদেশে যাবে। হি উইল গো টু অ্যাব্রড টুমারো, এটা একটি ইনকারেক্ট সেন্টেন্স। হিল গো টু অ্যাব্রড হয় না, হিল গো অ্যাব্রড। এই অ্যাব্রড শব্দটি কিন্তু এটা অ্যাডভার্ব, সুতরাং সে এই গো ভার্বটি, ভার্বের পরে অ্যাব্রডটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অ্যাব্রড তো আর নাউন না, সুতরাং কোনো দেশ না যে উইল, হি উইল গো টু, আমরা বলতে পারি হি উইল গো টু এ ফরেন কান্ট্রি, হি উইল গো টু জার্মানি, হি উইল গো টু ব্রিটেন, এগুলো বলতে পারি যখন নাউন হয়। কিন্তু সে বিদেশে যাবে, এই যে বিদেশ বোঝাতে আমরা অ্যাডভার্ব ব্যবহার করেছে, অ্যাব্রড এটা অ্যাডভার্ব। সুতরাং হি উইল গো অ্যাব্রড, এখানে আর কোনো প্রিপোজিশন অর্থাৎ টুর প্রয়োজন নেই। হি উইল গো অ্যাব্রড টুমারো, হি উইল গো অ্যাব্রড। আমরা ওই যে বললাম যে নাউন হলে আমরা সেক্ষেত্রে টু ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু এটা অ্যাডভার্ব সেক্ষেত্রে আর কোনো টুর প্রয়োজন নেই। পরের সেন্টেন্সটি হলো দ্য পুলিশ হ্যাজ প্রভড দ্য অ্যাক্সিডেন্ট, দ্য পুলিশ হ্যাজ প্রভড দ্য অ্যাক্সিডেন্ট, পুলিশ দুর্ঘটনাটি খতিয়ে দেখেছে, তদন্ত করেছে। প্রব, পুলিশ হ্যাজ প্রভড দ্য অ্যাক্সিডেন্ট, এখানে কিন্তু একটি সাবজেক্টের পরে ভার্বটি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, অর্থাৎ সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল, সেই বিষয়ে আমাদের একটি ভুল এখানে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় না, পুলিশের পরে সবসময় মানে প্লুরাল ভার্ব ব্যবহৃত হয়, আর হয়, ওয়ার হয়, হ্যাজ হবে না, এটি হ্যাভ হবে। দ্য পুলিশ হ্যাভ প্রভড দ্য অ্যাক্সিডেন্ট, পুলিশ দুর্ঘটনা তদন্ত করেছে। কাজেই শ্রোতা বন্ধুরা এখানে মনে রাখতে হবে যে পুলিশ একটি প্লুরাল সাবজেক্ট, পুলিশ বলতে একজনকে বোঝায় না, পুলিশ বলতে পুলিশ একটি জন, একটি গোষ্ঠী, গোষ্ঠীকে বোঝায়, একটা বাহিনীকে বোঝায়। সুতরাং দি পুলিশ হ্যাভ প্রভড দ্য অ্যাক্সিডেন্ট, পুলিশের পরে আর হবে, ওয়ার হবে, হ্যাভ হবে, এটা মনে রাখতে হবে। এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা যাবে না, পুলিশের পরে সবসময় প্লুরাল ভার্ব হবে, এটা মনে রাখতে হবে। দ্য পুলিশ হ্যাভ প্রভড দ্য অ্যাক্সিডেন্ট। পরের সেন্টেন্স ছিল আই বট এ লট অফ ফিশেস, এখানেও আমরা সিঙ্গুলার প্লুরাল জনিত যে ভুলটা, সেই ভুলটা এখানে আমি দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে আই বট এ লট অফ ফিশেস হয় না, আই বট এ লট অফ ফিশ। শ্রোতা বন্ধুরা এখানে মনে রাখতে হবে একটা জিনিস, ফিশটা কিন্তু সিঙ্গুলার, ফিশটা কিন্তু আনকাউন্টেবল নাউন, ফিশেস হয় না, কখনোই ফিশেস হয় না। আই বট এ লট অফ ফিশ, লট অফ ফিশ, আই বট এ লট অফ ফিশ, আই কট ফাইভ ফিশ, ফাইভ ফিশেস না, ফাইভ ফিশ, টেন ফিশ, সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, ফিশটা সবসময় সিঙ্গুলার হিসেবে, অর্থাৎ এটি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কিন্তু প্লুরাল হয় না, এটা সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং আই বট এ লট অফ ফিশ। দিস ইজ এ গুড নিউজ, দিস ইজ আ গুড নিউজ, নিউজ কিন্তু আনকাউন্টেবল নাউন, নিউজ আনকাউন্টেবল নাউন। সুতরাং আনকাউন্টেবল নাউনকে যেমন প্লুরাল করা যায় না, আবার তার আগে এ অ্যান ব্যবহার করা যায় না, দিস ইজ গুড নিউজ, দিস ইজ গুড নিউজ, এটা একটি ভালো খবর, দিস ইজ গুড নিউজ, এ গুড নিউজ এটা হয় না, যেহেতু নিউজটা আনকাউন্টেবল, সুতরাং এখানে আমরা এ ব্যবহার করতে পারি না, দিস ইজ গুড নিউজ। হি গেভ মি অ্যান ইনফরমেশন, এখানেও একই ধরনের, নিউজের মতো ইনফরমেশনের ক্ষেত্রেও আমরা দেখি এটি আনকাউন্টেবল নাউন, এইটি ইনফরমেশনস বলা যাবে না, এটা প্লুরাল করা যাবে না। হি গেভ মি ইনফরমেশন, অ্যান ইনফরমেশন না, সঠিকটা হলো হি গেভ মি ইনফরমেশন, কিংবা এটাও আমরা বলতে পারি না হি গেভ মি মেনি ইনফরমেশনস, না এটাও করা যাবে না, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, কিংবা তার পূর্বে এ অ্যান ব্যবহার করা যায় না, এটা মনে রাখতে হবে, এটুকু মনে রাখলেই হবে। নিউজটা আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, সুতরাং এখানে এটাকে প্লুরাল করা যাবে না, অথবা এর পূর্বে এ অ্যান ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তো কথা আছে, সেটা হচ্ছে যে সে আমাকে একটি ইনফরমেশন দিল, হি গেভ মি পিস অফ ইনফরমেশন, এখানে আমরা পিস অফ ইনফরমেশন ব্যবহার করতে পারি, পিস অফ ইনফরমেশন, হি গেভ মি এ পিস অফ ইনফরমেশন, হ্যাঁ এটা আমরা ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটি হল আরিফ হ্যাজ গন টু ঢাকা ইয়েস্টারডে, আরিফ হ্যাজ গন টু ঢাকা ইয়েস্টারডে, তা এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ইয়েস্টারডে যখন আসে গতকাল, এটা কিন্তু পাস্ট টেন্স, কিন্তু আমরা এই দেখছি যে এই সেন্টেন্সটিতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না। যখন লাস্ট, ইয়েস্টারডে এই জাতীয় শব্দ থাকবে, লাস্ট নাইট, হ্যাঁ ইয়েস্টারডে, এগুলো থাকলে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহারের নিয়ম হলো যে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, তা এখানে গো ভার্বের পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সুতরাং হ্যাজ গন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করেছে, এটি ভুল হয়ে গেছে। কেন ভুল হয়েছে? কারণ ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে কোনোভাবেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা যাবে না, অবশ্যই অবশ্যই সেটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আরিফ ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরের সেন্টেন্সটি আছে হি ইজ ইউজ টু ওয়ার্ক ইন দ্য সান, সে রোদের মধ্যে কাজ করতে অভ্যস্ত, এই যে অভ্যস্ত, ইউজ টু, ইউজ টু পরে কিন্তু ভার প্লাস আইনজি হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, এটা মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে যদি বি ভার্ব থাকে অর্থাৎ অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো থাকে, এবং তারপরে যদি ইউজ টু থাকে অবশ্যই ভার প্লাস আইনজি হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান। হ্যাঁ, এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে যে আমরা কখনো কখনো আমরা সাবজেক্টের পরে ইউজ টু ব্যবহার করি, ওই ক্ষেত্রে ভার প্লাস আইনজি হবে না। যেমন আই ইউজ টু প্লে ফুটবল ইন মাই হাই স্কুল লাইফে আমি ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল, এখানে কিন্তু সাবজেক্টের পরে অ্যামিজ আর ওয়াজ আর নেই, আই ইউজ টু প্লে ফুটবল, অতীতকালের অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে ভার্বের পরে কোনো আইনজি যোগ হবে না। কিন্তু ইউজ টু যখন অভ্যস্ত বোঝায় সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে একটা বি ভার্ব ব্যবহার করি, হি ইজ ইউজ টু, এবং ভার্ব প্লাস আইনজি হবে, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ওয়ার্কিং ইন দ্য সান, হি ইজ ইউজ টু ইটিং চাইনিজ ফুড খেতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ইটিং চাইনিজ ফুড। তো তাহলে যখন সাবজেক্টের পরে একটি বি ভার্ব থাকে এবং তারপর ইউজ টু থাকে, সেক্ষেত্রে ভার্ব প্লাস আইনজি হবে। কিছু কিছু ভার্ব থাকে, কিছু কিছু ওয়ার্ড থাকে, ভার্বও থাকে, যেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে যখন থাকে ভার্বটা, তখন ওই ভার্বের হয়ে টু প্লাস ভার্ব প্লাস আইনজি হয়, টু প্লাস ভার্ব প্লাস আইনজি। যেমন আই এম কমিটেড, আমি দায়বদ্ধ টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশকে সেবা করতে, এই কমিটেডের পরে টু ভার্বে এবং ভার্বের শেষে আইনজি যোগ করতে হবে, কমিটেডের পরে টু ভার্বে এবং ভার্বের শেষে আইনজি যোগ করতে হবে। আই এম কমিটেড টু সার্ভিং মাই কান্ট্রি, আমি কমিটেড টু সার্ভ মাই কান্ট্রি বললে ভুল হবে, আই এম কমিটেড টু সার্ভিং মাই কান্ট্রি, সার্ভিং মাই, ইউজ টু, কমিটেড টু, উইথ এ ভিউ টু, এই ধরনের ক্ষেত্রে আমরা ভার প্লাস আইনজি ব্যবহার করব। পরের সেন্টেন্সটা আছে হি রিফিউজড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে তার পূর্বের যে স্টেটমেন্ট, পূর্বের যে উক্তি, সে উক্তি অস্বীকার করলো, বললো যে না আমি তো এই কথা বলিনি, অস্বীকার করলো। তা এই যে অস্বীকার করা, ই রিফিউজ না, এটা আছে ডিনাই, হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট। আমরা রিফিউজ ব্যবহার করি কখন? রিফিউজ আর ডিনাই নিয়ে গন্ডগোল বাধে, কখন রিফিউজ হবে আর কখন ডিনাই হবে। হ্যাঁ, রিফিউজ হচ্ছে কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করা। আই রিফিউজড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাব অস্বীকার করলাম। তাহলে কোনো একটা জিনিস গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, আর ঘটনার সত্যতা অস্বীকার করা সে ডিনাই। ঘটনার সত্যতা অস্বীকার করা ডিনাই, কোনো কিছু গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ। হি রিফিউজড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে পূর্বের উক্তি অস্বীকার করলো, এটা রিফিউজ না, এটা সে ডিনাই। তাহলে সঠিকটা হলো হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট, সে তার পূর্বের স্টেটমেন্ট কথা অস্বীকার করলো। হি ডিনাইড হিজ প্রিভিয়াস স্টেটমেন্ট। তাহলে গ্রহণ করতে অস্বীকার করা রিফিউজ, ঘটনার সত্যতা অস্বীকার করা ডিনাই। পরের সেন্টেন্সটি হলো হাসান ডিনাইড মাই অফার অফ এ জব। হাসান আমার একটা চাকরির প্রস্তাব ডিনাই করলো, অস্বীকার করলো। এটা একটু ভুল সেন্টেন্স। একটা চাকরি প্রস্তাব করলাম যে তুমি একটা চাকরি তোমাকে দিতে চাই, তুমি নেবে, সে এটা নিতে চায় না, তাহলে সেটা ডিনাই করলো না, সেটাকে রিফিউজ করলো। হাসান রিফিউজড মাই অফার অফ এ জব। শ্রোতা বন্ধুরা, এটা মনে রাখতে হবে যে কোথায় ডিনাই আর কোথায় রিফিউজ। যে ডিনাই ঘটনার সত্যতা অস্বীকার করা, সুতরাং হাসান আমার চাকরির প্রস্তাবে গ্রহণ করতে অস্বীকার করলো, এটা হচ্ছে রিফিউজ। হাসান রিফিউজড মাই অফার অফ এ জব। আরেকটা সেন্টেন্স বলি, রাকিব রিফিউজড মাই ইনভিটেশন। আমরা ইনভাইটেশন বলবো না, সঠিক উচ্চারণ হলো ইনভিটেশন, ইনভিটেশন নট ইনভাইটেশন। রাকিব রিফিউজড মাই ইনভিটেশন, রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন। ভদ্রতার সাথে বিনয়ের সাথে অস্বীকার করা, সেটা সে ডিক্লাইন, এটা দাওয়াত দিল, আমরা তো বলি না তোমার দাওয়াত আমি গ্রহণ করবো না, এটা বলি না, এরকম বলি না, বলে যে ভাই দাওয়াত নিতে পারছি না, সরি। বিনয়ের সাথে যখন অস্বীকার করা ডিক্লাইন, হি রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন, রাকিব ডিক্লাইন্ড মাই ইনভিটেশন। সুতরাং এই যে বিনয়ের সাথে অস্বীকার করা ডিক্লাইন, DECLINE, decline. পরের সেন্টেন্সটি হলো মাই ফ্রেন্ড উইল কাম টুডে আফটারনুন, আজকে সন্ধ্যায় বিকেলবেলায়, আজ বিকেলবেলায় আমার বন্ধু আসবে। মাই ফ্রেন্ড উইল কাম টুডে আফটারনুন, তা আমরা এই যে আজকে বিকেলবেলায় বোঝাতে, কিন্তু টুডে আফটারনুন বুঝি না, দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস মর্নিং, আজ সকাল দিস মর্নিং, আজ বিকাল দিস আফটারনুন, আজ সন্ধ্যায় দিস ইভিনিং। সো তাহলে এই সেক্ষেত্রে আমরা টুডে আফটারনুন ব্যবহার করবো না, টুডে মর্নিং ব্যবহার করবো না, টুডে ইভিনিং ব্যবহার করবো না, কি বলবো, দিস আফটারনুন, দিস ইভিনিং, দিস মর্নিং, মাই ফ্রেন্ড উইল কাম দিস আফটারনুন। তাহলে যে আমরা টুডের পরিবর্তে দিস ব্যবহার করবো, মাই ফ্রেন্ড উইল কাম দিস আফটারনুন। পরের সেন্টেন্সটি, আই উইশ আই ওয়াজ এ মিলিয়নার, আমি যদি একজন কোটিপতি হতে পারতাম। এই যে অপূরণীয় আকাঙ্ক্ষা, এইটাকে বলে সাবজাংটিভ মোড, অর্থাৎ যে আশা পূরণ হবে না, ইচ্ছা করে যদি হতে পারতাম, যদি করতে পারতাম। তো এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যদি পাস্ট সেন্টেন্স হয়, তাহলে ওটা ভার্বটা পাস্ট ফর্ম হয়, ভার্বটা পাস্ট ফর্ম, পাস্ট ইনভিটেশন পাস্ট ফর্ম হয়। আর যদি বি ভার্ব থাকে, তাহলে সবসময় ওয়ার হয়, পাস্ট টেন্সে ওয়ার হয়, বি ভার্বটি পাস্ট টেন্সে ওয়ার হয়। আই উইশ আই ওয়ার এ মিলিয়নওয়্যার, আই উইশ আই ওয়ার এ মিলিয়নওয়্যার, আই আই ওয়ার, ওয়ার হবে যদি আমি কোটিপতি হতে পারতাম। আমি আর একটা উদাহরণ দিই, যে আই উইশ আই হ্যাভ এ কার, আমার যদি একটি কার থাকতো, তা আমি বললাম যে পাস্ট ফর্ম হবে এটা, আই উইশ আই হ্যাড এ কার, হ্যাভ না, আই হ্যাড এ কার, আই উইশ আই হ্যাড এ কার, আই উইশ আই হ্যাড এ কার। যদি আমার একটি কার্ড থাকতো, আই উইশ, এটা সাবজাংটিভ মোড বলে, এটাকে সাবজাংটিভ মোড। একজন লোক বৃষ্টির মধ্যে ভিজছে, ছাতাটা আনেনি, তো বললো যে ছাতাটা থাকলে ভালো হতো, আই উইশ আই হ্যাভ এ কার, আই হ্যাভ অ্যান আমব্রেলা, না, আই উইশ আই হ্যাড অ্যান আমব্রেলা, আই উইশ আই হ্যাড অ্যান আমব্রেলা। ছাতে নেই, কিন্তু একটা ছাতা হলে ভালো হতো যদি ছাতাটা থাকতো, আই উইশ আই হ্যাড অ্যান আমব্রেলা। সো তাহলে যে আশা পূরণ হবার নয় কিন্তু আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে এটাকে সাবজাংটিভ মোড বলে, এবং সেক্ষেত্রে ভার্বটি পাস্ট ফর্ম হয়, এবং যদি বি ভার্ব থাকে, অ্যামিজার ওয়াজার থাকে, সেক্ষেত্রে ওটা সবসময় ওয়ার হয়, পাস্ট টেন্সে ওয়ার হয়। পরের সেন্টেন্সটা আছে, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, আমরা সময় হয়েছে আমাদের জার্নি, মানে যাত্রাটা শুরু করার, সময় হয়েছে আমাদের যাত্রা শুরু করার। এই যে ইট ইজ টাইম, মানে যে এক্সপ্রেশনে যে সেন্টেন্স ইট ইজ টাইম দিয়ে শুরু হয়, সেই ক্ষেত্রে সাবজেক্টের পরের ভার্বটি অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, পাস্ট ফর্ম হবে। ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, উই স্টার্ট আওয়ার জার্নি না, সেন্টেন্সটি আছে এখানে ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি, ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, পাস্ট ফর্ম করতে হবে। স্টার্টের পর একটা ইডি লাগিয়ে দিলে পাস্ট ফর্ম হয়ে গেল, ইট ইজ টাইম উই স্টার্ট আওয়ার জার্নি। পাস্ট টেন্সের মধ্যে মনে আছে, আসলে পাস্ট না, মানে অবয়বগত, আকারগত, স্ট্রাকচারালি মনে হচ্ছে যেন পাস্ট টেন্স, আসলে তা না, মানে এখনই আমাদের জার্নি শুরু করতে হবে, হ্যাঁ দেরি হয়ে গেছে এরকম ভাবটা, হ্যাঁ বিরক্ত প্রকাশ করা হচ্ছে। সো ইট ইজ টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি। পরের সেন্টেন্সটি, উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, আপনি কি দরজাটা বন্ধ করতে কিছু মনে করবেন?

ভার প্লাস আইনজে যোগ করতে হয়, আইনজে যোগ করতে হয়। আবার কিছু কিছু ভার্ব আছে, সে ওই ভার্বের পরে টু প্লাস আরেকটি ভার্ব, টু প্লাস, তাহলে ভার প্লাস টু প্লাস ভার্ব, আবার ভার প্লাস ভার প্লাস ভার প্লাস আইনজি, ভার প্লাস ভার প্লাস আইনজি, আবার ভার প্লাস টু প্লাস ভার্ব। উড ইউ মাইন্ড টু ক্লোজ দি ডোর, এই মাইন্ডের পরে টু হবে না, এই মাইন্ডের পরে ভার্বের শেষে আইনজি হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, হ্যাঁ দরজাটি বন্ধ করতে মাইন্ড করবেন? আসলে ইংরেজ জাতি এরা খুব সভ্য জাতি, দরজাটি বন্ধ করতে বলছি কৌশলে, দরজাটি কি বন্ধ করতে মাইন্ড করবেন? মানে বলে আমি বলি না এই দরজাটা বন্ধ করে দেয়, ক্লোজ দি ডোর, এটা বেয়াদফি, ক্লোজ দি ডোর বেয়াদফি। সুতরাং উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করতে কিছু মাইন্ড করবেন? আমি কৌশলে তাকে বলছি যে দরজাটি বন্ধ করে দেন, কিন্তু অত্যন্ত বিনয়ের সাথে পোলাইটলি বলছি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ব্রিং এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি আন থেকে কি মাইন্ড করবেন? মানে এক গ্লাস পানি আমারে খাও, কৌশলে বলছি, কারণ ব্রিটিশরা অত্যন্ত পলিশড নেশন, ভদ্র জাতি, সুতরাং তাদের স্ট্রাক সেন্টেন্স স্ট্রাকচারটাও এরকম। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, পরের যে সেন্টেন্সটি সেটি হলো হি স মি অ্যান্ড স্টপ টু রাইট, সে আমাকে দেখলো এবং লেখা বন্ধ করলো, স্টপ টু রাইট, হি স মি অ্যান্ড স্টপ টু রাইট, লেখা বন্ধ করলো, এখানে একটু ভুল আছে। সে ভুলটা হলো স্টপের পরে সবসময় ভার্ব প্লাস আইনজি হয়, আমরা বলি না স্টপ টু রাইট, আমরা বলি স্টপ রাইটিং। সুতরাং স্টপের পরে সবসময় ভার্ব প্লাস আইনজি হয়, স্টপের পরে সর্বদা ভার্ব প্লাস আইনজি, কিছু কিছু ভার্ব আছে ভার্ব প্লাস আইনজি হয়, আবার কিছু কিছু আছে ভার্ব পরে টু প্লাস ভার্ব হয়, তো স্টপ ভার্ব পরে ভার্ব প্লাস আইনজি। আই প্রেফার ইটিং ফিশ দ্যান মিট, মাংস অপেক্ষা আমি মাছ খেতে বেশি পছন্দ করি, প্রেফার মানে বেশি পছন্দ করা। আই প্রেফার ইটিং ফিশ দ্যান মিট, প্রেফার, প্রেফার এটি একটি ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি, ল্যাটিন কম্পারেটিভ ডিগ্রি এরকম আরও কিছু আছে, যেমন জুনিয়র, সিনিয়র, মাইনর, মেজর, ইন্টেরিয়র, ইনফেরিয়র, প্রেফার, প্রেফারেবল, এই জাতীয়, এই জাতীয় শব্দ থাকলে দেন বসে না, এই জাতীয় শব্দের পরে সবসময় টু বসে, টু বসে। আমি কি বলছি, আই প্রেফার, অধিকতর পছন্দ করি ইটিং ফিশ, মাছ খাওয়া, দেন মাংস খাওয়ার চাইতে। প্রেফার থাকলে, প্রেফারেবল থাকলে আমরা দেন ব্যবহার করব না, আমরা ব্যবহার করব টু, আই প্রেফার ইটিং ফিশ টু মিট, এই টু মানে হইতে, অপেক্ষাকৃত বেশি, মানে দেন বোঝাচ্ছে আর কি, মাংস চাইতে, চাইতে বোঝাতে আমরা দেন ব্যবহার করি, কিন্তু ল্যাটিন কম্পারেটিভ আসে বিধায় আমরা টু ব্যবহার করব, সেটাও কিন্তু চাইতে বোঝাচ্ছে, দেন, দেনের অর্থ বোঝাচ্ছে। আই প্রেফার ইটিং ফিশ টু মিট, ইটিং ফিশ টু মিট। সো তাহলে এইগুলো মনে রাখতে হবে যে জুনিয়র, সিনিয়র, মাইনার, মেজর, ইন্টেরিয়র, ইনফেরিয়র, প্রেফার, প্রেফারেবল ক্ষেত্রে আমরা দেন ব্যবহার করব না, টু ব্যবহার করব। পরের সেন্টেন্সটি হলো ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প, তাহলে হেল্পের জন্য, সাহায্যের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প। তো এই যে নো ইউজ, যে এক্সপ্রেশনটা ইজ নো ইউজ, নো ইউজের পরে টু প্লাস ভার্ব হয় না, নো ইউজের পরে ভার্ব প্লাস আইনজি। ইট ইজ নো ইউজ টু ওয়েট ফর হেল্প, ইনকারেক্ট সেন্টেন্স, কারেক্ট হলো ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর হেল্প, নো ইউজের পরে ভার্ব প্লাস আইনজি হয়, তাহলে সাহায্যের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই, ইট ইজ নো ইউজ ওয়েটিং ফর হেল্প, ভার্ব প্লাস আইনজি। পরের সেন্টেন্স ছিল মাই ট্রাউজার ইজ টু শর্ট, আমার ট্রাউজারটি খুব শর্ট, খাটো, টু শর্ট, অতিমাত্রায় বোঝাতে আমরা টু ব্যবহার করি, টু না উচ্চারণ হলো টু, লং সাউন্ড টু, মাই ট্রাউজার ইজ টু শর্ট, টু শর্ট। তো কারেক্ট হচ্ছে মাই ট্রাউজার্স, ট্রাউজার হয় না, ট্রাউজার্স আর টু শর্ট। শ্রোতা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, দুটি পার্ট থাকে, যেমন ট্রাউজারের দুটো অংশ থাকে না, চশমা দুটি, ওটা গ্লাসেস বলি, মাই গ্লাসেস, মাই গ্লাস না, গ্লাসেস, হ্যাঁ, তাহলে যে দুটি পার্ট থাকে, বাইনোকুলার্স, বাইনোকুলার হয় না, বাইনোকুলার্স, দুইটি পার্ট থাকে যেখানে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওটাকে প্লুরাল করি, হ্যাঁ, ওটা দুটা পার্ট থাকলে প্লুরাল, মাই ট্রাউজার্স আর টু শর্ট, মাই ট্রাউজার ইজ টু শর্ট, ভুল, সঠিকটা হলো মাই ট্রাউজার্স আর টু শর্ট। পরের সেন্টেন্সটা আছে থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট, অপেক্ষা করা, তিন বছর অপেক্ষা করা অনেক লম্বা সময়,

0: থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট। এখানে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যে সময় এবং দৈর্ঘ্য এই সমস্ত ক্ষেত্রে সাবজেক্টটাকে আমরা এককভাবে দেখি, সিঙ্গুলার হিসেবে দেখি, এটাকে প্লুরাল করা যায় না। থ্রি ইয়ার্স একটা সিঙ্গেল ইউনিট হিসেবে দেখি, থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম, থ্রি ইয়ার্স আর এ লং টাইম না, থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম। সাধারণত থ্রি ইয়ার্স যেহেতু প্লুরাল, সুতরাং এখানে আর হওয়ার মতো মনে হয় যে আর হলেই ভালো হতো, থ্রি ইয়ার্স আর এ লং টাইম টু ওয়েট। কিন্তু সঠিকটা হলো যে এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে ব্যবহার করা হয়, সুতরাং থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম টু ওয়েট। এরকম আরেকটি উদাহরণ দেওয়া যায়, সিক্স মাইলস আর এ লং ওয়ে, লম্বা সময়, লম্বা পথ, ছয় মাইল টু ওয়াক, হাঁটা, সিক্স মাইলস আর এ লং ওয়ে টু ওয়াক, না এটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে দেখা হবে। সুতরাং সিক্স মাইলস ইজ এ লং ওয়ে টু ওয়াক, তা এই যে সময় বোঝাতে বা দৈর্ঘ্য বোঝাতে, এই ক্ষেত্রে আমরা সাবজেক্টটাকে আপাত দৃষ্টিতে প্লুরাল মনে হলেও ওটাকে সিঙ্গেল ইউনিট হিসেবে দেখতে হবে এবং ভার্বটি সিঙ্গেল সিঙ্গুলার হবে। সিক্স মাইলস ইজ এ লং ওয়ে টু ওয়াক, থ্রি ইয়ার্স ইজ এ লং টাইম। পরের সেন্টেন্সটি হল ইট ওয়াজ এ থ্রি আওয়ার্স জার্নি, এটা ছিল তিন ঘন্টার ভ্রমণ, থ্রি আওয়ার্স জার্নি, এটা সঠিক, এটা ভুল। সঠিকটা হলো ইট ওয়াজ এ থ্রি আওয়ার জার্নি, ওই থ্রি এবং আওয়ারের মাঝখানে একটা হাইফেন আছে, থ্রি আওয়ার জার্নি, সুতরাং ওখানে কিন্তু প্লুরাল করা যাবে না, তিন ঘন্টার ভ্রমণ, থ্রি আওয়ার জার্নি। হ্যাঁ, ফাইভ স্টার্স হোটেল, ভুল, ফাইভ স্টার হোটেল, এটা ওখানে প্লুরাল করা যাবে না, ফাইভ স্টার্স হোটেল না, ফাইভ স্টার হোটেল। সুতরাং এই যে মাঝখানে আমরা একটা হাইফেন লাগাই দিই, থ্রি আওয়ার্স জার্নি, ফাইভ স্টার হোটেল, এগুলো কিন্তু প্লুরাল করা যায় না, তো এগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে হবে। পরের যে সেন্টেন্সটি হলো এ ফ্রেন্ড অফ মি কেম ইয়েস্টারডে, আমার এক বন্ধু গতকাল এসেছিল, এ ফ্রেন্ড অফ মি, এখানে একটু গ্রামাটিক্যাল ভুল আছে, এ ফ্রেন্ড অফ মাইন, এ ফ্রেন্ড অফ মাইন, এটা পসেসিভ করতে হবে, এ ফ্রেন্ড অফ করিমস, এ ফ্রেন্ড অফ আওয়ার্স, এখানে এটা পসেসিভ করতে হবে, পসেসিভ করতে হবে এটাকে, তাহলে এ ফ্রেন্ড অফ মি না, মির তো অবজেক্টিভ ফর্ম, আর এটা পসেসিভ ফর্ম করতে হবে, এ ফ্রেন্ড অফ মাইন কেম ইয়েস্টারডে, এ ফ্রেন্ড অফ মাইন কেম ইয়েস্টারডে। এরকম কাছে কাছে আরেকটি উদাহরণ আমি দিই, দিস হাউস ইজ আওয়ার, এটা ভুল, দিস হাউস ইজ আওয়ার্স, দিস ইজ করিমস হাউস, দিস হাউস ইজ করিমস, এই ওয়ার্ডটি করিমে, দিস ইজ করিমস হাউস, ঠিক আছে, আবার দিস হাউস ইজ করিমস, শুধু করিম বললে হবে না, করিমস, দিস হাউস ইজ আওয়ার্স, এটি তার ঘর, দিস ইজ হার হাউস, দিস ইজ হার রুম, দিস রুম ইজ হার্স, অর্থাৎ পসেসিভটা যখন পরে বসবে তার সাথে একটা ইস লাগাতে হবে, এটি তার কক্ষ, দিস ইজ হার হাউস, হ্যাঁ হতে পারে, কিন্তু যখন হারটাকে পরে বসাবো তখন একটা এস বসাবো, দিস রুম ইজ হার্স। পরের সেন্টেন্সটি হচ্ছে আই ফিল বোরিং, আমি বোরিং ফিল করছি, এটা বলি আমরা না, ব্যক্তির ক্ষেত্রে বোরিং হয় না, আই ফিল বোর্ড, বিওরিডি বোর্ড, দ্য ফিল্ম ইজ ইন্টারেস্টিং, আই ফিল ইন্টারেস্টেড, ব্যক্তির ক্ষেত্রে ভার্ব প্লাস ইডি আর অন্য ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, দিস বুক ইজ ইন্টারেস্টিং, আই এম ইন্টারেস্টেড, বাট দিস বুক ইজ ইন্টারেস্টিং, দ্য ফিল্ম ইজ ইন্টারেস্টিং, আই ফিল বোরিং বা আই ফিল ইন্টারেস্টিং, নো, আই ফিল ইন্টারেস্টেড, আই ফিল বোর্ড, অর্থাৎ ব্যক্তি থাকলে ইডি হবে, আর অব্যক্তি অর্থাৎ বস্তু বা অন্য কিছু বোঝালে সেখানে সেক্ষেত্রে আইএনজি হবে, আই ফিল বোর্ড, দ্য ফিল্ম ইজ বোরিং, দ্য বুক ইজ ইন্টারেস্টেড, না, দ্য বুক ইজ ইন্টারেস্টিং, আই ফিল ইন্টারেস্টেড। পরের সেন্টেন্সটা আছে, দেয়ার আর লেস পার্টিসিপেন্টস দেন আই এক্সপেক্টেড, যে সংখ্যক লোক আমি আশা করেছিলাম, অংশগ্রহণকারী লোক আশা করে, তাদের সে কম লোক উপস্থিত হয়েছে, দেয়ার আর লেস পার্টিসিপেন্টস দেন আই এক্সপেক্টেড। সুতরাং আমাদের এখানে মনে রাখতে হবে লেস আছে যে আনকাউন্টেবলের ক্ষেত্রে লেস হয়, মিটিংয়ে বিশাল পরিমাণ লোক, এটা ভুল, বিশাল সংখ্যক, মিটিংয়ে বিশাল সংখ্যক লোক উপস্থিত হয়েছে, বিশাল পরিমাণ না, এটা তো কাউন্টেবল না, এটা গোনা যায় মানুষ, সুতরাং ওখানে পরিমাণ বললে ভুল হবে, সংখ্যক, সো দেয়ার আর লেস পার্টিসিপেন্টস, ফিউয়ার পার্টিসিপেন্টস, এটা গোনা যায়, ফিউয়ার। there are fewer participants than expected. Fewer, F-E-W-E-R, fewer. সুতরাং যেটা কাউন্টেবল যেটা গণনা করা যায় সেক্ষেত্রে আমরা ফিওয়ার ব্যবহার করব, আর যেটা গণনা করা যায় না সেক্ষেত্রে লেস ব্যবহার করব। পরের সেন্টেন্সটি, টু মাচ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, অতি বেশি সংখ্যক মানুষ মিটিং উপস্থিত হয়েছিল। টু মাচ পিপল, ওই একই জাতীয় আগের যেটা আলোচনা করলাম কাছাকাছি, টু মেনি পিপল, পিপল তো কাউন্টেবল নাউন, মাস কখন হয়, মাস চাল আটা তেল লবণ, টু মাস এটা গোনা যায় না, টু মাস, কিন্তু কাউন্টেবল নাউনের ক্ষেত্রে টু মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং, তো এটা মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে টু মেনি, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে টু মাস। হি গেভ মি টু মাস সুগার, সে আমাকে অতিমাত্রায় চিনি দিল বা তেল দিল, টু মাস সুগার, টু মাস অয়েল, কিন্তু ওটা গোনা যায় না, টু মাস, মাস যেটা কারণ আনকাউন্টেবল নাউন, কিন্তু গণনা করা যায় টু মাস, টু মেনি। পরের সেন্টেন্সটি হল, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস, কাজে একটি সেন্টেন্সকে ডাবল প্রশ্নবোধক করা যায় না। ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এখানে দুইটি ক্লজ দুইবারই মানে আমরা ই করেছি, প্রশ্নবোধক করেছি, সুতরাং যেহেতু ডু ইউ দিয়ে শুরু করছি, ডু ইউ নো হোয়ার হি লিভস, হোয়ার ডাজ আর লাগবে না। ডু ইউ নো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি লিভস, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফ, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস, আমার কেসটা আরিফের কেস থেকে আলাদা, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফ না, ফ্রম আরিফস, তো এই যে আমি বলছি যে মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফ না, আরিফের কেস থেকে, মাই কেস ইজ ডিফারেন্ট ফ্রম আরিফস কেস, এটা আমরা কেস আর বললাম না, ফ্রম আরিফস বললাম। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের এই যে কমন মিস্টেক্স বা সাধারণ ইংরেজি বাক্যে যে ভুল ত্রুটিগুলো, এরর্সগুলো থাকে, মিস্টেক্সগুলো থাকে, কীভাবে এই মিস্টেক্সগুলো দূর করা যায় আমরা সে বিষয়ে আলোচনা করেছি। আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা মনোযোগ দিয়ে এগুলো শুনেছেন এবং এর দ্বারা উপকৃত হয়েছেন। যদি কোনো সমস্যা থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, সে বিষয়ে আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা, চলো ইংরেজি শিখি প্রযত্নাঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের অনুষ্ঠানকে শেষ করছি।
1: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন ব্যবহারিক ইংরেজি শিক্ষার অনুষ্ঠান চলো ইংরেজি শিখি। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন প্রফেসর মোহাম্মদ ইকবাল হোসেন, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মামুন আক্তার, প্রযোজনা করেছেন তনুজা মণ্ডল।
2: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন আল্লাহ পাকের শানে হাম শুনবেন।

সর্বশক্তিমান তুমি ইহকাল।

0: পরপর দুখানি মহান আল্লাহ পাকের শানে হামদ প্রচারিত হল। রয়েছেন বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের সাথে, শুনছেন আমাদের প্রচারিত অনুষ্ঠান। এখন চলে যাচ্ছি ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানে।
1: হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনাতে 36.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নরসিংদীতে 22.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় 77%, সন্ধ্যা ৬টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:11, সূর্য অস্ত যাবে 6:48। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar giving you the weather report read by Shamima Nisrin. Dhaka Met Office forecast for the inland river ports valley till 1 AM says that there are chances of rain or thunder shower accompanied by temporary east or southeasterly gusty squalls at the velocity of 45 to 60 km per hour over the regions of Borishal, Patuakhali, Noakhali, Kumila, Chattogram and Cox's Bazar. River ports of these areas have been advised to hoist caution signal number 1. I repeat, caution signal number 1. Now focus for the entire country well until 6 PM tomorrow. Light to moderate rain or thunder shower accompanied by temporary gust including lightning flash may be expected over more places of Rangpur, Maimonsingh, Dhaka, Borishal, Chattogram and Sylhet divisions and over some places of Rajshahi and Khulna divisions. Besides this, moderate type of heavy to very heavy shower is expected over some places of Rangpur, Maimonsingh and Sylhet divisions. Mild heat wave is sweeping over Gopalganj and Pabna districts including Khulna divisions. And it may be taking place there. Day temperature may be increased slightly and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today the highest temperature of the country was 36.8 degrees Celsius in Khulna and the lowest was 22.5 degrees Celsius in Norshindi. Today the temperature of Dhaka was recorded maximum 35 degrees Celsius and minimum 26.4 degrees Celsius. Humidity recorded in air at 9 AM was 77% and at 6 PM was 75%. The sun rises over Dhaka tomorrow at 5:11 AM and the sun sets at 6:48 PM. And there is enough for weather report for this time.
0: এতক্ষণ শুনলেন ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত আবহাওয়া বার্তা। আল্লাহ তাআলার খাস বান্দা তারা, যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সূরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা। এখন খুলনার স্থানীয় সময় অনুযায়ী প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান এবং দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ, যখনই নামাজের সময় হবে তখনই নামাজ পড়বে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে মহান আল্লাহ পাকের শানে হামদ, আব্দুল হাই আল হাদির রচনায়, মোহাম্মদ রফিকুল আলমের কণ্ঠে।

0: এতক্ষণ আল্লাহ পাকের শুনে হামদ শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা।
2: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
3: আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সরকার জনকল্যাণমুখী বাজেট দিয়েছে। আগে আমরা দেখেছি বাজেট ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল বের হতো, মিছিলের স্লোগান হতো গরিব মারার বাজেট মানি না। আর এখন বাজেট ঘোষণার পর মিছিল হচ্ছে সিগারেটের দাম বাড়লো কেন, মদের দাম বাড়লো কেন। তিনি আজ ঝিনাইদহ পৌরসভায় আধুনিক কষাইখানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। আইনমন্ত্রী বলেন, আধুনিক পদ্ধতিতে পশু জবাই করা হলে মাংসের গুণগত মান বজায় থাকে। ঝিনাইদহবাসীর জন্য এই কষাইখানা একটি মাইল ফলক। তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। তারপরও যদি দেখেন মাদক নির্মূলে প্রশাসন কাজ করছে না, তাহলে আমার নম্বরে SMS করবেন। উল্লেখ্য, 49% জমির উপরে নির্মিত সম্পূর্ণ আধুনিক এই কষাইখানাটি নির্মাণে মোট ব্যয় হয়েছে ২০,৮১,০০০ টাকা। এ সময় আরও জানানো হয়, সর্বাধুনিক কষাইখানায় গরু ও ছাগল আলাদাভাবে জবাই ও প্রক্রিয়াজাতকরণের জন্য দুটি পৃথক স্টার লাইন রয়েছে। স্বয়ংক্রিয় এই কষাইখানায় প্রতি ঘণ্টায় ১০-১২টি গরু এবং ২০টি ছাগল সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাতকরণ করা সম্ভব। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান, জেলা পরিষদের প্রশাসক এম এ মসজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাকাত হোসেন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্য খাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। সেই অবস্থা থেকে বর্তমান সরকার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আজ কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্যখাতে গতি আনা হবে। মন্ত্রী আরও বলেন,
4: সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, এমনকি উপজেলা হাসপাতাল ঘুরে ঘুরে দেখতেছি, পরিস্থিতি দেখতেছি। গত ১৭টা বছর এই হাসপাতালগুলির উন্নয়নকল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রোগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড।
3: জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেনারেল হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান CDP ইনক্লুডিং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান CIP শীর্ষক এক প্রস্তুতিমূলক কর্মসভা আজ খুলনা সিটি কর্পোরেশনের নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এতে প্রধান অতিথি ছিলেন। এতে জানানো হয়, নির্বাচিত ক্লাস্টারে অবস্থিত পৌরসভা ও সিটি কর্পোরেশনের জলবায়ু, সহনশীলতা, নগর অবকাঠামো এবং নির্বাচিত নগর কেন্দ্রগুলির নগর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিশ্ব ব্যাংক টিম এবং সরকার কর্তৃক গঠিত প্রকল্পভুক্তকরণ টিম প্রকল্প এলাকা নির্বাচন ও প্রকল্পের কার্য পরিধি ও ব্যাপ্তি নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক গ্রোথ করিডোরগুলোর মধ্যে গুরুত্ব বিবেচনা করে 81টি পৌরসভা ও 6টি সিটি কর্পোরেশনকে প্রকল্প এলাকা হিসেবে নির্বাচিত করা হয়েছে। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার খুলনা উপপরিচালক ও প্রধান রাজস্ব কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সোনাডাঙ্গায় কেসিসির সোলার এনার্জি পার্কের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌর বিদ্যুতের গুরুত্ব, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, চায়নার একটি কোম্পানি খুলনার সোলার প্যানেল ম্যানুফ্যাকচার কোম্পানি করতে চায়। বিনিয়োগকারীদের এই আগ্রহ কাজে লাগাতে হবে। বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগ নিতে হবে। পরিবেশ সুরক্ষা মঞ্চের সভাপতির সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ KMP-র মাসিক কল্যাণ সভা আজ নগরীর বয়রা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থাপিত প্রস্তাবসমূহের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং পুলিশ সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। KMP কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে KMP-র ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরা শালিকা উপজেলার তালখড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে আট দুলে ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় ভাবনহাটি একাদশ 2-0 গোলে বন্ধু একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলেছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: বাংলাদেশ বেতার খুলনা। আজকের শিশু আগামী দিনের সম্পদ। শিশুদের প্রতি যত্নবান হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
5: বর্ষা প্রকৃতির এক অপূর্ব ঋতু। আষাঢ় ও শ্রাবণ মাস জুড়ে আকাশ ভরা মেঘ, টাপুর টুপুর বৃষ্টির শব্দ এবং চারপাশের স্নিগ্ধ সবুজ প্রকৃতি মানুষের মনে এনে দেয় প্রশান্তি। গরমের পর বর্ষার বৃষ্টি প্রকৃতিকে সতেজ করে তোলে। নদ, নদী, খাল, বিল পানিতে ভরে ওঠে এবং কৃষিকাজে নতুন প্রাণ সঞ্চার করে। তবে বর্ষার সৌন্দর্যের পাশাপাশি কিছু সতর্কতাও কিন্তু প্রয়োজন। অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চলাচলে সমস্যা সৃষ্টি হতে পারে, তাই বাইরে বের হতে হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা উচিত। বিশুদ্ধ পানি পান করা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা খুব জরুরি, যাতে পানিবাহিত রোগ থেকে নিরাপদ থাকা যায়। বর্ষা আমাদের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে শেখায় আর তার সাথে সচেতন থাকার বার্তাও কিন্তু দেয়। বৃষ্টিস্নাত এই ঋতু হোক আনন্দ ও সতেজতার প্রতীক। হ্যাঁ প্রিয় শ্রোতা, সবাইকে বর্ষার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় নারী। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পরিবেশনায়। শশা অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। শশার লাভজনক আবাদ করতে হলে পরিকল্পিত চাষাবাদ, সঠিক জাত নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আর উচ্চ মূল্য পেতে শশার সঠিক চাষ পদ্ধতি জানা জরুরি। এখন শুনবেন উচ্চ মূল্য পেতে সঠিক উপায়ে শশা চাষ পদ্ধতি বিষয়ে সাক্ষাৎকার। আর সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ ইসাক আলী।
6: সুপ্রিয় শ্রোতা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যয় নারী অনুষ্ঠানের আজকের আয়োজন থেকে। আজ আমরা কথা বলতে চাই উচ্চ মূল্য পেতে সঠিক উপায়ে শশা চাষ পদ্ধতি সম্পর্কে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আয়েশা সুলতানা, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে।
7: ধন্যবাদ আপনাকে।
6: আপনার কাছে শুরুতে একটু জানতে চাই শশা চাষে কি ধরনের মাটি এবং জলবায়ু প্রয়োজন হয়?
7: শশা চাষের ক্ষেত্রে উর্বর দোআঁশ ও বেলে দোআঁশ মাটি শশা চাষের জন্য উত্তম। সহজে পানি নিষ্কাশন করা যায় এমন সুবিধাযুক্ত জমি শশা চাষের জন্য বিশেষ উপযোগী। আর মাটির অম্ল ক্ষারত্বের পরিমাণ 5.5-6.8 এবং গড় তাপমাত্রা 25-30 ডিগ্রি সেলসিয়াস হওয়া খুবই প্রয়োজনীয়।
6: অনেক ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে শুরু হলো আমাদের আজকের আয়োজন। একটু জানতে চাইব যে অনেক জাত তো রয়েছে শশার, বাংলাদেশে চাষ উপযোগী কি কি জাত রয়েছে?
7: বর্তমানে বাংলাদেশে বেশ কিছু শশার জাত চাষ হচ্ছে। এর মধ্যে বিদেশি জাতের অধিকাংশইগুলোই হাইব্রিড। আর বিএডিসি কর্তৃক দুইটি স্থানীয় জাত উদ্ভাবিত হয়েছে, এগুলো বারোমাসি ও পটিয়া নামে বাজারে পরিচিত। এছাড়াও বাংলাদেশি কয়েকটি বেসরকারি সবজি বীজ উৎপাদন প্রতিষ্ঠান আছে, তারা অনেক বিশুদ্ধ জাত ও হাইব্রিড, যেগুলো সংকর জাত বলি আমরা, বাজারজাত করছেন। স্থানীয়ভাবে গ্রিন কিং, শিলা, আলাভি, বীরশ্রেষ্ঠ, শীতল, লাকি সেভেন, নওগা, মাতাসুরি এ ধরনের বিভিন্ন জাত চাষ করা হয়ে থাকে।
6: আপনি বলছিলেন বিভিন্ন শশার জাতের যে বীজের কথা বলছিলেন, একটু জানতে চাইব যে আমরা এই যে শশা চাষ করব, সেই শশা চাষ করার জন্য বীজ বপনটা কিভাবে করতে হয়?
7: ভালো বীজ বপনের উপর ফলন নির্ভর করে, তাই সঠিক সময় বীজ বপন করা খুবই গুরুত্বপূর্ণ। শশার বীজ বপনের উত্তম সময় হল ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। বীজ সরাসরি জমিতে বপন না করে প্লাস্টিকের ট্রে বা ছোট পাত্রে কোকোপিট মিশ্রিত মাটিতে বীজতলা তৈরি করা সবচেয়ে আধুনিক এবং নিরাপদ পদ্ধতি। এতে চারা দ্রুত বাড়ে এবং রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। এছাড়াও শশার বীজ বীজতলায় চারা তৈরি করে তারপর জমিতে রোপণ করা যেতে পারে। সেক্ষেত্রে সমান অনুপাতে পচা গোবর বা কম্পোস্ট সার ও মাটি একসাথে মিশিয়ে 6x7 ইঞ্চি সাইজের পলিথিনের ব্যাগে ভরতে হবে। প্রতি ব্যাগে 2টি করে বীজ বপন করতে হবে আর 3-4 বার চাষ ও মই দিয়ে জমিটা ঝুরঝুরে করে নিতে হবে। আগাছা সম্পূর্ণ পরিষ্কার করে জমিটা সমতল করে নিতে হবে। শশা চাষের 50-80 সেন্টিমিটার চওড়া গভীর গর্ত তৈরি করতে হয়। 2-8 মিটার দূরে দূরে মাদা তৈরি করতে হবে আর চারার বয়স যখন 16-20 দিন হবে পলিব্যাগ সরিয়ে মাদা চারা রোপণ করতে হবে। প্রতি ব্যাগে 2টি করে চারা থাকলে মাঠে লাগানোর সময় 6-7 দিন পর অপেক্ষাকৃত যেটা দুর্বল চারা এটা তুলে ফেলতে হবে আর প্রতি মাদায় 1টি করে চারা রাখলেই গাছের বৃদ্ধি ভালো হবে। প্রতিটি চারার দূরত্ব হবে 1.5 মিটার/1.5 মিটার।
6: আমরা জানি যে প্রত্যেকটি ফসলের ক্ষেত্রে সার প্রয়োগ এবং সেচ খুব গুরুত্বপূর্ণ। আমরা একটু জানতে চাইব যে ভালো ফলন পেতে হলে শশা গাছে কিভাবে সার প্রয়োগ করতে হবে এবং সেচ প্রয়োগ করতে হবে।
7: ভালো ফলন পেতে হলে শশার জমিতে একর প্রতি গোবর 2 টন, খৈল 115 কেজি, টিএসপি 60 কেজি, পটাশ 40 কেজি, ইউরিয়া 40 কেজি প্রয়োগ করতে হবে। বীজ বোনার 7-8 দিন আগে সব সার গর্তের মাটির সাথে মিশিয়ে দিতে হবে আর বীজ বোনার 20-25 দিন পর ইউরিয়া সারের প্রথম অর্ধেক, প্রায় 1.5 মাস পরে ইউরিয়া সারের দ্বিতীয় অর্ধেক প্রয়োগ করতে হবে। তবে সঠিক মাত্রায় জৈব সার যেমন হাঁস পালনের বিষ্ঠা বা অন্যান্য জৈব সার যেগুলো আছে এগুলো ব্যবহার করলে রাসায়নিক সারের ব্যবহার কমানো যায়। আর গ্রীষ্মকালে যেহেতু মাটি শুকনো থাকে এজন্য 2-3 দিন পরপরই সেচ দেওয়া প্রয়োজন। বিশেষত ফুল আসা ও ফল ধরার সময় মাটিতে আর্দ্রতা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।
6: অনেক ধন্যবাদ। এবার আপনার কাছে জানতে চাই শশা চাষে কি কি আন্তঃপরিচর্যা প্রয়োজন হয়।
7: শশা চাষের ক্ষেত্রে জমিতে অবশ্যই ছাউনি বা মাচা দিতে হবে। এর জন্য তারের নেট অথবা সুতলি অথবা বাঁশের কঞ্চির সাহায্যে মাচা বা বাউনি দিতে হবে। বাউনি বা মাচা নিকাশ নালার উভয় পাশে 2 বেড বরাবর 1টি দিলেই হবে আর সকালবেলা স্ত্রী ও পুরুষ ফুল ফোটার সাথে সাথে পরাগায়ন করিয়ে দিতে হবে। এতে ভালো ফলন আশা করা যায়।
6: অনেক ধন্যবাদ। একেবারে শেষ প্রান্তে আপনার কাছে জানতে চাইব ভালো ফলন পেতে শশা গাছে কিভাবে রোগ ও পোকা দমন করতে হবে, সেই সাথে সংক্ষিপ্তভাবে একটু জানতে চাইব কখন ফসল সংগ্রহ করতে হবে।
7: আচ্ছা, রোগ ও পোকা দমনের ক্ষেত্রে লক্ষণ দেখে বাজারে যে কীটনাশক এবং বালাইনাশক আছে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে আর ফসল সংগ্রহের ক্ষেত্রে বীজ লাগানোর 45-60 দিনের মধ্যে ফসল সংগ্রহ করতে হবে। জাতভেদে শতক প্রতি 100-300 কেজি ফলন পাওয়া যায়।
6: আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
7: ধন্যবাদ আপনাকে।
5: হাঁস পালন একটি লাভজনক, সহজ ও স্বল্প ঝুঁকির উদ্যোগ। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনায় এটি পরিবার ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্বল্প পুঁজি দিয়ে শুরু করা যায় এই হাঁস পালন। হাঁস পালনের ক্ষেত্রে হাঁসের রোগ ও তার প্রতিকার সম্পর্কে ধারণা থাকা জরুরি। এখন শুনবেন হাঁসের রোগ ও তার প্রতিকার এ বিষয়ে সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে জোবায়েদ হোসেন পলাশ।
8: কৃষির অগ্রগতির সাথে আমাদের নারীদের অংশগ্রহণ এখন প্রত্যক্ষ, আর সেই নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের কৃষি অর্থনীতি এগিয়ে চলেছে। এটি আমাদের ভাবতে যেমন ভালো লাগে, যারা এই কাজের সাথে যুক্ত তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। প্রত্যয়ী নারী অনুষ্ঠানের এই পর্বে আমরা আজ কথা বলব হাঁসের রোগ এবং তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবেন ডাক্তার মহুয়া ইয়াসমিন, সাবেক প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান। আপনাকে স্বাগত জানাই আমাদের আয়োজনে।
9: আপনাকে অনেক ধন্যবাদ।
8: প্রথমে আমরা হাঁস সাধারণত কোন কোন রোগে আক্রান্ত হতে পারে সে বিষয়টি যদি বিস্তারিত বলেন।
9: হাঁসের প্রধান রোগগুলোর মধ্যে ডাক প্লেগ, ডাক কলেরা, বোটুলিজম ও পাতলা পায়খানায় হাঁস বেশি আক্রান্ত হতে দেখা যায়। স্যাঁতস্যাঁতে পরিবেশ ও দূষিত পানি থেকে এসব রোগ ছড়ায়।
8: সেই আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে বিভিন্ন আমরা বলি যে সতর্কতা প্রয়োজন রয়েছে, তো সেই রোগগুলো থেকে রক্ষা পেতে গেলে কি কি ধরনের সতর্কতা সাধারণত প্রথমে মেনে চলা দরকার?
9: হাঁস পালন খুবই লাভজনক একটি ব্যবসা। এরা প্রাকৃতিকভাবে খুব কষ্ট সহিষ্ণু হয়ে থাকে, তবে রোগ বালাই থেকে হাঁসকে বাঁচিয়ে লাভ নিশ্চিত করতে কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। হাঁসের ঘর সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে। ভেজা ও স্যাঁতস্যাঁতে পরিবেশে বিভিন্ন ধরনের রোগের জীবাণু দ্রুত বংশবৃদ্ধি করতে পারে, তাই এদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। হাঁসের জন্য সবসময় মানসম্মত সুষম খাবার সরবরাহ সহ বিশুদ্ধ পানীয় সরবরাহে নিশ্চিত করতে হবে। দূষিত পানি থেকে কলেরা, পাতলা পায়খানা আর দূষিত খাবার ছত্রাকযুক্ত হলে বোটুলিজমে হাঁস আক্রান্ত হতে দেখা যায়। এছাড়া খামারে কোনো নতুন হাঁস আনা হলে এগুলোকে অন্তত 1 সপ্তাহ আলাদা করে রাখতে হবে। এতে নতুন হাঁসে কোনো রোগ বালাই থাকলে তা পুরাতন হাঁসগুলোকে আক্রান্ত করতে পারে। এক জায়গায় গাদাগাদি করে হাঁস না রেখে পর্যাপ্ত জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে।
8: নানা সতর্কতার কথা আমরা শুনলাম হাঁস পালনের ক্ষেত্রে, কিন্তু বিভিন্ন রোগের কথা আমরা শুনেছি, সেই রোগগুলো থেকে প্রতিকার বা প্রতিরোধের কি কি উপায় রয়েছে?
9: হাঁস রোগে আক্রান্ত হয়ে গেলে আক্রান্ত হাঁসগুলোকে আলাদা করে রেজিস্টার্ড ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। হাঁসের রোগ প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে নিয়মিত টিকা প্রদানের ব্যবস্থা করা। এতে রোগের ঝুঁকি অনেকটাই কমে যাবে। হাঁসের ডাক প্লেগ ও ডাক কলেরা রোগগুলোর মারাত্মক সংক্রামক ব্যাধি রোগ, তাই টিকা প্রয়োগের ফলে হাঁসের শরীরে এই রোগগুলোর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকবে। এতে রোগগুলো থেকে হাঁস রক্ষা পাবে। জমে থাকা পচা ময়লা পানি পান করানো যাবে না। বিশুদ্ধ খাবার ও পানি সরবরাহ করতে হবে। স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে হবে।
8: আমরা সাধারণত হাঁসের ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুটি রোগের সাথে বেশি পরিচিত যারা আমাদের কৃষিজীবী ভাই বোনেরা রয়েছেন, তো এই যে এই রোগের ক্ষেত্রে তো টিকা রয়েছে, কোন বয়সে আসলে হাঁসের এই টিকা দেওয়া দরকার?
9: ডাক প্লেগ টিকা বাচ্চা হাঁসের 3 সপ্তাহ বয়সে প্রথম টিকা দিতে হয়। প্রথম টিকা দেওয়ার 21তম দিনে বুস্টার ডোজ দিতে হয়। 6 মাস পর্যন্ত এই টিকা রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকে, তাই 6 মাস পরপর এই টিকা দিতে হয়।
8: আর ডাক কলেরার ক্ষেত্রে?
9: আর ডাক কলেরা টিকা 2 মাস বা তার ঊর্ধ্বে বয়সের হাঁসে প্রথম টিকা প্রয়োগের 15 দিন পর বুস্টার ডোজ দিতে হয়। এরপর 6 মাস অন্তরন্তর এই টিকা দিতে হয়।
8: বন্ধুরা শুনলেন তো যে হাঁসের বিভিন্ন রোগ যেমন রয়েছে তার প্রতিকারও রয়েছে, তবে আসার কথা এই যে খুব বেশি রোগাক্রান্ত হাঁস সাধারণত হয় না, তাই না? এটি আমাদের জন্য
9: স্বাস্থ্যসম্মত ব্যবস্থা নিলে, মোটামুটি টিকা দিয়ে নিলে
8: ভালো থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
9: আপনাকেও অনেক ধন্যবাদ।
5: তুমি আজ কথা দিয়েছ, বলেছ ও দুটি মন ঘর বাঁধবে, একাকী জীবনে তুমি আসবে। গানে গানে কথাগুলো শুনব রুনা লায়লা ও ইন্দ্র কিশোরের কণ্ঠে, 2 জীবন ছায়াছবি থেকে।

0: প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী। প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতা বন্ধুরা, আজকাল পেটের মেদ একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। সুস্থ ও সুন্দর জীবনের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যকর জীবনধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন অভ্যাসই শরীর ও মনের সুস্থতা নির্ধারণ করে। সুস্থ খাদ্যাভ্যাসের জন্য আমাদের সচেতন হতে হবে। শ্রোতা বন্ধুরা, পেটের মেদ কমাতে খাদ্যাভ্যাস ও জীবনধারার পরিবর্তন, এ বিষয়ে এখন শুনব সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে ফয়সাল আহমেদ অনন্ত।
1: শ্রোতা বন্ধুরা, প্রত্যয় নারীর আজকের আয়োজন থেকে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, পেটের মেদ কমাতে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার পরিবর্তন। এই বিষয়ে বলবার জন্য আমাদের সঙ্গে আছেন পুষ্টিবিদ সাইদ আলী আকত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে।
2: ধন্যবাদ আপনাকে।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, পেটের মেদ এ সম্পর্কে আমরা আসলে কি বুঝি?
2: এটা একটা চমৎকার একটা প্রশ্ন করেছেন। এখন কিন্তু দেখবেন যে হর হামেশাই কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে যে সবার হয়তো ওজনটা ঠিক আছে বা দেখা যাচ্ছে পেটের মানে ভুঁড়ি বা মেদ যেটা বলি সেই জন্য কিন্তু এটা প্রকটভাবে কিন্তু বেরিয়ে থাকে। এটা কিন্তু খুবই একটা হেলথ রিস্কি কিন্তু একটা ব্যাপার। তো প্রথমেই আমি যেটা বলবো যে পেটে কিন্তু মেদ বলতে দুই ধরনের কিন্তু মেদ থাকে, যেটাকে আমরা বলি যে সাবকিউটেনিয়াস ফ্যাট আর একটা হচ্ছে ভিসারাল ফ্যাট। সাবকিউটেনিয়াস ফ্যাট যেটা আমরা বলি যেটা হয়তো আমরা ধরলেই কিন্তু বুঝতে পারবো পেটের ঠিক চামড়ার নিচে থাকে, আর ভিসারাল ফ্যাট যেটা এটা কিন্তু একদম ভেতরের দিকে থাকে, পেটের ভেতরের দিকে থাকে। আমাদের যে বিভিন্ন অর্গানগুলো রয়েছে যেমন কিডনি, অগ্ন্যাশয়, তারপরে যে আমার অন্ত্র, এই যে জিনিসগুলি এর কিন্তু চারপাশে থাকে। এটা কিন্তু খুবই খারাপ একটা বিষয়। এই ভিসারেল ফ্যাটের জন্য কিন্তু আমাদের কি হতে পারে, যেটা হচ্ছে হৃদরোগ, ডায়াবেটিসের ঝুঁকি কিন্তু বেড়ে যায় এই ভিসারেল ফ্যাটের জন্য। কাজে এই ভিসারেল ফ্যাট যাতে না হয়, মোট কথা হচ্ছে একেবারে চর্বি যাতে পেটের ভেতরে জমতে না পারে, সেই বিষয়টি অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, কেননা আমাদের এতে কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।
1: এবার জানতে চাই পেটের মেদ জমার প্রধান কারণ কি?
2: পেটের যে একটা মেদ রয়েছে সেটা আমি বললাম যে দুইভাবেই কিন্তু আমাদের শরীরে জমে যাচ্ছে পেটের মেদটা। এটার একটা প্রধান কারণ আমি বলবো যে অনিয়মিত আমাদের খাদ্যাভ্যাস। আমরা দেখা যায় যে পরিমাণে খাবার গ্রহণ করছি আমাদের কিন্তু শরীরে যে আমাদের চাহিদা সেই অনুযায়ী কিন্তু খরচ হয়ে বাকিটা কিন্তু জমে যাচ্ছে, আমরা কিন্তু সেভাবে খরচ করতে পারছি না। তারপর দেখা যাচ্ছে যে আমরা অনিয়মিত কিন্তু আমাদের খাদ্যাভ্যাস রয়েছে, আমরা হয়তো সকালের নাস্তাটা আমরা স্কিপ করছি, এটাও কিন্তু পেটের মেদ জমার একটা কারণ। আরেকটা বিষয় হলো যে পেটের মেদ জমতে পারে আমরা রাতে কিন্তু সারা রাত জেগে থাকছি, এতে কিন্তু দেখা যায় যে হরমোনের কিন্তু ভারসাম্যহীনতা দেখা দেয়, এবং রাতে জেগে থাকলে স্বাভাবিকভাবেই কিন্তু খাওয়ার একটা টেন্ডেন্সি বেড়ে যায় এবং আমার কিন্তু শক্তিটা, আমরা জানি যে রাতের পরে সন্ধ্যার পর থেকে কিন্তু আমাদের মেটাবলিক যে একটা রেট আছে সেটা কিন্তু কমে যায়। কাজেই দেখা যাচ্ছে যে আমরা খাবার খাচ্ছি কিন্তু আমাদের খরচ হচ্ছে না। আরেকটা বিষয় হল যে আমরা কিন্তু খাওয়ার মানে সাথে সাথে কিন্তু ঘুমিয়ে যাচ্ছি, যদি ঘন্টা দুই পরে আমরা খাওয়ার পরে ঘুমাতে যাই তাহলে কিন্তু পেটের মেদটা জমার কিন্তু অতটা সুযোগ পায় না। আর দেখা যাচ্ছে বিভিন্ন রকমের মানসিক চাপও কিন্তু পেটের মেদ জমার একটা কারণ। কাজে বহুবিধ কারণ রয়েছে, এই বিষয়গুলি খেয়াল করে কিন্তু আমাদের আসলে স্বাস্থ্যসম্মতভাবে জীবনটাকে কিন্তু চালাতে হবে।
1: তাহলে পেটের মেদ কমাতে আমাদের খাদ্যাভ্যাসে কি ধরনের পরিবর্তন আনা জরুরি বলে আপনি মনে করেন?
2: এটা প্রথমেই আমি বলবো যেটা হচ্ছে যে আমরা খুব সাদা চাল, সাদা আটার ব্যবহার কিন্তু অনেক বেশি পরিমাণে হচ্ছে, এটা কিন্তু ইনসুলিনটা রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ রক্তের শর্করার পরিমাণ কিন্তু বেড়ে যায়। কাজেই আমাদের খাবারে অন্ততপক্ষে আমরা আঁশযুক্ত খাবার আমরা আমাদের খাবারে যোগ করব, সেই ক্ষেত্রে আমরা লাল আটা, লাল চালকে প্রাধান্য দিতে পারি, এবং অতিরিক্ত চিনি মিষ্টি খাওয়া থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে। আমাদের খাবারে মাছ, ডিম, মাংস, অর্থাৎ হচ্ছে যে আমরা মুরগির মাংস আমরা আমাদের খাবার তালিকায় যোগ করতে পারি। তারপর হচ্ছে যে অতিরিক্ত সুগার ড্রিঙ্কস, যেটা আমরা বলি যে বিভিন্ন রকমের চিনিযুক্ত পানীয়, বিশেষ করে ফলের রসেও কিন্তু দেখা যায় অনেক পরিমাণে চিনি মেশানো হয়, তারপর কোল্ড ড্রিঙ্কস, এই খাবারগুলি থেকে কিন্তু আমাদের বিরত থাকতে হবে, এবং আমাদের চেষ্টা করতে হবে ফাইবার খাবারে অ্যাড করতে এবং মানসম্মত প্রোটিনযুক্ত খাবার অ্যাড করতে, এবং গোটা শস্য যেটা আমরা লাল আটা, লাল রুটি, এই খাবারগুলিকে যোগ করে আমরা পানি আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে যাতে মেটাবলিজমটা ভালো হয়। কাজে এইভাবে যদি আমরা খাবারের প্লেটটাকে সাজিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে একটা জীবন চালনা করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে পেটের মেদ কিন্তু অতটা জমবে না।
1: আমরা খাদ্যাভ্যাসের কথা শুনছিলাম, শুধু কি খাবারের মাধ্যমে পেটের চর্বি কমানো সম্ভব?
2: যেটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, এই ফ্যাটটাকে হয়তো আমরা কমিয়ে ফেলতে পারি, কিন্তু পেটের ভেতরে যে চর্বি ভিসারেল ফ্যাট রয়েছে সেটা কমানোর জন্য আমাদের খাবার যেমন নিয়ন্ত্রণ করতে হবে, মানসিক চাপ আমাদের নিয়ন্ত্রণ করতে হবে, তারপর হচ্ছে আমাদের হেলদি এক্সারসাইজ করতে হবে। কাজে শুধু খাবার দিয়ে কিন্তু পেটের মেদ কমানো সম্ভব না।
1: অনেক অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য।
2: ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, একটি পরিবারে থাকে ছোট খাটো নানা রকম জানা অজানা সমস্যা, থাকে তার সমাধানও। আর যদি আপনার একটু বুদ্ধি জানা থাকে, গৃহস্থলের এই সাধারণ সমস্যাগুলো কিন্তু আপনি নিজেই সমাধান করতে পারেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন গৃহস্থালির টুকিটাকি জানাচ্ছেন নওশিন ফারহান নূর।
3: প্রিয় মা ও বোনেরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের গৃহস্থালির টুকিটাকি। চলুন শুরু করি মশলা গুছিয়ে রাখার কিছু সহজ উপায় দিয়ে। মশলাগুলো সবসময় শুকনো ও বাতাসরোধী পাত্রে রাখুন। কাঁচের বা ভালো মানের প্লাস্টিকের জার ব্যবহার করলে মশলার গুণাগুণ অনেকদিন অটুট থাকে। প্রতিটি জারে নাম লিখে রাখলে খুঁজে পেতে সুবিধা হয়। এছাড়া সরাসরি রোদ বা চুলার তাপ থেকে মশলা দূরে রাখুন, এতে মশলার স্বাদ এবং ঘ্রাণ বজায় রাখবে। এবার আসি পোকামাকড় থেকে ঘর বাঁচানোর দ্রুত কিছু টিপসে। রান্নাঘর এবং স্টোররুম সবসময় পরিষ্কার রাখুন। মেঝেতে বা কোনায় খাবারের কণা পড়ে থাকলে দ্রুত পরিষ্কার করে ফেলুন। চাল ডাল ও আটা সংরক্ষণ করার সময় তার মধ্যে একটি শুকনো লবঙ্গ বা তেজপাতা দিয়ে রাখলে পোকা কম হয়। এছাড়া নিয়মিত ডাস্টবিন খালি করা এবং ঢাকনা দিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর ফ্রোজেন খাবার সংরক্ষণের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে। রান্না করা খাবার ঠান্ডা করে তারপরে কিন্তু ফ্রিজে রাখবেন। এয়ারটাইট কন্টেইনার এবং ফ্রিজার ব্যাগ ব্যবহার করুন যাতে বাতাস ঢুকতে না পারে। খাবারের গায়ে তারিখ লিখে রাখুন যাতে বুঝতে পারেন কতদিন ধরে রাখা হয়েছে। মাছ মাংস বা সবজি ছোট ছোট ভাগে ভাগ করে রাখলে প্রয়োজনে সহজে ব্যবহার করা যায় এবং বারবার গলানো জমাট বাঁধার ঝামেলা এড়ানো যায়। ঘরে দুর্গন্ধ দূর করতে লেবুর খোসা বা বেকিং সোডা ব্যবহার করুন। ফ্রিজ পরিষ্কার রাখতে সপ্তাহে অন্তত একদিন হালকা গরম পানিতে মুছে নিন। আলমারি বা ড্রয়ারে সুগন্ধ রাখতে ছোট সাবান বা সুগন্ধি পাউচ রাখতে পারেন। জানালা খুলে প্রতিদিন কিছু সময় বাতাস চলাচল নিশ্চিত করুন, এতে

0: আপেল কাটার পর কিছুক্ষণ রেখে দিলে কিন্তু তা কালো হয়ে যায়। সেটা এড়ানোর জন্য কাঁটা আপেলের উপর লেবু রস ছড়িয়ে দিন, দেখবেন কাঁচে হবে না। হাত পুড়ে গেলে দ্রুত টুথপেস্ট অথবা পাকা কলা মেখে পোড়া স্থানে লাগান, দেখবেন জ্বালা কমে গিয়েছে। মাছ ভাজার সময় অল্প একটু ময়দা বা চালের গুঁড়ো মাখিয়ে রাখুন, মাছ থাকবে একেবারেই মচমচে। ভেজা কাপড়ে কলা মুড়ে ফ্রিজে রাখলে খোসা কালো হবে না। ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু কেটে রেখে দিতে পারেন, ছড়ে যাবে গন্ধ। পানিতে সামান্য কেরোসিন মিশিয়ে যদি রান্নাঘরটা মুছে ফেলেন তাহলে মশা মাছি এবং পিঁপড়ের উৎপাত কমে যাবে। খানিকটা কোপ্পু ছিটিয়ে রাখতে পারেন, দেখবেন ছাড় পোকার উপদ্রব আর থাকবে না। আজকে গৃহস্থালী টুকিটাকি এখানেই শেষ করছি।
1: শুনলেন গৃহস্থালীর টুকিটাকি। প্রিয় শ্রোতা, কৃষি ও জীবন ওতপ্রোতভাবে জড়িত। কৃষক ভালো থাকলে আমরা ভালো থাকব, ভালো থাকবে আমাদের দেশ। তাই কৃষিকে সম্মান করা ও এগিয়ে নেওয়া আমাদের সবারই দায়িত্ব। হ্যাঁ বন্ধুরা, বিদায় নেব শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় নারীর আজকের আয়োজন থেকে। তবে যাবার আগে বলব শেষের কথাগুলো। প্রত্যয় নারী অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি ইশরাত জাহান নীলা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয় নারী।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। চতুর্থ পালা থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছে শাহনাজ পারভীন রশি, শাহনাজ পারভীন, ইমতিয়াজ মাশরাফি ও বর্ষা আহমেদ। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: রহমান খুব
1: সুন্দর। আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের দুর্বারের আয়োজন থেকে। এই দেশ অনেক চমৎকার একটি দেশ, স্বপ্নের মতো দেশ, রূপকথার মতো একটি দেশ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি দেশ। যে দেশের মানুষ বলব যে সরল, অনেক ভালোবাসার মানুষ, যারা এই দেশকে খুব ভালোবাসেন, প্রাণ দিয়ে ভালোবাসেন, আবেগ দিয়ে ভালোবাসেন। এবং আমরা কিন্তু চাই যে সেই দেশকে অনেক দূর নিয়ে যেতে, একেবারে সমৃদ্ধির সোপানে আসীন করতে। আর যার জন্য কিন্তু যারা আছেন আমাদের সাথে সৈনিক ভাইয়েরা, আপনারা কিন্তু অতন্ত্র হয়ে থাকেন, আপনারা জেগে থাকেন, জেগে থেকে এই দেশকে, আমাদেরকে সুরক্ষা দেন, প্রহরীর মতো পাহারা দিয়ে রাখেন। এবং সেজন্যই কিন্তু আমরা খুবই নিশ্চিন্তে নির্ভর হয়ে ঘুম যাই, স্বপ্ন দেখি, এবং সেই স্বপ্নে থাকে শুধুই বাংলাদেশ। এই বাংলাদেশ আমাদের হৃদয়ে গ্রথিত, আমাদের হৃদয়ে প্রথিত। আমরা এই দেশকে অনেক উন্নত করব, সমৃদ্ধ করব, যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি। আমরা খুব বিশ্বাস করি, খুব প্রত্যয়ী আমরা, যে আমরা দেশকে বহুদূরে নিয়ে যাব, যখন সবচেয়ে জলজলে, সবচেয়ে রঙিন মানচিত্রে নাম হবে আমার প্রাণের বাংলাদেশ। বিশ্ব মানচিত্রে সবচেয়ে বেশি যে দেশকে চোখে রাখতেই হবে, বুকে রাখতে হবে এবং মনে রাখতে হবে, স্মরণীয় রাখতে হবে, এবং আমরা সেই দেশের নাগরিক হিসেবে সম্মানিত হব বিশ্ব দরবারে। এই প্রত্যয়ে আজকে দুর্বারে শুরু করছি আমরা রকমারি গান নিয়ে আয়োজন, চাওয়া পাওয়া। দুবারের প্রথম গানটি রয়েছে অবশ্যই, যখন দেশের কথা এতক্ষণ ধরে বললাম, একটা দেশাত্মবোধক গান দিয়ে আমরা শুরু করতে যাব সেই গানটি। গানের কথাগুলো এইরকম, আমি জন্মেছি মা তোমার কোলে, জুড়াই হৃদয় বাংলা বলে। বাংলা ভাষার কথা, দেশের কথা, আর তো কোনো কথাই হবে না, এবং শুধুই গান হবে। শিল্পী অপু আমান, গীতিকার মোহাম্মদ আব্দুল হাকিম টলস্টয়, সুরকার মিল্টন খন্দকার। চলুন সবাই।

দুর্বারে শুনছেন আপনারা রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী বশিরুজ্জামান সাব্বির ও নসীন তাবাসসুম সরল। গানটি গীতিকার মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ চৌধুরী এবং সুর করেছেন মোহাম্মদ আলফি হায়াত রুমা।

সেনা নৌ অভিমান বাহিনীর বিশ্ব নানী ভাই ও বোনেরা দুর্বারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। পৃথিবীতে যদি সত্যি সুখ বলে কিছু থাকে সেটাই হয়তো ভালোবাসা। এ যেমন দিতে জানে ঠিক তেমনিভাবে নিতেও জানে। পারস্পরিক ভালো কাজের সমঝোতার মধ্য দিয়ে সুন্দর একটি আবহ তৈরি হবে আষাঢ়ের এই স্নিগ্ধ সময়, এমনটাই প্রত্যাশা। বন্ধুরা, শোনাতে চাই এবার একটি রবীন্দ্রসঙ্গীত, শুনবেন কাদেরী কিপিয়ার কণ্ঠে।

0: ভালোবেসে যদি
1: সুখ নাহি, শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আর এই ভালোবাসার জন্য মাঝে মাঝে এমন হয়তোবা কাউকে বললে কারো জন্য এই পৃথিবী ছেড়েও চলে যাওয়া যায়। আর যদি সেটার বৃহৎ একটা পরিধি হয়, সেটা দেশ হতে পারে, যার জন্য সবকিছু করা যায়। নিজের মাতৃভূমি, নিজের মাতৃত্ব, ভালো লাগা, ভালোবাসা, সবকিছু মিলিয়ে একটি বন্ধন। বন্ধুরা, এবারে শোনাব একটি ছায়াছবি গান, স্বপ্নে দেখা রাজকন্যা। এই ছায়াছবি থেকে শুনবেন ইমরান এবং মিথিলার কণ্ঠ।

সেনানো ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। দূরবারে এবারে আপনাদের শোনাতে চাই শাহ আব্দুল করিমের গান। শুনবেন নাসরিন আক্তার বিউটির কণ্ঠে, কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা রকমারি গানের অনুষ্ঠান যাওয়া পাওয়ার আজ এখানে ইতি টানছি। বেশ সুন্দর একটি সময় কাটল আপনাদের সাথে, বাকিটা সময়ও নিরাপদ হোক এমনটাই প্রত্যাশা। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কৌসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ফিফা বিশ্বকাপ ফুটবলে বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত 11টায় পর্তুগাল ডিআর কঙ্গোর বিপক্ষে খেলতে নামবে। ডালাসে রাত 2টায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডার টরেন্টোতে ঘানা পানামার, সকাল 8টায় মেক্সিকো সিটিতে উজবেকিস্তান কলম্বিয়ার মোকাবেলা করবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় আর্জেন্টিনা 3-0 গোলে আলজেরিয়াকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি হ্যাট্রিক করেন। 38 বছর বয়সী মেসির এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের 200তম ম্যাচ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: বুধবার বাংলাদেশ সময় সকাল 7টায় যখন সূর্য উঠছিল বাংলার আকাশে, তখন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির GEHF ফিল্ড অ্যাট অ্যারোহেড স্টেডিয়ামে রচিত হল ফুটবলের মহাকাব্য। বিশ্বকাপের মাঠে নেমেছিলেন ফুটবলের অমর কবি লিওনেল মেসি, মাঠে যার প্রতিটি মুহূর্ত লিখে ছন্দ আর প্রতিটি গোলে লিখা হয় ইতিহাস। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা এক অপূর্ব ফুটবল মহাকাব্য রচনা করল। মেসি বল পায়ে নামতেই মাঠটা জাদুর আঙিনা হয়ে উঠল। 17 মিনিটে প্রথম আঘাত, দুর্দান্ত এক লং রেঞ্জ কাটিং পয়েন্টে তিনি আলজেরিয়ার জাল কাঁপিয়ে দিলেন। স্টেডিয়াম কেঁপে উঠল উল্লাসে। দ্বিতীয়ার্ধে মেসির জাদু আরো তীব্র হয়ে উঠল। 60 মিনিটে রিবাউন্ড থেকে দ্বিতীয় গোল আর 76 মিনিটে দুর্দান্ত মুহূর্ত, বাইরে থেকে বাঁ পায়ের অলৌকিক শটে তৃতীয় গোল, হ্যাট্রিক। লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ হ্যাট্রিক। এই 3 গোলের সাথে তিনি বিশ্বকাপের সর্বকালীন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করলেন। 6টি বিশ্বকাপ খেলে এই কীর্তি, এ যেন ফুটবলের চিরন্তন কাব্য। আলজেরিয়ার যোদ্ধারা সাহসের সাথে লড়েছে, কিন্তু মেসির জাদুর সামনে সব প্রতিরোধ মরুভূমির বালির মতো উড়ে গেছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে 19 ওভারে সবকটি উইকেট হারিয়ে 131 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 18 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। আগামী শুক্রবার একই ভেন্যুতে দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি বেলা 2টায় শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারা বিবরণী প্রচার করবে। এদিকে ইংল্যান্ডের লিডসে আইসিসি নারী টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া 9 উইকেটে বাংলাদেশকে পরাজিত করেছে। বাংলাদেশ নারী দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 77 রান করে। 78 রানের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া 9 ওভারে 3 বলে মাত্র 1 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। একই স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারত এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে বিনা উইকেটে 59 রান করেছে। বার্মিংহামে বাংলাদেশ সময় রাত 11:30টায় পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে। আগামীকাল বিশ্বকাপ ক্রিকেটে দিনের একমাত্র খেলায় স্কটল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। লিডসে বাংলাদেশ সময় রাত 11:30টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। লখনৌতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক ভারতের বিরুদ্ধে আফগানিস্তান জয়ের জন্য 403 রানের বিশাল লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 23 ওভার 2 উইকেট হারিয়ে 128 রান করেছে। এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেমে 1 বল হাতে থাকতেই সবকটি উইকেট হারিয়ে 204 রান করে। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। আগামী শনিবার চেন্নাই দুদলের মধ্যে সিরিজের তৃতীয় শেষ একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 2টায় দিবারাত্রির এই ম্যাচ শুরু হবে। রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল প্রতিযোগিতায় হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। আজ পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা ফাইনালে হাবাসপুর কাশিমবাজার রাজ উচ্চ বিদ্যালয় কাটাডিপাড়া হাইস্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। খেলা শেষে চ্যাম্পিয়ন রানার্স দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় 5টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা আগামী শনিবার ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানান ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। একে তো জ্বর, সর্দি, ঠান্ডা লাগার মতো সমস্যা রয়েছে, তার সাথে যোগ হচ্ছে অন্য সমস্যা। বিশেষজ্ঞদের মতে এই সময় ক্যালসিয়ামের অভাবের জন্য হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেই সাথে দাঁত, হার্ট ও পেশিতে একাধিক সমস্যা দেখা দিচ্ছে। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে অস্টিওপরোসিস, অস্টিওপেনিয়া এবং হাইপোক্যালসেমিয়ার মতো সমস্যা দেখা দেয়। এমনকি শিশুদের ক্ষেত্রে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা দৈনন্দিন জীবনে যে সকল খাবার খাই তার মাধ্যমে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা যায়, আবার প্রয়োজনে সাপ্লিমেন্টও গ্রহণ করা যেতে পারে। তবে তার জন্য অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের বিষয় ক্যালসিয়ামের ঘাটতি দ্রুত পূরণ করতে যা খাবেন। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম।

0: আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রথমে আপনার কাছে জানতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি কেন হয় বা এর কারণগুলো কি কি?
1: ক্যালসিয়ামটা আসলে আমরা জানি যেটা আমাদের খুব অল্প পরিমাণে প্রয়োজন হলো, কিন্তু এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। কিন্তু যখন আমরা এই ক্যালসিয়ামযুক্ত খাবারগুলো আমরা পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করতে পারি না, বা কোনো কারণে আমাদের যদি এই পুষ্টিজ্ঞান সম্পর্কে ধারণা না থাকে যে কোন খাবারটাতে ক্যালসিয়ামের মাত্রা বেশি আছে, এবং সেগুলো না জানার কারণে কিন্তু অনেক সময় আমরা প্রতিদিনের যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারি না। আসলে এই না খাওয়া বা না জানার কারণে কিন্তু মূলত আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে। এবং আরো ব্যাপার যেটা হচ্ছে কি, যে ক্যালসিয়ামটা অনেক সময় আমরা খেলেও এটা আমাদের বডিতে শোষণ হয় না, তার আরেকটি কারণ হলো যে ভিটামিন ডি এর উপস্থিতি। আপনি জানবেন যে ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য কতটা জরুরি, এবং ভিটামিন ডি যখন আমাদের শরীরে অ্যাক্টিভ থাকবে তখনই কিন্তু ক্যালসিয়ামটা আমাদের শরীরে শোষণ হতে শুরু করে। তাই আমি মনে করি যে আমাদের দুটোই খুব জরুরি। এ কারণে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার কোনটার মধ্যে আছে এটা আমাদের জানতে হবে ভালো করে, এবং কতটুকু খেতে হবে সেটাও আমাদের জানতে হবে।
0: ক্যালসিয়ামের ঘাটতি কোন বয়সে সবচেয়ে বেশি হতে পারে?
1: ক্যালসিয়ামের ঘাটতিটা আসলে দেখা যায় যে বেশি চাহিদা যেটা শুরু হচ্ছে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রে 50 বছরের সময় থেকে, এবং ছেলেদের ক্ষেত্রে অ্যারাউন্ড 70 বছরের কাছাকাছি। এছাড়াও দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতিটা বলতে আমরা বুঝি ক্যালসিয়ামের চাহিদা আসলে কোন সময় বেড়ে যাচ্ছে। মূলত প্রেগনেন্সিতেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদা বেড়ে যায়, এবং যারা স্কুল গোয়িং বা গ্রোয়িং চাইল্ড যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যালসিয়ামের চাহিদাটা বেড়ে যাচ্ছে। এবং তাদের কিন্তু এই সময়টা যদি ক্যালসিয়ামযুক্ত খাবার না দেওয়া হয় তাদের ওই সময়টাতে তার ডেফিসিয়েন্সিটা তৈরি হচ্ছে।
0: প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হয়?
1: ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা প্রতিদিনই গ্রহণ করি, এবং আমাদের বলা হয়ে থাকে একজন সুস্থ মানুষকে আমরা রিকমেন্ডেশন যেটা দিয়ে থাকি যে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম তার পার ডে রিকোয়ারমেন্ট থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে যেমন WHO থেকেও কিন্তু রিকমেন্ড করা হয় যে 500 মিলিগ্রাম তার প্রয়োজন, কিন্তু আবার অন্যান্য জায়গাতেও দেখা যাচ্ছে 700 মিলিগ্রাম। তো আমরা বলে থাকি যে 1000 মিলিগ্রামটা কিন্তু তাদের জন্য ভালো, সবার জন্য যদি গড়ে আমরা হিসাব করি। কিন্তু যাদের জন্য বেশি চাহিদা, যেটা আমরা বলেছি যে একটু বয়স বেড়ে গেলে, যেমন 50 বছর বয়স মহিলাদের ক্ষেত্রে, বা যাদের হচ্ছে 70 বছর যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বলি 1200 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয়ে থাকে।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে কি ধরনের ক্যালসিয়ামযুক্ত খাবার রয়েছে যে খাবারগুলো আমাদের ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করবে?
1: ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে কিন্তু আমরা জানি যে আমাদের প্রতিদিনের চাহিদা যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন শাকসবজিটা ঠিকমতো রাখতে হবে। আপনি জানবেন যে আমাদের যত গাঢ় সবুজ শাকসবজি রয়েছে, যেমন আমাদের ব্রোকলি, পালং শাক বা এই টাইপের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এখান থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি যদি আমরা কেউ দিনে 1 কাপ পরিমাণ শাকসবজি রাখতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা দেখা যাচ্ছে 30% বা 31% আমরা ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। এছাড়াও ক্যালসিয়ামযুক্ত খাবারের মধ্যে আমরা সবাই জানি দুধের খাবারটা খুব জরুরি। দুধের খাবারের মধ্যে কিন্তু দই একটি ভালো উৎস, যেখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। সাধারণত নর্মাল দুধেও কিন্তু আমরা ক্যালসিয়াম পাচ্ছি, এবং দুধ থেকে তৈরি আদার্স যে খাবারগুলো আছে সেখানে আমরা ক্যালসিয়ামটা পেয়ে থাকি। আরো যে ক্যালসিয়ামের সোর্স সেটা হচ্ছে আমরা জানি যে বাদাম কিন্তু খুব ভালো একটি উৎস, যেমন অ্যালমন্ড বা ক্যাসিনো যে কাঠবাদাম যে বলে থাকি, এটার মধ্যে ক্যালসিয়ামটা ভালো পরিমাণে পাচ্ছি। পাশাপাশি বিচি মানে সিড যেটাগুলো আমরা বলছি যে সিসিমি সিড বা চিয়া সিড অথবা যে ডাল, এইগুলো খাবার থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে ক্যালসিয়াম পেয়ে থাকি। এছাড়াও সবজি যেগুলো আমরা বলেছি আবার ঠিক একইভাবে কিন্তু ফলের মধ্যে আমরা পেয়ে থাকি, যেমন আপনি যদি কমলা বা মালটা এই টাইপের যদি ফলগুলো খেতে পারেন সেখান থেকেও কিন্তু আমরা ভালো পরিমাণে একটা ক্যালসিয়াম পেয়ে থাকি। মোটামুটি আসলে আমাদের প্রতিদিনের যে খাবারের চাহিদা, আমরা বলি যে প্রোটিনযুক্ত খাবার, যেখান থেকে ছোট মাছ, দুধ, দই, বাদাম, এগুলো খেলে কিন্তু আমাদের দেখা যায় 50% আমাদের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারছি। বাকি 50% যদি আমরা শাকসবজি খেতে পারি প্রতিদিন 1 থেকে 2 কাপ করে, দুটা ফল রাখতে পারি, তাহলে কিন্তু মোটামুটি আমাদের সারাদিনের যে চাহিদা সেটা কিন্তু আমরা পূরণ করা সম্ভব হয়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি ধরনের রোগ হতে পারে?
1: যেমনটা আপনি প্রশ্ন করেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কি সমস্যা হতে পারে, ঠিক সেই সূত্র ধরেই বলতে চাই যে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে আমাদের বোন ডেন্সিটি বা যে বোনের যে ক্ষয় হওয়া বা আমরা যেটা বলছি হাড়ের ক্ষয় সেটা কিন্তু বেশি আমরা ফেস করে থাকি। মূলত যে সিমটমগুলো হয় যে আপনার ব্যাক পেইন হচ্ছে, পিঠে ব্যথা হচ্ছে, আপনারা আরো দেখবেন যে একটা বয়স পর ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 50 বছরের পর থেকে তার হাঁটু ব্যথা কিন্তু এটা খুব কমন। অনেকে দেখা যায় হাঁটু ব্যথার জন্য নামাজ পড়তে পারেন না বা চলাফেরা করতে পারছে না, যারা অনেক বয়স হয়ে গেছে 70 বছরের কাছাকাছি, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় ক্যালসিয়ামের ঘাটতি হলে একদম বিছানায় পড়ে যাচ্ছেন, বড় সময় কিন্তু এমনও হয় যে হাড়ও ভেঙে যায়। তো এটার একটা কারণ হলো ক্যালসিয়ামের ঘাটতি হওয়া। আর একটা যেটা হচ্ছে যে আমাদের নখ বা আমাদের চুলের যেই ব্যাপারগুলো সেগুলোতে কিন্তু ক্যালসিয়ামের গুরুত্ব অনেক বেশি। যখন আমাদের ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে তখন কিন্তু আমাদের নখ ভেঙে যাওয়া থেকে শুরু করে চুলের যে অপুষ্টি সেটাও কিন্তু দেখা দিচ্ছে। মাঝে মাঝে কিন্তু আমাদের ওভারঅল কিন্তু অনেক কিছুই কিন্তু আমরা ফেস করি যেটা আমাদের ক্যালসিয়ামের ঘাটতির জন্য হয়ে থাকে। তাই মূলত আমরা বলবো যে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ব্যাক পেইন, হাড়ের ক্ষয়, হাঁটু ব্যথা, তারপর পিঠে ব্যথা বা আমাদের নখ ভেঙে যাওয়া সমস্যাগুলো বেশি দেখা দেয়।
0: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে আমাদের জীবনযাত্রার চলার পথে আমরা যে ধরনের খাবার দাবার খাই বা আমরা যে ধরনের লাইফ স্টাইল ফলো করে থাকি, এর সাথে কি ক্যালসিয়ামের ঘাটতি বা ক্যালসিয়ামের জাতীয় রোগের হওয়ার কি কোনো সম্ভাবনা রয়েছে?
1: অবশ্যই রয়েছে, কারণ আমরা জানি যে আমাদের যদি প্রতিদিনের যে চাহিদা রয়েছে আমরা ক্যালসিয়াম জাতীয় যে খাবারগুলো বলছি সেগুলো যদি আমরা না কমপ্লিট করতে পারি, মানে না খেতে পারি, তাহলে কিন্তু আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিবে। এমনকি যেটা আমি শুরুতে বলেছিলাম যে ভিটামিন ডি কিন্তু আমাদের খুব জরুরি একটা জিনিস ক্যালসিয়ামটা শোষণ করার জন্য বডিতে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি আমরা কি জানি যে ভিটামিন ডিটা আমাদের শরীরে কিন্তু অ্যাক্টিভ করতে হয়। যেমন আমি মাছ খেলাম, ডিম খেলাম বা অন্যান্য ফল খেলাম, সেগুলো থেকে ভিটামিন ডি ঠিকই পাচ্ছি, কিন্তু অ্যাক্টিভ হওয়ার জন্য কিন্তু আমাকে সূর্যের আলোতে যেতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু জীবনযাত্রা কিন্তু একটা বড় জিনিস যে আমি কোন সময়টা সূর্যের আলোতে যাব, আমাকে কতটুকু টাইম থাকতে হবে। যেমন সকাল 10 থেকে দুপুর 3টা পর্যন্ত আমাদের বলা হয়ে থাকে যে সূর্যের আলোটা আমাদের বডিতে স্কিনে পড়লে আমাদের ভিটামিন ডি অ্যাক্টিভ হচ্ছে, তার মানে এটাও কিন্তু একটা জীবনযাত্রার মধ্যে চলে আসছে। এবং প্রতিদিন আমি কতটুকু সবজি খাবো, কতটুকু ফল খাবো, কতটুকু দুধ বা দই খাবো, এই ব্যাপারগুলো কিন্তু ওভারঅল আমরা আমাদের লাইফ স্টাইলের মধ্যেই পড়ে যাই। তো আমি মনে করি যদি আমরা এই জিনিসগুলো ঠিক রাখতে না পারি তখন কিন্তু আমাদের এই ক্যালসিয়ামের ঘাটতি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
0: ক্যালসিয়ামের ঘাটতি পূরণে বা ক্যালসিয়ামের জাতীয় রোগ, ক্যালসিয়ামের অভাবে যেন কোনো রোগ না হয়, এটা প্রতিরোধ করার জন্য আমাদের কি করণীয়?
1: এটা খুবই একটা ভালো প্রশ্ন করেছেন যে আমাদের আসলে জানতে হবে যে আমরা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা যে ঘাটতি সেটা প্রতিরোধ কিভাবে করতে পারি। আমরা তো আসলে প্রত্যেকেই যে যার ইচ্ছা মতোই খেয়ে ফেলি, প্রতিদিন খেতে বসলে দেখা যায় যে আমাদের রুচির ব্যাপারটা আমরা বেশি খেয়াল করি যে কোনটা খেতে ভালো লাগে সেই খাবারটাই খেয়ে ফেলছি, কিন্তু আমরা কেউ মাথায় রাখি না যে আসলে এই খাবারটা খেলে আমি এই পুষ্টিটা পাচ্ছি। যেমন আপনি শুরুতে প্রশ্ন করেছেন যে একটা মানুষের প্রতিদিন কতটুকু ক্যালসিয়াম দরকার, এটা অনেকেই জানেন না যে তার কতটুকু দরকার বা কোন খাবারটি খেলে তার এই পুষ্টি চাহিদা বা ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হচ্ছে। যেমন আমরা বলেছি যে 1000 মিলিগ্রাম, কমপক্ষে 500 মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন কাভার হতে হবে। তো সেই হিসেবে কিন্তু তাকে মিনিমাম শাকসবজিটা রাখতে হবে প্রতিদিন খাদ্য তালিকায়, দুধ না হলেও দইটা খেতে হবে বা ছোট মাছ খেতে হবে, একটু বাদাম বা ডাল জাতীয় খাবার খেতে হবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিদিনের যে ক্যালসিয়ামের চাহিদা সেটা কিন্তু পূরণ হচ্ছে। এবং আমরা যদি প্রতিরোধমূলক চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই এই খাবারগুলো কিন্তু খেতে হবে। পাশাপাশি যেটা বলেছি যে লাইফ স্টাইল বা জীবনযাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা হচ্ছে আমাদের সূর্যের আলোতে যেতে হবে, ভিটামিন ডি টা আমাদের ঠিক রাখতে হবে, তাহলে মোটামুটি আমাদের যে ক্যালসিয়ামের ঘাটতির অভাবে যে রোগগুলো হয়, হাঁটু ব্যথা, পিঠে ব্যথা বা কোমরের ব্যথা, এগুলো কিন্তু আমরা অনেকটাই আমরা রিলিফ করতে পারবো ইনশাল্লাহ।
0: প্রিয় শ্রোতাবন্ধু, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতাবন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে প্রথমেই লিখেছেন ইসমাইল হোসেন বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে, বলেছেন যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি ধরনের সমস্যা হতে পারে?
1: ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ক্যালসিয়ামের ঘাটতি হলে যে সমস্যাটা হতে পারে সেটা প্রথমত আপনি দেখবেন যে আপনার পিঠে ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, হাঁটু ব্যথা হচ্ছে, তার মানে আপনার হাড়ের যে ক্ষয় হচ্ছে সেখান থেকে কিন্তু সমস্যাগুলো সূত্রপাত হয়ে থাকে। এর পাশাপাশি আপনার নখ ভেঙে যাওয়া বা আপনার চুলের সমস্যা হওয়া, এই জিনিসগুলো কিন্তু আপনি ফেস করতে পারেন ক্যালসিয়ামের ঘাটতি হলে।
0: এরপরে আমাদেরকে আদিল হাসান খান, তিনি সিরাজগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, এবং সেই সাথে মোহাম্মদ আব্দুল লতিফ নওগাঁ থেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হাড়ের জয়েন্টের ব্যথা অনুভূত হয়, এবং জানতে চেয়েছেন যে মানব শরীরে কি কি লক্ষণ দেখা দিলে বুঝবো যে আসলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে।
1: আপনার প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনি, যে আসলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে কোন কোন সিমটমগুলো বা কোন কোন সমস্যাগুলো আমরা ফেস করে থাকি। এটা হচ্ছে প্রথমত দেখবেন যে আপনি বলেছেন যে হাড়ের ব্যথাটা কি এটা ক্যালসিয়ামের ঘাটতি কারণে হচ্ছে কিনা, এটা একটি যেমন সত্য কথা আবার ইনডিরেক্টলি কিন্তু একটা টার্মও চলে আসে। যেমন আমরা কিন্তু আলোচনায় বলেছি যে ক্যালসিয়ামযুক্ত খাবার কিন্তু আমরা খাচ্ছি, কিন্তু ক্যালসিয়ামটা শোষণ করতে কিন্তু আমাদের সাহায্য করে থাকে ভিটামিন ডি। তো অনেক সময় যেটা হচ্ছে যে আপনি হয়তো ক্যালসিয়াম জাতীয় খাবার খাচ্ছেন কিন্তু ভিটামিন ডিটা আপনার শরীরে অ্যাক্টিভ হয়তো হচ্ছে না। যেমনটি হচ্ছে যে আপনি সারাদিন হয়তো ঘরের মধ্যে থাকছেন বা রোদে যাচ্ছেন না, তখন কিন্তু আপনার শরীরে ভিটামিন ডি এর একটা ঘাটতি দেখা দিতে পারে। এবং এই ভিটামিন ডি যখন ঘাটতি হচ্ছে তখন কিন্তু আপনি ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেও কিন্তু আপনার বডিতে ক্যালসিয়ামটা শোষণ হচ্ছে না। তখন কি হচ্ছে, আপনার এই যে ক্যালসিয়ামটা যদি শোষণ না হয় তখন কিন্তু আপনার হাড়ের যেই নারিশমেন্ট যেটা বলে থাকি বা পরিচর্যা সেটা কিন্তু ব্যাহত হয়, এবং ব্যাহত হলে কি হচ্ছে, হাড়ের ক্ষয় দেখা দিচ্ছে বা সেখানে বোন ডেন্সিটি যেটা বলছে সেগুলো হচ্ছে, তখন থেকে কিন্তু আপনার এই যে হাঁটুর ব্যথা বা হাড়ের ক্ষয় সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তার মানে কিন্তু আমরা বলতেই পারি যে ক্যালসিয়ামের ঘাটতি হলে কিন্তু সমস্যাটা হচ্ছে। মূলত ক্যালসিয়ামের ঘাটতি হলে যেটা আমরা বুঝি যে আমাদের আসলে শুরুই হয় আমাদের হাত ব্যথা, কোমরের ব্যথা, পিঠে ব্যথা, বা এমন হচ্ছে যে আপনার হাঁটু ব্যথার, পায়ের গোড়ালি ব্যথা, এরকম টাইপের ব্যথা দিয়ে কিন্তু আমরা ফেস করি। কারণ আমরা জানি যে ক্যালসিয়ামটা কিন্তু মূলত আমাদের এই হাড় এবং আমাদের যে ভেতরে যে স্কেলিটন যে ইয়েগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করে থাকে। পাশাপাশি কিন্তু আপনি দেখবেন যে আপনার নখের ক্ষয় হচ্ছে, নখটা খুব সহজেই ভেঙে যাচ্ছে, আমরা বলি যে ভঙ্গুর নখ যেটাকে বলি। এছাড়াও কিন্তু দেখবেন আপনার চুলের কিছু রুক্ষতা আপনি ফেস করতে পারেন, সেই সমস্যাগুলো কিন্তু মূলত আপনার ক্যালসিয়ামের ঘাটতি থেকেই হয়ে থাকে। তাই যখন আপনি এই সিমটমগুলো ফেস করবেন তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার প্রতিদিনের যে চাহিদা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারছেন না। তাই আপনাকে ক্যালসিয়ামযুক্ত যে খাবারগুলোর নাম বলেছি, শাকসবজি, দুধের খাবার, বাদাম, ডাল, এই জাতীয় খাবারগুলোকে আপনার খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি কিন্তু ফলগুলোকেও আপনাকে চেষ্টা করতে হবে দিনে দুটি করে ফল খাদ্য তালিকায় রাখা।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে যে ধরনের খাবার এই টপিকে কথা বলার জন্য।
1: আপনাকেও অসংখ্য ধন্যবাদ আর বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
3: বাংলাদেশ বেতার রব্বি লিমান জালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। হে আমার রব, তুমি আমার জন্য যে অনুগ্রহ করবে আমি তারই ভিখারি। সুরা আল কাসাস আয়াত ২৪। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
4: আল্লাহ।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
2: ঘন কালো মেঘ দেখলে বা ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে অবস্থান করবেন না, এ সময় পাকা দালানের নিচে আশ্রয় নিন। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন নাহার। শুরুতেই শিরোনাম, জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যয় করা হবে বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় বেঁধে দেয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারের সমাবেশে তারেক রহমানের আহ্বান। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির প্রেক্ষাপটে তেলের মূল্য হ্রাস, লেবাননে যুদ্ধবিরতির আহ্বান G7 নেতৃবৃন্দের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়লাভ, আজ রাতে কঙ্গো পর্তুগালের এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেয়া হবে না, বরং তা দেশে জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। তিনি আজ মৌলভীবাজারের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করা হবে, কাজেই কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে টাকার কোনো অভাব হবে না। বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে অনেক বড় রাজনৈতিক নেতৃবৃন্দরা দেশ ছেড়ে বিদেশে চলে গিয়েছিলেন, তবে বেগম খালেদা জিয়া দেশের জনগণকে রেখে কোথাও যাননি। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি সরকারকে সময় দেয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। আরও শুনুন প্রতিবেদনে।
2: বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট

0: অনি আন্তর্জাতিক বিমানবন্দর নেমে সড়কপথে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। অবশ্য সকাল 10টার পর থেকে শ্রীমঙ্গলে থেমে থেমে বৃষ্টি। দুপুর 1টায় বৃষ্টির মধ্যে মৌলভীবাজার জেলার চায়ের জনপদ শ্রীমঙ্গলে পৌঁছালে সবাই উচ্ছ্বাস জানান। ভিক্টোরিয় উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সাশ্রমিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সদস্যদের আর্থিক সাহায্য তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি জানান, আগামী 1 বছরে 40 লাখ ফ্যামিলি কার্ড ও 40 লাখ কৃষক কার্ড দেওয়ার জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
1: আগামী 1 বছরের মধ্যে আমরা প্রায় সকল নারী শ্রমিকের কাছে, চা বাগানের সকলের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাল্লাহ। আমরা এই দেশের কৃষকদের পাশেও দাঁড়াতে চাই। বাজেটে আমরা অর্থ বরাদ্দ করেছি আগামী বছর, এই যে সামনে এখন জুলাই মাস থেকে আগামী 1 বছর পর্যন্ত 40 লক্ষ পরিবারের কাছে যেমন ফ্যামিলি কার্ড তুলে দিব, 40 লক্ষ কৃষকের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিব।
0: পরে তিনি যান মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে রাজনগর উপজেলার বরাদ্দকৃতদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি সেখানে মেধাবী শিক্ষার্থী এবং দুস্থ ও অসহায়দের মাঝে আর্থিক সাহায্য দেন। এরপর সারাদেশে একযোগে আরো 19 উপজেলায় প্রায় 10,000 জনকে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ এখন শান্তি চায়, দেশে স্থিতিশীলতা চায়। এ সময় তিনি বাজেট নিয়ে বিভিন্ন মহলের সমালোচনারও জবাব দেন।
2: সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। কারণ এই সকল লোকেরা, এই সকল দলগুলো দেশে যদি অশান্তি করার সুযোগ পায়, তাহলে আমরা ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করতে পারব না।
0: এ সময় প্রতি উপজেলায় 101 সজ্জার হাসপাতাল করবে বর্তমান সরকার বলেও জানান তারেক রহমান।
3: এই যে এখন উপজেলা পঞ্চায়েতে 50 সজ্জার হাসপাতাল রয়েছে, এই 50 সজ্জার হাসপাতালকে এলপি সাহেব মেডিকেল কলেজ চেয়েছেন এখানে, কিন্তু প্রত্যেক উপজেলা, এই মৌলভীবাজার জেলার প্রত্যেকটি কলেজে 50 সজ্জার হাসপাতাল আছে। উপজেলা পর্যায়ে সেটিকে ইনশাআল্লাহ 101 সজ্জার হাসপাতাল
0: করবে। এ সময় করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ নতুন স্লোগান দেন সরকার প্রধান।
1: করব কাজ সবার আগে, এবং একই সাথে আরেকটা নতুন কথা বলি, করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।
0: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে জানানো হয় যে কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক আজ বিকেলে পুনরায় শুরু হয়। আরও জানানো হয়, প্রধানমন্ত্রী বলেছেন, উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে সংসদে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের 75টি কারাগারে ধারণ ক্ষমতার 1.7 গুণ বন্দী আটক রয়েছে। সালাউদ্দিন আহমদ বলেন, সমস্যা ইতিমধ্যে বিশেষ কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার 2, ফেনী জেলা কারাগার 2 এবং খুলনা জেলা কারাগার 2 চালু করা হয়েছে এবং কিশোরগঞ্জ জেলা কারাগার 2, মাদারীপুর জেলা কারাগার 2, পিরোজপুর জেলা কারাগার 2 শীঘ্রই চালু করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ময়মনসিংহ, কুমিল্লা, জামালপুর কারাগার পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণ কাজ চলমান রয়েছে। সালাউদ্দিন আহমদ অপর এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, গত 17 ফেব্রুয়ারি থেকে 31 মে পর্যন্ত সারাদেশে 30,744 মাদক বিরোধী অভিযান পরিচালনা করে 9,251 মামলা দায়ের করা হয় এবং 9,685 জন মাদক চোরা কারবারীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে সংসদকে বলেন, বিদেশে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশ অভিবাসীদের বৈধতার সুযোগ বৃদ্ধিতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সমন্বিত ও বহুমাত্রিক অ্যাকশন প্ল্যান প্রস্তুতের পরিকল্পনা করছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুত রয়েছে। তিনি আজ রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার

0: অনশন শেষে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সংবাদপত্রে চালের বাজারের মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, তারা বিভিন্ন পাইকারি আড়ত ও খুচরা দোকান ঘুরে দেখতে পেয়েছেন চালের দামে উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেলসহ অন্যান্য পণ্যের সরবরাহ পরিস্থিতিও ভালো রয়েছে এবং বাজারে মূল্য স্থিতিশীল রয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার আজ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি রাষ্ট্রদূতকে কথা বলেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, বাংলাদেশ তা কাজে লাগাতে পারে। জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর, তবে স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব। জহিরউদ্দিন স্বপন আরও বলেন, এই দুই লক্ষ্যকে সামনে রেখেই সরকার একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে। চট্টগ্রামে চার বছর আগে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার পর লাশ টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় আসামি আবির আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আজ আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। 2022 সালের 14 নভেম্বর চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নয়ারহাট ওয়াজ মুন্সিবাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াতকে হত্যা করা হয়। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
2: খবরের বাকি অংশ পড়ছি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। দেশের পোলট্রি খাতকে আরও আধুনিক, নিরাপদ ও রপ্তানিমুখী করতে দীর্ঘ 18 বছর পর প্রকাশ করা হয়েছে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026। নতুন নীতিমালায় উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, খামার নিবন্ধন, রপ্তানি সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তি নির্ভর খামার গড়ে তোলার বিষয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্পোরেট খামারের পাশাপাশি গ্রামীণ পর্যায়ের ক্ষুদ্র ও পারিবারিক পোলট্রি খাতেও আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের প্রাণীজ আমিষের অন্যতম প্রধান উৎস এখন পোলট্রি খাত। ডিম ও মাংসের উৎপাদনের পাশাপাশি প্রায় 60 লাখ মানুষের কর্মসংস্থানেরও উৎস এই শিল্প। খাতটিকে আরো সংগঠিত, নিরাপদ ও টেকসই করতে প্রকাশ করা হয়েছে জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026। নীতিমালায় প্রান্তিক খামারিদের সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সহজ শর্তে ঋণের সুযোগ, পোলট্রি খাদ্যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার নিরুৎসাহিত করা এবং খামারিদের দোরগোড়ায় সম্প্রসারণ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের উৎপাদন শাখার পরিচালক ডক্টর এবিএম খালেদুজ্জামান,
4: আমাদের প্রান্তিক খামারিরা পোলট্রি পালনে তাদের বড় চ্যালেঞ্জ হলো ডিমের বাচ্চার মূল্যটা সহনীয় পর্যায়ে থাকা, খাদ্যের মূল্য কিভাবে কম করা যায়, এই যে উৎপাদন উপকরণগুলো, এই উপকরণগুলোকে কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় এবং পোলট্রি থেকে লাভবান হতে পারে, সে প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই নীতিমালায় দিক নির্দেশনা আছে।
3: বিশেষজ্ঞদের মতে, নীতিমালাটি পোলট্রি শিল্পের আধুনিকায়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ বেতারকে জানান 21 পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ এবং বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম।
5: সাম্প্রতিককালে গ্রামীণ পরিবেশে যেই পোলট্রি প্রতিপালন করা হয় সেটা অনেকটাই স্তিমিত হয়ে গেছে, এটাকে যদি উৎপাদনশীলতা বাড়ানো হয় এবং ঘরে ঘরে যে পোলট্রি প্রতিপালনটা আবার পুনরুদ্যমে চালনা করা হয়, তাহলে সবচেয়ে সুবিধা হবে যে এটা একটা কম্পিটিশন হবে এবং শহরে ডিম এবং পোলট্রি আমরা পাই এটা বিভিন্ন সোর্স থেকে আসবে এবং তাতে করে পোলট্রি যে দাম বেড়ে যায়, যে সরবরাহ সংকট হয়, এটা থাকবে না।
3: সরকারের আশা, জাতীয় পোলট্রি উন্নয়ন নীতিমালা 2026 কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে দেশের পোলট্রি শিল্প আরও প্রতিযোগিতামূলক ও রপ্তানিমুখী হয়ে উঠবে। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
2: দেশের প্রত্যেক জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি আজ রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে ডায়ালিসিস সেবা পেতে পারেন সে লক্ষ্যে জেলা উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালিসিসের ব্যবস্থা করা হবে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড আনম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের প্রথম বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে শিক্ষা খাতে। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ড্রিংস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী, জিপিএ 5 না দেখে ছেলেমেয়েদের সৃজনশীলতা কতটুকু অর্জন হয়েছে তা দেখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশে প্রথমবারের মতো মুক্ত বাণিজ্য অঞ্চল করতে যাচ্ছে সরকার। চট্টগ্রামের মাতারবাড়ি বন্দরের কাছে একটি এবং চট্টগ্রাম বন্দরের কাছে আরেকটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠন করা হবে। আজ সচিবালয়ে অর্থনীতি বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভার সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, 600 একরের এই বিশেষ অঞ্চলে বিদেশিদের জন্য করমুক্ত সুবিধা থাকবে। বৈঠকে রাশিয়া ও সৌদি আরব থেকে 55,000 মেট্রিক টন ইউরিয়া সার ও সেশেলস থেকে সালফিউরিক অ্যাসিড তৈরির 15,000 মেট্রিক টন কাঁচামাল কেনার বিষয়েও সিদ্ধান্ত হয়।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তিনি বলেন, চুক্তিটি কার্যকর না হলে যুক্তরাষ্ট্র আবার বোমা হামলা শুরু করবে। মার্কিন প্রেসিডেন্ট আজ ফ্রান্সে G7 সম্মেলনের শেষ দিনে বক্তৃতায় একথা বলেন। এদিকে G7ভুক্ত দেশগুলোর নেতৃবৃন্দ লেবাননেও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসানের অন্তর্বর্তী চুক্তিকে স্বাগত জানিয়ে নেতারা আজ ফ্রান্সে অনুষ্ঠিত G7 বৈঠকে বক্তব্যে এই আহ্বান জানান। আগামী শুক্রবার জেনেভায় যুক্তরাষ্ট্র ইরান আন্তর্জাতিক আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে বলে ধারণা করা হচ্ছে। G7 নেতারা আরও বলেন, ইরান যুদ্ধের প্রেক্ষিতে হরমুজ প্রণালীর উপর নির্ভরতা কমাতে তাঁরা জ্বালানি সরবরাহ পথে বিকল্প আনবেন। এদিকে ইরানি তেলবাহী বেশ কয়েকটি ট্যাঙ্কার হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ রেখা অতিক্রম করেছে। আজ ট্যাঙ্কার ট্র্যাকার্সের একটি ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এটি ছিল গত 2 মাসে ইরানের প্রথম অপরিশোধিত তেল রপ্তানি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ অবসানের একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরের আশা বৃদ্ধির প্রেক্ষাপটে তেলের দাম ক্রমাগত হ্রাস পাচ্ছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম গত মার্চের শুরুর দিকের তুলনায় ব্যারেল প্রতি সর্বনিম্ন $80 নিচে নেমে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার কাঠামোগত চুক্তিকে বিনিয়োগকারীদের স্বাগত জানানোর প্রেক্ষিতে আজ বিশ্বব্যাপী পুঁজিবাজারে চাঙ্গাভাগ পরিলক্ষিত হয়। খেলার খবর। বিশ্বকাপ ফুটবল। ফিফা বিশ্বকাপ ফুটবলে বেশ কয়েকটি খেলা আজ অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশ সময় রাত 11টায় পর্তুগাল ডিআর কঙ্গোর বিপক্ষে খেলবে। ডালাসে রাত 2টায় ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। এছাড়া আগামীকাল ভোর 5টায় কানাডা টরেন্টোতে ঘানা পানামার এবং সকাল 8টায় মেক্সিকো সিটিতে উজবেকিস্তান কলম্বিয়ার মোকাবেলা করবে। এদিকে আজ সকালে অনুষ্ঠিত খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-0 আলজেরিয়াকে পরাজিত করে শুভ সূচনা করেছে। বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসি হ্যাট্রিক করেন। 38 বছর বয়সে মেসির এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারের 200তম ম্যাচ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: বুধবার বাংলাদেশ সময় সকাল 7টায় যখন সূর্য উঠছিল বাংলার আকাশে, তখন যুক্তরাষ্ট্রের কানসাস সিটির GEHF ফিল্ড অ্যাট অ্যারোহেড স্টেডিয়ামে রচিত হল ফুটবলের মহাকাব্য। বিশ্বকাপের মাঠে নেমেছিলেন ফুটবলের অমর কবি লিওনেল মেসি, মাঠে যার প্রতিটি মুহূর্ত লিখে ছন্দ আর প্রতিটি গোলে লিখা হয় ইতিহাস। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা এক অপূর্ব ফুটবল মহাকাব্য রচনা করল। মেসি বল পায়ে নামতেই মাঠটা জাদুর আঙিনা হয়ে উঠল। 17 মিনিটে প্রথম আঘাত, দুর্দান্ত এক লং রেঞ্জ কাটিং পয়েন্টে তিনি আলজেরিয়ার জাল কাঁপিয়ে দিলেন। স্টেডিয়াম কেঁপে উঠল উল্লাসে। দ্বিতীয়ার্ধে মেসির জাদু আরো তীব্র হয়ে উঠল। 60 মিনিটে রিবাউন্ড থেকে দ্বিতীয় গোল আর 76 মিনিটের দুর্দান্ত মুহূর্ত, বাইরে থেকে বাঁ পায়ের অলৌকিক শটে তৃতীয় গোল, হ্যাটট্রিক। লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। এই 3 গোলের সাথে তিনি বিশ্বকাপের সর্বকালীন সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করলেন। 6টি বিশ্বকাপে খেলে এই কীর্তি এ যেন ফুটবলের চিরন্তন কাব্য। আলজেরিয়ার যোদ্ধারা সাহসের সাথে লড়েছে, কিন্তু মেসির জাদুর সামনে সব প্রতিরোধ মরুভূমির বালির মতো উড়ে গেছে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
2: ক্রিকেট চট্টগ্রামে 3 ম্যাচ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ 19 ওভারে 131 রানে অল আউট হয়। জবাবে অস্ট্রেলিয়া 18 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে 133 রান করে। এদিকে ইংল্যান্ডের লিডসে আইসিসি নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে 9 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 77 রান করে। জবাবে অস্ট্রেলিয়া 9 ওভার 3 বলে 1 উইকেট হারিয়ে 78 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পূর্ব দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আর একবার। জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না, দেশবাসীর জীবনমান উন্নয়নে তা ব্যয় করা হবে, বললেন প্রধানমন্ত্রী। সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, মৌলভীবাজারের সমাবেশে তারেক রহমানের আহ্বান। বাজারে চালের দাম ও সরবরাহ বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, মন্তব্য বাণিজ্যমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে জাতীয় কর্ম পরিকল্পনা তৈরি করা হচ্ছে, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। চট্টগ্রামে শিশু আলিনা ইসলাম আয়াত হত্যার ঘটনায় আসামি আবির আলীর মৃত্যুদণ্ড। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তির প্রেক্ষাপটে তেলের মূল্য হ্রাস, লেবাননে যুদ্ধবিরতির আহ্বান G7 নেতৃবৃন্দের। এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়লাভ। আজ রাতে কঙ্গো পর্তুগালের এবং ইংল্যান্ড ক্রোয়েশিয়ার মোকাবেলা করবে। খবর শেষ হলো।
8: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি সাদিয়া ইসলাম। বর্ষা মৌসুম ঢাকাবাসীর আতঙ্ক, এর কারণ জলাবদ্ধতা। এই মৌসুমে ভারী বৃষ্টিপাতে বিশ্বের দ্রুততম বর্ধনশীল মেগাসিটিগুলোর অন্যতম ঢাকার অধিকাংশ অংশেই পানি আটকে যায়। এক হাঁটু পানি ঠেলে চলতে হয় নগরবাসীকে। বিশেষ করে অফিসগামী মানুষ ভয়াবহ ভোগান্তির শিকার হন, যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়, সম্পত্তি ক্ষয়ক্ষতি ও জলবাহিত রোগ বেড়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। মূলত অপর্যাপ্ত নিষ্কাশন ব্যবস্থা, প্রাকৃতিক জলাধারের দখল এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ফলে জলাবদ্ধতা ক্রমশ প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি অপরিকল্পিত নগর সম্প্রসারণের কারণে কৃত্রিম জলাধার ও নিষ্কাশন পথ উল্লেখযোগ্যভাবে সংকুচিত বা বিলুপ্ত হচ্ছে, ফলে ভারী বৃষ্টিতেই শহরের অধিকাংশ অংশে জলাবদ্ধতা দেখা দিচ্ছে। ঢাকায় বিশেষ করে জুন থেকে অক্টোবর পর্যন্ত দীর্ঘ বর্ষা মৌসুমে অতি বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা দেখা দেয়, টানা বৃষ্টিতে বন্যাও দেখা দেয়, তখন শহরে তীব্র পানি নিষ্কাশন সমস্যা সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণে আগের সরকারগুলো যা কাজ করেছিল সেগুলো মূলত পানি পাম্প করে সরিয়ে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়। অথচ ঢাকার যেসব খাল একসময় শহরের প্রধান নিষ্কাশন নালা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত সেগুলো অবৈধভাবে দখল ও ভরাট করে জমি উন্নয়নের কাজে ব্যবহার করা হয়েছে। এই পরিস্থিতিতে রাজধানী ঢাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে সমাধানের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে বর্তমান সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি জাতীয় সংসদে বলেছেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবিলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। মূলত স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা দূর করা হবে বলে তিনি জানান। ইতোমধ্যেই এই কাজ শুরু হয়েছে। যেমন স্বল্পমেয়াদী কার্যক্রমের আওতায় রাজধানীর নর্দমা, বক্স কালভার্ট ও খালসমূহ থেকে নিয়মিত পলি ও বর্জ্য অপসারণ করা হচ্ছে। ভারী বর্ষণের সময় জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো থেকে বহনযোগ্য পাম্পের মাধ্যমে দ্রুত বৃষ্টির পানি সরিয়ে ফেলা হচ্ছে। এছাড়া বিদ্যমান পাম্প স্টেশনগুলো ব্যবহার করে পানি নিষ্কাশন কার্যক্রম জোরদার করা হয়েছে। জলাবদ্ধতা রোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ওয়ার্ড ভিত্তিক জরুরি প্রতিক্রিয়া দল বা এমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা হয়েছে। এসব দল তাৎক্ষণিকভাবে পানি প্রবাহে প্রতিবন্ধকতা দূর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে মন্ত্রী জানান। মধ্যমেয়াদী পরিকল্পনার আওতায় খাল পুনরুদ্ধার, সংস্কার এবং নান্দনিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে রাজধানীর চারটি বড় খালের উন্নয়ন কার্যক্রম চলছে। জিয়া সরণী খাল ও শ্যামপুর খালের পানি নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশনের জন্য আউটলেট নির্মাণের কাজও এগিয়ে চলছে। এছাড়া রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নতুন নর্দমা নির্মাণ এবং বিদ্যমান নর্দমাগুলোর সংস্কার ও মেরামত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে জিয়া সরণী খাল, কাজলা খাল ও মৃধাবাড়ি খাল সহ প্রায় 50 কিলোমিটার খাল উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নবসংযুক্ত এলাকার জলাবদ্ধতা দূর করতে নতুন 18টি ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডে ড্রেনেজ মাস্টার প্ল্যানের আওতায় দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য নতুন পাম্প স্টেশন স্থাপন পরিকল্পনা নেওয়া হয়েছে। ঢাকার জলাবদ্ধতা সংকট একটি জটিল সমস্যা, যার সমাধানের জন্য তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদী হস্তক্ষেপ প্রয়োজন। সরকার এটি বিবেচনায় নিয়েই জলাবদ্ধতা দূর করার উদ্যোগ নিয়েছে। আশা করা যায় তিন ধাপের এই পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে নগরীর বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতাজনিত ভোগান্তি থেকে রক্ষা পাবেন, শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল হবে, জলাবদ্ধতার বহুমাত্রিক প্রভাব থেকে ঢাকার অর্থনৈতিক উৎপাদনশীলতা, জনস্বাস্থ্য এবং সামগ্রিক জীবনমান মুক্ত থাকবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে অনুষ্ঠান শোনানো হল। আপনার অনুষ্ঠান শুনতে পাচ্ছেন মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলো হার্জে, একই সাথে FM 88.8 মেগা হার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন শুনবেন দেশের গান, শিল্পী মোহাম্মদ খুসরু, গানটির গীতিকার আহমেদ মনির।

এতক্ষণ দেশের গানটি শুনলেন। আর এই আয়োজনমালার মধ্য দিয়ে আজকের মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 MHz। শোনার আমন্ত্রণ রইল।

এতক্ষণ দেশের গানটি শুনলেন। আর এই আয়োজনমালার মধ্য দিয়ে আজকের মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আপনারা পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM 88.8 MHz। শোনার আমন্ত্রণ রইল।

এতক্ষণ দেশের গানটি শুনলেন। আবু জাফরের সাজানো কথামালায় ফরিদা পারভীন ও আবু জাফরের কণ্ঠে। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেগাহার্জ বাংলাদেশ বেতার খুলনা। জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান ফুটবল ফ্ল্যাশ। গ্রন্থনা উপস্থাপনায় আবদুল্লাহ আল মামুন, শুনতে পাবেন বেলা 2:40। আবুল হোসেন তুহিনের রচনায় জীবন্তিকা বিশের বিষাদ প্রচারিত হবে বেলা 2:30। বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ বেলা 1:05। জানিয়ে দিচ্ছি সঙ্গীত অনুষ্ঠানের সময়সূচি। সকাল 8:15, দুপুর 12:15, এছাড়াও রাত 9:20 শুনবেন দেশাত্মবোধক গান। আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী শুনতে পাবেন সকাল 8:30। এছাড়াও আধুনিক গান শুনবেন কামরুল ইসলাম বাবলুর কণ্ঠে দুপুর 12:30। জনপ্রিয় ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী সকাল 9:05। এছাড়াও ছায়াছবির গান শুনতে পাবেন বেলা 3:05 ও বেলা 4:00। রবীন্দ্রসঙ্গীত শুনবেন জয়ন্তী দাসের কণ্ঠে দুপুর 12:20। রাখালিয়া পল্লীগীতির অনুষ্ঠান শুনতে পাবেন সন্ধ্যে 6:10। এছাড়াও পল্লীগীতি শুনবেন দুপুর 12:40 শিল্পী সৈয়দা জেসমিন আরা। বেলা 3:30 প্রচারিত হবে পাঁচ মিশালি গান। এছাড়া এফএম 88.8 মেঘার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। এফএম সম্প্রচার কার্যক্রম 88.8 মেঘার্জ বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন তেলারাতে কালামে পাক ও বাংলা তর্জমা।

0: صدق الله العظيم.
1: ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে,

0: কে আল্লাহর দিকে ডাকে এবং সৎকর্ম করে আর বলে যে নিশ্চয়ই আমি আনুগত্য স্বীকারীদের একজন। আর ভালো ও মন্দ সমান হতে পারে না, আপনি সদ্ব্যবহার দিয়ে মন্দকে প্রতিরোধ করুন, ফলে আপনার সাথে যার শত্রুতা আছে সে এমন হয়ে যাবে যেন অন্তরঙ্গ বন্ধু। সূরা হামিম সাজদা আয়াত 33-34।
1: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় ছিলাম ফারজানা ইয়াসমিন, সুদীপ কুমার কুণ্ডু এবং আমি ইফাত সানিয়া ন্যান্সি। অধিবেশন তত্ত্বাবধানে এস এম শাহরুজ্জামান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আতার রহমান গাজী এবং আহমেদ হাসান। সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।